আজ মঙ্গলবার, 16ই আষাঢ়, 1948 শতাব্দ, 7ই জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 22ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়, ভোর 5:01 হয়ে 24 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:21 হয়ে 20 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, সমুদ্র উত্তাল থাকার কারণে পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা সংলগ্ন উপকূল অঞ্চলে আজ 7 তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন শুভাষিত। এই অনুষ্ঠানে আজ শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।
1: শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। ভবানীপুর বাসকালের সময় একজন খ্রিস্টীয় পাদ্রীর সহিত আমার বিশেষ বন্ধুতা হয়। তিনি হাই চার্চের বড় গোঁড়া ছিলেন। আমি তাঁহার ভবনে অনেক সময় যাপন করিতাম। তাঁহার প্ররোচনায় আমি ওই সময় হাই চার্চের অনেক পুস্তক পড়ি। তাঁহার মধ্যে জন হেনরি নিউম্যানের একখানি গ্রন্থ বিশেষ উল্লেখযোগ্য। এই পুস্তকখানি পড়িয়া আমি বড়ই উপকৃত হই। 2-3 মাস তাহার প্রভাব আমার মনে জাগরুক ছিল। নিউম্যান কিরূপে সত্যানুরাগ দ্বারা চালিত হইয়া কোন ভ্রমে গিয়া পড়িলেন তাহা দেখিয়া আমার মনে বিষাদ মিশ্রিত এক আশ্চর্যের ভাব হয়। এইরূপে একদিকে যেমন খ্রিস্টীয় শাস্ত্র ও খ্রিস্টীয় সাধুর ভাব আমার মনে আছে, অপরদিকে এই সময়েই রামকৃষ্ণ পরমহংসের সহিত আমার আলাপ হয়। তাহার ইতিবৃত্ত এই। আমাদের ভবানীপুর সমাজের একজন সভ্য দক্ষিণেশ্বরে বিবাহ করিয়াছিলেন। তিনি মধ্যে মধ্যে শ্বশুর বাড়ি হইতে আসিয়া আমাকে বলিতেন যে দক্ষিণেশ্বরের কালীর মন্দিরে একজন পূজারী ব্রাহ্মণ আছেন, তাহার কিছু বিশেষত্ব আছে, ধর্ম সাধনের জন্য অনেক ক্লেশ স্বীকার করিয়াছেন। শুনিয়া রামকৃষ্ণকে দেখিবার ইচ্ছা হইল। যাইব যাইব করিতেছি এমন সময় মিরর কাগজে দেখিলাম যে কেশবচন্দ্র সেন মহাশয় তাঁহার সঙ্গে দেখা করিতে গিয়াছিলেন এবং তাঁহার সহিত কথা কহিয়া প্রীত ও চমৎকৃত হইয়া আসিয়াছেন। শুনিয়া দক্ষিণেশ্বরে যাইবার ইচ্ছাটা প্রবল হইয়া উঠিল। আমার সেই বন্ধুটিকে সঙ্গে করিয়া একদিন গেলাম। প্রথম দর্শনের দিন হইতেই আমার প্রতি রামকৃষ্ণের বিশেষ ভালোবাসার লক্ষণ দৃষ্ট হইল। আমিও তাহাকে দেখিয়া বিশেষ চমৎকৃত হইলাম। আর কোনো অবতার ধর্ম সাধনের জন্য এত ক্লেশ স্বীকার করিয়াছেন কিনা জানি না। শ্রীরামকৃষ্ণ আমাকে বলিলেন যে তিনি কালীর মন্দিরের পূজারি ছিলেন, সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসিতেন, ধর্ম সাধনার্থ তাঁহারা যিনি যাহা বলিতেন সমুদয় তিনি করিয়া দেখিয়াছেন, এমনকি এইরূপ সাধন করিতে করিতে তিনি খেপিয়া গিয়াছিলেন, কিছুদিন উন্মাদগ্রস্ত ছিলেন। তদ্ভিন্ন তাঁহার একটা পীড়ার সঞ্চার হইয়াছিল যে তাঁহার ভাবাবেশ হইলেই তিনি সংজ্ঞাহীন হইয়া যাইতেন। এই সংজ্ঞাহীন অবস্থাতে আমি তাহাকে অনেকবার দেখিয়াছি, এমনকি অনেক দিন পরে আমাকে দেখিয়া আনন্দে অধীর হইয়া ছুটিয়া আসিয়া আমার আলিঙ্গনের মধ্যেই তিনি সংজ্ঞাহীন হইয়া গিয়াছেন। সে যাক, রামকৃষ্ণের সঙ্গে মিশিয়া এই একটা ভাব মনে আসিত যে ধর্ম এক, রূপ ভিন্ন ভিন্ন মাত্র। ধর্মের এই উদারতা ও বিশ্বজনীনতা রামকৃষ্ণ কথায় কথায় ব্যক্ত করিতেন। ইহার একটি নিদর্শন উজ্জ্বল রূপে স্মরণ আছে। একবার আমি দক্ষিণেশ্বরে যাইবার সময় আমার ভবানীপুরস্থ খ্রিস্টীয় পাদ্রী বন্ধুটিকে সঙ্গে লইয়া গেলাম। তিনি আমার মুখে রামকৃষ্ণের কথা শুনিয়া তাহাকে দেখিতে গেলেন। আমি গিয়া যেই বলিলাম, মশাই, এই আমার একটি খ্রিস্টান বন্ধু আপনাকে দেখিতে এসেছেন, অমনি রামকৃষ্ণ প্রণত হইয়া মাটিতে মাথা দিয়া বলিলেন, যীশুখ্রিস্টের চরণে আমার শত শত প্রণাম। আমার খ্রিস্টীয় বন্ধুটি আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মশাই যে যীশুর চরণে প্রণাম করছেন তাকে আপনি কি মনে করেন? উত্তর, কেন, ঈশ্বরের অবতার? খ্রিস্টীয় বন্ধুটি বলিলেন, ঈশ্বরের অবতার কিরূপ? কৃষ্ণাদির মতো? রামকৃষ্ণ, হ্যাঁ সেই রূপ। ভগবানের অবতার অসংখ্য, যীশুও এক অবতার। খ্রিস্টীয় বন্ধু, আপনি অবতার বলতে কি বোঝেন? রামকৃষ্ণ, সে কেমন তা জানো? আমি শুনেছি কোনো কোনো স্থানে সমুদ্রের জল জমে বরফ হয়, অনন্ত সমুদ্র পড়ে রয়েছে, এক জায়গায় কোনো বিশেষ কারণে খানিকটা জল জমে গেল, ধরবার ছোঁবার মতো হল। অবতার যেন কতকটা সেই রূপ, অনন্ত শক্তি জগতে ব্যাপ্ত আছেন, কোনো বিশেষ কারণে কোনো এক বিশেষ স্থানে খানিকটা ঐশী শক্তি মূর্তি ধারণ করলে ধরবার ছোঁবার মতো হল। যীশু প্রভৃতি মহাজনদের যে কিছু শক্তি, সে ঐশী শক্তি, সুতরাং তারা ভগবানের অবতার। শিবনাথ শাস্ত্রী রচনা থেকে পাঠ।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথমে সবিতা চৌধুরী এবং পরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে সবিতা চৌধুরী এবং পরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে দেব আজকের সারাদিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনে একটু পরে 6:30 শুনবেন আজকের চাষবাস। মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বিষয়ে বলবেন ডক্টর কৌশিক পাল। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা পিঠের ব্যথা কখন সতর্ক হওয়া জরুরি বলবেন ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত মঞ্জু গুপ্তের কণ্ঠে। 8:00 জানা অজানা কৃমি খেকো ছত্রাক বলবেন ডক্টর অসিত বরন্দে। 8:05 নজরুলগীতি জয়া সিংহ ভট্টাচার্যের কণ্ঠে। 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম দীপঙ্কর সরকারের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর পরিবেশন করবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন সংবাদদাতা মামুন ফারুক। 9:30 গানে গানে উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 10:00 গানের ফেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য। উপস্থাপনায় থাকবেন শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং সৃজনী পাল। অতিথি ডাক্তার দীপন চক্রবর্তী। 12:00 ভক্তিগীতি পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে। 12:15 দোতারায় নবনীল সরকার। 12:33 গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল। 1:00 নির্বাচিত নজরুলগীতি। 1:45 মাননীয় সু। উপস্থাপনায় নিবেদিতা নাগদা হবিলদার। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ভূগোল বিষয়ে পাঠদানে আড়িয়াদহ কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অনুরিধা বৈশ্য এবং সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে বর্ষাকালে আপনার স্বাস্থ্যের যত্ন নিন এ বিষয়ে ডাক্তার গৌরাঙ্গ মান্ডির সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। এরপর লোকগীতি পার্বতী হেমব্রম সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর। 7:10 কবিগান নির্মল মণ্ডল ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 7:30 সমীক্ষা। 8:00 আজকের প্রসঙ্গ। 8:15 শহর কলকাতা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী নাটক স্বর্গের বিচার রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর পরিবেশন করবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। 9:30 শ্রবণী কবির মুখোমুখি কবি কবি সুধীর দত্তের সঙ্গে কথা বলেছেন আরেক কবি পার্থজিৎ চন্দ্র। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুলগীতি অস্মিতা মণ্ডলের কণ্ঠে। 10:45 আধুনিক গানে জয়া সিংহ ভট্টাচার্য। 11:00 দোতারা শিল্পী নবনীল সরকার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পণ্ডিত তুষার দত্ত। 11:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী প্রবীর ধারা। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়া জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবুও সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। সাইবেরিয়ার ওমস্কেতে রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট গ্রহণ 24 জুলাই। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্র পদত্যাগ পত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে বহাল করা হয়েছে কৃষ্ণমোহনকে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। টেনব্রিজে আজ তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়া জাকার্তায়। বিমানবন্দরে গতকাল তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবুও সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। ইন্দোনেশিয়ার ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।
1: India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
0: সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া শীর্ষক বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর জয়শঙ্কর। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কেও অবহিত করেন। বাহরিনের ভারতীয় বংশোদ্ভূতদের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে ডক্টর জয়শঙ্কর ধন্যবাদ জানান রাজা হামাদ বিন ইসা আল খলিফাকে। বাহরিনের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল্লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ডক্টর জয়শঙ্কর। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাহরিনের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তাঁরা মত বিনিময় করেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। উপসাগরীয় দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করা, আঞ্চলিক বিকাশ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ওই সমস্ত দেশের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বৈঠকে কথাবার্তা বলেন বিদেশমন্ত্রী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোন পশ্চিমী নেতা এই দেশে সফর করলেন। দামেস বিমানবন্দরে সিরিয়ার বিদেশমন্ত্রী আসাদ আল সিবানি ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানান। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান ও লেবাননে এক মাসব্যাপী যুদ্ধ পরবর্তী তুলনামূলক শান্ত পরিস্থিতির মধ্যে ফরাসি প্রেসিডেন্ট পৌঁছেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারাও এই সম্মেলনে যোগ দেবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার আক্রমণ বলে কিয়েভ সেনাবাহিনীর দাবি। রাশিয়ার স্থানীয় প্রশাসন এই হামলার কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, সেদেশের নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে 2700 কিলোমিটার দূরে রাশিয়া ও কাজাকিস্তানের খুব কাছেই এই তৈল শোধনাগার। যদিও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা আক্রমণকারী অধিকাংশ ড্রোন নিষ্ক্রিয় করতে সমর্থ হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এদিকে রাশিয়ার ক্রমাগত মিসাইল ও ড্রোন হানায় ইউক্রেনের রাজধানী কিয়েভে 18 জন মারা গেছে, না হতো আরও 60। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনের একদিন আগে হামলা ঘটল। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার বোমার আঘাতে 31 জন মারা যায়। দক্ষিণ ফ্রান্সের স্পেনের সীমান্ত লাগোয়া

এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়ন, সাইপ্রাস ও সুইডেন থেকে 4টি ওয়াটার বম্বিং বিমান ফ্রান্স পাঠাচ্ছে। পেরপিগনান শহরে উদ্ধারকারী দলকে সাহায্য করতে পাঠানো হয়েছে শতাধিক দমকলকর্মী। ঘটনায় 4 দমকলকর্মী সহ 16 জন জখম হয়েছেন। পুড়ে গেছে 11,000 একরের বেশি জমি। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরায় ইস্তফা দেওয়ায় এই আসনগুলি শূন্য হয়। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে শুরু হল প্রার্থীপদ দাখিলের কাজ। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14 জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30 জুলাই ভোটগ্রহণ, ভোট গণনা হবে 3 আগস্ট সকাল 8টা থেকে। বিহারের বাকিপুরের বিধায়ক নীতিন নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশ ভাই নরনদাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণমোহনকে বহাল করার কথা জানিয়েছেন ট্রাস্টের হিসাবরক্ষক গোবিন্দ দেবগিরি। উল্লেখ্য, কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতে মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের নিয়ম সামনে আসে এবং এফআইআর নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার হন 8 জন। একজন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বহাল করার ব্যাপারেও ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করে যোগ্য নাম খোঁজা হচ্ছে। সীমান্ত সড়ক সংগঠন বিআরওর তহবিলে কারচুপির অভিযোগে দায়ের হওয়া 4টি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই 11টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের 26টি স্থানে তল্লাশি চালিয়েছে। এগুলি হল জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড। লেফটেন্যান্ট কর্নেল মেজর ইঞ্জিনিয়ার র্যাঙ্কের 10 আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজাতি বিষয়ক মন্ত্রক ওড়িশার ভুবনেশ্বরে আজ উপজাতি গবেষণা প্রতিষ্ঠানসমূহের উন্নতি বিষয়ক 2-দিনব্যাপী একটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম এই কর্মশালার উদ্বোধন করবেন। এই কর্মশালায় প্রায় 200 জনের অংশগ্রহণ করার কথা। এই উপলক্ষে উপজাতি বিষয়ক মন্ত্রক এবং বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বিশাখাপত্তনম উপকূলের অদূরে এক নৌকাডুবির ঘটনায় এক মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নিখোঁজ আরও 6 জন মৎস্যজীবীর সন্ধানে জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী উদ্ধার হওয়া মৎস্যজীবী কারি চিন্নাকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে করে INS ডিগায় নিয়ে যাওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভারতীয় নৌবাহিনী 2টি হেলিকপ্টার, 2টি যুদ্ধজাহাজ, কোস্টগার্ডের জাহাজ এবং সামুদ্রিক পুলিশের দল এই তল্লাশি উদ্ধার কাজে সহায়তা করছে। আধিকারিকরা জানিয়েছেন, নিম্নচাপের কারণে সমুদ্রের উত্তাল অবস্থা, সেই সঙ্গে প্রবল বাতাসের কারণে এই অভিযানে নানা অসুবিধায় পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু উদ্ধার কাজের ব্যাপারে নিবিড় নজর রাখছেন এবং নিখোঁজ 6 মৎস্যজীবীর সন্ধানে তল্লাশি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান এবং অভিযানের অগ্রগতির বিষয়ে তাকে নিয়মিত অবহিত করার নির্দেশ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও পরবর্তী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3-4 দিন একই পরিস্থিতি থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড সহ পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে। এবার বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে আয়োজিত এই ম্যাচে স্পেন প্রথম থেকে ছিল আক্রমণাত্মক। পর্তুগালও নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। নির্ধারিত 90 মিনিট কোনো গোল না হলেও সংযুক্তির সময় পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নামা মাইকেল মেরিনো একমাত্র গোলটি করেন। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 2-1 গোলে এগিয়ে রয়েছে। টেন ব্রিজে আজ তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়।

0: শেষ করার আগে বিশেষ বিশেষ খবরে কিছু অংশ আর একবার। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়া জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবু সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো এর পরে খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বা হিট স্ট্রেস, এ বিষয়ে বলছেন ডক্টর কৌশিক পাল, বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী বিজ্ঞান, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র, অশোকনগর।
1: আমাদের পশ্চিমবঙ্গের ছয়টি ঋতু, তার মধ্যে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ডিউরেশন সব থেকে বেশি হয় এবং এর প্রভাবও যথেষ্ট। মানুষের ক্ষেত্রে যেমন এর প্রভাব পড়ে, সেরকম প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব রয়েছে এবং বিশেষ করে যে সমস্ত প্রাণী আমরা পালন করি তার মধ্যে মুরগির উপর এর প্রভাব যথেষ্ট। আমরা অনেকে এই টার্মটা শুনেছি, হিট স্ট্রেস, যেটাকে আমরা বলি গ্রীষ্মকালীন তাপজনিত ধকল, মুরগির ক্ষেত্রে এটা প্রকটভাবে দেখা যায় এবং এটা এতটাই মারাত্মক যে প্রচুর মুরগি পালক বা প্রাণী পালক কিন্তু অনেকে এর জন্য লোকসানের সম্মুখীন হন, কারণ এর প্রভাবে যেটা সব থেকে মারাত্মক হয় সেটা হচ্ছে হিট স্ট্রোক। এবং হিট স্ট্রোক সেক্ষেত্রে কিন্তু এই অত্যধিক তাপমাত্রার জন্য এটা হয় এবং প্রচুর সংখ্যক মুরগি মারা যায় এবং খামারিরা লোকসানের মুখ দেখেন। তো এটা আটকানোর জন্য আমাদের কয়েকটা ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রথমেই যেটা হয় যে মুরগির বাসস্থান, এবং প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে সমস্ত ঋতুতে, যেহেতু এই ঋতুগুলোর প্রত্যেকটাতে প্রভাব কিছু না কিছু আছে, তাই আগাম কিছু সতর্কতা বা আগাম কিছু ব্যবস্থা নিয়ে রাখতে হয় যাতে করে এই ক্ষয়ক্ষতির সম্মুখীনটা কম হওয়া যায়। এবং তার জন্যই আপনাকে ঘর এমনভাবে বানাতে হবে যেন সেখানে একটু হাওয়া চলাচল ঠিকঠাকভাবে করতে পারে এবং ঘরের তাপমাত্রা ঠিকঠাক থাকে। প্রত্যেকটা প্রাণী আমাদের পৃথিবীতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় খুব আরামদায়কভাবে থাকে, যেটাকে আমরা ইংরাজিতে বলি থার্মো কমফোর্ট জোন বা থার্মো নিউট্রাল জোন। এবং মুরগির ক্ষেত্রে সেই টেম্পারেচারটা দেখা যায় প্রায় 15-25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই তাপমাত্রা যদি হয় তাহলে সেখানে মুরগি কিন্তু স্বাভাবিকভাবে থাকতে পারে। তারপর থেকে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার জন্য কিন্তু তার শরীরে বিভিন্ন রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া হয়, কারণ তার যে নিজস্ব টেম্পারেচার তার শরীরে সেটা সে মেনটেন করার চেষ্টা করে। এবং তার জন্যই সে চেষ্টা করে কি যখন শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেই তাপমাত্রা কিছুটা কমিয়ে দিতে। এখন মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষের ক্ষেত্রে আমরা খুব সহজে ঘামের মাধ্যমে সেই তাপমাত্রা কিন্তু বার করে দিতে পারি, ফলে আমাদের শরীর ঠান্ডা থাকে। মুরগির ক্ষেত্রে কি হয়, মুরগি কিন্তু কোনো ঘর্মগ্রন্থি নেই বা তারা ঘামতে পারে না, তাদের সারা দেহ পালকে ঢাকা। তারা তখন কি করে, যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তারা মুখ হাঁ করে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নেয়, তার ফলে কি হয় মুখের ভিতর থেকে মুখের মাধ্যমে তারা ওই যে উত্তপ্ত বাতাস সেটা কিন্তু বার করে। এবং এটা যত তাপমাত্রা বাড়তে থাকে এটা স্পিডটাও ততটা বাড়ে। এবং একটা সময় এমন হয় যখন হয়তো তার তাপমাত্রা মানে পরিবেশের তাপমাত্রা এত বেড়ে গেছে তখন কিন্তু সেটা কম্পেনসেট করতে পারছে না বা ব্যালেন্স করতে পারছে না, তখন কিন্তু তার শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয় যেটাকে আমরা রেসপিরেটরি অ্যালকালোসিস বলি ইংরেজিতে, তার অনেকগুলো ব্যাখ্যা আছে। তো তার ফলে কিন্তু তার অনেক ক্ষতি হয়। এবং যেটা আমি বললাম যে তার মেন কারণ যে প্রভাব সেটা হচ্ছে হিট স্ট্রোক, এবং সেটা কমানোর জন্য বাসস্থানের কথা যেটা আমি বলছিলাম যে ঘর যাতে ঠান্ডা থাকে, মুরগি থাকার যে জায়গা, এক একটা মুরগির জন্য যে জায়গা আমরা নর্মালি দিয়ে থাকি তার থেকে একটু বেশি পরিমাণ 10% বা 10% জায়গা বেশি দিতে হবে ঘরে। ঘরে চা হাইটটা যেন একটু বেশি হয়, 10-12 ফুটের মতো, এবং তার উপরে যেন চালের উপরে কিছু লতা জাতীয় গাছ, কুমড়ো টুমড়ো এইসবগুলো, এবং যদি পারা যায় তাহলে ছাদের উপরে চুন কাম করে দেওয়া, তাহলে কিন্তু টেম্পারেচার কম হয়। এবং তার সাথে সাথে খাবার দাবার, যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয় ব্রয়লার মুরগির ক্ষেত্রে বিশেষ করে বা অন্যান্য মুরগির ক্ষেত্রেও, দিনের বেলায় সকাল 10টার পর থেকে বিকেল 4-4:30 পর্যন্ত মুরগির ঘরে কোনো খাবার দেওয়া যাবে না, দানা খাবার, কেবলমাত্র জল থাকবে। কারণ এই সময় যদি খাবার খায় খাজাম হজম হওয়ার জন্য কিন্তু একটা টেম্পারেচার তৈরি হয় শরীরে, তো সেই টেম্পারেচার এবং পরিবেশের টেম্পারেচার মিলে বিকেলের দিকে অবশ্যই সেখানে হিট স্ট্রোক হবে এবং পাখিগুলো মারা যাবে। তাই রাত্রেবেলা সারা রাত খাবার থাকবে এবং সকাল 9-9:30 পর্যন্ত, এবং তারপর থেকে খাবার বন্ধ করে দিয়ে আবার 4-4:30 পর বিকেলে খাবার শুরু করবে। সারাদিন জল থাকবে এবং যদি কেউ সবুজ ঘাস পাতা দিয়ে থাকে ন্যাজোলা টাজোলা সেগুলো খাওয়াতে পারবে। এবং খাবারের সাথে এই সময় কিছু অ্যান্টি অক্সিডেন্ট যেমন ভিটামিন সি, ভিটামিন ই, সেলেনিয়াম এগুলো কিন্তু খাবারে অ্যাড করা যেতে পারে। আর এখন যেটা হয় কাঁচা আম বিভিন্ন জায়গায় পাওয়া যায় এমনি ঝরে পড়ে, সেই কাঁচা আম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে যদি খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয় সেটাও কিন্তু অনেকটা তাপমাত্রা

0: কমাতে সাহায্য করে। এবং ভ্যাকসিনেশন বা এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়মিত চলবে এবং সেগুলো সবই চলবে হচ্ছে দিনের ঠান্ডা সময়ে, খুব সকালে অথবা সন্ধ্যার সময়। আর যদি প্রাণীকে হ্যান্ডেল করতে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে হয় বা কিছু, সেক্ষেত্রেও কিন্তু আমরা দিনের যখন বেশি তাপমাত্রা থাকবে সেই সময় কোনো কিছুই করবো না, সব কিছু করবো হচ্ছে ঠান্ডা সময় যখন থাকবে। তো এই সমস্ত কয়েকটা বিষয়, কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, গ্রীষ্মকালে আমাদেরকে মুরগি পালন তো করতেই হয় কিন্তু তার প্রভাব কমানোর জন্য। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হচ্ছে লিটার বা যার উপরে মুরগি থাকে, যেটা গাদা বলি আমরা, ধানের চিটা বা ছোটো ছোটো করে কাটা খড় বা কাঠের গুঁড়ো দিয়ে আমরা বানাই, সেটাও যেন খুব ভিজে না যায় বা খুব পুরু করে যেন না বিছানো হয়। সাধারণত আমরা 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত করি শীতকালে, কিন্তু গ্রীষ্মকালের ক্ষেত্রে 2 থেকে 3 ইঞ্চির বেশি পুরু যেন না হয় এবং সেটা যেন শুকনো হয়, সেখানে যেন বায়ু চলাচল করতে পারে। আর যদি ঘরের মধ্যে এক্সজস্ট ফ্যান লাগানো যেতে পারে, যে দুদিকের দেওয়ালের একদিকের দেওয়ালে আমরা ওই যে চট জাতীয় কিছু বস্তা সেটাকে ভিজিয়ে দিলাম, তার উল্টো দিকের দেওয়ালে যদি এক্সজস্ট ফ্যান লাগানো যায় তাহলে তার ঘরের ভিতরে টেম্পারেচারটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে। যত ঘরের টেম্পারেচার আমরা ঠান্ডা রাখতে পারবো তত কিন্তু মুরগি আরামে থাকবে এবং তার প্রভাবটা কম পড়বে।
1: এতক্ষণ শুনলেন মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বা হিট স্ট্রেস, এ বিষয়ে বললেন ডক্টর কৌশিক পাল, বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণীবিজ্ঞান, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র, অশোকনগর।
2: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার 2-1টি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার 2-1টি জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
3: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cat@akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
4: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এখন শুনবেন, পিঠে ব্যথা, কখন সতর্ক হওয়া জরুরি, বলছেন রিউমাটোলজিস্ট চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়।
5: কোমরে ব্যথায় ভুগছেন না, এরকম মানুষ বোধহয় হাতে গোনা, কিন্তু তা বলে কি সব কোমরে ব্যথা নিয়ে আমাদের ভীষণ চিন্তিত হতে হবে? তা একদমই নয়। বেশিরভাগ কোমরের ব্যথাই আমাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রার জন্য, দীর্ঘ সময় বসে থাকার জন্য বা আমাদের রোজ কিছুটা এক্সারসাইজ না করার এই অনভ্যাসের জন্যই হয়ে থাকে। তাহলে কোন কোন কোমরে ব্যথাগুলো বিশেষ করে জোর দিতে হবে বা বিশেষ করে সতর্ক হতে হবে? যদি কোনো কোমরে ব্যথা কোনো ট্রমার পরে হয়ে থাকে, মানে কোনো চোট আঘাতের পরে যদি কোনো কোমরে ব্যথা হয়ে থাকে, যদি কোনো কোমরে ব্যথার সাথে ওয়েট লস বা ওজন কমে যাওয়ার ঘটনা ঘটে থাকে, বা কোনো নার্ভের সমস্যা দেখা দেয়, মানে কোমরে ব্যথার সাথে পা ঝিনঝিন করছে, পা অবশ হয়ে যাচ্ছে, তাহলে সেই কোমরে ব্যথাটা ভীষণ গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই কোমরে ব্যথার সূত্রপাত যদি প্রথমবার 50 বছরের বেশি বয়সে শুরু হয়, তাহলে সেই কোমরের ব্যথা নিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যদি সঙ্গে জ্বর থাকে, তাহলে সেই কোমরে ব্যথার জন্য সতর্ক হতে হবে। কোনো মানুষ যদি নিয়মিত ড্রাগ অ্যাবিউজ করেন, তাদের যদি কোমরে ব্যথা হয়, সেই কোমরে ব্যথা কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশনের লক্ষণ হতে পারে। কেউ যদি দীর্ঘদিন স্টেরয়েড ইউজ করছেন, সেক্ষেত্রেও কোমরে ব্যথাটা বিভিন্ন ধরনের অস্টিওপোরোসিস এবং সেই রিলেটেড ফ্র্যাকচারের জন্য হতে পারে। বা কারোর যদি ক্যান্সার থাকে, তাহলে সেক্ষেত্রে এই কোমরে ব্যথাটা ভীষণ জরুরি ভিত্তিকে দেখতে হবে, কারণ অনেক সময় এই কোমরের হাড়গুলোতে ক্যান্সার ছড়িয়ে পড়লে এই ধরনের একটা ব্যথা হয়। এছাড়াও আরেকটা কোমরের ব্যথা আছে যেটা আমাদের ভীষণ নজর রাখতে হবে। যদি কোনো কোমরে ব্যথা সকালবেলায় ঘুম থেকে উঠে বেশি হয়, সাধারণভাবে এটা কম বয়সী পুরুষ মানুষদের হয়ে থাকে, এবং সেই কোমরের ব্যথা যদি সকালে ঘুম থেকে ওঠার সময় কোমর পিঠ একদম আড়ষ্ট হয়ে থাকছে, বা রাত্রেবেলায় ঘুমের মধ্যে পাশ ফিরতে অসুবিধা হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ হাঁটাচলা করলে, কিছুক্ষণ এক্সারসাইজ করলে যদি সেই কোমরে ব্যথাটার কিছুটা উন্নতি হচ্ছে বা ফ্রি হচ্ছে, তাহলে সেই কোমরে ব্যথাটা একটা আন্ডারলাইন বা অন্তর্নিহিত কোনো বাতের লক্ষণ, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস বা স্পন্ডিলো আর্থ্রোপ্যাথি বলে এক ধরনের বাতের লক্ষণ হতে পারে। এই ধরনের কোমরের ব্যথার সাথে অনেক সময় আরও অন্যান্য অর্গান ইনভলভমেন্ট বা অন্যান্য অঙ্গ এফেক্ট হওয়ার লক্ষণ দেখা যায়। যেমন এই কোমরে ব্যথার সাথে যদি কারুর বারবার চোখ লাল হওয়ার টেন্ডেন্সি থাকে, কারুর যদি স্কিনে কোনো র্যাশ থাকে, স্পেশালি সোরিয়াসিস বলে যে অসুখ হয় সেই সোরিয়াসিস থাকে, তাদের এই ধরনের বাতের সমস্যা হওয়ার টেন্ডেন্সি থাকে। কারুর যদি কোলনে সমস্যা হয়, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বলে এক ধরনের কোলাইটিস হয়, সেই কোলাইটিস থাকলে তাদের এই ধরনের কোমরে ব্যথার বাত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের জিনিসগুলো থাকলে আমাদের একটু সতর্ক হতে হবে, কারণ এই অসুখটা এক ধরনের যে বাতের অসুখ, সেই বাতের অসুখ ঠিক সময় মতন চিকিৎসা করলে একদমই সুস্থ জীবনযাপন করা যায়। আদারওয়াইজ যেহেতু এগুলো অটোইমিউন অসুখ, এগুলো বিভিন্ন জায়গায় ক্রমাগত এফেক্ট করতে থাকে এবং সেগুলো বিভিন্ন অর্গানের ড্যামেজও করতে পারে, সেই জন্য এই আটটি বিষয়ে ভীষণ আমাদের সতর্ক হতে হবে। যদি কোমরে ব্যথার জন্য এই স্পেশাল জিনিসগুলো কারোর থাকে বা এই বিশেষ লক্ষণগুলি কারোর থাকে, তাহলে সত্বর ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেটা কী কারণে হচ্ছে জেনে নেওয়া জরুরি, এবং সেই মতন চিকিৎসা করলে সেই মানুষটি একটা সুস্থ জীবনযাপন করতে পারবে। তাহলে যে পয়েন্টগুলো আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, যদি কোমরে ব্যথা কোনো আঘাত বা চোট আঘাতের পরে হয়ে থাকে, যদি কোমরে ব্যথার সাথে হাত পা ঝিনঝিন হওয়া, অবশ হয়ে যাওয়া বা ইউরিন বা পটি কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে, যদি কোনো কোমরে ব্যথা বিশেষ করে বয়সকালে দেখা যায় বা কোমরে ব্যথার সাথে জ্বর থাকে, বা যদি কোমরে ব্যথা তাদের হচ্ছে যারা দীর্ঘদিন ধরে স্টিরয়েড খাচ্ছেন, বা ক্যান্সার থাকে, তাহলে এই বিশেষ বিশেষ জায়গাগুলোতে আমাদের কোমরের ব্যথার ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক

0: হচ্ছে সেটা একটা পারমানেন্ট ড্যামেজের জায়গায় যেতে পারে। সেজন্য আর্লি ডায়াগনোসিস এই প্রত্যেকটি ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। আর পাঁচটা কোমরে ব্যথা যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক কাজকর্মের জন্য বা দীর্ঘক্ষণ বসে থাকার জন্য হয়ে থাকে, সেইগুলো রেগুলার এক্সারসাইজ করলে একটা মানুষ নর্মাল থাকতে পারে, কিন্তু এই স্পেশাল সাইনগুলো থাকলে বা এই স্পেশাল লক্ষণগুলো থাকলে আমাদের বিশেষভাবে সতর্ক হয়ে সেগুলো সচেতন হয়ে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া ভীষণ জরুরি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পিঠে ব্যথা কখন সতর্ক হওয়া জরুরি, বললেন রিউমাটোলজিস্ট চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকে

0: A smile is the shortest distance between two people. Victor Borge. আবার সেই গানের কলিখানি মনে পড়ে, তারারাও যত আলোক বর্ষ দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, পৃথিবীটা হাতের মুঠোয় এসেছে আর মানুষের মধ্যে একে অপরের মাঝে দূরত্বখানি বেড়েই চলেছে, তাই না? কিন্তু দুজন মানুষের মধ্যে এই যে দূরত্ব, তাকে মিটিয়ে ফেলার সবচেয়ে সহজ উপায়খানি কি বলুন তো? ভিক্টর বোর্জ বলছেন, আ স্মাইল, একটা ছোট্ট হাসি দুজনের মাঝখানের একটা বড় দূরত্বকে ভেঙে দিতে পারে নিমেষেই। হাসির মধ্যে দিয়ে চিলতে হাসি, টুকরো হাসি, মৃদু হাসি মিটিয়ে দিক না আমাদের প্রত্যেকের মাঝের দূরত্বগুলোকে, ঝলমলিয়ে উঠুক সম্পর্কগুলো ঠিক ভোরের পূব আকাশের সূর্যের মতন। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের প্রাত্যহিকের দরবারে।
1: শুরুতেই আজকের দিন, আজ 7ই জুলাই, ডেভিসের পত্তন। ছোটনাগপুরের কামারপেট পাহাড় থেকে নির্গত হয়েছে ছোট্ট একটি নদী দেওনদ। এই দেওনদই দামোদর হয়ে গেছে। প্রতি বছর দামোদরের বন্যায় প্রভূত ক্ষতি হতো বলে এই দামোদরকে বাংলার দুঃখের নদী বলা হতো। তার খামখেয়ালের দাপটে বিহার ও পশ্চিমবাংলার বেশ কিছু জেলার মানুষের জীবন প্রায়ই বিপর্যস্ত হয়ে পড়ত বন্যায়। বন্যা নিয়ন্ত্রণের জন্য বাংলা সরকার অবশ্য অনেকদিন আগে থেকেই চিন্তা করছিলেন। 1943-এ বন্যার পর বর্ধমান মহারাজার সভাপতিত্বে একটি অনুসন্ধান কমিটি গঠিত হয়। স্বনামধন্য বিজ্ঞানী মেঘনাথ সাহা ছিলেন কমিটির অন্যতম সদস্য। অনুসন্ধান কমিটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির ধাঁচে দামোদর ভ্যালি প্রকল্প গঠনের সুপারিশ করেন। ভারত সরকার এর কেন্দ্রীয় কারিগরি শক্তি পর্ষদ টেনেসি ভ্যালি অথরিটির প্রধান ইঞ্জিনিয়ার WL ভোডুইনকে নিয়ে এসে তাঁর উপর প্রকল্পের প্রাথমিক প্রতিবেদন রচনার ভার দেন। যথাসময়ে

0: আসনে প্রতিবেদন তৈরি হয় এবং সংসদে দামোদর ভ্যালি কর্পোরেশন বিল উত্থাপন করা হয়। 1948-এর 18ই ফেব্রুয়ারি বিপুল হর্ষধ্বনির মধ্যে বিলটি সংসদে গৃহীত হয়। দুঃখ দুর্ভোগ মরণ মহামারী ঘেরা একটি উপত্যকাকে সুখ শান্তি সম্পদের উপত্যকায় বদলে দেওয়া, সে তো এক মস্ত চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়েই 1948-এর 7ই জুলাই আজকের দিনে পতন হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশনের। ডিভিসি হওয়ার পর দামোদরে কয়েকবার এমন এমন বান ডেকেছে যা যথাযথ নিয়ন্ত্রিত না হলে ধ্বংসের ব্যাপকতায় 1943-এর বানকে বহুলাংশে ছাড়িয়ে যেত। কেবল ডিভিসি বাঁধগুলির জন্যই তা সম্ভব হয়নি, গোড়াপত্তনের পর থেকেই ডিভিসি একটি একটি করে প্রকল্প সুসম্পন্ন করে চলেছে।
1: সাতই জুলাই আজ ইতিহাসের পাতা বলছে ভারতে চলচ্চিত্রের সূত্রপাত 1896 সালের 7ই জুলাই আজকেরই এই দিনে। বোম্বাইয়ের ওয়াটসন হোটেল লুমিয়ের ভ্রাতৃত্রয় সাধারণের জন্য নির্বাক চলচ্চিত্র প্রথম প্রদর্শনের ব্যবস্থা করেন। প্রায় একই সময় কলকাতার স্টার থিয়েটার মঞ্চে জনৈক বিদেশি ভদ্রলোক স্বল্প দৈর্ঘ্যের নির্বাক চিত্র দেখাতে থাকেন। তারপর থেকেই ভারতীয় চলচ্চিত্র শিল্প উন্নতির পথে অগ্রসর হতে থাকে। ভারতীয় চলচ্চিত্রের এই পর্যায়ে হীরালাল সেনের উদ্যম স্মরণীয়। চলচ্চিত্র প্রদর্শন ও নির্মাণ উভয় ক্ষেত্রেই তিনি উদ্যোগী হয়েছিলেন। 1907-এ AJF ম্যাডেন কলকাতায় প্রথম প্রেক্ষাগৃহ স্থাপন করেন। দাদাসাহেব ফালকে ভারতে সর্বপ্রথম হরিশচন্দ্র নামে 3,700 ফুটের একখানি নির্বাক কাহিনী চিত্র নির্মাণ করেন। ছবিখানি বোম্বাইয়ের করোনেশন সিনেমায় 1923-এর এপ্রিল মাসে মুক্তি লাভ করে। ভারতীয় চলচ্চিত্রের সবাক যুগের সূত্রপাত 1931-এ আলম আরা চিত্রটি সর্বপ্রথম ভারতীয় সবাক চিত্র। জামাই ষষ্ঠী বাংলা সবাক চিত্র হিসেবে প্রথম প্রকাশ। 1934-এ ভাগ্যচক্র চিত্রে প্রথম প্লেব্যাক প্রবর্তন করা হয়। চলচ্চিত্রের এই সমস্ত কর্মকাণ্ডের সূত্রপাতের দিনটি ছিল সেই 1896 সালের 7ই জুলাই আজকের দিনে।
0: ১৯০৫ সালের আজকের দিনে অর্থাৎ 7ই জুলাই জন্মগ্রহণ করেন প্রবোধ কুমার সান্যাল। অল্প বয়সে পিতৃহীন হয়ে মামার বাড়িতেই কাটে তাঁর বাল্যকৈশোর। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল ও সিটি কলেজে তাঁর পড়াশোনা। মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন প্রবোধ কুমার, ফলে তাঁকে কারারুদ্ধ হতে হয়েছিল। জীবনের বিভিন্ন সময়ে প্রবোধ কুমার সান্যাল বিভিন্ন ধরনের কাজ করেছেন। ডাকঘরে, ছাপাখানায়, মাছের ভেড়িতে কাজ করেছেন। সেনাবাহিনীর কেরানী হিসেবে উত্তর পশ্চিমের দুর্গম এলাকাতেও কাজ করেছেন। এছাড়া লেখালেখি এবং সাংবাদিকতা তো ছিলই। তাঁর লেখা ভ্রমণ কাহিনী মহাপ্রস্থানের পথে বাংলা সাহিত্যে উজ্জ্বল এক সংযোজন। যদিও কল্লোল গোষ্ঠীর লেখক হিসেবে প্রবোধ কুমার সান্যাল বিশেষ পরিচিত, তবে কল্লোল পত্রিকায় প্রকাশিত মার্জনা গল্পের আগেই প্রকাশ পেয়েছিল তাঁর উপন্যাস যাযাবর। প্রায় 150 বইয়ের লেখক প্রবোধ কুমার সান্যালের বিশেষ পরিচয় পরিব্রাজক লেখক। আজ তাঁর জন্মদিনে জানাই শ্রদ্ধা।
1: প্রাত্যহিক দেশবন্দনা।

0: দেশবন্ধুদা শুনলাম সমবেত কণ্ঠে। এবার জানিয়ে দিই অনুষ্ঠানের খবর। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র কক্ষে বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে 7 দিনব্যাপী প্রয়োগমূলক বাংলা ভাষার কর্মশালা, আজ বেলা 11টা থেকে।
1: জানিয়ে দেব একই সঙ্গে জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়, মন খারাপের মহ ঔষধ। মন খারাপ বলে কয়ে আসে না সব সময়, এক একজনের ক্ষেত্রে পরিস্থিতি বিশেষে তার কারণও আলাদা আলাদা, রূপও ভিন্ন। আবার কোনো কোনো মন খারাপ এমন বেয়ারা যে তার নির্দিষ্ট কারণও বোঝা যায় না চাই। তবে মন খারাপ যেমন ব্যক্তিগত, তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ও এক একজনের কাছে এক এক রকম। আপনার মন খারাপ কাটানোর মহৌষধ কি, লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chitirjhapi.air@gmail.com, chitirjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকে প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুলাই মাসের প্রথম পক্ষ, প্রাত্যহিকের বিষয়, মন খারাপের মহৌষধ। আসবো সেই মহৌষধের সন্ধান যা আপনারা দিচ্ছেন সেই সন্ধান নিয়ে, তবে তার আগে বিজ্ঞাপন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाए। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: ओलिविया नर्सिंग होम, ओलिविया नर्सिंग होम दमदम नागिर बाजार। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আসব চিঠির পাতায়, মন খারাপের মহৌষধ। এ নিয়ে আজকের প্রথম চিঠি লিখছেন শম্ভুনাথ সেন, গ্রাম ডাকঘর পণ্ডিতপুর, জেলা বীরভূম থেকে। প্রিয় প্রাত্যহিকী, বর্তমান যুগের এই ইঁদুর দৌড়ের জীবনে আমাদের সবারই মাঝে সাঝে একটা মস্ত বড় ব্যাধি দেখা দেয়, যার চলতি নাম মন খারাপ। বুকটা তখন কেমন যেন গুরু গুরু করে আর মনের ভেতরটা হয়ে পড়ে একেবারে নিস্তেজ। অনেকেই এই মন খারাপের প্রতিকার খুঁজতে ছোটেন ওষুধের বাক্সের দিকে, কেউ বা আবার গ্রহ নক্ষত্রের ফেড়ে পড়ে ছোটেন ভাগ্যগণকের দ্বারে। তবে বিজ্ঞানের চশমা আর দর্শনের আতসকাচ দিয়ে দেখলে বোঝা যাবে বিষণ্নতার এই ধূসর মেঘ কাটানোর আসল মহৌষধ কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রাত্যহিক জীবনের অনাবিল রসিকতা আর সহজ আনন্দের মধ্যেই। একবার এক ভদ্রলোক তীব্র বিষাদ আর মনোকষ্ট নিয়ে এক নামী চিকিৎসকের শরণাপন্ন হলেন। ডাক্তারবাবু সমস্ত শুনে তাঁকে পরামর্শ দিলেন, আপনি প্রতিদিন বন্ধুদের সঙ্গে নিয়ে কোনো দামি রেস্তোরাঁয় গিয়ে রাজকীয় ভুঁড়ি ভোজ করুন। রোগী তো অবাক, জিজ্ঞেস করলেন, তাতে কি মন ভালো হবে ডাক্তারবাবু? ডাক্তারবাবু মুচকি হেসে বললেন, মন ভালো হোক না হোক, মাস শেষে বিল মেটানোর যে মহাজাগতিক দুশ্চিন্তা মাথায় চাপবে, তার চোটে আপনার এই মুচকে মন খারাপ যে নিমেষেই হাওয়া হয়ে যাবে সে গ্যারান্টি আমি দিতে পারি। গল্পের ছলে বলা হলেও মনের এই জড়তাকে কাটাতে মাঝে মাঝে এমন একটা জোরদার হাসির বাহ্যিক ধাক্কা বড্ড প্রয়োজন। তাই গম্ভীর তত্ত্বকথা ভুলে মন খারাপের দিনে সোজা চলে যান পাড়ার ফুচকাওয়ালার কাছে। মচমচে ফুচকায় টকঝাল, তেঁতুল জল মুখে পুড়ে দেখুন, জীবের ডগায় স্বাদ গ্রন্থিগুলো উল্লাসে মেতে উঠলেই মস্তিষ্কে আনন্দের হরমোন চনমনিয়ে উঠবে। অথবা সমস্ত জড়তা ঝেড়ে ফেলে ফোনটা করেই ফেলুন সেই চিরকালের পরম প্রিয় পাগল বন্ধুটিকে। তার সঙ্গে একপ্রস্থ নির্ভেজাল আড্ডা আর একরাশ খিলখিলিয়ে হাসির চেয়ে বড় সঞ্জীবনী সুধা দুনিয়ায় কোনো ওষুধের দোকান আজও তৈরি হয়নি। চিঠির শেষে এইটুকুই নিবেদন, জীবনের এই ওঠা পড়াকে সহজভাবে মেনে নিয়েই মন খারাপকে বুড়ো আঙুল দেখাতে পারাটা একটা পথ চলার টেকনিক। জীবনটা গম্ভীর মুখে পার করে দেওয়ার থেকে হাসি মুখে উপভোগ করাই তো আসল বুদ্ধিমানের কাজ। লিখলেন শম্ভুনাথ সেন, গ্রাম ডাকঘর পণ্ডিতপুর, ভায়া দুবরাজপুর, জেলা বীরভূম থেকে।
4: সত্যি তো জীবনটা গোমরা মুখে পার করে দেওয়ার চাইতে হাসি মুখে পার করে দেওয়াটা অনেক সহজ নয় কি? এবারের চিঠিতে দেখা যাক কি বলছেন কেকা চৌধুরী। আপনি চিঠি লিখছেন হরিপাল হুগলি থেকে। সকাল থেকে আকাশের মুখ ভার, এ আবার বড্ড ছোঁ আছে। তবে তোমার সাথে মনের কথা বলার সময় মনটা এমনি ভালো হয়ে যায় প্রাত্যহে কি। লেখার ফাঁকে দেখি গাছে দুটো টিয়া খুন সুটিতে মেতেছে, সাধু সঙ্গের মহাযোগ। মন খারাপের সাধ্য কি মনের ঘরে শীত কাটার? মনের আবার মাঝে মাঝে কুয়াশা হতে ইচ্ছে করে, বাদল দিনে রেডিও অন করে নির্জন বারান্দায় এক কাপ চায়ে তরঙ্গায়িত সমুদ্র ছুঁয়ে দুঃখ বিলাস, এ আমার একান্ত। তবে রোজ খাতার পাতায় দুঃখ জুড়ে নৌকো বানিয়ে চোখের জলে ভাসালে হতাশা এসে করা নাড়বেই। জীবনপুরের পথিক হয়েও মনের শাকিন খোঁজা দুঃসাধ্য, তাকে পাওয়া আরও দুঃসাধ্য। তাই নানাবিধ টোটকাই সই। আরে মশাই, হাঁটুন, ব্যায়াম করুন, মেডিটেশন করুন, ভালো সিনেমা দেখুন, গান শুনুন, বই পড়ুন, একটা বাগানও করতে পারেন, শুধু প্রয়োজন ছাড়া মুঠোফোনের ধারে কাছে যাবেন না। যান্ত্রিক জীবনে মুঠোফোনের দৌরাত্মে কোন ঠাসা একলা মন খুঁজে ফেরে উত্তম সঙ্গ। নিজের সুমন কুমনকে বোঝায়। জীবন কখনো অপ্রাপ্তের পুঁটলা হতে পারে না। গ্লাসের ভর্তি অংশটা দেখতে শেখা, সে তো এক আর্ট। রাজার অসুখ থাক না হয় রাজপ্রাসাদে, তোমার ছোট্ট ঘরের জীবন ক্যানভাসে টুকরো টুকরো সুন্দর মুহূর্তের কোলাজ, এটাই হলো সেলফ ম্যানেজমেন্ট। মন খারাপের সময় অন্যের পরামর্শকে মন অযাচিত সহানুভূতি ভেবে বসে কিনা বলো। আমার একজন রেডিও পাগল ভালো মাসিমা আছেন, সত্তরর্ধতেও পজিটিভ এনার্জিতে ভরপুর। দুদণ্ড কথা বলার জন্য সারাদিন কত মানুষ যে আসেন তার কাছে, ওনার কাছেই শেখা। সত্যিই যদি সেভাবে পাশে থাকা যায়, যদি হাতটা বাড়িয়ে বলি আমি আছি তো, যদি বলি তুই যেটা করিস সেটাই বা কজন পারে বল, যদি বলি তুমি তো বেশ সুন্দর করে সাজতে পারো বা তোমার হাসিটা কি মিষ্টি, যদি বলি সেদিন তুমি কি রান্না করেছিলে না যেন অমৃত, রেসিপিটা দিও। আশপাশে ভাঙা তুরিতে দিশে হারা কোনো যাত্রীকে দেখে বাড়িয়ে দাও তোমার হাত, নিজেরও মনের আকাশে ঝিকিমিকি আনন্দ রুদ্দুর উঁকি দিয়ে বলবে দুঃখ বলে রইন চুপে তাহার পায়ের চিহ্ন রূপে। সুসঙ্গ লাভ করা এবং সুসঙ্গ হতে পারা দুটোই মন খারাপের মহা ঔষধ।

0: আসবেও পরের চিঠিতে। মন খারাপের মহৌষধ লিখছেন পিউপা ঘোষ, বুদবুদ জেলা পূর্ব বর্ধমান থেকে। গাছ আলো করা কদম ফুল প্রাত্যহিকই, কথায় বলে ভালো মন্দ নিয়েই তো জীবন। তা ঠিক, ভালো থাকলে খারাপ থাকবে, আলো থাকলে অন্ধকার থাকবে, তবেই তো আলোর বা ভালোর কদর বুঝবে। কিন্তু কদর বুঝতে গিয়েই তো পড়ি জীবনের ফাঁদে। ভালোর সময় বেশি দিন যায় না, চিরকাল কাহারও সমান নাহি যায়। তেমনি দুঃখ বা খারাপ সময়ও আজন্মকাল তোমারই ঘরে বাস করবে এমনটাও নয়। মেঘও কাটবে, সূর্যও হাসবে, কিন্তু ওই যে মেঘের বেলা অর্থাৎ মন খারাপের সময়টা একটু মন মেরামত করে রাখতে হয়, যাতে ভেঙে না যায় আর কি। তবে শুধু যে দুঃখে মন খারাপ হয় তা নয়, রাগ হলেও মন খারাপ হয়, অঝোরে বৃষ্টির মাঝে অকারণ মন খারাপ হয়, কিন্তু তাই তার চাই ওষুধ। অভিজ্ঞজনে বলেন ভালো গান শোনো, প্রিয়জনের সাথে কথা বলো, কিন্তু ব্যস্ত সময়ে কে কার জন্য সময় খরচ করবে। আমি বলি গাছ লাগাও, তাদের পরিচর্যা করো, সব কথা তাদেরকেই বলা যায়, কোনো প্রতিবাদ নেই। পরিবর্তে রঙিন ফুল, কখনো রং তুলিতে ফুটিয়ে তোলা যায় ব্যথার বাঁকা শিরা। কুরুশ কাঁটা যদি বুনতে পারো তবে তো আর কথাই নেই, ঘর গুনতে গিয়ে সব মন খারাপ ভোঁ কাট্টা। যারা রান্না জানেন রান্না করুন। আরে বাবা, রান্না নাই বা জানলে সব থেকে ভালো লাগার জিনিস জমিয়ে খান। অনেকে বলেন কোনো টক জাতীয় জিনিসে মন তাড়াতাড়ি ভালো হয়, জিভে জল এলে মত বদলাতে কতক্ষণ। সেই ছোট্টবেলা কাগজ ছিঁড়ে কত কি বানাতাম, সেটা একবার ঝালিয়ে নেওয়া যেতেই পারে। যাই বলো, শরীর খারাপে ডাক্তার যা দেন সেই ওষুধই নিয়ম করে খেতে হয়, কিন্তু মন খারাপের ওষুধ নিজের মতো করে নেবার সুবিধে আছে। হাসতে জানলে হাসাতে পারবেন, নিজে ভালো থাকলে তবে তো ভালোবাসতে পারবেন, এই বসুধার বন্ধুদের। লিখলেন পিউপা ঘোষ, শুকটাল পুতপুত জেলা পূর্ব বর্ধমান থেকে।
1: মন খারাপের মহৌষধের খোঁজ এবারে দিচ্ছেন সহদেব পাত্র, এগরা পূর্ব মেদিনীপুর থেকে। দুপুর থেকে আকাশটা মেঘলা, আর রাহুলের মনটাও অফিসের চাপ, একা ঘর, ফোনে মায়ের অভিযোগ, সব মিলিয়ে বুকের ভেতর পাথর। সন্ধ্যায় ছাদে উঠে দেখে পাশের ফ্ল্যাটের দিদা তার নাতনিকে গল্প শোনাচ্ছে। নাতনি হাসতে হাসতে দিদার কোলে লুটোপুটি খাচ্ছে। রাহুলের মনে পড়ল শেষ কবে সে মন খুলে হেসেছিল এভাবে। পরদিন বিকেলে রাহুল একটা কাগজে লিখল, আজকের মহৌষধ তিনজন অচেনা মানুষকে হাসানো। প্রথমে পাড়ার চাওয়ালা কাকুকে একটা বোকা বোকা জোক শোনাল। কাকু প্রথমে বুড়ো কুঁচকে, পরে হো হো করে হেসে বলল, বাবু তোমার মাথাটা গেছে। দ্বিতীয় জন বাসের কন্ডাক্টর, টিকিট কাটার সময় তাকে রাহুল বলল, দাদা আপনার হাসিটা কিন্তু ফ্রি, ওতে টিকিট লাগে না। লোকটা থতমত খেয়ে হেসে ফেলল।

0: তৃতীয়জন পার্কের এক বৃদ্ধ, একা বসেছিলেন। রাহুল চুপ করে পাশে বসে একটা লজেন্স বাড়িয়ে দিল। বৃদ্ধ অবাক হয়ে লজেন্সটা নিয়ে শিশুর মতো হাসল। রাতে ঘরে ফিরে রাহুল টের পেল বুকের সে পাথরটা আর নেই। মহৌষধটা আসলে বাইরে বিক্রি হয় না, অন্যের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের মনটাই ভালো হয়ে যায়। দিতে জানলে পাওয়াটা ফ্রি। সহদেব পাত্র, এগরা পূর্ব মেদিনীপুর থেকে ভারী দামি কথাটা শোনালেন। মন ভালো করার মহৌষধ, সেটা দিতে জানলে পাওয়াটা ফ্রি।
1: এবারে চিঠি লিখছেন সুনেত্রা চ্যাটার্জি, বরানগর, কলকাতা 36 থেকে। মন জিনিসটা বড়ই দুর্বোধ্য, যার মন সে নিজেই অনেক সময় বুঝতে পারে না। কিছুই হয়নি তবু কেন মনটা ভালো লাগছে না। আমার আশি ছুঁই ছুঁই মাকে বলতে শুনেছি, কিছু আর ভালো লাগে না রে, শুধু নাতি নাতনি দুটো এলে একটু আনন্দ পাই, নাতি নাতনির সঙ্গই তার মনের শান্তি। বরকে মাঝে মাঝে বলতে শুনি, ভালো লাগছে না, যাই একটু চায়ের দোকানে আড্ডা দিয়ে আসি, সাময়িক হাসি গল্পেই মন আনন্দ পায়। জীবনে চলতে প্রকৃতির নিয়মে যা কিছু বিয়োগ বেদনা আছে তা তো মনকে মেনে নিতেই হয়, কিন্তু অকারণে মন খারাপের চিকিৎসা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। সাধারণভাবে বই আর গানের খুব ভালো ওষুধ, সবথেকে ভালো সেই সময় নিজেকে প্রাধান্য দেওয়া, নিজের ভালো লাগা কোনো জায়গায় কিছুক্ষণ ঘুরে আসা, নিজের প্রিয় মানুষগুলোর সঙ্গে ফোনে বা সাক্ষাতে সময় কাটানো, আর পুরনো অ্যালবাম বার করে ছবি দেখা। অতীতের ছবিগুলোর পিছনে যে গল্পগুলো লুকিয়ে থাকে তারা মুখে একটু হাসি ফুটিয়ে তুলবেই। খুব কম মানুষের ভাগ্যে এরকম হয় যে অন্য কেউ তার মন ভালো করতে চেষ্টা করে, বেশিরভাগ মানুষ নিজে নিজের ভাঙাচোরা মনকে চাঙ্গা করে নেয় আত্মশক্তির মহৎ প্রয়োগ করে। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়ে গিয়েছেন, খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে এক রকমে করে নেভাই বোঝাপড়া। লিখলেন সুনেত্রা চ্যাটার্জি, বরানগর, কলকাতা 36 থেকে।
0: কল্লোল কান্তি ডিঙ্গাল কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, মন খারাপের হাত থেকে নিষ্কৃতি পেতে মানুষ অনেক কিছুর আশ্রয় নিতে পারে। যেমন কেউ ভালো বই পড়তে পারে, কেউ গান শুনতে পারে, কেউ কেউ বন্ধু বান্ধবদের সাথে নির্মল আড্ডা দিতে পারে, কেউ বা বাইরে কিছুদিন বেরিয়ে আসতে পারে, কেউ বা খেলাধুলো করতে পারে, অনেকে সৃজনশীল লেখার মাধ্যমে স্বস্তি পায়, কেউ বা লং ড্রাইভে যেতে পারে, আবার কেউ খোলা ছাদে গুনগুনিয়ে গান গাইতে পারে, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। সে যাই হোক, যখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের লোকজন আমার না পারার না হয়ে ওঠার কারণে মিসাইলের মতো তীক্ষ্ণ বাক্যবাণী আমাকে ক্ষতবিক্ষত করে, যখন স্ত্রী পুত্র বলে কি আর করলি সারা জীবন চাকরি করে, ওই দেখো রাহাবাবুর শহরে দুখানা ফ্ল্যাট, ছেলে বৌমা সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত, আর তোমার শিক্ষিত ছেলে মেয়েগুলো সব বেকার, কাউকে ধরে কোথাও ঢোকাতেও পারলে না। তখন রাত গভীর হলে সকলে যখন ঘুমের স্বপ্ন পুরিতে, আমি খোলা ছাদে উঠি, নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে ভাবি, ওই নক্ষত্রগুলো কত নিবিড়, কত মুখোমুখি, অথচ পরস্পর পরস্পর থেকে যোজন যোজন মাইল দূরে। তবুও কত সুসংবদ্ধ, সুশোভিত। আবার জ্যোৎস্নারাতে পূর্ণিমার চাঁদ যখন হালকা কালো মেঘের আঁচলে মুখ লুকায়, আবার কয়েক মুহূর্তের মধ্যেই ওই অবগুণ্ঠন যখন সরে যায়, আবার যখন সারা আকাশ জুড়ে কালো মেঘের হুড়োহুড়ি বৃষ্টি নামে ঝমঝমিয়ে, তখন আমি বৃষ্টিতে ভিজি ইচ্ছে করে, তখনই আমার সব অভিমান, গ্লানি, স্বজনের গঞ্জনা, মন খারাপ, না পারার বেদনা, না হয়ে ওঠার হতাশা সব যেন ধুয়ে মুছে যায় এক লহমায়। যেন অভিমানের আগ্নেয়গিরি ভেদ করে একটা নদী হয়ে বেরিয়ে আসতে সক্ষম হই, এক অপার শান্তি খুঁজে পাই ওই খোলা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখে। মন খারাপের দিনে রাতের আকাশ দেখাই আমার মোহ ঔষধ। কল্লোল কান্তি ডিঙ্গাল কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন।
1: এবারের মহৌষধ পাঠিয়েছেন আলোক কুমার পাল, মেহতাবপুর মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে। দৈনন্দিন জীবনের প্রবল ব্যস্ততা, অস্থিরতা এবং মানসিক চাপের ভিড়ে আমরা প্রায়শই নিজেদের হারিয়ে ফেলি। এই বিষণ্নতা বা অবসাদ থেকে মুক্তির অমোঘ প্রাচীন মহৌষধ হল নিয়মিত যোগাভ্যাস। বিশ্ব যোগ দিবস আসে যায়, কিন্তু যোগের প্রকৃত সার্থকতা তখনই যখন তা আমাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। শুধু একদিন নয়, বছরের 365 দিনে যদি আমরা শরীর ও মনের সুরতালের সন্ধানে কিছু সময় বিনিয়োগ করি, তবেই আমাদের মন হবে রাজকীয় বা মহারাজ। যোগ মানে কেবল শারীরিক কসরত নয়, এটি শরীর ও মনের এক অপূর্ব সংযোগ। প্রতিদিনের নিয়মে প্রাণায়াম, ধ্যান এবং নির্দিষ্ট কিছু আসন অভ্যাস করলে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং স্নায়ুতন্ত্র শান্ত হয়। এটি মনে হরমোনের ভারসাম্য রক্ষা করে, স্ট্রেস ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। নিয়মিত ধ্যানের অভ্যাস আমাদের মস্তিষ্কের একাগ্রতা ও ধৈর্য বাড়িয়ে তোলে, যা প্রতিকূল পরিস্থিতিতেও মনকে স্থির রাখতে শেখায়। সুতরাং আজ থেকেই সংকল্প করুন, প্রতিদিন অন্তত 20-30 মিনিট নিজের জন্য সময় বের করবেন। এই অল্প সময়টুকু আপনার অস্তিত্বকে নতুন প্রাণশক্তি ও ইতিবাচকতায় ভরিয়ে তুলবে। নিজেকে সময় দেওয়া বিলাসিতা নয়, বরং সুস্বাস্থ্যের প্রধান শর্ত। মনকে নিয়ন্ত্রণ করতে পারলে সারা বিশ্বকে জয়ের শক্তি আপনি নিজের মধ্যেই খুঁজে পাবেন। ধন্যবাদ অন্তে আলোক কুমার পাল, মেহতাবপুর মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে।
0: মন খারাপের মহৌষধ কিনতে পাওয়া যায় না বাজারে, কিন্তু আমাদের প্রাত্যহিকীর বন্ধুরা দিব্যি তার হদিশ দিচ্ছেন। সে হদিশ না হয় আবারও নিয়ে বসা যাবে আগামীকাল। এখন জানিয়ে দিই আকাশ বাতাসের কথা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 96 এবং 86%। বৃষ্টি হয়েছে 20.9 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলীয় এলাকার উপর দিয়ে, যে কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে। আগামী 24 ঘণ্টা অর্থাৎ আগামীকাল পর্যন্ত উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শেষ করি প্রাত্যহিকে, আজ এখানেই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।
1: নমস্কার।

0: শুনলেন প্রাত্যহিকই এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের চর্মজাত শিল্প বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে, ভোট গ্রহণ 24 জুলাই। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র ও কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। আরছি বিস্তারিত খবরে, তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক তারা পর্যালোচনা করবেন। দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
1: উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018-এ তাঁর সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথা উল্লেখ করে বলেন, এর মধ্যে দিয়ে ভারত ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের

0: সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে।
1: India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
0: উল্লেখ, সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়ার সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কে অবহিত করেন। বাহরিনের বিদেশমন্ত্রী ড আবদুল্লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ড জয়শঙ্কর। বাহরিনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। উল্লেখ, পশ্চিম এশিয়া সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোনো পশ্চিম নেতা এই দেশ সফর করছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার বলে কিভের সেনাবাহিনী দাবি করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর পকের রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JAAC ইসলামাবাদ সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে না নেওয়া হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার ওপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে।
2: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
0: আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী গতকাল দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে চর্ম ও চর্মজাত সামগ্রী ক্ষেত্র বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। নতুন দিল্লিতে গতকাল জাতীয় চর্ম সামগ্রী রপ্তানি উৎকর্ষ পুরস্কার প্রদান মঞ্চে তিনি একথা বলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি গতকাল জাতীয় সড়ক লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বহুমুখী লজিস্টিক পার্ক, রোপওয়ে, ইন্টারমোডাল স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দেখা হয় ওই বৈঠকে। জাতীয় মানবাধিকার কমিশন NHRC কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরীণ ভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে এই ম্যাচে স্পেন প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 3-1 এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নপূরণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে রাজ্যসভা তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে, ভোট গ্রহণ 24 জুলাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গিয়ে আজ নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোরের হত্যার ঘটনায় বারুইপুরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিপ্লবী দীনেশ গুপ্তের আত্মবলিদান দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। অ্যান্তনিও লোপেজ হাওয়াস আসন্ন মৌসুমের জন্য ইস্ট বেঙ্গল ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন। আসি বিস্তারিত খবরে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে, এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। ডক্টর মুখার্জির এই ভাবনায় বিকশিত ভারতের মন্ত্র গাঁথা রয়েছে। প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা উল্লেখ করে শ্রী মোদী রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
1: ये बंगाल की धरती, बंगाल की विरासत को प्रणाम था। क्या ये कार्यक्रम अपनी विरासत के प्रति उसी सम्मान का हिस्सा है? मैं पश्चिम बंगाल सरकार को इतने भव्य कार्यक्रम के लिए बहुत बहुत बधाई देता। साथियों, डॉक्टर मुखर्जी का जीवन एक विचार से जन आंदोलन तक की परिणति का प्रेरक है।
0: অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে বিজেপি সরকার গড়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করেছেন। তাঁর সেই অবদানকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে। এই আইনে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিজেপির সংকল্পপত্রে অপরাধী এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা গুন্ডা দমন বিল পাশের মাধ্যমে বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাগত জানান।
2: यूसीसी के लिए भी कमिटी बन चुकी है, समान नागरिक धारा भी यहां पर लागू होने वाला है। और मित्रों, वेस्ट बंगाल मेंटेनेंस ऑफ पब्लिक ऑर्डर अमेंडमेंट बिल 2026 अब पारित हो चुका है। हमने वादा किया था गुंडों को उल्टा लटका कर सीधा करने का, आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है।
0: এর আগে মিত্র ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির কীর্তি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
3: আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয় সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত হওয়া উচিত বলে আমি মনে করি।
0: পশ্চিমবঙ্গে তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। আগামী 24 জুলাই ওই তিনটি আসনে উপনির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। 27 জুলাই এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। উল্লেখ্য, বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের ভাঙন ক্রমশ স্পষ্ট হয়েছে। বিধানসভার পরিষদীয় এবং লোকসভার সংসদীয় দল ভেঙেছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক ইস্তফা দেওয়ায় এই আসনগুলি শূন্য হয়। রাজ্যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে আজ প্রস্তাবিত এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। উল্লেখ্য, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গিয়ে আজ নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকালই তিনি এই ঘটনায় কড়া অবস্থান গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। শিশুটির অত্যাচারের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে শ্রী অধিকারী জানান।
4: জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার, সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী।
0: তিনি আরো বলেন, নাবালিকা হত্যার ঘটনায় আইন হাতে তুলে নেওয়ার জন্য 200 জনকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নাবালিকাকে নির্যাতন ও খুনের মামলা ছাড়াও গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং রেললাইন অবরোধের ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। এছাড়াও পক্সো আইনে মামলা রুজুর পাশাপাশি এই ঘটনায় গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট এবং অপহরণের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। এদিকে নাবালিকা হত্যার ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরোষের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের কোন ধারায় মামলা রুজু হয়েছে, কতজন গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতি এই রিপোর্টে জানাতে হবে। পাশাপাশি নাবালিকার দেহ উদ্ধারের পর ইন্দ্রদীপ তাঁতি নামে এক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় দ্রুত ব্যবস্থা, ময়নাতদন্ত, ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা এবং আক্রান্তের পরিবারকে কি ধরনের সহায়তা দেওয়া হয়েছে তাও কমিশনকে রিপোর্ট আকারে জানাতে হবে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে 17 বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে পালপাড়া ব্যাংক সংলগ্ন এলাকায় ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রসেনজিৎকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে মৃতের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। গত রাতেই অভিযুক্ত 3 জনকে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দিয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিপ্লবী দীনেশ গুপ্তর আত্মবলিদান দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। দীনেশ গুপ্ত ছিলেন বিনয় বাদল দীনেশ ত্রয়ীর এক নির্ভীক বিপ্লবী। স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী দল গড়ে তুলেছিলেন। 1930 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসু নেতৃত্বে দীনেশ গুপ্ত বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালিয়ে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন। হত্যার পর রাইটার্স বিল্ডিংয়ের অল ইন্ডিয়া পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন ইংরেজ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক গুরুতর আহত হন। আত্মহত্যার চেষ্টা করেন তারা। দুই বিপ্লবী বিনয় বাদল আত্মঘাতী হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়। বিচারে ফাঁসির আদেশ হয় দীনেশ গুপ্ত। দেশ স্বাধীন হওয়ার পর বিনয় বাদল দীনেশ এই 3 বিপ্লবীর স্মরণে ডালহৌস স্কোয়ারের নাম রাখা হয় বিবাদী বাগ। অ্যান্টোনিও লোপেজ হাওয়া

0: প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর অস্কার ব্রুজো কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। হাবাস গত মৌসুমে ছিলেন ইন্টার কাশির কোচ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে উত্তর ছত্তিশগড় সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার ফলে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নপূরণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের রাজ্যসভা তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে গিয়ে নির্যাতিতা নাবালিকা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন মঞ্জু গুপ্তের কণ্ঠে।

0: মঞ্জু গুপ্তের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: জানা অজানায় আজ শুনবেন কৃমি খেকো ছত্রাক। লিখেছেন ডক্টর অসিত বরণ দে। পৃথিবীতে 15 লক্ষেরও বেশি প্রজাতির ছত্রাকের বাস। সবুজ উদ্ভিদের শরীরে ক্লোরোফিল থাকায় তারা শালকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করে নিতে পারে, অর্থাৎ এরা স্বভোজী। কিন্তু ছত্রাকের শরীরে ক্লোরোফিল না থাকায় তারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না। কিছু প্রজাতির ছত্রাক তাই পাউরুটি, মরা পাতা, মরা প্রাণী ইত্যাদি অজীবিত বিভিন্ন রকম বস্তুর উপর জন্মায় আর সেগুলোকে খেয়ে জীবন ধারণ করে। এদের বলে মৃতজীবী ছত্রাক। তেমনি আবার বেশ কিছু ছত্রাক জীবিত উদ্ভিদের বা প্রাণীর দেহে জন্মায় আর তাদের শরীর থেকে খাদ্য শুষে নিয়ে বেঁচে থাকে। এদের বলে পরজীবী ছত্রাক। পরজীবী ছত্রাকদের কিছু কিছু প্রজাতি জলে বাস করে। এরা অনেকে মাছ আর মাছের ডিম খেতে ভালোবাসে। কিছু ছত্রাক আবার আশ্রয় নেয় মানুষের ত্বকে। মানুষের ত্বকের মাংস খেয়ে এরা বেঁচে থাকে আর তার ফলে মানুষের শরীরে তখন ঘটে নানা রকমের চর্মরোগ, ছুলি, দাঁত ইত্যাদি। আরও এক ধরনের ছত্রাক আছে যাদের খাদ্য কৃমি। এদের বলে নেম্যাটোফেগাস, অর্থাৎ কৃমি খেকো ছত্রাক। এইসব কৃমি খেকো ছত্রাকের কথাই আজ বলবো। মাটিতে বাস করে নানা ধরনের কৃমি। এদের মধ্যে বেশ কিছু প্রজাতির কৃমি বিভিন্ন কৃষিজ উদ্ভিদের মূল থেকে রস শুষে খায়, ফলে এই গাছগুলো দুর্বল হয়ে পড়ে, অনেক গাছ মরে যায়, আর যেগুলো বেঁচে থাকে তাদের ফলন অনেক কমে যায়। এর ফলে চাষি মাথার ঘাম পায়ে ফেলে আর অনেক খরচ করে যে চাষ করে তা থেকে তার লাভ তো হয়ই না, উপরন্তু তাদের সম্মুখীন হতে হয় সমূহ ক্ষতির। এইরকম ক্ষতিকর বেশ কিছু কৃমি হল মেলোয়েডোগাইন, হেটারোডেরা, জিফিনিমা ইত্যাদি। এই কৃমিগুলোকে খেয়েই আবার বেশ কিছু ছত্রাক জীবন ধারণ করে। পৃথিবীতে প্রায় 200 প্রজাতির কৃমি খেকো ছত্রাকের সন্ধান মিলেছে। এদের কৃমি খাওয়ার পদ্ধতি হরেক রকমের। বেশ কিছু কৃমি খেকো ছত্রাক হল শিকারী ছত্রাক। যেমন করে শিকারীরা ফাঁদ পেতে রাখে শিকার ধরার জন্য, এইসব ছত্রাকও সেইভাবে মাটির মধ্যে ফাঁদ পেতে রাখে। অন্যান্য সমস্ত ছত্রাকের মতোই এদের শরীরটা সুতোর মতো। এই সুতোর মতো শরীর দিয়ে তৈরি হয় এই ছত্রাকগুলোর অনেক চক্রাকার ফাঁদ। প্রত্যেকটা ফাঁদ তৈরি হয় 4 থেকে 5টা করে কোষ দিয়ে। কোনো কৃমি এই ফাঁদ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাদের কোষগুলো ফুলে ওঠে, ফলে ফাঁদের ফাঁকটা ছোট হয়ে যায় আর হতভাগ্য কৃমিটা তখন ওই ফাঁদে আটকে পড়ে। অনেক চেষ্টা করেও কৃমিটা ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে না। তখন ছত্রাক তার সুতোর মতো শরীরটা ওই কৃমির শরীরে ঢুকিয়ে দিয়ে কৃমির শরীরটা খেয়ে নেয়, আর এইভাবে কৃমির শরীর খেয়েই এরা বেঁচে থাকে। বেশ কিছু কৃমি খেকো ছত্রাকের শরীরে ফাঁদও তৈরি হয় না আর এরা কৃমিও খায় না। এরা খায় কৃমির ডিম। এই সব ছত্রাক তাদের সুতোর মতো শরীরটা কৃমির ভেতরে ঢুকিয়ে দিয়ে ডিমের ভেতরের অংশটা শুষে খেয়ে নেয়, আর এইভাবে কৃমির ডিম খেয়ে এরা বেঁচে থাকে। কাঠ পচনকারী এক ছত্রাক হল প্লিউরোটাস অস্ট্রিয়েটাস। এটি একটি মাশরুম বা ঝিনুক ছাতু নামে সুপরিচিত। বর্তমানে এই মাশরুমটিকে কৃমি খেতে দেখা গেছে। এই ছত্রাক এক ভিন্ন ধরনের পদ্ধতিতে কৃমি খায়। এরা এদের সূত্রাকার শরীর থেকে নিঃসৃত করে এক বিশেষ ধরনের টক্সিন, অর্থাৎ বিষাক্ত পদার্থ, যা কৃমিটাকে চলনে অক্ষম করে তোলে। এই নিষ্ক্রিয় কৃমিটার মুখের ভেতর দিয়ে তখন এই ছত্রাক তার সুতোর মতো শরীরটা ঢুকিয়ে দেয় আর তা দিয়ে কৃমির শরীরের ভেতরটা খেয়ে নিঃশেষ করে। কৃমি খেকো ছত্রাক সঙ্গত কারণেই কৃষকের পরম বন্ধু। কৃমি খেয়ে এরা তার চাষের ক্ষতি বহুলাংশে লাঘব করে দেয়। জানা অজানায় আজ শুনলেন কৃমি খেকো ছত্রাক। লিখেছেন ডক্টর অসিত বরণ দে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী জয়া সিংহ ভট্টাচার্য।

0: জয়া সিংহ ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন নজরুল গীতি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ। আজকের অনুষ্ঠানে যার জীবনের গল্প শোনাব, তার নাম দীপঙ্কর সরকার। দীপঙ্কর বাবুর বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া অঞ্চলের চণ্ডীপুর গ্রামে। বাবা ছিলেন সাধারণ এক দিন মজুর। পাঁচ ভাই বোন সহ মোট সাতজনের সংসার কোনো রকমে চলে যেত। একেবারে সুস্থ হয়ে জন্মালেও ওর যখন সাড়ে চার বছর বয়স, তখন অতি সামান্য পেট খারাপ ও জ্বরে চোখের দৃষ্টিটা চলে যায়। অতি দরিদ্র পরিবারে নেমে আসে প্রবল হতাশা, শুরু হয় চরম লড়াই। এই লড়াইয়ের গল্পের প্রথম পর্ব শুনে নেব আজকের উত্তরণ অনুষ্ঠানে।
2: জ্বর আসার পরের দিনই আমার দৃষ্টিশক্তি পুরো নষ্ট হয়ে যায়, কিন্তু কোনো চিকিৎসার আওতা নিয়ে আসতে পারিনি। কয়েক বছর পরে যখন চিকিৎসা মেডিকেল কলেজে এদিকে এনেছিল, তখন ওনারা বলেছেন যে চোখের নার্ভ পুরো শুকিয়ে গিয়েছে। ওই ন দশ বছর পর্যন্ত আলোর ফিলিংসটা ছিল, সেটাও পরবর্তীকালে খেলা করতে করতে চোট লেগেছিল, তারপর ওটা নষ্ট হয়ে যায়। আমি ওইভাবে আস্তে আস্তে বড় হতে থাকি, পাড়ার আর চারটি ছেলে মেয়েদের সাথে সাথে দৌড়ঝাঁপ, তারা যে ধরনের খেলাধুলো করতো আমি কিন্তু সেই ধরনের খেলাধুলায় পার্টিসিপেট করতাম। আমার মা বাবার মধ্যে একটা যেটা সব থেকে তাদের সচেতনতা ছিল যে ছেলেকে কিভাবে কি করা যায়, কোথায় পাঠানো যায় বা কিভাবে কোনো ভালো ব্যবস্থাটা আনা যায় কিনা। সেই সূত্রে একজন চিকিৎসকের কাছে আমাকে যখন চোখের চিকিৎসা করাতে যান, তখন উনি দেখে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে ফিরে পাওয়ার মতো নয় দৃষ্টিশক্তি। তখন তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটা অ্যাড্রেস লিখে দিয়েছিলেন। আমার মা আমাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করতেন মূলত, কেননা বাবা যেহেতু জন্মজুরি খাটতেন, বাবার সেই সময় হতো না। এখানে উল্লেখযোগ্য বিষয়, মা কিন্তু পুরোপুরি নিরক্ষর ছিলেন, ফলে চিঠি দিয়ে কি যে অ্যাড্রেস লিখে দিয়েছে সেটাও তার পড়ার ক্ষমতা ছিল না। আমাদের অঞ্চলটা হচ্ছে ওপার বাংলা থেকে আসা যে মানুষগুলো, তাদেরকে রিহ্যাবিলিটেশন দিয়ে ওখানে বসত করে তোলা হয়, ফলে অধিকাংশ মানুষের অবস্থায় আমার পরিবারের মধ্যে চাল ছিল কারোর সেরকম নেই। বাবা কাছে শুনেছি যে আট ন বছর বয়সে আমার ঠাকুরমার সাথে চলে এসেছিলেন এপার বাংলায়। ফলে এবার যেটা হয় কি, পড়াশোনা সেরকম কারোর মধ্যেই নেই, তো একজন কাকু তিনি পড়াশোনা জানতেন, গ্রামে রেখালেখি কিছু হলে ওই কাকুর দ্বারস্থ হতে হতো, কমল কাকু আমরা বলি। তো সেই কাকু একদিন আমাদের বাড়িতে এসে তাকে কি যেন কাগজপত্র দেখা থাকে, কাকুর চোখে ওই কাগজটা পড়ে যায় অ্যাড্রেসটা। তখন কাকু মাকে জিজ্ঞেস করেন যে আপনার কাছে এই অ্যাড্রেস কোথা থেকে গেল, তখন মা বিষয়টা বলেন। তখন কাকু রীতিমতো মাকে বোঝান এবং বলেন যে আপনি ছেলেকে অবশ্যই এখানে ভর্তি করে দিন, কারণ ওখানে কিন্তু ওর ভবিষ্যৎটা তৈরি করা হবে। তখন মা তখন অবাক হয়ে গেছেন যে ছেলে দেখতে পায় না, পড়াশোনা করবে কি করে। কমল কাকু বললেন যে সেটা তাদের দায়িত্ব, এই যে যখন মাথায় ঢুকলো যে পড়াশোনা করতে পারা যায় দৃষ্টিহীন হলেও, মা ওই কাকুর কাছে অনুরোধ করে সেই চিঠিটা আরো উনি বড় বড় হাতে সুন্দর গোটা গোটা করে লিখে দিলেন অ্যাড্রেসটা। তো মা তো পড়তে পারবেন না, মা আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন, তারপরে বাস কন্ডাক্টরের হাতে ওই চিঠিটা ধরিয়ে দিলেন যে কোথায় যাবো, মানে কিছু মা বলতে পারবেন না এরকম। তো এই করে করে মিশনে গেলাম, তখন গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি তার ব্যবস্থাপনা দারুণ। মা তো দেখছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি যে পরিকাঠামো, ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে খেলা করছে, ক্রিকেট বল খেলছে, আমারও মনটা কিন্তু খুবই আকর্ষিত হলো। আমি মাকে বললাম হ্যাঁ মা আমি পড়বো। তখন আমার আট বছর বয়স, আমি পৌঁছেছি, একটা ছোট করে ইন্টারভিউ নিল, নেওয়ার পর বললো যে বাড়িতে ফাইনাল চিঠি যাবে। চিঠি বাড়িতে আসলো, তো তখন আর একটা বিভাগে পড়লাম। চিঠিতে ওরা লিখলো যে ছেলের দৈনন্দিন জীবনে যে ব্যবহার্য জিনিস সেগুলো রাখার জন্য একটা বাক্স, টুথপেস্ট, বাক্সের তালা, বিছনা চাদর, এগুলো সমস্ত পুরো লিস্ট করে দিল। এই লিস্টটা দেখে রীতিমতো আমার মায়ের মাথায় হাত পড়েছে যে এইটা কি করে ব্যবস্থা করা যাবে। তো মা আমাকে কি করলেন, বললেন দিতে শিক্ষা প্রয়োজনে করো ভিক্ষা, তাহলে আমার ছেলেকে যদি পড়াশোনা শেখানোর যদি যে আমি মানুষের কাছে গিয়ে হাতও পাতি প্রয়োজনটা আমি দেখাবো, চিঠিটার সাথে রয়েছে, তাহলে তো মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই করে কিন্তু মা আমাকে নিয়ে বেরোলেন। আমাদের বনগাঁ সেকশনের লাইন, তো লেডিস কম্পার্টমেন্টে মা আমাকে নিয়ে উঠেছেন, একজন মহিলার গায়ে হাতটা লেগে যায় বা ধাক্কা লেগে যায়, উনি চিৎকার করে উঠে বলছেন এই ছেলে তুই দেখতে পাস না। তখন আমার মা রীতিমতো কান্না করছেন, বলছে হ্যাঁ দিদিভাই আপনি তাকিয়ে দেখুন, আমার ছেলেটা সত্যি দেখতে পায় না। তো পাশাপাশি যারা মহিলারা ছিল সিটে বসে, তারা তো দেখে সত্যি অবাক, তিনি ক্ষমাটমা চাইলেন, তারা বলেন যে আপনার ছেলেকে নিয়ে তারা এরকম করছেন কেন। মা বলছে যে এরকম মিশনে ভর্তি করবো, কোন মিশনে, তবে নাম শুনলাম আপনি এরকম যা ব্যবস্থা করলেন কি করে, ইনস্টিটিউশনের নামটা শুনে সবাই হকচকিয়ে গেছে। বলছে দেখি দেখি আপনার কাছে কোনো কাগজপত্র আছে? তো মা ইতিমধ্যে চিঠিটা বার করে দিয়েছে যে ভদ্র মহিলা ওইখানে একসাথে বসেছিল, ওখানে একজনের বাড়ি ছিল মসলেন্দুপুর, আমাদের বাড়ি ওই মসলেন্দুপুর স্টেশনে আর ভিতরে যেতে হবে চণ্ডীপুর গ্রামে। তো মসলেন্দুপুরের যে মহিলা বাড়ি তিনি চিঠিটা নিলেন, নিয়ে ঠিকানা দিয়ে দিলেন, সেখানে আমাদের যেতে বললেন। আমরা গেলাম দুদিন পরে, উনি আমাকে কুলে টেনে নিয়ে বললেন যে আমি তোমার এক মাসিমা হই, তুমি আমাকে মাসিমা জ্ঞানেই দেখবে, তোমার কোনো চিন্তা নেই। মাকেও বোঝালেন যে এই সমস্ত জিনিসপত্রের দায় দায়িত্ব আমরা নিলাম। মিশনে ভর্তি হয়ে গেলাম 1994 সালের 2 মে। প্রথমে অত্যন্ত কষ্ট লেগেছিল, পরিবারের থেকে দূরে গিয়ে থাকতে হবে, মানে কি করে থাকবো। তো ওখানে গিয়ে সবার সাথে এত বন্ধুত্ব তৈরি হয়ে গেল, খুব দেরি হলো না বাড়ির মায়া কাটাতে। তারপরে ওখানকার যে ব্যবস্থাপনা, ওখানকার মহারাজের তত্ত্বাবধান, তাদের যে যত্নাদি কোনো তুলনা হয় না। বিশেষ করে স্বামী দেবেশ্বরানন্দজি মহারাজ, ওখানে আমার কি লাগবে জামা কাপড় থেকে শুরু করে পরবর্তী সময় মশারি থেকে শুরু করে যেটা যা প্রয়োজন উনি খোঁজ খবর করে কিন্তু দিতেন। ব্রেল লিপি পঠন পাঠন শিখলাম, তারপরে তবলা বাজানো শিখেছিলাম ক্লাস 4 পর্যন্ত। তারপরে গানটা সবার জন্যই মোটামুটি কমন ছিল, গান শেখাতো। ডিসিপ্লিনের মধ্যে দিয়ে ওখানে আমার জীবনযাপন শুরু হয়ে গেল। 2005 সালে আমার মাধ্যমিক দেওয়ার সময় হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 2004 সালে সামার ভ্যাকেশনে যখন আমি বাড়িতে আসি তখন হঠাৎ বুকে একটা সমস্যা ধরা পড়ে, লাংসে জল জমে যায়। তো সেই কারণে আমাকে হসপিটালে যেতে হয় অপারেশন করে, ওটা সারানো হয়। তারপরে ডটস এর যে কোর্স সেটা আমাকে 6 মাসের জন্য ওষুধ খেতে হয়েছিল, এই কারণে আমার মাধ্যমিকটা দেওয়ার হয়নি। 2006 সালে আমি মাধ্যমিক পাশ করি, 655 নম্বর আমি পেয়েছিলাম। আমি যে সময় পাসটা উঠাই 2006 সালে, তখন আমাদের নরেন্দ্রপুরে যে ব্লাইন্ড বয়েজ একাডেমি যে স্কুলটা ওটা মাধ্যমিক লেভেল ছিল, আবার সেই বছর থেকেই 11-12 কলেজ থেকে উঠে গেছিল। ফলে সেটা আমার কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো যে বাইরে এসে আবার কি করে তাহলে পড়াশোনা করবো। বেরিয়ে আসতে হলো, আসার পরে আমার গ্রাম থেকে 3-4 কিলোমিটার দূরে দক্ষিণ চাত্রা বয়েজ স্কুল, তো ওখানে গিয়ে আমি হেডমাস্টার মাস্টারের সাথে যোগাযোগ করলাম। তাকে আমি প্রায় হাত জোর করে অনুরোধ করলাম যে যদি আপনি একটু দয়া করে আমাকে এখানে পড়াশোনা যদি ব্যবস্থা করেন। উনি বলছেন যে আরে তোমার এত তো ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই, তুমি ভালো রেজাল্ট করে এসছো মাধ্যমিকে, আমি তোমাকে ভর্তি নিতে বাধ্য, তোমার তো রেজাল্ট কথা বলবে। যখন কথাটা উনি বললেন আমার মাথার উপর থেকে যেন একটা বড় বোঝা নেমে গেল। ওই স্কুলে ভর্তি হয়ে গেলাম, ওখানকার হেডমাস্টার মশাই ছিলেন কৃষ্ণাংশু মিশ্র। তারপর দেখি সত্যি কথা 2 বছর যে পড়েছি, এমন কোনো আমার কোয়ারিজ আসেনি বা এমন কোনো আমার প্রয়োজন তৈরি হয়নি যেটা উনি বা ওনারা মেটানোর চেষ্টা করেনি বা মেটাতে পারেননি। যখন যা বলেছি বই প্রয়োজন থেকে শুরু করে রাইটারে পারমিশন, বোর্ড থেকে পারমিশন করিয়েছিলেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে ব্রেল বই নেই, মাধ্যমিক লেভেল থেকেই অডিওর উপরে ডিপেন্ড হয়ে যায়। এবার এত বই অডিওটা করবে কে, সেটা একটা সমস্যা। তো তখন আমার গ্রামেরই একটি মেয়ে আমার সাথেই মাধ্যমিক দিয়েছিল, যাবতীয় যে এইচএস এর রেকর্ডিং টেক্সট বই থেকে শুরু করে অন্যান্য যে নোট বই টই যা রেকর্ডিং সবই, এবং ওই রেকর্ডিং এর উপর ডিপেন্ড করে আমি এইচএস এর পুরো প্রিপারেশন নিয়েছি। কোনো আমার টিউশন টিউশন কিছু ছিল না। 2008 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি 340 নম্বর নিয়ে।
1: শুনলেন দীপঙ্কর সরকারের জীবন সংগ্রামের গল্প। এই গল্পের বাকিটা শুনবেন আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা কৌশিক সেন, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ।

0: World Cup 2026
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
5: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন আহির ভৈরব রাগে সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। আহির ভৈরব রাগে সন্তুর।

0: শুনলেন আহির ভৈরব রাগে সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে আরই পাস।
2: অন্য ফাঁদে
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব শুনবেন এখন। সঙ্গিনী ছবির গান শুরুতেই আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সামেল চেপাটা গল্প শুতায় জ্বালব না, চমকে দেখি হঠাৎ দেখি বাঁধন আমার কাটলো, চমকে দেখি হঠাৎ দেখি বাঁধন আমার কাটলো, অচাল জানে টান লেগেছে সাগর বুঝি ডাকলো, অচাল জানে টান লেগেছে।

পানে শৈল চূড়ায়া বাস ছেড়ে গঙ্গা ছোটে কার পানে চলতে শিলা শীতল করে বাজলো পায়ে নূপুর ভরে শুকনো মরু জল।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারের গান পলাতক ছবি থেকে।
1: পথে রে ভাই কোন দেশে শাকিল নাই কোথাও আমার।

0: এখন খবর। আকাশবাণী খবর পড়ছে শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করবেন। বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,535, আহত 16,000-এরও বেশি। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি পাকিস্তান সরকারকে আগামী 48 ঘন্টার মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে নেওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার এবছর সমবায় প্রতিষ্ঠানগুলির জন্য একটি র্যাঙ্কিং বা ক্রমবিন্যাস কাঠামো চালু করেছে। স্পেন ও বেলজিয়াম ফিফা বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে। থাইল্যান্ডের পাটায় অনূর্ধ্ব 20 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিররা 4টি সোনা, 7টি রূপো ও 9টি ব্রোঞ্জ সহ মোট 20টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তাঁরা। দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। তার সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018-এ তাঁর সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। শ্রী মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথা উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে ভারত ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহারিনে পৌঁছেছেন। বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গেও সাক্ষাৎ করেন ড জয়শঙ্কর। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। বিদেশমন্ত্রী বাহারিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কেও অবহিত করেন। বাহারিনের ভারতীয় বংশোদ্ভূতদের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে ড জয়শঙ্কর ধন্যবাদ জানান রাজা হামাদ বিন ইসা আল খলিফাকে। বাহারিনের বিদেশমন্ত্রী ডক্টর আবদুল্লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ড জয়শঙ্কর। সামাজিক মাধ্যমে এক বার্তায় ড জয়শঙ্কর বলেছেন, সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাহারিনের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ভেনিজুয়েলায় জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেস জানিয়েছেন, জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3,535 জন, আহত 16,740 জন, গৃহহীন হয়েছেন 17,854 জন, উদ্ধার করা হয়েছে 6,462 জনকে। উল্লেখ্য, গত 24 জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার কারণে কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। রাষ্ট্রসংঘের নতুন হিসাব অনুযায়ী ভেনেজুয়েলায় পরপর দুটি ভূমিকম্পের ফলে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল ও জনসেবামূলক পরিকাঠামোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $37 বিলিয়ন। নিউ ইয়র্কে সাংবাদিকদের রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক জানান, রাষ্ট্রসংঘ সহযোগী সংস্থাগুলোর সঙ্গে ভেনেজুয়েলা সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধার কাজে সহায়তা করছে। অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে, এই দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা।

0: মুহূর্তে 2,34,000 শিশু সহ মোট 6,50,000 মানুষের মানবিক সহায়তার প্রয়োজন। ইউনিসেফ ইতিমধ্যে চিকিৎসা সরঞ্জাম, জল, জীবাণুনাশক সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের 68 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। মঙ্গোলিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি, সেদেশের শাসক দল মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতা নাম্বারিয়ান এনখবায়ার ভারতের সহায়তায় তেল শোধনাগার প্রকল্প দ্রোণগাভি নির্মাণের অগ্রগতিতে সন্তোষ ব্যক্ত করেছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার আক্রমণ বলে কিভের সেনাবাহিনীর দাবি। রাশিয়ার স্থানীয় প্রশাসন এই হামলার কথা স্বীকার করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়ন সাইপ্রাস ও সুইডেন থেকে 4টি ওয়াটার বম্বিং বিমান ফ্রান্সে পাঠাচ্ছে। পাক অধিকৃত কাশ্মীর পক্ষে রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JACC ইসলামাবাদের সরকারকে 48 ঘণ্টা চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমর্থ শর্ত মেনে নেওয়া না হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। 9 জুলাই তাদের প্রস্তাবিত প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার জন্য কমিটি পক্ষের বাসিন্দা এবং কাশ্মীরি অভিবাসীদের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত রবিবার পাক অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের ব্যাপক ধরপাকড়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশ নির্মম হামলা চালায় বলে অভিযোগ। মুজাফফরাবাদ সহ বিভিন্ন অঞ্চলে গুলিচালনা, শেল নিক্ষেপ ও সংঘর্ষের সময় 600+ নাগরিক অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয় বলেও জানা গেছে। কর্তৃপক্ষ খাদ্য অত্যাবশ্যক সামগ্রী সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করে অর্থনৈতিক অবরোধ জারি করেছে। জম্মু কাশ্মীর থেকে উন্নতমানের অরেকো চেরি এবং সেন্ট্রোজ আলু বোখরাই প্রথম সংযুক্ত আরব আমিরশাহীতে রপ্তানি করা হয়েছে। এই পদক্ষেপ কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে, কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি করেছে এবং বিশ্বমঞ্চে ভারতীয় পণ্যের গুণমান তুলে ধরেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার এবছর সমবায় প্রতিষ্ঠানগুলির জন্য একটি র্যাঙ্কিং বা ক্রমবিন্যাস কাঠামো চালু করেছে। সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ গতকাল ভাষণ দিচ্ছিলেন। এই ক্রমবিন্যাস কাঠামোর মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে শীর্ষ 5টি সমবায় সমিতিকে চিহ্নিত করে তাদের অসাধারণ কর্মসূচি সবার সামনে তুলে ধরা হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
1: हमने कृषि ऋण, डेयरी, उर्वरक वितरण और ग्रामीण सेवाएं, ये सभी को प्राथमिक से लेकर राष्ट्रीय स्तर पर जोड़ने का काम किया है। सेकेंडरी और टर्सरी क्षेत्रों में भी उसको जोड़ने का काम किया है। भंडारण, उत्पादन, एक्सपोर्ट, जैविक उत्पादन, परंपरागत बीजों का उत्पादन, ज्यादा उत्पादन देने वाले बीजों का निर्माण, डिजिटल सेवाएं, बैंकिंग, मोबिलिटी, लॉजिस्टिक और हरित ऊर्जा, ये सबको एक माला में पिरोने का काम ये 5 साल में किया है।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন রাজ্যে গৃহীত আদর্শবিধির মাধ্যমে প্রাথমিক কৃষি ঋণ সমিতি বা PACS এর কার্যকলাপের পরিধি সম্প্রসারিত করে সেগুলিকে শক্তিশালী করার প্রচেষ্টা চলছে। জাতীয় মানবাধিকার কমিশন NHRC কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় ওই রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করে কমিশন। 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে। কমিশন এও বলেছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর সত্যি হলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সামিল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তরাখণ্ডের তনকপুর এবং মহারাষ্ট্রের নান্দেদের হাজুর সাহেবের মধ্যে একটি নতুন ট্রেনের উদ্বোধন করেছেন। ভার্চুয়াল মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করে তিনি বলেন, এর ফলে উত্তরাখণ্ডের তরাই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূর্ণ হবে। অন্যদিকে উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার তনকপুর রেল স্টেশনে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু পতাকা নাড়িয়ে এই নতুন ট্রেনের সূচনা করেন। পশ্চিমবঙ্গের রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন হবে। ওই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই নিয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আজ এক বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে প্রস্তাবিত ওই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের DG উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা বলে সূত্রের খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। স্পেন ও বেলজিয়াম ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। গত রাতে রাউন্ড অফ সিক্সটিনে স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালে আজ সকালে বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। আজ রাত 9:30 রাউন্ড অফ সিক্সটিনের মাঠে আর্জেন্টিনা মিশরের মুখোমুখি হবে। অপর খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। থাইল্যান্ডের পাটায় অনূর্ধ্ব 20 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগির আজ 4 সোনা, 7 রূপো, 9 ব্রোঞ্জ সহ মোট 20 পদক জয় করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ছাড়াও আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হল পরের খবর 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। দহন দিনের কাল পেরিয়ে আষাঢ়ের শেষেও মেঘ বৃষ্টির সঙ্গতে ঘন বর্ষার দেখা নেই। বৃষ্টির অপেক্ষায় উন্মুখ শহরের রাজপথ থেকে মাঠের আলপথের অবহেলার ধুলোবালি, গাছ, পাখি, মাঠের ফসল। বৃষ্টি নামুক, ধুয়ে যাক চরাচর, মুছে যাক ক্লান্তি গ্লানি জড়া। ইসলামী লোকাচার ও ধর্মবিশ্বাসে মুহরম মাসের একাধিক গুরুত্বপূর্ণ তাৎপর্যের মধ্যে কারবালার মাঠে পয়গম্বর মুহাম্মাদের নাতি ইমাম হুসেন ও তার অনুগামীদের হত্যা তৎকালীন সময়ের একটি রাজনৈতিক ঘটনা। তার স্মরণে ডঙ্কা নিনাদ আর উঁচু নিশান তাজিয়া নিয়ে হাজার হাজার লোকের রাস্তায় বেরিয়ে অঙ্গভঙ্গি প্রদর্শন ও লাঠি খেলায় এদেশীয় রেওয়াজের মধ্যেই নীরবে নিজস্ব ঘরানায় মুহরমের শোক যাপন করেছে মুর্শিদাবাদের লালবাগের কেল্লা নিজামত চত্বরের অধিবাসী তথা নবাব পরিবারের বর্তমান সদস্যরা। 10ই মুহরম অর্থাৎ 26শে জুনের 10 দিন আগে থেকেই তারা কালো পোশাক পরিধান করা, নিয়মিত প্রার্থনা ও শহীদ তর্পণের পাশাপাশি রোজা রাখার মতো ধর্মীয় আচার মর্যাদার সঙ্গে পালন করেছে। রোজ এ আশুরা 10ই মুহরমের দিন তারাও মাতমের মধ্যে দিয়ে শোভাযাত্রা করেন। আগের রাতে ইমামবাড়ার সামনে গনগনে কয়লার আগুনে হেঁটে যাওয়ার মতো শারীরিক সহিষ্ণুতার রেওয়াজে ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। একদিন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সর্বসাধারণের জন্য। মুহরমের তাজিয়া আর শোভাযাত্রার গোলাপ জলের গন্ধ ম্লান হতে না হতেই জেলা জুড়ে সাড়ম্বরে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়েছে। জেলার নানান প্রান্তে স্নানযাত্রাকে কেন্দ্র করে মেলা বসে। মুর্শিদাবাদের লালবাগের শ্রীপাট কুমোরপুরের 417 বছরের রাধামাধব মন্দিরে স্নানযাত্রাকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল। অষ্টধাতুর রাধারানী ও কোষ্ঠী পাথরের মাধবকে পুণ্যতোয়া ভাগীরথীর জল বয়ে এনে ভক্তরা স্নান করান। স্নানযাত্রা উপলক্ষে মন্দির চত্বরে বসে মেলাও। জেলার বেলডাঙ্গার বাঁশচাতর ও কুমারপুর গ্রামেও স্নানযাত্রা উপলক্ষে মেলা বসেছিল। বহরমপুর ইস্কনের পক্ষ থেকে স্নানযাত্রার আয়োজন করা হয় বহরমপুরের দয়ানগর জগন্নাথ মন্দিরে। নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে মুর্শিদাবাদের উত্তর ভূখণ্ডের জঙ্গিপুর মহকুমা। মহকুমার ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি 1 ও 2 নম্বর, রঘুনাথগঞ্জ 1 ও 2 এবং সাগরদিঘির মতো 7টি ব্লক নিশ্চিতভাবে নতুন জেলার ভৌগোলিক সীমান্তে পড়লেও লালগোলা ও নবগ্রামকে অন্তর্ভুক্ত করার জল্পনাও শুরু হয়েছে। জেলার সদর শহর বহরমপুর থেকে ফারাক্কার শেষ গ্রাম বেনিয়াগ্রামের দূরত্ব প্রায় 96 কিলোমিটার। একইভাবে শামশেরগঞ্জ সুতির দূরত্ব দীর্ঘ। স্বভাবতই জেলা সদরে কাজে এলে গোটা একটা দিন কাবার হয়ে যায় ওই জনপদের মানুষের। তাই কাছেই নতুন জেলা সদর হলে অনেক সুবিধে হবে তাদের। মুর্শিদাবাদের লালগোলা, ভগবানগোলা, সুতি, রঘুনাথগঞ্জ, রানীনগর ও জলঙ্গির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে করতে হয় জীবনযাপন। মূল ভূখণ্ডে যাতায়াত, স্কুল, হাসপাতাল, বাজার হাট সহ দৈনন্দিন জীবনে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। এই সীমান্ত লাগোয়া প্রান্তিক এলাকায় জীবনযাপনের মানোন্নয়ন করা এবং সাধারণ সুযোগ সুবিধে নিশ্চিতভাবে দেওয়ার জন্য রাজ্য সরকার 500টি গ্রামকে ভারত সরকারের ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির অন্তর্ভুক্ত করার কাজে হাত দিয়েছে। সম্প্রতি রাজ্য বাজেটে

0: এই ঘোষণায় খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। সীমান্তবর্তী গ্রামগুলিকে শেষ গ্রাম না ভেবে দেশের প্রথম গ্রাম হিসেবে গড়ে তোলা এবং গ্রাম থেকে শহরে মানুষের পরিযান বা মাইগ্রেশন রোধ করার পরিকল্পনা নিয়েছে সরকার। সীমান্তের গ্রামে পরিকাঠামো ও সুবিধে বাড়ানোর লক্ষ্যে পাকা রাস্তা, সার্বক্ষণিক বিদ্যুতের সুবিধে, টেলিকম ও টিভি কানেক্টিভিটি, স্বাস্থ্যকেন্দ্র এবং পর্যটন প্রসারের মাধ্যমে গ্রামগুলির বহুমুখী বিকাশ সাধন করা হবে ওই প্রকল্পের মাধ্যমে। জেলার চিঠি শেষ হল, মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয়, খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে? যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education edu cetion akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয়, খেলা শুধু খেলা নয়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় পর্ব। এই পর্বে শুরুতেই আবিষ্কার ছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপ

তরুণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edukation.akashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।

গানে গানের দ্বিতীয় পর্বে শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান। লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন মাদার ছবির গান। এবারে অনুরাগের ছোঁয়া ছবি থেকে অমিত কুমারের গাওয়া এই গানটি।

0: World Cup 2026.
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট? কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
5: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
5: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানো ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

জাগো অনশনবন্দি ওঠুরে যত, এই গানটি এর আগে একবার আমরা শুনেছি। মাছ সঙ্গীত বা কুচখাওয়াজের গান, এই প্রসঙ্গে এই নজরুল গীতিটির উল্লেখ আমরা করেছিলাম। আসলে সৈনিক জীবনের যে শিক্ষা তাকে এ ধরনের গান লিখতে উদ্বুদ্ধ করেছে বা সহায়তা করেছে, যাই বলি না কেন। এই এবং এই তালিকায় যে গানগুলোকে আমরা ধরতে পারি, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, জাগো অনশনবন্দি, জাগো নারী জাগো বন্ধী শিখা, এমন আরও বেশ কিছু গান আছে। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে দেখি যে কোরাস গান, এই কোরাস গানের একটা নির্দিষ্ট জায়গার দিকে একটু আপনাদের নজর আকর্ষণ করতে চাইছি, সেটা হলো গণসঙ্গীত। আমরা এই মুহূর্তে গণসঙ্গীত বলতে যা বুঝি তার নিশ্চয়ই একটা সেই জায়গায় একটা উজ্জ্বল নাম সলিল চৌধুরী। তার রচনা, তার সুরে আমরা অনেক সার্থক গণসঙ্গীত পেয়েছি। কিন্তু এই যে গণসঙ্গীত, এর সূচনা বা প্রাথমিক পর্যায়ের যে বিস্তার, তা কিন্তু হয়েছে কাজী নজরুল ইসলামের হাতেই, একথা অস্বীকার করাই যাবে না। তার বেশ কিছু গান আমরা যদি একটু খেয়াল করি, ওঠরে চাষি, জগৎবাসী, ওরে ধ্বংসপথের পথিক দল, ওরাও ওরাও, লাল নিশান বা আমরা নিচে পড়ে রইব না, জয় জীবনের জয়, এমন বেশ কিছু গান। তারই মধ্যে এই জাগো অনশনবন্দি, ওঠরে যত, এই গানকেও কিন্তু সেই তালিকাতেই আমাদের রাখতে হবে। এবং এই প্রসঙ্গে বল ভাই মাভই মাভই, এই গান বা সংঘ স্মরণ তীর্থযাত্রা পথে, এই গানকে বলা কি যায়? যায় না। পাশাপাশি আরও একটি গান আচ্ছা, জাগো নারী জাগো বন্ধী শিখা, এই গানটি আমরা এখনো পর্যন্ত শুনিনি, কাজে এই গান এই অবসরে কিন্তু আমরা শুনতে পারি। অনুষ্ঠান শুরু করেছি কোন গানে সেগুলো একটু বলি। ক্যালকাটা ইউথ স্কোয়ারের গানে আমরা শুরু করলাম জাগো অনশনবন্দি, এবারে জাগো নারী জাগো বন্ধী শিখা, সেই যার বিকল্প নেই এই গানের ক্ষেত্রে, জগন্ময় মিত্র।

আমরা যে গানের প্রসঙ্গে ছিলাম যে গণসঙ্গীত, সার্থক গণসঙ্গীত, সফল গণসঙ্গীত আমরা কাজী নজরুল ইসলামের কাছ থেকে পেয়েছি। এবারে আমরা দুটি গান শুনতে পারি এই গণসঙ্গীত প্রসঙ্গে। প্রথম গানের শিল্পী উষা উত্থুপ, পরের গানের শিল্পীরা ইন্দিরা শিল্পী গোষ্ঠীর।

0: পরপর দুটি গান আমাদের শোনবার কথা, কিন্তু 2213134221342 জানান দিচ্ছে আপনারা কেউ আছেন। নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত, নমস্কার।
0: কার সঙ্গে কথা
1: বলছি? মাইতি, আমি রঘুনাথপুর মাইতিপাড়া থেকে কুমকুম পাল বলছি। আপনার অনুষ্ঠান দিদি ভাই খুব সুন্দর হচ্ছে,
0: অনেক ধন্যবাদ।
1: আপনি যদি আমাকে এই গানটা শোনাতে পারেন খুব ভালো হয়। বুঝছেন, ওঠো গো ওঠো গো ভারত লক্ষ্মী।
0: নমস্কার, নমস্কার।
1: আমাকে গানটা শোনাবেন।

0: আরও এক বন্ধু চলে এসেছেন, অপেক্ষা করছিলাম, কথা বলিনি। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, হ্যালো। হ্যাঁ, কি বলছেন?
1: আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমানের পাটুলি গ্রাম থেকে রীতা পাল বলছি।
0: বলুন
1: ম্যাডাম, এই যে বিশ্লেষণ গুলো করেন, গান তো শোনাই যায়, কিন্তু বিশ্লেষণের মধ্যে দিয়ে যে এই যে ভেতরটা, হৃদয়টা যে কিভাবে উজ্জীবিত হয়, সামনেই আসছে স্বাধীনতার মাস, তাই আকাশবাণীকে কি বলে আর ধন্যবাদ জানাবো, যেটা আকাশবাণী থেকেই পাই। আর এই যে উষা উত্তপের যে গানটা শোনালেন, উষা উত্তপ ম্যাডামের এই গানটার মধ্যে অন্নবস্ত্র, সত্যি এখন যে কি হয়েছে তার কি বলবো, যা গানগুলোর মধ্যেই মানুষকে জাগিয়ে তুলতে যায়। তা আপনি অনুষ্ঠানটা সঞ্চালন করছেন, এত ভালো লাগছে, আপনার অনুষ্ঠান শুনি, প্রায় তো নাম্বার ফোনে সংযোগ হয় না, আজকে পেলাম ম্যাডাম, খুব ভালো, আপনি অনুষ্ঠান করুন, আরো আরো অনুষ্ঠান করুন, শুনবো, শুনছি, রাখলাম ম্যাডাম, নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার, ভালো থাকবেন।

যখন আপনারা অনুষ্ঠান শুনেন, শুনে প্রতিক্রিয়া জানান, এবং আমরা যখন আমাদের তরফ থেকে একটি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিই, তখন এই আশা নিয়েই তো অনুষ্ঠানের প্রস্তুতি নিই যে আপনাদের যেন ভালো লাগে, আপনাদের ভালো লাগবে। প্রতিক্রিয়া জানান বা না জানান, কেউ হয়তো প্রতিক্রিয়া জানালেন, কেউ জানালেন না, কিন্তু যিনি জানাচ্ছেন বা জানাচ্ছেন না, সবারই যেন ভালো লাগে। শুধু এটুকু আকাঙ্ক্ষা নিয়েই, এটুকু ইচ্ছে নিয়েই আমরা অনুষ্ঠান করতে বসি বা তার প্রস্তুতি নিই। তারপর যখন আপনারা ভালো লাগার কথা বলেন, খুব স্বাভাবিকভাবেই ভালো লাগে, এবং আপনারা বলেন যে আকাশবাণীর কাছ থেকে পান, এটা সত্যি আকাশবাণীর এই যে ভাণ্ডার, তাই আপনাদের সামনে আমরা তুলে আনি। এই ভাণ্ডার না থাকলে যে এমন অনুষ্ঠান করা সম্ভব ছিল না, সম্ভব হতো না বা হবে না কখনোই, সেটাও স্বীকার করতে হয়। পাশাপাশি আপনারা যখন কোথাও ভালো লাগার কথা বলতে গিয়ে আমাদের প্রতি অনেকখানি আবেগ দেখিয়ে ফেলেন, তখন কোথাও একটা খুব সংকুচিত হয়ে যাই জানেন, কারণ আমরা কি করি, এই যে বিভিন্ন মানুষ, বিভিন্ন এই যে দিকপাল স্রষ্টাদের নিয়ে গবেষণা করেছেন এবং তাদের গবেষণা কোথাও একটা লিপিবদ্ধ করেছেন, সেটা কোনো বইয়ের আকারে হতে পারে, কোনো পত্রপত্রিকায় হতে পারে, বা কোনো সাক্ষাৎকার থেকে তার কাছ থেকে আমরা পাই, এমন সব বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনে তবেই আমরা আপনাদের সামনে উপস্থাপনা করি। যেমন আজ আমাকে একথা স্বীকার করতেই হচ্ছে যে আমি আজকের এই অনুষ্ঠানে যা কিছু তথ্য পরিবেশন করছি তা আমাদের জন্য। লিখেছেন আব্দুল আজিজ আল আমান। আমাদের সকলের ধন্যবাদ, কৃতজ্ঞতা তার প্রতি হওয়া উচিত। তাহলে যে গানটি শুনবো বলে মনস্থ করেছিলাম, বলেছিলাম যে দ্বিতীয় গান শুনবো ইন্দিরা শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায়, আসুন শুনি সেই গানটি।

আমরা বেশ কিছু গান শুনলাম আজ, অনুষ্ঠান শুরুই হয়েছে যে এই সমস্ত গানে, দেশাত্মবোধক গানে, বা তাকে যদি কোরাস গান বলি বা গণসঙ্গীত বলি, যাই বলি না কেন, তেমন কিছু গান দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুনেছি, শুরু করেছি। ইতিমধ্যে চারটি গান আমরা এই রকম শুনে ফেলেছি, কিন্তু এবারে কাজী নজরুল ইসলামের একেবারে অন্যরকম একটা দিক আমরা একটু ছুঁয়ে দেখতে চাইব। তা হলো কাজী নজরুল ইসলামের হাসির গান। নজরুলের বিভিন্ন ধরনের গানের, বা বলা যায় প্রায় সব ধরনের গানেরই খুব কদর, অসম্ভব জনপ্রিয়তা হয়েছে, লোকের মুখে মুখে ফিরেছে, কিন্তু হাসির গান কেন জানি না ঠিক সেভাবে ছড়িয়ে পড়েনি সবার মধ্যে। এর যে খুব সদুত্তর খুঁজে পাওয়া যায় তা কিন্তু নয়। অথচ দেখুন, নজরুল হাসির গানের একেবারে রাজা, হাসির গানে তার জুড়ি মেলা ভার। যদি ঈশ্বর গুপ্ত বা বিশেষ করে দ্বিজেন্দ্রলাল রায়ের কথা আমরা স্মরণে রেখেও কিন্তু এ কথা বলছি যে কাজী নজরুল ইসলাম হাসির গানের রাজা। ঈশ্বর গুপ্তের ব্যঙ্গ সেটা একটু অন্যরকম, আবার দ্বিজেন্দ্রলালের যে ব্যঙ্গ, গানে যে ব্যঙ্গ, তার মধ্যে একটা শিক্ষার ঝলক আছে, চমক আছে। কিন্তু কাজী নজরুল ইসলাম, তার গানে আছে নির্মল হাসির প্রবাহ। রাজনৈতিক বলুন, ধর্মীয় বলুন, সামাজিক, এই যে বিভিন্ন ক্ষেত্রের সমস্যাকে তিনি ব্যঙ্গ করে গানের মধ্যে বেঁধে ফেললেন। এবং সেই গানগুলো কিন্তু যে এমন নয় যে কখনোই জনপ্রিয় হয়নি, সেই সময় তো জনপ্রিয় হয়েছিল খুবই, কিন্তু পরবর্তীতে গায়কদের মধ্যে বা শ্রোতাদের মধ্যে যেন তার আগ্রহ কিছুটা কম, একেবারে নেই এ তো বলতে পারি না, তাহলে আর এই প্রসঙ্গের অবতারণাই করতাম না। কিন্তু দেখুন, এই যে যদি এই গানগুলোর কথা বলি, যাদের শ্রবণে আছে তারা নিশ্চয়ই বেশ এই মুহূর্তে একটু চনমনে বোধ করছেন যে আবু আর হাবু দুই ভাইয়ে সদাই ভীষণ দ্বন্দ্ব, বা এই বেলা নিয়ে ঘর ছেয়ে এবারে পূজা মাগো দশভুজা বড় দুর্গতিময়, এই সমস্ত, বা প্রিয়ার চেয়ে শালি ভালো, বাপ রে বাপ কি পোলার পাল। ওদিকে আমাদের বেশ ছোটোবেলায় শোনা এই গানটাও মনে পড়ছে, গিন্নির ভাই পালিয়ে গেছে, বা ওরে হুলো রে তুই রাত বিরেতে, এই গানটি তুই উল্টা বুঝলি রাম, এমন সব গান যেগুলো আপনাদের শ্রবণে আছে নিশ্চয়ই মনে পড়ছে, হ্যাঁ এ তো দারুণ গান, একে তো আরও বেশি আমাদের শোনা উচিত ছিল। হ্যাঁ উচিত ছিল, কিন্তু কেন শুনিনি সেই সম্পর্কে সত্যি আমার কাছে অন্তত কোনো ব্যাখ্যা নেই। গবেষকরা বলতে পারেন যে কেন এই গান আর আমরা অন্যান্য গানের মতো করে এত বিস্তারে পেলাম না। তো যাই হোক, এই প্রসঙ্গে যখন এসেছি তখন একটা গান তো অন্তত শুনবই, সনৎ সিংহর কণ্ঠে আমার হরি নামে রুচি।

হাসি রসগোল্লার তরে রাসমত ছাবে, রসগোল্লার তরে আমার গোল্লায় গেছে মন দাদা গো, ওই রসগোল্লায় গেছে মন আমার গোল্লায়।

লোঠে চুল ভুলিয়ে, আমার মন বলে হদি হদি, হাত বলে হরহে, মন বলে হদি হদি, হাত বলে হরহে, যত অরসিকে তেড়ে আসে বলে বেটায় ধরো হে, এই সংসারে।

लाज तुले छुटी।

সঙ্গে যাই, যে আমরা কাজী নজরুল ইসলামের আজকের পর্বে অন্তত কোরাস গান, গণসঙ্গীত, দেশাত্মবোধক এগুলোকে যেমন ছুঁয়ে গেছি, তেমনি হাসির গানকেও ছুঁয়ে গেলাম। আবার দেখুন, কাব্যগীতি, ভক্তিগীতি, কাজী নজরুল তার রচনায় এই দুই ধরনের গান যেন তার গানের যে ভাণ্ডার তার দুটো মূল স্তম্ভ। প্রথমে আমরা যদি ভক্তিগীতির কথা বলি, তাহলে ভক্তিগীতি রচনায় কাজী নজরুল ইসলাম যে পারদর্শিতা দেখিয়েছেন তাকে দুর্লভ ছাড়া আর কিছু বলা যায় না। বাংলা সাহিত্যে সেই সময় আর কারুর কাছ থেকে আমরা এই এত উন্নত মানের, এত উচ্চমার্গের ভক্তিগীতি তখনও পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছিলাম না, পেয়েছিলাম কিন্তু যা পেয়েছি তার থেকে কোথাও নজরুলকে আমাদের এগিয়ে রাখতেই হয়েছে। নজরুল রচিত ভক্তিগীতির সংখ্যা যদি শ্যামাসঙ্গীত এবং ইসলামী গান সব মিলিয়ে বলি তাহলে প্রায় হাজারের কাছাকাছি। এবং এটা যে শুধুমাত্র জনশ্রুতি বা গানের প্রথম পংক্তির উল্লেখ এই জায়গা থেকেই এই সংখ্যক গানের কথা বলছি তা নয়, এবং এর প্রামাণ্য তথ্য দিয়ে থাকেন গবেষকরা। কাজী নজরুল ইসলামের ভক্তিগীতিগুলো যেন একটা অন্য রকম সৌন্দর্যের আলো ছড়ায়, একটা অপূর্ব আলো, সে আলোতে ঝলমল করে তার ভক্তিগীতি। শুধু সংখ্যার দিক দিয়েই যে এই গানগুলোকে আমরা একটু এগিয়ে রাখবো তা নয়, দেখুন এই গানের কথা, একটা নিটোল বাণী, আর সেই সঙ্গে সুরের কারুকাজ, তাকেও অস্বীকার করা যায় না, যাবে না কোনো অবস্থাতেই। এবং এইসব গানের বাণী, তার যে অর্থ, তার কাছে যে গানের যে অর্থের পাশাপাশি অর্থমূল্য এবং ধ্বনিমূল্য দুটাকে যদি পাশাপাশি রাখি, অর্থাৎ কথা আর সুর এই দুইকে যদি আমরা পাশাপাশি রাখি, কাউকে কিন্তু এগিয়ে বা কাউকে পিছিয়ে দেওয়া যায় না, সবাই যেন সমান সার্থকতায় একই রকম উচ্চগ্রাম স্পর্শ করে তারা দুজন হাত ধরাধরি করে চলেছে। আসলে এমনটা যখন হতে পারে তখনই বোধহয় সেই গান এত সর্বজনগ্রাহ্য হয়, এভাবে সকলের মন ছুঁয়ে থাকে এবং এত এত বছর পরেও আমাদের সেসব গান শুনতে এত ভালো লাগে। এবারে ভক্তিগীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

221-313-4-2-2-1-3-1-3-4-2-2-2-1-3-1-3-4-2 এই নম্বরে আমাদের বন্ধু অপেক্ষায় আছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব সরাসরি।

0: नमस्कार। বন্ধুরা আসছেন, কিন্তু আমি কথা বলার চেষ্টা যখনই করছি কোনোভাবে একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: আমি নদিয়া থেকে রাজু দাস বৈরাগ্য।
0: হ্যাঁ বলুন।
1: খুব সুন্দর অনুষ্ঠান করছেন, এর আগেও শুনেছি আপনি, মানে নজরুলকে নিয়ে নানা ধরনের গান আপনি শোনাচ্ছেন, একটু হাসির গান শোনাচ্ছিলেন, যে গানের কথাগুলো আপনি উল্লেখ করলেন সেখানে কিন্তু অতগুলো গান কিন্তু আমি সেভাবে শুনিনি, এবং রেডিওতেই আমি প্রথম শুনেছিলাম যে আমার খোকার মাসি, এরকম একটা নজরুল গীতি গান আছে, সেটাও কিন্তু বেশ মজার গান এবং হাসির গান। তাছাড়া আমরা রেডিও থেকে তো অনেক ধরনের, যেমন আমি যখন খুব প্রথম প্রথম মানে গানের জগতে একটুখানি এসেছিলাম, তখন আমি ভাবতাম যে এই গানগুলো বোধহয় অন্য কেউ লিখছে, মানে শ্যামাসঙ্গীত ভক্তি গীতি গানের কথা আমি বলছি, যে সুখী সে হরি কেমন বল, কিংবা হে গোবিন্দ রাখো চরণে, এই গানগুলো আমি মানে ভাবতেও পারতাম না যে কাজী নজরুল ইসলামের মানে লেখা গান। পরবর্তীতে যখন আকাশবাণী থেকে মানে শুনলাম আপনারা যখন বাজালেন, সেটা অনেকদিন আগের কথা আমি যদিও বলছি, তখন সত্যি অবাক হতাম যে এই মানুষটি এত রকমের গান লিখেছেন। আমি তো ভাবতাম যে শুধু নয়ন ভরা জল কতমাই, কিংবা আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, এই গানগুলোকে আমি নজরুলগীতি গান ভাবতাম। তার পরবর্তীতে তো নানা ধরনের গান আমরা মানে শুনেছি এবং পেয়েছি, বা বিশেষ করে আমরা বেশি করে জানতে পারি আপনাদের থেকে, মানে আকাশবাণীর থেকে, যে এরকম মানে অজস্র রকমের গান। তারপরে লোকগীতি গানের ক্ষেত্রেও নজরুল যে অনেক রকমের লোকগীতি গান গেয়েছেন, একটা গানের কথাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অমর পালের গান আপনারাই শুনিয়েছিলেন, তো এরকম অনেক ধরনের বহুমুখী প্রতিভা তো আসলে।

0: কি বলবো, মন একেবারে ভরে যায়। আর আকাশবাণী থেকে যখন শুনতে পাই মানে খুব ভালো লাগে শুনতে। আপনার উপস্থাপনা তো অসাধারণ, প্রত্যেককেই মানে অসাধারণ উপস্থাপনা করেন। আকাশবাণী দীর্ঘজীবী হোক, আকাশবাণীর সকল কলাকুশলকে আমার অন্তরে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।
1: নমস্কার।

0: নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: বহরমপুর কাশিমাতে মনোরাজ বলছি।
0: বলুন দাদা।
1: সংযোজন করলো, খুব ভালো লাগলো রাজ বই রাখবো, কিন্তু আমি একটা কথা সংযোজন করবো, সেটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন বা কাজী নজরুল ইসলাম বলেন, যারাই ভাষ্যপালা করেন এই অনুষ্ঠানটা, তাদের মুখে বা গলার রস আছে, যার জন্য খুব ভালো লাগে। শুধু গল্প বললে হয় না, গল্প মাধুর্য দরকার আর বয়াজন এসব রস থাকা দরকার, যে রসটা আপনাদের মধ্যে আছে ওই জন্য শুনতে খুবই ভালো লাগে। মনে হয় কি যে কাজী নজরুল ইসলাম হয়তো বেঁচে আছে এখনো, আমার মনে হয় যে রবীন্দ্রনাথ এখন হয়তো বেঁচে আছে
0: সত্যি।
1: এই গল্প বললে হয় না, গল্প বলার কাছে যে যার মুখের মাধুর্য বা গলার রস, এই রসটা থাকে, না হলে হয় না। তরকারি শুধু আলু দিয়ে হয় না, বিভিন্ন রকম মশলা রাখে, ঠিক আছে, রান্না ওই খাওয়ার উপযুক্ত হয়। ধন্যবাদ, আমি প্রতিদিনই শুনি, ফোনও করি, সবাই বলে, আমি অতটা জানি না, তবে শুনতে খুব ভালো, জানি যেগুলো যাওয়া জানা সেগুলো জানি, জানতে চাই, আমি না সবাই রাখলাম এইটুকুই।
0: বেশ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা ভক্তিগীতে শুনছিলাম, এবারে আরও একটি গান শুনব, শিল্পী অনুপ জলোটা।

কাজী নজরুলের ভক্তিগীতির কাব্য সৌন্দর্যকে আমরা অন্তত আজকের পর্বে একটু সরিয়ে রাখব। সরাসরি তার সুরের যে বৈশিষ্ট্য সেদিকে একটু নজর করি। বাংলার সঙ্গীত, তার যে সাহিত্য, যে ভক্তিগীতির ধারা, সেখানে একটা দেখা যায় যে ভক্তিগীতির এক একটি ধারা এক একটা বিশেষ ধরনের সুরের মধ্যে বাধা রয়েছে। যেমন ধরুন কীর্তনের গান, কীর্তনের সঙ্গে একটা বিশেষ সুরই খেলা করে বেড়ায়, শুনলেই বোঝা যায় এটা কীর্তন গান, আপনারা সবাই জানেন। আবার ধরুন বাউল গান, তাও সেই ওই শুনলেই বোঝা যায় এটি বাউল গান। পদাবলী সুর যে, তারও একটা কিন্তু নিজস্ব রীতি আছে, গাওয়ার একটা ঢং আছে। আবার রামপ্রসাদী গান যদি বলি, আরেকটু নিবিষ্ট শ্রোতা তিনি এটি বুঝতে পারেন যে হাম্বির রাগের উপরে এই রামপ্রসাদী গানের স্থিতি এবং ওই প্রসাদী একতালা তাতেই নিবদ্ধ। একই রকম সুর এবং একই লয়, এটা আমরা রামপ্রসাদী গানে পাই। এবং এইসব গানে সুরের খুব একটা নানান রকম আমরা কিন্তু পাই না। এটাই ছিল কাজী নজরুল পূর্ববর্তী সময়ে যে ভক্তিগীতি তার একটা ধারা। কিন্তু সুরের এই যে একমুখী চলা, এখান থেকে নজরুল ভক্তিগীতিকে একটা অনেক রাস্তার মোড়ের মাঝখানে এনে দাঁড় করিয়ে দিলেন। তার সেই গান যেন যে কোনো রাস্তায়, যে কোনো পথে গমন করতে পারে, এমন একটা জায়গায় নজরুল তার গানের স্থাপন করলেন। এবং ভক্তিগীতিতে যে কত বিচিত্র সুরে ভরিয়ে দেওয়া যায়, নজরুল তার সার্থক উজ্জ্বল উদাহরণ। এর আর অন্য কোনো বিকল্প কোনো কিছু নেই। প্রচলিত সুরের গানের যে তার যে অন্তরঙ্গ, সেই অন্তরঙ্গের যে একটা সৌন্দর্য, তাকে তিনি একাধিক সুরের মিলিয়ে মিশিয়ে তার মধ্যে তাকে প্রকাশ করতে চাইলেন। এবং যেখানে তিনি দেখছেন যে প্রচলিত সুরে তিনি খুব নিজেকে প্রকাশ করতে তিনি যেন মনে হচ্ছেন যে খুব যথেষ্ট হচ্ছে না, সঙ্গে সঙ্গে তিনি নতুন সুর সৃষ্টি করেছেন। তেমনই দুটি গান কিন্তু ইতিমধ্যে আমরা শুনে ফেলেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে তো খুব বেশি সময় নেই, কাজেই অনেক গান শুনবার সুযোগ নেই। একটি মাত্র গান শুনব এবং পরবর্তী পর্বে চেষ্টা করব সেই গানের সঙ্গে আপনাদের আলাদা করে একটু উল্লেখ করে দেওয়ার যে কোথায় নজরুল নতুন কিছু তৈরি করলেন সুরের ক্ষেত্রে। আজ এই গানেই শেষ হোক আমাদের গানের ভেলা। শিল্পী চন্দ্রাবলী রুদ্র।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং সৃজনী পাল।

0: আচ্ছা একটা কথা বলো তো, বর্ষা শুরু হলেই তোমার মাথায় প্রথম ঠিক কি কি জিনিস আসে? কারো তো মনে পড়ে গরম গরম খিচুড়ি, আবার কারো এক কাপ ধোঁয়া ওঠা চা, কেউ আবার জানলার ধারে বসে বৃষ্টি দেখতে ভালোবাসেন। আর ছোটবেলায় তো বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে মায়ের বকুনি খাওয়ার স্মৃতিও কম বেশি সবারই আছে, কি তাই না?
1: একদম। আর এই সময় সোশ্যাল মিডিয়া খুললে এই যে আমরা দেখি যে রেইন প্লাস টি ইজ ইকুয়াল টু হ্যাপিনেস, তারপরে বর্ষা মানে প্রেম, এই ধরনের পোস্টে ভরে যায় একেবারে। সত্যি বলতে কি, বর্ষার একটা আলাদা আবেগ আছে, এই ব্যাপারে মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই যে আমরা বর্ষাকে এত ভালোবাসি, তার সঙ্গে একটা ব্যাপারও কিন্তু প্রায় প্রতি বছরই ঘটে, বাড়িতে অফিসে স্কুলে পাড়ায় সব জায়গায় আমরা হঠাৎ হঠাৎ শুনি যে এই খুব জ্বর হয়েছে, ও খুব ভাইরাল, কেউ খুব সর্দি কাশিতে ভুগছে, ডেঙ্গুর খবর শুনলে যেন বর্ষার আনন্দের সঙ্গে সঙ্গে এই অসুখ বিসুখ একটু চুপি চুপি এসে হাজির হয়, তাই না?
0: একদম তাই। তবে এর মধ্যে মজার বিষয়টা কি জানো, যে আমরা অনেকেই ভাবি এ তো বর্ষাকাল, এ তো একটু আদ্র হবেই, কিন্তু কোনটা সাধারণ সমস্যা আর কোনটা অবহেলা করলে বিপদ বাড়তে পারে সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না।
1: তাই আজকের এই আড্ডাটা, এই আলোচনাটা খুবই দরকারি, কারণ আজ আমরা শুধু রোগের নাম শুনবো না, জানবো কেন এই সময়েই কিছু অসুখ বেশি হয়, কিভাবে সহজ কিছু অভ্যাস জেনে নিজেকে এবং পরিবারকে একটু সুরক্ষিত রাখা যায়, আর কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত সে বিষয়েও পরামর্শ নেব।
0: তবে এই সমস্ত প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারবো না, তাই আমরা সঙ্গে করে কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এসেছি। তাহলে চলুন একবার এই শুরু করার আগে, মানে আমাদের এই আলোচনা পর্ব শুরু করার আগে, আমরা তার সাথে একবার আলাপ করে নিই।
1: একদম। স্টুডিওতে রয়েছেন বিশেষ অতিথি ডক্টর দীপন চক্রবর্তী, আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: আর শুধু যে আমরাই রয়েছি এবং আমাদের সঙ্গে ডাক্তারবাবু রয়েছেন তা কিন্তু নয়, ওপার থেকে তো বন্ধুরাও শুনছে, তারা আমাদেরকে ফোন করবে কি করে সেটা বলে দাও একটু।
0: হ্যাঁ, যারা আমাদেরকে ওপার থেকে শুনছো তারা কিন্তু প্রশ্ন যদি নিজেদের মনের মধ্যে থাকে সেটা নিয়ে আমাদের কাছে চটপট চলে আসতে পারো। আমাদের ফোন নাম্বার হলো 0332213134 এই নাম্বারে, এই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের প্রশ্ন আমাদেরকে জানাতে পারো এবং ডাক্তারবাবুর কাছেও সরাসরি প্রশ্ন রাখতে পারো।
1: একদম। সৃজনী যেমনটা বললো যে ফোন লাইনে তো ফোন করে চলে আসতে পারো 0332213134 এই নম্বরে ফোন করে। আর এছাড়াও আমাদের যে যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে ঠিক তার নিচে কমেন্ট করে তোমরা তোমাদের প্রশ্ন মতামত বা যা কিছু জানাতে চাও আমাদের লিখে ফেলতে পারো চটপট।
0: একদম। তবে এই যে আজকের আলোচনা শুভাশিস, সেইটা শুরু করার আগে, হ্যাঁ, আমরা এই যে এত বর্ষা নিয়ে কথা বলছি, একটা বর্ষার গান দিয়ে শুরু করলে কেমন হয়?
1: একদম। মানে এত বৃষ্টি বৃষ্টি নিয়ে কথা বলে, এত ছোটবেলার কথা বলে, সবকিছুর পরে যদি একটা গান না হয় ভারী অন্যায় হবে, তাই না? তো শিল্পী অদিতি চক্রবর্তীর কণ্ঠে একটা খুব সুন্দর গান থাকলো তোমাদের জন্য, ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো।

0: ফিরে এলাম গানের পর, আর আজ তোমাদের সঙ্গে শরীর স্বাস্থ্য অনুষ্ঠানে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আমার সঙ্গে রয়েছে সৃজনী।
1: হ্যাঁ, আর সময় নষ্ট না করে বরং আমরা ডিরেক্ট চলে যাই প্রশ্ন উত্তর নিয়ে ডাক্তারবাবুর কাছে।
0: একদম, তাহলে আমাদের প্রথম প্রশ্ন আপনার কাছে যে বর্ষাকালে সাধারণত কোন কোন অসুখের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়?
2: নমস্কার, বর্ষাকাল মানেই রোগের কাল। আমাদের অনেক ধরনেরই রোগ দেখতে পাওয়া যায়, কিন্তু সব থেকে বেশি এবং প্রধানত আমরা চার ধরনের রোগ দেখতে পাই। প্রথম হচ্ছে জলবাহিত রোগ। জলবাহিত রোগের মধ্যে কী কী আসে আমাদের? প্রথমেই আসে সেটা হচ্ছে লুজ মোশন, পাতলা পায়খানা, সবাই অবগত। তার মধ্যেও আসে ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশানগুলো। তার সঙ্গে সঙ্গে কী কী আসে? তার সঙ্গে সঙ্গে আসে টাইফয়েড। শুধুমাত্র টাইফয়েড নয়, আন্ত্রিক জ্বর বা সমস্ত ধরনের এন্টেরিক ফিভার আমরা দেখতে পাই। তার মধ্যে টাইফয়েড, প্যারাটাইফয়েড এ, প্যারাটাইফয়েড বি, প্যারাটাইফয়েড সি যদিও অতটা ভারতে পাওয়া যায় না। আরও একটা জিনিস, সেটা হচ্ছে জন্ডিস, বিভিন্ন ধরনের হেপাটাইটিস। তার মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ইটাকেই আমরা বেশি দেখতে পাই। আরও একটা হচ্ছে মশাবাহিত রোগ। মশাবাহিত রোগের মধ্যে কী কী? সবাই আমরা জানি ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে কী হয়? তার সঙ্গে হচ্ছে বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগের মধ্যে কী কী আসছে? আমরা দেখতে পাই ইনফ্লুয়েঞ্জা, আমরা দেখতে পাই যেগুলো রাইনাইটিস, যেগুলোকে আমরা সোজা ভাষায় বলি যে সর্দি কাশি হয়েছে। আর একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। আরও এক ধরনের রোগ কী পাওয়া যায়? আমরা দেখি যে চর্মজনিত রোগ, যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, কিছু কিছু ক্ষেত্রে স্কেবিস, যেগুলোকে আমরা খোস পেঁচড়া বলি, এই ধরনের রোগগুলোই কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে দেখতে পাই এই বর্ষাকালে।
0: আচ্ছা, মানে মোটামুটি আমরা একটা সূচিপত্র পেয়েছি যে কি কি রোগ
1: দেখা যায়। মানে আমি যেটা ভেবে দেখলাম সেটা হচ্ছে যে বর্ষাকালের আনন্দের চেয়ে কিন্তু রোগের মাত্রাটা অনেক বেশি, অনেক পরিমাণ।
0: মানে চা খিচুড়ি যেগুলো তুমি শুরুর দিকে লোভনীয় খাবারের কথা বলছিলে, সেগুলোর পাশাপাশি এগুলো নিয়ে একটু ভাবতে হবে।
1: একদম।
0: আচ্ছা, তো প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে ইনফেকশন ব্যাপারটা, বর্ষাকালে ইনফেকশন এত বেশি কেন হয়?
2: বর্ষাকালে ইনফেকশন হওয়ার জন্য দুটো জিনিস দায়ী। প্রথম সেটা হচ্ছে যে আর্দ্রতা, বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে। আর একটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা আর্দ্রতা এই দুটো কিন্তু একদম উপযোগী আমাদের সমস্ত ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়াদেরকে এই বিষয়ে বংশবিস্তার করার জন্য। তাই জন্যই বর্ষাকালে সব থেকে বেশি রোগ পাওয়া যায়, সব থেকে বেশি ধরনের রোগগুলো এইখানেই কিন্তু বংশবিস্তার করতে পারে।
1: হ্যাঁ, এই যে ভাইরাল ফিভার আমরা প্রায় শুনে থাকি, ভাইরাল ফিভার, ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং সিজনাল ফ্লু, এই যে তিনটে জিনিস, এদের মধ্যে মূল পার্থক্যটা কি?
2: পার্থক্য করা খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয় এবং খুব সোজা। দেখুন, ভাইরাল ফিভার মেনলি আমাদের যেগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সাধারণ সামান্য একটু জ্বর, সামান্য একটু গা হাত পায়ে দুর্বলতা, একটু হালকা শুকনো কাশি, খুব বেশি হলে সেটা হয়তো কয়েকদিন, মোটামুটি দুই তিন দিনের মতো স্থায়ী থাকে, তারপর ধীরে ধীরে সেটা নিজে থেকেই কমতে শুরু করে। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জার সঙ্গে তফাৎ কী করে করবো? সেও তো ভাইরাস, কিন্তু তার সঙ্গে একটা তফাৎ এটাই আসে, সেটা হচ্ছে কি যে স্যার প্রচণ্ড পরিমাণে তার সাইনাসের সমস্যা, তার মাথা ব্যথা শুরু হতে পারে, তার কাশি একটুখানি বেশি আসে, তার জ্বর মারাত্মক আসতে পারে, হয়তো 102-3 কাছাকাছি জ্বর এলো, তার সঙ্গে সঙ্গে তার খুবই দুর্বলতা, এতটাই দুর্বলতা যে সে হয়তো চলে উঠতে পারছে না, ছুটি নিতে হচ্ছে, এবং এরকম এটাও মোটামুটি স্থায়ী থাকে 5-7 মতোই। নিউমোনিয়া সেদিক থেকে, নিউমোনিয়াকে একদম বোঝা যায় এইরমভাবেই, সেটা হচ্ছে যে খুব পরিমাণে জ্বর, মোটামুটি ধরে চলুন প্রায় প্রায় 103-105 কাছাকাছি জ্বর, তার সঙ্গে সঙ্গে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘর ঘরে কাশি, প্রত্যেকবার কাশির সঙ্গে কফ উঠছে, তার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কি যে সাইনাস হয়তো বন্ধ হয়ে গেছে, সামান্য প্রচুর পরিমাণে মাথা ঘুরছে, মাথা ভারী হয়ে আছে, হয়তো তার সঙ্গে সঙ্গে যেটা দেখবেন যে আমাদের গলা ব্যথা হয়েছে, খুব গা হাত পা ব্যথা হচ্ছে, এবং সেই জ্বরটা কিন্তু স্থায়ী থাকে, সেই জ্বরটা অ্যান্টিবায়োটিক দিয়েই কমতে পারে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক আমাদের লাগে না, কিন্তু এইটার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে।
1: আচ্ছা, আর একটা সমস্যা বর্ষাকালে যেটা খুব বেশি হয়, যে আপনি বলছিলেন যে মশাবাহিত রোগ, তো এই যে ডেঙ্গু, ডেঙ্গুর কোনো ওয়ার্নিং সাইন, মানে কোন কোনগুলো এমন আছে যেগুলো ইগনোর করা একদমই উচিত নয়?
2: ডেঙ্গুর সব থেকে বড় ওয়ার্নিং সাইন এটাই, সেটা হচ্ছে যে অনর্গল বমি হয়ে যাওয়া, যে বমিটা কোনোভাবেই থামছে না, কোনো ওষুধেই থামছে না। তার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে দুর্বল, একদম মানুষটি নিস্তেজ হয়ে গেছে, উঠে উঠতে পারছে না, চলে ফেরা করতে পারছে না, ব্লাড প্রেশার যদি মাপতে পারেন দেখবেন সেই সময় খুবই কমে গেছে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে রক্তক্ষরণ, চার পাঁচ জায়গা থেকে রক্তক্ষরণ হতে শুরু করে, মাড়ি থেকে রক্তক্ষরণ হতে শুরু করে, ইউরিন দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে। কীভাবে বুঝবো? একটু গাঢ় একটু লালচে কালারের ইউরিন হবে, তার সঙ্গে হয়তো একটু কালচে কালারের আমাদের স্টুল হবে, তার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো আসতে পারে যে চারপাশে গায়ে কালো কালো ছোপ দেখতে পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে যেটা হতে পারে সেটা হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে চোখে ব্যথা, চোখের পিছনে ব্যথা, খুবই জ্বর, যে জ্বরটা কোনোভাবেই কমছে না, এই সমস্তগুলোই কিন্তু ডেঙ্গুর খুব ওয়ার্নিং সাইন।
0: আর বর্ষাকালে তো মানে জল একটা ব্যাপার, বৃষ্টি হচ্ছে সবসময়, রাস্তাঘাট জল থলতুল, এছাড়াও জলের একটা সমস্যাও হয়, তো বর্ষাকালে জল ও খাবারের মাধ্যমে নানা রক্ত ছড়ায়, এগুলো থেকে নিজেদের এবং পরিবারকেও কীভাবে একটু সুরক্ষিত রাখা যায়?
2: বর্ষাকালে জল ও খাবারটাই কিন্তু সব থেকে বেশি আমাদের গুরুত্বপূর্ণ। কী করে আমরা দেখব? খাবারের মধ্যে প্রথমেই যেটা বলে রাখি সেটা হচ্ছে কি, কাটা ফল, কাটা যে কোনো খাবার, যে কোনো কাটা স্যালাড অনেকক্ষণ ধরে পড়ে আছে, খুব ঠান্ডা খাবার অনেকক্ষণ ধরে হয়তো হোটেলে পড়েছিল আপনি খেলেন, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের ইনফেকশনের একদম প্রচণ্ড দায়ী ইনফেকশনের জন্য। আর একটা জিনিস কি হতে পারে, সেটা হচ্ছে যে জল, জল আপনি অনেকক্ষণ ধরে রেখে দিয়েছেন কোনো একটা, বা এরকম অবস্থা হয়েছে যেখানে আপনি জলের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে হয়তো ফলের জুস, কাটা ফলের জুস পড়ে আছে, সেগুলোও কিন্তু অনেকাংশে আমাদের দায়ী ইনফেকশনের জন্য।
0: আচ্ছা, আর অনেক সময় এটা বলা হয় যে জল ফুটিয়ে খেলে হয়তো অতটা সমস্যা হয় না, এটা এই ব্যাপারে আপনি কি বলবেন?
2: জল ফুটিয়ে খাওয়া খুবই দরকার, বিশেষত এখনকার দিনে অনেকের বাড়িতেই হয়তো আরও ইউভি ওয়াটার পিউরিফায়ারগুলো চলে এসছে, কিন্তু তার সত্ত্বেও সব থেকে বেশি যদি কারোর কাছে কিছুই না থাকে তারা কিন্তু জল ফুটিয়ে খেতে পারে। ফুটিয়ে খাওয়ার কিন্তু একটা আলাদা পদ্ধতি আছে।
0: আচ্ছা, কেমন সেটা?
2: পদ্ধতি এটাই, সেটা হচ্ছে অনেকে মনে করেন যে জল ফুটিয়ে শুধুমাত্র রেখে দেবো এবং কয়েক মিনিটের মধ্যেই সমস্ত ব্যাকটেরিয়া মরে যায়, কিন্তু সেরকম হয় না। কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু স্পোর থাকে, সেই স্পোরগুলো চট করে মরতে চায় না, তো উপযুক্ত নিয়ম হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে 10 থেকে 15 মিনিট, খুব ভালো হয় যদি 20 মিনিট, আপনি জলের বয়লিং পয়েন্ট, কী করে বুঝবেন, জল যখন টকবক করে ফুটছে সেটাই হচ্ছে তার বয়লিং পয়েন্ট, সেই সময়ে 20 মিনিট মতো আপনি যদি ফুটিয়ে খেতে পারেন তাহলে কিন্তু সমস্ত ব্যাকটেরিয়াই অনেকাংশে মারা যায়।
0: আচ্ছা, জলের বিষয়টা মোটামুটি পরিষ্কার হলো, কিন্তু এই সময় সবার খুব ইমিউনিটি দুর্বল হয়ে যায় আর কি, তো বর্ষাকালে ইমিউনিটি স্ট্রং রাখতে গেলে মানে ডায়েটে কী কী রাখা উচিত বা কী কী বিষয় মাথায় রাখা উচিত?
2: দেখুন, ইমিউনিটি স্ট্রং রাখতে, ইমিউনিটি কিন্তু একদিনে স্ট্রং হবে না, সেটা আমাদের ভাবতেই হবে, কিন্তু সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের কয়েকটা ভিটামিন থাকে এবং কয়েকটা মিনারেল থাকে যেগুলো কিনা খুবই উপযোগী আমাদের ইমিউনিটি তৈরি করার জন্য। কী কী ভিটামিন? প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি কে তৈরি করা কিন্তু খুব দরকার, এবং ভাগ্যক্রমে ভিটামিন ডি তৈরি করার আর কোনো আমাদের উপায় নেই সূর্যালোক ছাড়া, তো সূর্যের থাকতেই হবে আমাদেরকে। আমি বলি সবসময় যে 10টার আগে বা বিকেল 4টের পর, শীতকাল হলে বিকেল 3টের পর, 1 ঘন্টা মিনিমাম আপনাকে থাকতেই হবে, ঠিক আছে, রোদ দূরে। আর কি আর হতে পারে? ভিটামিন সি। ভিটামিন সি যুক্ত খাবার কি কি আছে? ভিটামিন সি যুক্ত খাবার মানে যে কোনো সাইট্রাস ফ্রুট, কি কি আছে, লেবু হতে পারে, আমলকি হতে পারে, পেয়ারা হতে পারে, এই সমস্তগুলো বেশি করে খেতে হবে। আর কি কি করা যেতে পারে? আর একটা যেটা জিনিস হয় সেটা হচ্ছে কি, আমাদের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, কয়েকটা জিনিস থাকে যেগুলোকে বলে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো কিনা আমাদের এই যে শরীর খারাপ হচ্ছে সেই শরীর খারাপগুলো প্রতিরোধে খুব উপযোগী। কি কি আছে তার মধ্যে? তার মধ্যে আছে আমাদের আদা, রসুন, লবঙ্গ ইত্যাদি। আর একটা জিনিস কি হতে পারে, আর একটা জিনিস হয় সেটা হচ্ছে যে আপনি যদি টক দই খেতে পারেন, না কোনো ইমিউনিটির জন্য না, সব থেকে বড় দরকার সেটা হচ্ছে প্রোবায়োটিক। এবার সেগুলো কেন? কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশনের সঙ্গে সর্বপ্রথম যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে লুজ মোশন, ওটা হয়। লুজ মোশনে আটকাতে গেলে কিন্তু প্রোবায়োটিক আমাদের আর প্রিবায়োটিক আমাদের খুবই উপযোগী, ঠিক আছে। তো এই খাবারগুলো যদি আপনারা খেতে পারেন মোটামুটি অনেকটাই আপনি প্রতিরোধ করতে পারবে।
0: আর এই যে ভিটামিন ডি, সূর্যালোক ছাড়া একেবারেই উপায় নেই। এবার অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকেরই ভিটামিন ডি এর একটা ডেফিসিয়েন্সি থাকে টেস্টের ফলে, এবং তারপরে কিছু সাপ্লিমেন্ট দিয়ে একটা কয়েক মাসের কোর্স চলে, তো সেটা কতটা উপকারী?
2: হ্যাঁ, এবার দেখুন, ভারতীয় মানুষের এবং ভারতীয় স্কিনের একটা খুব সমস্যা হচ্ছে এটাই, সেটা হচ্ছে ভারতীয় স্কিনের নিজস্ব যে মেলানোসাইট, সে আমাদের কিছুতেই ভিটামিন ডি কে অ্যাবজর্ব করতে দেয় না, তো সুতরাং আমরা ভারতীয়রা নর্মালি আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্ট হই বেশিরভাগ মানুষজন। আমার কাছে অনেকেই এটা বলে যে আমি সারাক্ষণ রোদ্দুরে থাকি, হয়তো কোনো কৃষক, কিন্তু তারপরেও তারা ভিটামিন ডি ডেফিসিয়েন্টই থাকছে, তার একটা প্রকৃষ্ট কারণ হচ্ছে এটাই যে আমাদের ভারতের যে চামড়া ভারতীয়দের, সেটা কোনোভাবেই আমাদের কিন্তু ভিটামিন ডি অ্যাবজর্ব করতে দেয় না। তাহলে কি করা যায়? সাপ্লিমেন্ট খুবই ভালো, কিন্তু সাপ্লিমেন্ট একটা স্তরের পর আর কাজ করে না, আর কাজ করানোর দরকারও নেই। আপনি ধরুন খুব ডেফিসিয়েন্ট আছেন, আপনার ল্যাব রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচণ্ডই ডেফিসিয়েন্ট আছেন, সেক্ষেত্রে আপনি খেতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু তারও একটা নির্দিষ্ট পরিমাপ আছে, তার থেকে বেশি কিন্তু আপনি সেটা নিতে পারেন না। আপনাকে আমি যেটা বলতে পারি, সূর্যালোকে থাকার চেষ্টা করুন, এটাই কিন্তু আমাদের সব থেকে ভালো উপায়। আর যেগুলো যেগুলো থেকে খুব সামান্য পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, যেমন সুষম খাদ্য যেগুলো আমাদের আছে, মাছ মাংস ডিম, সেগুলো থেকে সামান্য পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে, আপনি এগুলোই করুন, তাতেই হবে।
0: আর যেমন আপনি প্রোবায়োটিকের কথা বললেন, প্রোবায়োটিকের কথা বললেই দইয়ের এক্সাম্পলটা সবার আগে চলে আসে। এবার অনেক সময় অনেকের অনেক ইনটলারেন্স থাকে, যেমন দুধ সহ্য হয় না, বা অনেকের ক্ষেত্রে দইও সহ্য হয় না, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী করণীয়, মানে প্রোবায়োটিকের
2: তাদের ক্ষেত্রে? আমরা বিভিন্ন ধরনের অন্য ধরনের যে ফাইবার জাতীয় খাবারগুলো আছে তার ভেতর থেকেও আমরা প্রোবায়োটিক পেতে পারি, ঠিক আছে। শুধুমাত্রই যে দই আছে তা নয়, দই অনেকেরই সহ্য হয় না। তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাইবার জাতীয় খাবার, বিভিন্ন ধরনের ফল, সেগুলো থেকেও আমরা অনায়াসে আমরা প্রিবায়োটিক প্রোবায়োটিকগুলোকে উৎস সন্ধান করতে পারি।
0: আচ্ছা, তাহলে মোটামুটি এ তো গেল যে কি কি আমরা খাবো, কিন্তু এই সময় কোন কোন খাবারগুলো একেবারে খাওয়া উচিত?
1: হ্যাঁ, মানে ওই যে বর্ষাকালটা পড়লে পরেই একটু বৃষ্টি হলেই সন্ধ্যাবেলা মনে হয় যে যাই একটু বাইরে গিয়ে কিছু খেয়ে আসি।
0: এবং ডাক্তারবাবু বারবার যেটা বলছিলেন যে খোলা জায়গা থেকে খাবার দাবার যতটা এড়িয়ে চলা সম্ভব সেটা মেনে চলা, তো আপনি কি বলবেন যে কোন ধরনের খাবার না খাওয়াই ভালো এবং কেন?
2: সব থেকে প্রথমেই যে খাবারটাকে আমি বারণ করতে বলি সেটা হচ্ছে ফুচকা। কেন? কারণ
1: এটা তো খুব হৃদয় বিদারক কথা।
2: কারণ বাইরে পড়ে আছে, অনেকক্ষণ ধরে বাইরে পড়ে আছে, তারপরে আপনি খাচ্ছেন, আপনিও জানেন না সেটা গরম কিনা, একদমই নয়, ঠিক আছে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফলের রস, ফলের জুস, যেগুলো আপনি দেখলেন যে পড়ে আছে বাইরে, অনেক ধরনের দেখলেন যে খাবার দাবার যেগুলো বাইরে পড়ে থাকে, অনেক ঠান্ডা খাবার। ধরুন আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেলেন, যেটা এমন এ নয়, সেখানে আপনি দেখলেন যে অনেকক্ষণ ঠান্ডা করা কোনো একটা খাবার, ধরুন কোনো ঠান্ডা ফ্রাইড রাইস পড়ে আছে অনেকক্ষণ, সেগুলো আপনি খেতে পারেন না, সেগুলো বা ঠান্ডা চিলি চিকেন পড়ে আছে, ঠিক আছে, সেগুলো আপনি খেতে পারেন না, কারণ সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, প্রচুর স্পোর থাকে, ঠিক আছে। চেষ্টা করবেন যে এই খাবারগুলো, আমি জানি একটুখানি
0: চেষ্টাই করবো নিশ্চয়ই, কারণ ওই যখন ডাক্তারবাবু ফুচকার কথা বললেন এবং আমরা যে আওয়াজ করলাম, এতে বোঝা গেল ফুচকাগুলোই শুধু বাইরে পড়ে নেই, আমাদের মনটাও ফুচকা দোকানে পড়ে আছে আর কি।
1: হ্যাঁ একদমই, কিন্তু না তবে মানছি না, মানবো না বললে হবে না, একটু চেষ্টা করতে হবে। তবে এই যে এই সময় কিন্তু ভীষণ একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে, তো সেইটা কেন হয় আর কি?
2: ফাঙ্গাল ইনফেকশন, দেখুন ফাঙ্গাস কখন ছড়ায়, ফাঙ্গাস খুব সাধারণত ছড়ায় হচ্ছে যেখানে স্যাঁতস্যাঁতে জায়গা থাকে, স্যাঁতস্যাঁতে জায়গাতেই কিন্তু ফাঙ্গাস অ্যাকচুয়ালি গ্রো করতে পারে। এবার আপনি নিজেই ভেবে দেখুন, আপনি সারাক্ষণ বৃষ্টিতে ভিজছেন, বৃষ্টিতে ভেজার পর সেই ভেজা জামা পরেই, ভেজা জামা কাপড় পরেই সবসময় ঘুরে বেড়াচ্ছেন, অফিসে আদালতে সব জায়গায় ওইটাই করছেন। এইবার সেই রকম স্যাঁতস্যাঁতে এলাকা, বিশেষত এরকম জায়গা যেখানেগুলো আমাদের ধরুন বগল কুচকি এরকম জায়গাগুলোতে প্রচুর পরিমাণে জল জমে থাকছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা ওই কোনোই বাড়ে, আর কিছুই না।
1: আচ্ছা, আবার অনেকে আছে যাদের মানে আস্থমা বা অ্যালার্জির পেশেন্ট যারা, তো তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দিচ্ছেন?
2: অ্যালার্জি পেশেন্টের জন্য বর্ষাকাল কিন্তু খুবই মারাত্মক। এবার খুবই সাধারণ কয়েকটা অ্যাডভাইস আমি দিয়ে রাখছি। প্রথম, বাড়িতে চেষ্টা করুন দেখার যে বাড়িতে কোনো মোল্ড আছে নাকি, মোল্ড বা যেগুলো ছাতা সেগুলো আছে নাকি, সেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের অ্যালার্জি হয়। প্রথম চেষ্টা করবেন সেগুলোকে ফেলে রাখার, সেগুলোকে বার করে দেওয়া, যদি না পারেন তাহলে নিতান্তই ছত্রাকনাশক যেগুলো হয় সেগুলো ব্যবহার করুন বাড়িতে, প্রথম। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করুন যে বাড়ির বিছানা, বিশেষত বিছানার চাদর, প্রত্যেক দিন না হলেও প্রত্যেক দুদিন অন্তর অন্তর পরিষ্কার করার, ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রাখার। একটা জিনিস হয় সেটাকে বলে হাউস ডাস্ট মাইট। এই হাউস ডাস্ট মাইট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে অনেক দিন পুরনো চাদর, অনেক দিন পুরনো যেগুলো ধুলোবালি পুড়ে গেছে এরকম টাইপের চাদরই কিন্তু থাকে। অনেকের একটা স্বভাব থাকে যে উপুর হয়ে শোয়ার, উপুর হয়ে শোয়ার কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি ধরা পড়ে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, বাড়ির বাইরে যখন বেরোচ্ছেন, বিশেষত খুব ধুলোবালি এলাকায় বা সকালবেলার দিকে যেখানে প্রচুর ধোঁয়াশা আসতে পারে, চেষ্টা করুন যে মুখে মাস্ক পরে হাঁটার। মুখে মাস্ক পরে থাকলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় আপনার, যেগুলো ধুলোবালি থেকে যেগুলো আপনার আসছে সেখান থেকে, ঠিক আছে। ধুলোবালি প্রোটেকশন করলেই কিন্তু আমরা অনেকাংশে অ্যালার্জি এবং অ্যাসমা থেকে আমরা থাকতে পারবো ঠিকঠাক।
0: এবং এই সময় তো স্কিনেরও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন, তো এই সময় ত্বকের যত্নের ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখবো, আর হেয়ার কেয়ারের বিষয়ে বা কী কী বিষয়ে সচেতন থাকবো?
2: ত্বকের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা দরকারি সেটি হচ্ছে ময়েশ্চারাইজার করা। ময়েশ্চারাইজ কেন করা? দেখুন, বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা আছে, এই আর্দ্রতা কিন্তু আমাদের শরীরের আর্দ্রতার থেকেও বেশি, সুতরাং আমাদের শরীরের আর্দ্রতা কিন্তু বাতাসের আর্দ্রতার তুলনায় কম হয়ে ওটা শুষে যায়, ঠিক আছে? তাই জন্য দেখবেন খুব চট করেই আমাদের স্কিন কিন্তু একটুখানি ড্রাই হয়ে সামান্য যে ফাঙ্গাল ইনফেকশনগুলো হতে পারে সেগুলো থেকে আসতে পারে। চেষ্টা করবেন যে যথাযথ ময়েশ্চারাইজারগুলো লাগানোর, তাই বলে কি খুব যেগুলো খুব থিক ক্রিম সেগুলো লাগাবেন না, একদমই না, সেগুলো শীতকালের জন্য। এখন মেনলি বলতে ওয়াটার বেসড যে ময়েশ্চারাইজারগুলো পাওয়া যায় সেগুলো লাগাতে পারে, নিতান্তই যদি কিছু না থাকে আপনি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে পুষুন তাতেও হবে, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে হেয়ার কেয়ার বিষয়ে। হেয়ার কেয়ার বিষয়ে আমার প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে কি, হেয়ার কেয়ার বা ড্যান্ড্রাফ, এখন কিন্তু ড্যান্ড্রাফের প্রচুর হবে, সবারই হচ্ছে। তার কারণ খুবই সোজা, যাদের দেখবেন যে আমাদের অয়েলি স্কিন বা অয়েলি স্ক্যাল্প, অয়েলি স্ক্যাল্পে কিন্তু প্রচুর পরিমাণে সিবাম একটা তৈরি হয়, সেই সিবাম থেকে কিন্তু ডেড সেল প্রচুর তৈরি হয়। ডেড সেল কি? এই ডেড সেলগুলোই কিন্তু পরবর্তীকালে তৈরি হয়ে হয়ে হয়ে হয়ে আমাদের ড্যান্ড্রাফ তৈরি করে। চেষ্টা করবেন যে মাথাটা যেন কোনোভাবেই অয়েলি না থাকে। কিভাবে চেষ্টা করতে পারেন? যেগুলো খুব সামান্য মাইল্ড শ্যাম্পু সেগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? বাজারে অনেক বাজার চলতি মাইল্ড শ্যাম্পু পাওয়া যায়, সেই মাইল্ড শ্যাম্পুগুলোকে ব্যবহার করবেন। মাথাটাকে যথাসম্ভব চেষ্টা করবেন যেন তেল চিটে না পড়ে, যথাসম্ভব চেষ্টা করবেন সময়ে সময়ে শ্যাম্পু করার, অনেকটাই উপকার পাওয়া যায় ক্ষেত্রে।
0: এবং এই বিষয়ে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ত্বকের সমস্যা। আমি আমার মায়ের মানে 2 বছর আগে মানে এরকম স্কিনের একটা সমস্যা বর্ষাকালে হয়েছিল, মানে যেমন অ্যালার্জি টাইপের হয়, একটু সমস্যা দেখা দিয়েছিল, ডাক্তার দেখানো হলো, কিছু মলম টলম যেমন ডাক্তারবাবু দেন সেটা দেওয়া হলো, এবং তারপরে সেটা পুরো সারা শরীরে স্প্রেড করে যায়, পুরো বেড়ে যায়, এবং তারপরে সেটা কিছুতেই কমছে না, এবং যাই দেওয়া হচ্ছে বেড়ে যাচ্ছে আরও, এবং লাস্টে স্কিন ফাটতে শুরু করে আর কি। তারপরে যখন ডাক্তারের কাছে যাওয়া হয় চেঞ্জ করে, তখন উনি বললেন যে স্টেরয়েড থাকার ফলে মলমে এটা পুরো স্প্রেড করে গেছে এবং বেড়ে, এবং কোনো কিছুই এখন কাজ করছে না, অনেকটা সময় লাগবে। এবার এই বিষয়টা বুঝবো কী করে যে মানে কোনটা স্টেরয়েড দেওয়া, বা আমরা যদি কোনো কিছুর পরামর্শও নিই কোন কোন বিষয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি, বা কোনটা কার পক্ষে সেন্সিটিভ সেই ব্যাপারে আমরা ধারণা পাবো কী করে?
2: বিশেষত যেগুলো ফাঙ্গাল ইনফেকশন, আমাদের তো মেনলি ফাঙ্গাল ইনফেকশনই বেশি হয়, সেই ফাঙ্গাল ইনফেকশনে কিন্তু স্টেরয়েডটা আপনার যথাসম্ভব মানে ব্যবহার না করলেই ভালো। বাজার চলতি সমস্ত ক্রিমগুলোতেই কিন্তু স্টেরয়েড মেশানো থাকে। কেন থাকে? আপনি দেখবেন যে আপনার ফাঙ্গাল ইনফেকশন হলে প্রধান সিমটম কী থাকে, চুলকোনো, গা চুলকোচ্ছে প্রচণ্ড পরিমাণে, বা দেখলেন সেই জায়গাটা একটু লাল হয়ে গেছে। এই লালচে ভাবটা আর গা চুলকোনো ভাবটা দুটোই কিন্তু স্টেরয়েড কমাতে পারে, কিন্তু সেটা সাময়িক। সমস্যাটা এটাই, স্টেরয়েড কী করে, স্টেরয়েড ওই পার্টিকুলার জায়গার ইমিউনিটি কমিয়ে দেয়। যেহেতু ইমিউনিটি কমিয়ে দিচ্ছে, তাহলে ইমিউনিটি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, যে ফাঙ্গাসটা ওখানে ছিল হয়তো সে খুব অল্প পরিমাণে ছিল, স্টেরয়েডটা দেওয়ার পরে কিন্তু সে চারিদিকে ছড়িয়ে পড়লো, আরও বেড়ে গেল, ঠিক আছে? সেক্ষেত্রে দেখবেন যে আপনার ইনফেকশন আরও বেড়ে যাবে, আরও হয়তো ছড়িয়ে পড়বে। চেষ্টা করুন যথাসম্ভব চেষ্টা করুন যে স্টেরয়েড না ব্যবহার করার, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া স্টেরয়েড ব্যবহার করবেন না।
0: আচ্ছা, আর এই সময় অনেক সময় দেখা যায় যে বর্ষা একটুতে ভিজলেই হাঁচি কাশি জ্বর শুরু হয়ে যায়, এবং মোটামুটি সবার বাড়িতেই একটা ওই ওষুধের ঝোলা মতো থাকে আজকাল। নিজের ডাক্তারি পুরনো প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়া বা অ্যান্টিবায়োটিক অনেক সময় শুরু করে দেওয়া হয়, এই যে সেলফ মেডিকেশন, এটা কতটা বিপজ্জনক যে আমার আগে যে সিমটমসগুলো হয়েছিল সেই প্রেসক্রিপশনটা দেখে অনেকে চট করে ওষুধ?
2: অবশ্যই আমার কাছেও অনেকে এইভাবেই আসে, কিন্তু মারাত্মক বিপজ্জনক। কেন? ধরুন আপনি কোনো একটা, আপনার ভাইরাল ফিভার হয়েছে,

0: এই যে আমি প্রথমেই বললাম যে ভাইরাল ফিভার কিন্তু নিজে থেকেই ছেড়ে যায়, নিজে থেকেই আপনি যদি 7 দিন দিয়ে রাখেন নিজে থেকেই ছেড়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি অ্যান্টিবায়োটিক খান কি হতে পারে, অ্যান্টিবায়োটিক ভাইরাসটাকে তো মারতে পারলো না। অ্যান্টিবায়োটিক আমাদের পেটের ভেতরে অনেকগুলো ভালো ব্যাকটেরিয়া থাকে, ওই যে বললাম প্রিবায়োটিক প্রোবায়োটিক, ওই তাদেরকে মেরে দেয়। তাদেরকে মেরে দিলে কি হবে, তারা যে আমাদের ভিটামিনগুলোকে অ্যাবজর্ব করতে পারতো, তারা যে মিনারেলগুলোকে আমাকে অ্যাবজর্ব করতে পারতো শেয়ার করতে পারলো না। আরেকটা জিনিস, তারা কিন্তু আমাদের স্টুল ফরমেশনেও সাহায্য করে। এবার যেই মুহূর্তে আপনি সেই সমস্তগুলোকে মেরে দিলেন, এবার স্টুল ফরমেশন আর হবে না, এবার যেটা হবে সেটা হচ্ছে ডায়রিয়া। দেখবেন একটা খুব প্রচলিত একটা টার্ম আছে, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। এই অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়ার কিন্তু প্রধান কারণই সেলফ মেডিকেশন। আপনি যে কোনোভাবে নিজের মতো করে ওষুধ খেতে থাকলে কিন্তু এই জিনিসটা আসতেই থাকে, ঠিক আছে। চেষ্টা করুন যে যথাসম্ভব প্রয়োজন না পড়লে, হ্যাঁ যদি সামান্য আপনার খুব জ্বর সর্দি হয়ে থাকে, আপনার মনে হয়েছে জ্বর হয়েছে, আপনি কোনো জ্বরের ওষুধ খেলেন সেটাও মানা যায়, তার সেক্ষেত্রেও কিন্তু আমরা সমস্ত ওষুধ দেওয়া দিতে পারি না, ঠিক আছে। প্রচলিত শুধু প্যারাসিটামল আপনি জানেন যে প্যারাসিটামল আপনি খেতে পারেন, এর বাইরের যে ওষুধগুলো সেগুলো যেন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি খাবেন না।
1: আর এই যে আপনি ডায়রিয়ার কথা বললেন, তো ডায়রিয়া হলে শুরুতেই প্রথম দিকে কি কি করণীয়, অনেকেই দেখা যায় যে আমরা 10-12 দিন ওয়ারেস খেতে শুরু করে
2: দিই। হ্যাঁ, ওয়ারেস খাওয়াটা খুব প্রচলিত এবং সেটার একটা নিয়ম নিশ্চয়ই আছে,
1: মানে কখন কিভাবে খাওয়ানো উচিত, কতটা খাওয়া উচিত, এই বিষয়ে যদি কিছু বলেন।
0: ডায়রিয়া হলে আমাদের সবথেকে বেশি ভয় কি, সবথেকে বেশি ভয় হচ্ছে যে ডিহাইড্রেশন। আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে, এক একজন মানুষ 10 থেকে 12 বার যাচ্ছে, এবার তাদের প্রচুর পরিমাণে জল যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে দেখবেন যে তার ইলেকট্রোলাইট, যেগুলোকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম, আমাদেরকে শরীর চালনা করতে জন্য কিন্তু সেগুলো খুব দরকারি, সেগুলোও চলে যাচ্ছে জলের সঙ্গে সঙ্গে। তাহলে আমাদের সেগুলোকে প্রতিরোধ করার জন্য ওআরএস খুব দরকারি। ওআরএস খাওয়ার কিন্তু নিজস্ব একটা টেকনিক আছে, এরকম নয় যে আপনি যে কোনো, আমার কাছে অনেকজন আছে যে আপনি হাফ গ্লাস জল নিলেন একটুখানি ওআরএস মিশিয়ে দিয়ে খেয়ে ফেললেন, না একদমই নয়, এরকমভাবে কয় না। যেটা করবেন সেটা হচ্ছে দেখবেন যে কোনো ওআরএসের দেখবেন একটা পাউচ প্যাকেট, ওটা 1 লিটারের জন্য তৈরি। চেষ্টা করবেন যে 1 লিটারের ওআরএস প্যাকেটটাই কিন্তু 1 লিটার জলে গুলে খাবেন। কতটা সময় খেতে পারেন, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি খেতে পারেন। কিভাবে খাবেন, প্রত্যেকবার যখন ডায়রিয়া হচ্ছে উচিত কিন্তু 1 গ্লাস জলে 1 গ্লাস ওআরএস একটু চুমুক চুমুক দিয়ে ধীরে ধীরে ধীরে ধীরে খাওয়া, পুরোটা একসঙ্গে না খাওয়া। কেন, যদি পুরোটা একসঙ্গে খান, অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে অতিরিক্ত, ওগুলোও তো একটা, আর যাই হোক ওগুলোরও নিজস্ব একটা আছে, স্বাদ আছে যেটা আমাদের অনেকেরই পছন্দ না, সেক্ষেত্রে দেখবেন যে বমি হওয়ার কিন্তু প্রবণতা আগের তুলনায় অনেক বেড়ে যায়, ঠিক আছে।
2: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, বলুন।
3: আমি দক্ষিণ 24 প্রান্তে কমলকান্ত মুখার্জি বলছি।
2: হ্যাঁ বলুন।
3: আপনাদের দুজনের নমস্কার এবং ডাক্তার বাবুকে নমস্কার।
0: নমস্কার।
3: আমার একটা বক্তব্য হচ্ছে, আমি তো লাইন পাই না, অনেক চেষ্টা করি,
1: ডাক্তারবাবুকে
3: পরামর্শ নিচ্ছি। বর্তমান আমার বয়স 78 বছর, তা আমি অপারেশন হবো না হবো না?
0: কিসের অপারেশন
3: আমাকে ডাক্তারবাবু একটা যদি যুক্তি দেন।
0: কিসের অপারেশন বলুন?
3: আমার বয়স এখন বর্তমান 78।
1: আচ্ছা, না কোনো কারণে লাইন বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা বন্ধুকে মনে করে দিই, আজকে কিন্তু আমরা কথা বলছি বর্ষাকালের অসুখ বিসুখ নিয়ে, তো সে প্রসঙ্গেই আমরা আলোচনা করি। বন্ধুর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই বন্ধুর সে উত্তর পেয়ে যাবে। আরেকটা ফোন বোধ হয় এসেছে, তাই তো? চলো শুনে নেওয়া যাক ফোন লাইনে কোন বন্ধু আছে।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: নমস্কার, আমি সৌম্যজিৎ চন্দ্র বলছি।
2: হ্যাঁ বলুন।
4: ঠান্ডা লাগে বা বুকে কফ জমা ইত্যাদি ব্যাপারে আমরা কি প্রিকোশন আগে থেকে নিতে পারি, যাতে যারা বয়স্ক মানুষরা বাড়িতে সুস্থ থাকতে পারে, বিষয়ে যদি ডাক্তারবাবু একটু আলোকপাত করেন আমার একটু ভালো লাগবে।
2: বেশ,
0: নমস্কার। প্রথম যেটা আমাদের বলার বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের দেখুন সর্দি কাশি সবার জন্য একই আসবে, ঠিক আছে। কোমরবিড পেশেন্টদের জন্য কেন আলাদা, কোমরবিড পেশেন্টদের কিন্তু ইমিউনিটি একটু উইক বাকিদের তুলনায়। আমরা কি করতে পারি, আমাদের প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো বৃষ্টিতে ভিজে আপনি আসেন, হঠাৎ করেই যখন চেষ্টা করুন যে একটু গরম জলে চান।

0: করে, তারপরে সেখানে ভালো করে শুকনো হয়ে মুছে সুতির জামা কাপড় পরা, যাতে জলটা শুষে নেয় প্রথম। দ্বিতীয়ত যেটা যেটা খুবই দরকারি, সেটা হচ্ছে যে আপনি প্রতিষেধক কয়েকটা ভ্যাকসিন পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো দিয়ে আপনি কোমরবিড পেশেন্টদেরকে, বিশেষত যাদের এই ঝুঁকিটা বেশি, যাদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা বা বিভিন্ন ধরনের আপনি নিউমোনিয়া, এই ঝুঁকিগুলো যাদের বেশি, তাদের ক্ষেত্রে তার ভ্যাকসিনগুলো দিতে পারেন, ঠিক আছে। যেমন কয়েকটা ভ্যাকসিন পাওয়া যায় দেখবেন ইনফ্লুয়েঞ্জার, বা কয়েকটা ভ্যাকসিন পাওয়া যায় দেখবেন নিউমোনিয়া, ঠিক আছে, তাদের নির্দিষ্ট পরিমাণে নিলে কিন্তু সেই প্রতিষেধক হিসেবে আমরা কাজে রাখতে পারি।
1: আচ্ছা, এই কথা বলতে বলতে শুধুমাত্র ফোন লাইনে নয়, ফেসবুকেও বন্ধু কমেন্ট করেছে। বন্ধু সৌমেন দাস লিখছেন, আজকের যুববাণীর শরীর স্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় বর্ষাকালের অসুখ বিসুখ। আমি মনে করি বর্ষাকাল হলো আমাদের বন্ধু, কারণ বর্ষাকাল আমাদের চাই, না হলে মাঠে ধান চাষ হবে না, আর ধান চাষ না হলে খেতে পাবো না। তবে হ্যাঁ, বর্ষাকালে অনেক রোগের আক্রমণ হয়, আর সেই বিষয়ে তো ডাক্তারবাবু বলবেন, আমরা শুনবো। বেশ, হ্যাঁ, এই নিয়ে আমরা আলোচনা করছি, এই নিয়ে
2: আমরা আলোচনায় আছি, এবং আমাদের সঙ্গে কিন্তু আরো একজন বন্ধুও চলে এসেছে, শুনে নেব তিনি কি বলছেন।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, বন্ধুদেরকে একটা ছোট্ট কথা বলি, যখন আপনারা ফোন করবেন তখন রেডিওটা যদি একটু দূরে থাকে তাহলে হয়তো ইকোর সমস্যা হবে না। যাই হোক, আমরা আমাদের প্রশ্নে আসি। আবারও ডাক্তারবাবুকে আমরা অনেক প্রশ্ন করেছি, কিন্তু বন্ধুদেরও এখনও অনেক প্রশ্ন জানার রয়েছে। তো বর্ষাকালে এই যে চোখ ওঠা, যে বলি কনজাংটিভাইটিস, তো এর প্রকোপ খুব বেড়ে যায়। তো এই রোগ হলে কী কী সতর্কতা মেনে চলা উচিত, এবং অন্যদের মধ্যে সংক্রমণ যাতে না ছড়ায় সেই বিষয়েও কী কী পয়েন্ট মাথায় রাখবো?
0: প্রথমে সতর্কতা, কনজাংটিভাইটিস কিন্তু আমাদের তিনটে কারণ থেকে ছড়াতে পারে, নয় সেটা ভাইরাস ঘটিত হতে পারে, নয় সেটা অ্যালার্জিক হতে পারে, নয় সেটা ব্যাকটেরিয়াল ঘটিত হতে পারে। এবার আমরা যেটা করণীয়, যেটা সাধারণভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে যে আপনার যদি খুব অন্ধ, খুব আলোতে আপনার সমস্যা হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেটা হয় সেটাকে বলে ফটোফোবিয়া। এটা মানে কি, অতিরিক্ত আলো যখনই আসবে আপনার চোখে, তখন দেখবেন আপনার চোখ ঝলসে যাওয়ার মতো হচ্ছে। সেক্ষেত্রে আপনি চোখে সানগ্লাস বা কালো চশমা পরতে পারেন, অসুবিধে নেই। আরেকটা যেটা প্রথম বলি, সেটা হচ্ছে কি, চেষ্টা করবেন নিজে হাতে যেন ওইটাকে না রগড়ে দেওয়া, বা খুব পরিমাণে যেটাকে ওটাকে যেন না খোঁটেন, ঠিক আছে। কারণ কনজাংটিভাইটিস কিন্তু ছড়ায় সাধারণত আমাদের হাতের কোনোভাবে, যদি হাত দিয়ে বা অন্য কারোর টাওয়েল বা অন্য কারোর যে কোনো আপনি কোনো গামছা বা এরকম কিছু যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে চেষ্টা করুন যে এইগুলো ব্যবহার না করার, জল দিয়ে বারবার এরকমভাবে না রগড়ানোর, ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, দরকার না পড়লে অযাচিত ওষুধ বা আইড্রপগুলো দেবেন না। এই আইড্রপগুলোর মধ্যেও কিন্তু বেশিরভাগ স্টেরয়েড মেশানো থাকে, যে স্টেরয়েডগুলো সামান্য পরিমাণে হয়তো চোখটার লালচে ভাবটা কাটিয়ে দেবে, কিন্তু ভবিষ্যতে ইনফেকশনটা আরও বাড়িয়ে দেবে, ঠিক আছে।
1: কিন্তু এই যে আপনি বারবার করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টা জোর দিচ্ছেন, ধরুন বিছানার চাদর থেকে শুরু করে, বা আমাদের বিভিন্ন বিষয়ে সচেতন থাকা, এই সময় তো মানে একটা হ্যান্ড হাইজিন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বলা হয় বারবার করে হাত পরিষ্কার রাখা, তো তার গুরুত্ব কতটুকু এবং তার নিয়মটাই বা ঠিক কি?
0: হ্যান্ড হাইজিনের গুরুত্ব প্রচণ্ড, কারণ দেখুন, যে কোনো পেটের সমস্যা বলুন, ইনফ্লুয়েঞ্জা বলুন, যে কোনো জিনিস বলুন, ঠিক আছে, যদি আপনি হাত ঠিকঠাকভাবে পরিষ্কার রাখতে পারেন, 50% বা 50% কিন্তু আপনার কমে যাবে তাতে, ঠিক আছে। এবার হাত ধোয়ার সব থেকে বেশি টেকনিক কি, চেষ্টা করুন যে আপনার নর্মাল সাবান বা খুব ভালো হয় যদি কোনো হ্যান্ড ওয়াশ, সেটা দিয়ে হাত ধোয়ার। স্যানিটাইজার অবশ্যই ভালো, স্যানিটাইজার যে কোনো আমাদের প্রচলিত যে কোনো জায়গাতে খুবই উপকার করে, কিন্তু কোনো যদি হাতে কোনো ময়লা থেকে থাকে, হাতে এমন কিছু লেগে আছে যেটার নিচে স্যানিটাইজার যেতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু স্যানিটাইজার আমাদেরকে পুরোটা বাঁচাতে পারবে না। হ্যান্ড ওয়াশ বা আমাদের যেগুলো সাবান, সেগুলোই কিন্তু সব থেকে বেশি উপকারী। কীভাবে আমরা করতে পারি, চেষ্টা করুন যে মিনিমাম 20-30 সেকেন্ড, খুব ভালো হয় যদি 30 সেকেন্ডের থেকে বেশি আপনি হাতটা ভালো করে ধোয়ার পদ্ধতি এটাই, সেটা হচ্ছে দেখবেন একটা গাইডলাইন আছে, পুরো একদম এরকমভাবেই আসে, একদম 6টা স্টেপ সেরকমভাবেই ফলো করার চেষ্টা করবেন, যেখানে আপনার হাতের সামনে, হাতের তালু, হাতের পিছনটা, তারপরে নখগুলো, তারপরে আপনার নখের সামনের যে দাগগুলো, এই সবগুলোকে যেন আপনি পরিষ্কার করে রাখতে পারেন, ঠিক আছে, পরপর স্টেপ ওয়াইজ।
2: আচ্ছা, বর্ষাকাল মানেই কিন্তু একটা জমা জলের সমস্যা, মানে চারিদিকে জল জমছে, এবং অফিস থেকে, স্কুল থেকে, কলেজ থেকে বাড়ি ফেরার সময় এই জল ভেঙে ভেঙে আসতে হচ্ছে, তারপরেই দেখা যাচ্ছে যে এই রাস্তার নোংরা জল ঘাটার পর পায়ে একটা র্যাশ বা এরকম জিনিসপত্র, যেগুলোর কিন্তু খুব সমস্যা হয়, তো সেটার ক্ষেত্রে কিভাবে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারবো, মানে যাতে এই জিনিস

0: গুলো না হয়।
1: জমা জল সবার কাছেই আছে, আমাদেরও বাড়ির সামনেই আসবে, সবার গাড়ির সামনেই আসবে হয়তো। জমা জল থেকে বাঁচার রাস্তা কিন্তু খুব সোজা, যদি চামড়ার আপনি ডিজিজের কথা বলেন, জমা জল যত আপনার বেশি থাকবে বাড়িতে, আসুন সবার প্রথম যে কাজটা করুন সেটা হচ্ছে কি, ভালো করে পরিষ্কার করে পারলে গরম জলে ধুয়ে নিন, ঠিক আছে? ধোয়ার পর সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করুন, শুকিয়ে নিন। শুকিয়ে নেওয়ার পর যদি খুব ভালো, যদি আপনার কোনো ডায়াবেটিসের সমস্যা থাকে বা এগুলো কিন্তু আমি আলাদা করে কেন বলছি, একটা রোগ হয় সেটাকে বলে ডায়াবেটিক ফুট। এই ডায়াবেটিক ফুড ডিজিজ কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দুর্বিষহ। আপনি কি করে সেটা থেকে বাঁচবেন, চেষ্টা করুন যে সব সময় যখন পরিষ্কার করছেন, পরিচ্ছন্ন করছেন, সেটা করার পর চেষ্টা করুন যে ময়েশ্চারাইজার ঠিকঠাকভাবে ময়েস্ট করে রাখার, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়ত দেখবেন যে পায়ের চারপাশে কোনো জায়গায় কোনো কোনো কোনো ধুলো বালি কিছু লেগে আছে কিনা, কারণ পরবর্তীকালে সেখান থেকে যেন কোনো ক্ষত না হয়, ঠিক আছে? সাধারণ মানুষের জন্য কিছুই নয়, শুধুমাত্র চেষ্টা করুন যে পাটাকে পরিষ্কার করে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর একটা জিনিস, যে পাটায় বেশিক্ষণ যেন জল না থিতিয়ে রাখেন, মোজা বা এরকম যদি কিছু পরে থাকেন, আমি চেষ্টা করুন যে মোজাটা যেন প্রত্যেক দিন না হলেও প্রত্যেক দুদিন বা তিন দিন অন্তর যেন পরিষ্কার করুন, নয়তো নতুন মোজা পরুন, ঠিক আছে? কারণ একই মোজা যদি রাখতে থাকেন তাহলে সেখান থেকেও কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন আছে, খুবই প্রচলিত, আপনারা শুনবেন, সেটা হচ্ছে অ্যাথলিটস ফুট। অ্যাথলিটস ফুট কিন্তু খুব প্রচলিত, প্রচণ্ড হয়, ঠিক আছে? তার প্রধান কারণই কিন্তু আপনি একই মোজা বারবার পরে যাচ্ছেন, একই বৃষ্টিতে আপনি ভেজাচ্ছেন, সেই স্যাঁতস্যাঁতে পরিবেশেই আপনি সারাক্ষণ কাজ করছেন। চেষ্টা করুন যে প্রত্যেক দিন মোজা চেঞ্জ করার, যদি মোজা পরে থাকেন। আর যদি নর্মাল কোনো জুতো পরে থাকেন, চেষ্টা করুন যে বাড়ি এসেই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার, ধুয়ে ফেলে গরম জলে ধুয়ে শুকনো করে নিন।
2: আর এই যে ময়েশ্চারাইজারের কথা আপনি বললেন, এই বিষয়ে কি কোনো কম্পোজিশন বা কিছু মাথায় রাখতে হবে? মানে অনেক সময় তো দোকানে গিয়ে অনেক ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায়, মানে সাধারণ মানুষ কিভাবে বুঝবে?
1: কিছু নয়, আপনি সাধারণ যে কোনো ময়েশ্চারাইজার মোটামুটি ভালো, খারাপ নয়, যে কোনো আপনি ক্যালামাইন টাইপের যে ময়েশ্চারাইজারগুলো হয়, ঠিক আছে, সেই সবগুলোই মোটামুটি ভালো, সে যে কোনো ধরনেরই হোক, ঠিক আছে, তাতে আলাদা কিছু নেই। আপনি যদি কিছুই না থাকে, আপনি তিন পক্ষে আপনি নারকোল তেলও ব্যবহার করতে পারেন, যদিও সেটা আমি বলি না যে সর্বপ্রথম, চেষ্টা করবেন যে ময়েশ্চারাইজার ব্যবহার করার।
2: আচ্ছা, আর এইগুলো তো হলো অসুস্থতার লক্ষণ। এবার যদি অসুস্থ হয়, মানে বর্ষাকালে অসুস্থ হলে কোন লক্ষণগুলো দেখলে বুঝবো যে এবার আর দেরি না করে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত?
1: বর্ষাকালে বেশিরভাগ মানুষের যেটা হয়, মানুষজন মনে করে যে একাদ দিন সর্দি কাশি হয়েছে, ও ঠিক হয়ে যাবে পরের দিন, ঠিক আছে? এবং অনেকাংশে ওই ভাইরাল ফিভার থাকলে সেটা ঠিক হয়েও যায়, সেটাও নয়, কিন্তু কয়েকটা জিনিস কিন্তু আমাদেরকে খুব নজরে রাখতে হবে। কী কী? যদি দেখেন যে ধরুন তিন দিন হয়ে গেছে, এখনও জ্বর আপনার 100 পেরিয়ে গেছে, এখনও জ্বর ততটাই প্রচণ্ড, এতটাই জ্বর হয়েছে যে আপনি একদম কি বলবো, আপনি একদম শুয়ে পড়েছেন, খুবই দুর্বল হয়ে পড়েছেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে শোয়া থেকে উপরে উঠলেই মাথা টলে যাচ্ছে, ঠিক আছে, বসতে গেলেই মাথা টলে যাচ্ছে। বা যদি দেখেন যে, বিশেষত আমাদের ডেঙ্গু বা ম্যালেরিয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো হয়, সেটা হচ্ছে যে সামান্য পরিমাণে দেখবেন যে রক্তক্ষরণ হচ্ছে, আপনি এই জিনিসগুলো যখনই হতে থাকবে সঙ্গে সঙ্গে দেখাবেন, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, যে সর্দি কাশির ব্যাপার হয়। যদি দেখেন যে খুব পরিমাণে ঘর ঘরে কাশি হচ্ছে, যেটা কোনোভাবেই কমছে না, আপনি শুতে পারছেন না ঠিকঠাক করে, সঙ্গে সঙ্গে কিন্তু বলবেন, ডাক্তারের পরামর্শ নেবেন।
2: আর এই কথা বলতে বলতেই ফোন লাইনে বন্ধু এসে হাজির, শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার,
0: বলুন।
3: আমি হুগলি জেলা রাজবলার থেকে আশিস ভর কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
3: সবাইকে নমস্কার।
2: নমস্কার।
3: হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে বর্ষাকালে গায়ে যে চুলকানি বেরোয়, এর হাত থেকে কি করে প্রতিকার পাওয়া যায়? আর তেল মাখার সময় নারকেল তেল মাখা কি ভালো?
0: বেশ, ডাক্তারবাবু এর উত্তর দেবেন।
1: হ্যাঁ, প্রথমেই যেটা বলে রাখি, সেটা হচ্ছে যে চুলকানির হাত থেকে প্রতিরক্ষা করার একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনার চামড়াটা কিন্তু সবসময়, আপনি যদি সবসময় স্যাঁতস্যাঁতে রাখেন, সেখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হবেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রত্যেক সময় যখনই আপনি বৃষ্টি থেকে ভিজে থেকে ফিরে এসেছেন, সঙ্গে সঙ্গে কোনো গরম জলে চান করুন বা সেই জায়গাটাকে ধুয়ে ফেলুন, নিয়ে সেই জায়গাটাকে ভালো করে মুছে চেষ্টা করুন যে সেই জায়গাটাকে শুকনো রাখার, প্রথম। আর একটা জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে কি, যদি আপনি নারকোল তেল ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? কিন্তু তার থেকেও ভালো কিন্তু যে কোনো ময়েশ্চারাইজারগুলো, নারকোল তেল কিন্তু অবশ্যই প্রাকৃতিকভাবে খুবই ভালো।
0: আচ্ছা, বর্ষাকালে স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে কিন্তু প্রচুর প্রচলিত মিথ বা ভুল ধারণা যেগুলো রয়েছে, সেগুলো মানে কি সত্যি ভেঙে দেওয়া জরুরি? মানে কি কি মিথ

0: মনে হয় যে
1: অবশ্যই ভেঙে দেওয়া জরুরি। সবার প্রথম সেটা হচ্ছে কি, যে বৃষ্টিতে ভিজলেই নাকি সর্দি কাশি হয়, না হয় না, বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি হয় না।
0: তাহলে একটু মন খুলে বৃষ্টিতে ভেজে যাবে।
2: ভাঙা ভাঙির কথা বলার পর ভেঙে দেওয়া, লড়াও কি যে তোমার এটা মনোভাব, আমি ভাবছিলাম এরপরে কি করা যায়, বলুন ডাক্তার।
1: বৃষ্টিতে ভিজলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের শরীরে টেম্পারেচার কমে যায়। আমাদের শরীরের একটা থাকে, সেটাকে বলে থার্মো রেগুলেশন। আমাদের শরীর একটা পর্যাপ্ত টেম্পারেচার নিয়ে বাঁচতে ভালোবাসে। যখনই টেম্পারেচারটা কমে গেল তখনই কিন্তু যে জিনিসটা হয়, আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়া যেগুলো আমাদের শরীরের ভেতরে হয়তো ছিল, তারা নিষ্ক্রিয় ছিল, ওই টেম্পারেচার এবং ওই ময়েশ্চারে কিন্তু তারা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে পড়ে। যেই মুহূর্তে অ্যাক্টিভ হলো সঙ্গে সঙ্গে আমাদের সর্দি কাশি লেগে যায়। তাই জন্য আমাদের একটা প্রচলিত মিথ হচ্ছে সর্দি কাশি কিন্তু বৃষ্টিতে ভিজলেই হয়, না একদমই নয়। সর্দি কাশি হয় হচ্ছে ভাইরাসগুলোর কারণে, বৃষ্টির জন্য নয়। প্রথম আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, সমস্ত সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক খেতে হয়, না একদম নয়, সেটা নয়। বেশিরভাগ সর্দি কাশিগুলোই আমি যেমন বললাম ভাইরাল হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনোই ভূমিকা নেই। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র এবং শুধুমাত্র ব্যাকটেরিয়াকেই মারতে পারে, ভাইরাসকে নয়।
0: আচ্ছা,
1: যেমন আরেকটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে কি, যে আপনি কয়েকজন থাকেন যে আমি পার্টিকুলার এই একটা সাপ্লিমেন্ট নিই, আমি পার্টিকুলার ওই একটা সাপ্লিমেন্ট নিই, আমি তাহলে কোনোদিনই সর্দি কাশি হওয়ার কথা নয়, না একদমই নয়। সাপ্লিমেন্ট একটা সাপ্লিমেন্টই, এর থেকে বেশি কিছু নয়। হতেই পারে হয়তো যে সেই সাপ্লিমেন্টের এমন কোনো প্রতিরোধ ক্ষমতা নেই যে আপনার সর্দি কাশিকে বাঁচিয়ে রাখতে পারবে, ঠিক আছে। সুতরাং এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকুন, চেষ্টা করবেন যে এই জিনিসগুলো যেন প্রত্যেক সময় আপনি না করেন।
2: এবং এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি, মানে বর্ষাকালে বিশেষ করে দেখা যায় যে ভিটামিন এবং সাপ্লিমেন্ট খাওয়ার প্রবণতা খুব বেড়ে যায় নিজের থেকেই, এবং খুব হাই ডোজের ভিটামিন সি নেওয়া এবং তাতে মনে হয় যে ইমিউনিটি ঠিক থাকবে। তো এভাবে যে নিজের থেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই যখন তখন কোনো ভিটামিন সাপ্লিমেন্ট বা যে কোনো কিছু স্টার্ট করে দেওয়া, এই ধরনের এগুলো কতটা যুক্তিযুক্ত আপনি কি মনে করেন, পরামর্শ ছাড়া নিজের থেকে কিনে খাওয়া?
1: না, নয়, একদমই যুক্তিযুক্ত নয়। কেন, আপনি নিজেই ভেবে দেখুন, আপনার যে কোনো রোগ হতে পারে, সেই সবগুলোর জন্য আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন না, আর পারবেনও না। বাজার চলতি যে কটা ভিটামিন সাপ্লিমেন্ট আপনি পাচ্ছেন, সেগুলোতে সামান্য পরিমাণে হয়তো নিউট্রিশন আপনি পেতে পারেন, সব কিছু নয়। দ্বিতীয়ত, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি, এই সাপ্লিমেন্টগুলোর বাস্তবিক কোনো ডোজ থাকে না, যে ডোজগুলো বা খুবই হাই ডোজে থাকে, যে হাই ডোজে থাকাকালীন আপনার শরীরের বরং সে ক্ষতি করতে পারে, ঠিক আছে। কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া এরকম সাপ্লিমেন্টগুলো নেবেন না।
2: আর এই যে মাল্টিভিটামিন, অনেকে মনে করে যে এই সময় যদি টানা একটু মাল্টিভিটামিন কোনো একটা কিনে খাওয়া যায় তাহলে হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু হলেও বাড়ে, সেটা কি সম্ভব?
1: না, বেশিরভাগ ক্ষেত্রে রোগ প্রতিরোধের ক্ষমতা আমরা বাঁচাতে পারি ওই বলেছিলাম ভিটামিন ডি বা ভিটামিন সি বা এই জাতীয় জিনিসগুলো থেকে, তার সঙ্গে মাল্টিভিটামিনের বিশেষ সম্পর্ক নেই। মাল্টিভিটামিন আপনি নিতে পারেন, কিন্তু সেটার সঙ্গে এই রকম সর্দি কাশিতে খুব প্রতিরোধ হয়ে যাবে এমন নয়। সাইট্রাস ফ্রুট আপনি নিন, প্রাকৃতিক সোর্সগুলো নিন, প্রাকৃতিক সোর্সগুলো কিন্তু অনেকটাই ভালো, ঠিক আছে। তাই সেখান থেকে ভিটামিন সি নিতে পারেন, সেখান থেকে আপনি যে কোনো ধরনের ভিটামিন নিন, মিনারেলস নিন, প্রাকৃতিক সোর্সগুলো কিন্তু অনেকটাই ভালো যে কোনো মাল্টিভিটামিন ট্যাবলেটস বা ক্যাপসুলস থেকে।
0: আচ্ছা, মানে এই যে একটা প্রচণ্ড গরম আজকে আর কালকে ঝমঝম করে বৃষ্টি, বা অনেকেরই অফিসে প্রচণ্ড চিল্ড এসি, তারা কাজ করছে তারপর বেরিয়ে একটা প্যাচ প্যাচে গরম, এই যে ক্লাইমেট চেঞ্জগুলো হচ্ছে সেগুলোতে মানে বর্ষাকালে যে অসুখ বিসুখ সেটা কি এফেক্ট হচ্ছে এর থেকে বেশি?
1: অবশ্যই ক্লাইমেট চেঞ্জ কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে। খুব সোজাভাবে বলছি, ধরুন আজকে আমার একটা সময় শীত হতো, একটা সময় বসন্ত হতো, একটা সময় গ্রীষ্মকাল হতো, একটা সময় বর্ষাকাল হতো, এখন সেটা হচ্ছে না। এখন যে কোনো সময় নিম্নচাপ হয়, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে,
2: কনফিউজড কাল একেবারে।
1: সুতরাং আপনি নিজেই ভাবতে পারছেন, ধরুন আজকে আপনার থাকার কথা ছিল, আজকে এখন হয়তো গ্রীষ্মকাল, আপনার হঠাৎ করেই বর্ষাকাল চলে এলো, এবং যে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো বর্ষাকালে অ্যাক্টিভ হতে পারতো তারা এখন অ্যাক্টিভ হয়ে গেল। এবার প্রথম এটা, আর একটা যেটা জিনিস হয় সেটা হচ্ছে কি, টেম্পারেচার বাড়ছে। বর্তমান দিনে গ্লোবাল ওয়ার্মিং একটা বড় ব্যাপার। এবার গ্লোবাল ওয়ার্মিংয়ে টেম্পারেচার যেখানে বাড়ছে, অনেক ভাইরাস, অনেক ব্যাকটেরিয়া যারা কিনা আগে নিষ্ক্রিয় ছিল, তারা কিন্তু আবারও ফিরে আসছে, তারা কিন্তু আবারও পরিমাণে অ্যাক্টিভ হচ্ছে। আরও একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে, এই যে উপযুক্ত টেম্পারেচার এবং উপযুক্ত আর্দ্রতা, এটা কিন্তু ভাইরাসকে বংশবিস্তারে খুব সাহায্য করে। ভাইরাস বংশবিস্তার করলে যেটা হয়, ভাইরাসের কিন্তু খুব দ্রুত মিউটেশন হয়। ভাইরাস একবার যদি বংশবিস্তার করতে শুরু করে তাহলে স্যার মিউটেশন হতে শুরু করে। যেই যে মিউটেশনটা হলো, মিউটেশনের জন্য কিন্তু অনেক ধরনের নতুন ভাইরাস তৈরি হতে পারে। একটার তো নাম আপনারা আমরা সবাই জানি, ঠিক আছে, যেমন হচ্ছে করোনা। হঠাৎ করেই মিউটেশন হয়ে এমনই একটা এ হলো যে সে একদম বিশ্বব্যাপী একদম বিরাট এ ফেলে দিল। এইরকম জিনিস কিন্তু এখন প্রায়শই হচ্ছে।
2: আচ্ছা, আরেকটা বিষয়, যারা ধরুন দীর্ঘদিন কোনো রোগে আক্রান্ত

0: দীর্ঘমেয়াদী রোগ যেটা হয় সেটা হচ্ছে ধরুন ডায়াবেটিস, ধরুন ধরুন আমাদের কোলেস্ট্রল বা বিভিন্ন ধরনের যে রোগগুলো হয় তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক ফুড সব থেকে বেশি দরকারি, যেটা আমি বলে রাখলাম বর্ষাকালে খুব দরকারি। আর একটা হচ্ছে তাদের ইমিউনিটি যাদের খুব কম, ধরুন ইমিউনো কম্প্রোমাইজড মানুষ, ধরুন কারো ট্রান্সপ্ল্যান্ট হয়েছে এরকম মানুষদের, তাদের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় বলবো যে প্রতিষেধক ভ্যাকসিনগুলো নিয়ে রাখুন, কারণ একবার তাদের যদি নিউমোনিয়া হয় বাকিদের ক্ষেত্রে যদি 5 দিনে সেরে যায় তাদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে দেখা যায় যে তাদের হসপিটালাইজ পর্যন্ত হতে হয়েছে। ঠিক আছে,
1: এই ভ্যাকসিন নেওয়ার পদ্ধতি কি, মানে কোথায় যোগাযোগ করা বা কিভাবে পুরো প্রসেসটা যদি একটু বলেন ছোট্ট করে?
0: ভ্যাকসিন নেওয়ার পদ্ধতি খুবই সোজা। আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা যদি বলি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন মোটামুটি দুটো ভাগে আপনি নিতে পারেন, 0.25 ml, 0.5 ml। 0.25 ml কাদের জন্য? আপনি 6 মাস থেকে 35 মাসের যে বাচ্চাদের জন্য তাদের জন্য, এবং বড়দের জন্য আপনি অনায়াসেই 0.5 ml এর ভ্যাকসিনটা নিতে পারেন। এটা হচ্ছে প্রত্যেক বছর দেখবেন হু একটা গাইডলাইন বার করে এবং প্রত্যেক বছর নতুন নতুন স্ট্রেনগুলোকে বার করে, যেগুলোর পদ্ধতি অনুযায়ী আমাদের নতুন ভ্যাকসিন বেরোয় মোটামুটি মেয়ের শেষ কলে বা জুনের শুরুর দিকে ভ্যাকসিনটা বেরোতে শুরু করে, এবং প্রত্যেক বছরই সেই ভ্যাকসিনটা নিলে কিন্তু ইনফ্লুয়েঞ্জা, মেইনলি ইনফ্লুয়েঞ্জা থেকে কিন্তু আমরা প্রোটেক্টেড থাকতে পারি। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আমাদের নিউমোনিয়া, নিউমোনিয়ার কিন্তু দুটো ভ্যাকসিন হয় বর্তমানে, একটা ভ্যাকসিন বেরিয়েছে যেটা কিনা একটাতেই আমাদের কভারেজ দিয়ে দেয়, তাও বেশিরভাগ চিকিৎসকরা এখনও অবধি দুটো ভ্যাকসিন দেয়, একটা ভ্যাকসিন এখন, 6 মাস বাদে আর একটা ভ্যাকসিন। এটা কিন্তু স্ট্রেপটোকক্কাল নিউমোনি, যেটা আমাদের নিউমোনিয়ার একটা প্রধান কারণ, তার থেকে আমাদের প্রতিরোধ করতে সাহায্য করে।
2: বেশ, তাহলে ওভারঅল আমাদের শ্রোতাদের জন্য বর্ষাকালে সুস্থ থাকার যদি 5টা টিপস আমি বলতে বলি তাহলে সেগুলো কি?
0: প্রথম যেটা টিপস সেটা হচ্ছে যে আপনি প্রথম শুকনো থাকুন, খুব বেশি আপনি যদি স্যাঁতস্যাঁতে জায়গায় থাকেন তাহলে কিন্তু হবেই। আচ্ছা, যেখানে খুব মশার প্রাদুর্ভাব আছে চেষ্টা করুন যে মশাটাকে মশারি খাটানো বা যে কোনো ধরনের আরও যে এগুলো থাকে, মশা যে রিপেলেন্ট যে স্প্রেগুলো থাকে সেগুলোকে ব্যবহার করার। আচ্ছা, খুব অ্যালার্জি বা যাদের থাকে তাদের ক্ষেত্রে যেগুলো আমি বলেছিলাম সেটা হচ্ছে যে খুব পরিমাণে যে স্যাঁতস্যাঁতে বা ছাতা যেগুলো থাকে সেগুলোকে আপনি বাড়ি থেকে বার করে রাখুন, হাউস ডাস্ট মাইট থেকে বার করে রাখুন। আর একটা হচ্ছে কি, জমা জল যদি থেকে থাকে চেষ্টা করুন জমা জলগুলোকে পরিষ্কার করার, প্রতি 3 দিন অন্তর অন্তর জমা জলগুলোকে পরিষ্কার করার, বাড়ির টব, বাড়ির কোনো বালতি গামলা এরকম কিছু। ঠিক আছে, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে কি, খোলা খাবার, খোলা জল, ঠিক আছে, চেষ্টা করুন যে না খাবার, খুব চেষ্টা করুন জল ফুটিয়ে খাবার যদি খুব সমস্যা না হয়। ঠিক আছে, এই সেই কয়েকটা জিনিস কিন্তু মেনে চললেই বর্ষাকালে অনেকটা আপনি সুস্থ থাকতে পারেন।
1: একদম, এবং আমরা চেষ্টা করব এই সমস্ত বিষয় মাথায় রাখার, কিন্তু আমাদের রোজ অনুষ্ঠানে এই সময় একটা বিশেষ চমক থাকছে, সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের আপডেট,
2: তাই তো?
1: এবং সেই নিয়ে আজকের যে বিশেষ প্রতিবেদন সেটা চট করে শুনে নেওয়া যাক সৃজনী।
2: একেবারে একেবারে,
1: আচ্ছা শুনিয়ে ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থেকো।
3: World Cup Roundup. কিছু স্বপ্ন কিছু মানুষের কাছে স্বপ্নই থেকে যায়, শত চেষ্টা করেও স্বপ্নের খুব কাছে গিয়েও সেই স্বপ্নের দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যায়। এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপ আমাদের একটা মস্ত বড় শিক্ষা দিয়েছে, তুমি যতই সেরা হও না কেন খেলার রেজাল্ট কিন্তু কারোর আবেগ বা কারোর কথা ভেবে আসে না। মাত্র এক রাত আগেই যেটা কিনা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল সেটা আমরা কেউ সহজেই বিশ্বাস করতে পারিনি, আর ঠিক একদিনের মধ্যেই আজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেষবারের মতো নিজের দেশের হয়ে ওই লাল জার্সিটা পরে মাঠে নামলো। আমরা সবাই জানতাম এই স্পেন টিমটা কতটা শক্তিশালী, ফিফা র্যাঙ্কিং এ তারা এখন 2 নম্বরে, যেখানে পর্তুগাল রয়েছে 5 নম্বরে। স্বাভাবিকভাবেই স্পেন কিন্তু ফেভারিট ছিল, আর ফেভারিট টিমের সঙ্গে লড়াই করার একটা বাড়তি প্রেশার পর্তুগালের প্রথম থেকেই ছিল। তবুও মনে মনে কোথাও একটা আশা ছিল যে আজ হয়তো কোনো একটা মিরাকেল ঘটে যাবে, আর CR7 হয়তো তার ম্যাজিক আবার দেখাবেন, আর সেই ম্যাজিকেই গোটা বিশ্বকে স্তব্ধ করে দেবেন। কিন্তু না, কাল সেই মিরাকেল আর হলো না। ড্যালাস স্টেডিয়ামের গমগমে গ্যালারি থেকে পর্তুগিজ সমর্থকদের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস আর রোনাল্ডোর চোখের জলই কাল রাতের আসল গল্প ছিল। কিন্তু অন পেপারে এত বড় আর ব্যালেন্সড একটা টিম হওয়া সত্ত্বেও কেন শেষ পর্যন্ত হারতে হলো পর্তুগালকে, সেই নিয়েই আজকে আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে আজকের রাউন্ড আপে। আসলে কাল রাতের ম্যাচে পর্তুগালের হারের পিছনে মেইন

0: কারণ ছিল তাদের অতিরিক্ত ডিফেন্সিভ মাইন্ডসেট। ফার্স্ট হাফে প্রায় 55% বল পজিশন ছিল স্পেনের কাছে, যেখানে পর্তুগাল শুধু ব্যাক ফুটে ডিফেন্স করে গেছে। পর্তুগালের প্লেয়াররা উইং বা মাঝমাঠ দিয়ে কোনো আক্রমণাত্মক চান্স ক্রিয়েটই করতে পারছিল না। তাদের পুরো স্ট্র্যাটেজিটাই যেন ভুল ছিল। যখনই বল মাঝমাঠে আসছিল, দূরপাল্লা শট বা থ্রু পাস বাড়ানোর বদলে পর্তুগাল শুধুই ব্যাক পাস আর সাইড পাস করে খেলাটাকে স্লো করে দিচ্ছিল। এমনকি পর্তুগাল যখনই বল নিয়ে স্পেনের বক্সে ঢোকার চেষ্টা করছিল, স্প্যানিশ ডিফেন্ডাররা তাদের ঘিরে ধরলেই ভয় পেয়ে তারা আবার ব্যাক পাস করে দিচ্ছিল। কোনো রিস্ক নেওয়া বা 1-on-1 ড্রিবল করার মানসিকতা কাল পর্তুগালের খেলায় দেখা একদমই যায়নি। আর রবার্তো মার্টিনেজ তার ভুল ট্যাকটিক্সের কারণে মাঝমাঠ থেকে লং রেঞ্জ শট মারার কোনো সুযোগ কাল তারা তৈরি করতে পারল না। আর সব থেকে অবাক করার বিষয় কি জানো, যখন 90 মিনিট হয়ে 1 মিনিট অতিরিক্ত সময়, যখন স্পেন গোল দিয়ে 1-0 লিড নিয়ে নিল, তখনও কিন্তু পর্তুগালের কোনো তাড়াহুড়ো বা প্রপার কাউন্টার অ্যাটাক চোখে পড়েনি। তারা বল পজিশন নিজেদের কাছে রাখার চক্করে ব্যাক পাস দিয়ে সময় নষ্ট করছিল। রোনাল্ডো পুরো ম্যাচে মাত্র 3টি শট মারতে পেরেছিলেন, যার মধ্যে 2 অন টার্গেট ছিল। কিন্তু স্পেনের বাজপাখি উনাই সিমেন চমৎকার সেভ করেন। আর স্পেনের কথা আমি কি বলবো, এই ওয়ার্ল্ড কাপে স্পেনের ডিফেন্স যেন এক দুর্ভেদ্য চীনের প্রাচীর। তোমাকে জানিয়ে রাখি, এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত স্পেন একটা গোলও কনসিড করেনি। পরপর 5টি ম্যাচে ক্লিন শিট রেখে গোলকিপার উনাই সিমেন এক নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলেছেন। পর্তুগালের এই মন খারাপের ম্যাচটার পর এবার নজর দেওয়া যাক সিয়াটল স্টেডিয়ামে আরও একটা বিগ ম্যাচের দিকে, যেখানে বেলজিয়াম হোস্ট কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে জাস্ট উড়িয়ে দিয়েছে। চার্লস ডি কেটেলিয়ারের জোড়া গোল এবং 93 মিনিটে লুকাকুর ইন্টারন্যাশনাল কেরিয়ারের 93তম গোল করে 4-1 গোলে জিতে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে চলে গেল। আর এই জয়ের সঙ্গে সঙ্গে বেলজিয়াম কিন্তু এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য হাইয়েস্ট গোল স্কোরিং টিম হয়ে গেছে। আর এর ফলেই আগামী 10 জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে আমরা দেখতে চলেছি ফুটবলের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্ল্যাশ, যেখানে স্পেন বনাম বেলজিয়ামের ম্যাচ হবে। একদিকে থাকবে টুর্নামেন্টের সেরা ডিফেন্স স্পেন, যারা এখনো পর্যন্ত একটা গোলও খায়নি, আর অন্যদিকে থাকবে গোলের বন্যা বইয়ে দেওয়া এই বেলজিয়াম টিম। সেরা ডিফেন্স বনাম সেরা অ্যাটাক, এই ম্যাচটা যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে চলেছে এই ওয়ার্ল্ড কাপের, তা বলাই বাহুল্য। তবে রাউন্ড অফ 16-এর রোমাঞ্চ কিন্তু এখনই শেষ হচ্ছে না। আজ অর্থাৎ 7 জুলাই রাতে এবং আগামীকাল ভোর রাতে আমাদের জন্য অপেক্ষা করছে আরও 2 হাই ভোল্টেজ ম্যাচ। প্রথম ম্যাচে আটালান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে লিওনেল মেসির টিম আর্জেন্টিনা বনাম মোহাম্মদ সালার টিম ইজিপ্ট, আর ভ্যাঙ্কাভারে লড়বে জাকার সুইজারল্যান্ড বনাম জেমস রদ্রিগাজের কলম্বিয়া। এই দুই ম্যাচের বিজয়ীরা মুখোমুখি হবে কানসাস সিটির কোয়ার্টার ফাইনালে। আজকের মতো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এখানেই শেষ করছি। তোমার কি মনে হয়, বেলজিয়াম কি পারবে কোয়ার্টার ফাইনালে স্পেনের এই উইনিং মোমেন্টাম থামাতে? তোমার মতামত অবশ্যই আমাদের জানাও। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি ঋত্বিক। Till then, keep loving football.
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পর কিন্তু আমরাও আমাদের শো আর কি র‍্যাপ আপের জায়গায় চলে এসেছি, তাই আশেপাশে
3: একদম, কারণ ঘড়ির কাঁটা যথারীতি চোখ রাঙাচ্ছে আর সময় আমাদের হাতে নেই, তাই এবার তো বিদায় জানাতেই হবে, তাই না?
2: একদম একদম। আর তার সাথে সাথে এই বিদায় নেওয়ার সাথে সাথেই আমরা একবার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবো যে এখানে এসে আপনার কেমন লাগে।
3: প্রথমত ধন্যবাদ এতক্ষণ আমাদের এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
4: ধন্যবাদ আপনাদেরও, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, কারণ যে কটা প্রশ্ন ছিল সবকটাই কিন্তু আমাদের বাস্তব জীবনে খুবই দরকারি, খুবই দরকারি, এবং শ্রোতা বন্ধুদেরও অনেকগুলো প্রশ্ন ছিল যেগুলোকে আমি চেষ্টা করেছি যথার্থ উত্তর দেওয়া যতটা আমি পারি, ঠিক আছে, এবং আমার খুবই পছন্দ হয়েছে।
3: বেশ ভালো, এখন সব কিছু নিয়ে আমাদের বেশ জমজমাট প্রশ্ন উত্তরের একটা রাউন্ড গেল, এবং তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো আর কানে রেখো যুববাণী। ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, কারণ সেখানেই তোমরা পাবে আমাদের সব অনুষ্ঠানের আপডেটস। আর
2: আজ তাহলে যেতে যেতে রইল অনুপম রায়ের কণ্ঠে একটা সুন্দর গান তোমার জন্য, আজ তাহলে আসি, টাটা।

0: শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং সৃজনী পাল। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

0: ভক্তিগীতি শুনলেন পান্নালাল ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন দোতারায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী নবনীল সরকার।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো আইনেও মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা এ পর্যন্ত 3। মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এসআইটি সদস্যরা এলাকায় তদন্ত চালিয়ে যাচ্ছে। বারুইপুর জেলা পুলিশের এসআইটি সদস্যরা তদন্ত করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই ঘটনার পর থেকে নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। অপরাধীদের প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। আজ তিনি বারুইপুর যাবেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বারুইপুর যান ও পরিবারের সঙ্গে কথা বলেন। পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওইদিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। কৃষির প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করা, প্রাকৃতিক চাষের প্রসার এবং কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতির সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্যে ভারতীয় কিষাণ সংঘ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিওএফএম এর যৌথ উদ্যোগে ক্ষেত বাঁচাও অভিযান শীর্ষক প্রাকৃতিক কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। তিনি বলেন, কৃষিকে লাভজনক ও প্রযুক্তি নির্ভর করে তোলার পাশাপাশি যুব সমাজকে কৃষির প্রতি আগ্রহী করে তোলাই সরকার কাজ।

0: প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস মেসেকান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজ নিয়ে তৃতীয় দিন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন। টিকিট ব্ল্যাক, আর্থিক প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশ তাঁকে তলব করে। আগামী 10ই জুলাই কলকাতা হাইকোর্টে মেসেকান্ডে রিপোর্ট জমা পড়ার কথা। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে 17 বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা ওয়েব ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পে আগামী 2রা অক্টোবর নতুন বাঘ নিয়ে আসার প্রস্তুতি খতিয়ে দেখতে আলিপুরদুয়ারের রাজা ভাতখাওয়া এনআইসিতে প্রশাসনিক বৈঠক করেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বিশাল লামা, সাংসদ মনোজ টিকা, জেলা শাসক ও অন্যান্যরা। মুর্শিদাবাদের বহরমপুর ও বেলডাঙ্গায় পৃথক 3টি পথ দুর্ঘটনায় গত 2 দিনে এক কিশোরসহ 3 জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম হাবিব আলী, বয়স 16 বছর, কেতাবুল শেখ 55 বছর এবং 42 বছরের গীতা রাম। পুলিশ এই ঘটনায় 2টি টোটো ও 1টি লরি আটক করেছে। মুর্শিদাবাদের নবগ্রামে বেআইনিভাবে আধার কার্ড তৈরি ও সংশোধনের অভিযোগে গত রবিবার গভীর রাতে বুলনপুর গ্রাম থেকে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের সাইবার অপরাধ শাখা অনুগ্রাম থানার পুলিশ এই গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে ল্যাপটপ, প্রিন্টার, বায়োমেট্রিক যন্ত্র, আইডিস স্ক্যানার সহ আধার কার্ড তৈরির একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ সরে যাওয়ায় আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার অনেক জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের 2-1টি জায়গায়। ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রগর্ভ মেঘ, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার 2-1টি জায়গায়। এছাড়াও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির 2-1টি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শ তো আপনারা শুনেন, এবং তাদের পরামর্শ শুনে আপনারা উপকৃত হন, কৃষিকাজে সফলতা আসে সে কথা আপনারা জানিয়েছেন। ঠিক তেমনি আমাদের এই বিভিন্ন অনুষ্ঠান, কৃষি কথার আসর হোক বা ক্ষেত খামারের কথা হোক, সেগুলো শুনে এমন একজন কৃষক বন্ধু, একজন প্রবীণ কৃষক বন্ধু, এবং সবচাইতে বলা ভালো আমাদের একজন একনিষ্ঠ শ্রোতা বন্ধু, তিনি আজকের এসেছেন আমাদের স্টুডিওতে। তার মুখ থেকে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা এবং অনুষ্ঠান শুনে তিনি কতটা উপকৃত হন সে বিষয়ে, এবং সর্বোপরি তার চাষের অভিজ্ঞতা আমরা শুনব। আমরা পেয়েছি একজন প্রবীণ কৃষক বন্ধু, এবং আবারও বলি আমাদের একনিষ্ঠ একজন শ্রোতা বন্ধু। আমরা নামটা তার মুখ থেকেই শুনি। নমস্কার।

0: আপনার নামটা একটু শুনি।
1: আমার নাম অভিমন্যু মণ্ডল।
0: আপনি কোথা থেকে
1: আমি আসছি মোগরাহাট 1 নম্বর ব্লক থেকে, উস্তি থানা অন্তর্গত। আমার বাড়ি প্রাণবল্লভপুর, পোস্ট প্রাণবল্লভপুর।
0: আচ্ছা আচ্ছা অভিমন্যুবাবু, আমি তো বললাম যে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যে একজন প্রবীণ শ্রোতা বন্ধু এবং প্রবীণ কৃষক বন্ধু, আপনার বয়সটা যদি একটু বলেন।
1: আমার বয়স হচ্ছে 74 বছর 3 মাস।
0: আরে বাবা, সত্যি বলা ভালো যে আমাদের যারা প্রবীণ তরুণ তাদের মধ্যে একজন, মানে আপনাদের কাছে বয়সটা হয়তো সংখ্যা মনে হতে পারে, কিন্তু যদি আমরা ওনাকে দেখাতে চাই বা আপনাদের কথার মাধ্যমে যদি ওনার বর্ণনা করতে চাই, একজন গ্রামের সহজ সাদামাটা একজন ধুতি পাঞ্জাবি পরে আসা কৃষক বন্ধু, এবং এই বয়সে তিনি রীতিমতো চাষ করেন। আপনার কত জমি রয়েছে?
1: এক 1.5 বিঘে হবে।
0: 1.5 বিঘা জমি?
1: হ্যাঁ।
0: 1.5 বিঘা জমিতে আপনি কি ধরনের চাষ করেন?
1: আমি 1.5 বিঘা জমিতে আমি প্রথম তো বর্ষার ধান লাগাই, তার ওই কার্তিক মাসে আবার ওই খেসারি করা ছিটিয়ে বুনি, আবার তার মাঝখানেই মানে লাইন করে চৈত্র মুখও রাখি, আবার 5 ফুট 6 ফুট অন্তরে আবার ওই অর্ডার করাইও দিয়ে রাখি বোরিং করে।
0: তো এতগুলো একটা জমিতে?
1: হ্যাঁ। আবার ওই জমিতে ওই নরম মাটিতে কিছু আবার শাকের দানা ফেলে দিল, তাতেও 2টো শাক ফাক হয়, গাছও হয়, মানে মোটামুটি ফসল হবে।
0: চাষ করছেন এই যে একটা জমিতে এতগুলো প্লটে প্লটে ভাগ করছেন বা বিভিন্ন এই যে কোথাও
1: সব লাইন
0: বা কোথাও লাইনে বুনছেন,
1: যেগুলো
0: পরামর্শগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন?
1: এই পরামর্শগুলো আমি এই রেডিওতে ওই কৃষি কথার আশেপাশে শুনি, নানান জায়গার মানে ওখান থেকে বলে যে ধরুন
0: বিশেষজ্ঞ আসেন।
1: হ্যাঁ, বিশেষজ্ঞ ধরুন নদিয়ায় থেকে বলছে কেউ, কেউ নরেন্দ্রপুর থেকে বলছে, কেউ সোনারপুর থেকে বলছে, কেউ আবার নিমপিট থেকে বলছে, তার মাধ্যমে আবার
0: প্রত্যেকের অনুষ্ঠানগুলো আপনি শোনেন এবং সেখান থেকে এগুলো ধারণাগুলো এসেছে, সেইভাবেই চাষটা করছে।
1: সেইভাবে আবার কিছু আগেকার পদ্ধতি চাষ যেমন করতাম, ধরুন ধান চাষ হয়ে গেল তখন তো আর তো ওই চৈত্র মুখ এটে অত হতো না, ওই সব হাল টাল দিয়ে তখন গাছ ঝিঙে উচ্ছে ওই সব মাদা কেটে ওই জমিতে দেওয়া হতো গরমের, ওতে জল লাগতো না, কিছু লাগতো না। এখন আর সেগুলো আর তো দেওয়া হয় না, যে গরমের জিনিস সব আমাদের সব তুলে দেয়, যেমন আমাদের পৌষে ধান উঠে গেছে আর ও গরমের ওই ঝিঙেও উঠে গেছে, ওই আপনার ওই উচ্ছেও উঠে গেছে। এখন সব নতুন নতুন পদ্ধতি হয়েছে, সেগুলো ওই সব মানে গাছে টাছে সব তুলে দিয়ে সব মাচা ফাচা করে ওই রাসায়নিক সার টার দিয়ে শেষ করে দিয়েছে ওরাই।
0: রাসায়নিক সার দিয়ে শেষ করে দিয়েছে বলছেন আপনি, তা আপনি কি সার প্রয়োগ করেন? তা
1: আমি তো ধরুন এই মানে আমি তো কোনো সারই জানি না, আমি ওই জৈব সার ওই বাড়ির ওই পচা খুঁটি মুটি ফুটি আর ওই গোবর টোবর মাঠ থেকে গুড়িয়ে টুড়িয়ে নিয়ে এসে তারপর এই সব ঝাই খড় ফড় আবর্জনা হয় এগুলো সব এক জায়গায় দিয়ে মানে রেখে এখনো আমি আমার এই সব ধান ঝাড়া হয়েছিল তার সেই পলগুলো সেসব এক জায়গায় রেখে ওই সব পচিয়ে দিচ্ছি, ওতে আবার ওই বর্ষায় পচে টচে গিয়ে 2-4টে কুড়োকো হলো, খাওয়া হলো, আবার ওগুলো নিয়ে ছিটিয়ে দিলাম।
0: আচ্ছা, কুড়ো বলছেন মানে ওই যে ছত্রাক?
1: হ্যাঁ,
0: মাশরুম? মাশরুম?
1: হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা।
1: আর এখন তো নতুন নাম দিয়েছে মাশরুম, তো আমরা জানি কুড়ু।
0: হ্যাঁ, গ্রামের মানুষজনদের কাছে এটা খুবই প্রচলিত কথা,
1: এগুলো আমরা খেত। আর ওই জিনিসগুলো ওই যে পচা কুটিমুটিগুলো কুপিয়ে টুপিয়ে যদি বা আপনি চাপা টাপা দিয়ে রাখেন যদি পচে দেয়, ওর একটা সার আছে
0: আর সেগুলো আপনি জমিতে প্রয়োগ করছেন?
1: সেগুলো মাঠে না, সেগুলো ডাঙা বাড়িতে, আবার মাঠে যেগুলো হচ্ছে সেগুলো আবার ওই নাড়া খড় ফড় কেটে আমি তো দেখিয়ে দিয়েছি যে সব জায়গায় সব আমার এক জায়গায় করে সব টাল দেওয়া আছে, ওগুলো এইবারে সব জল টল খেয়েছে একটু নরম হয়েছে, এইবার নিয়ে সব মাঠে সব ছিটিয়ে ফেলে দেবো,
0: তারপরে হাল করবে
1: দিয়ে তার উপরে হাল টাল দিয়ে দেওয়া হল।
0: আচ্ছা,
1: এখন তো আর সে গরুর হাল নেই, এখন পাওয়ার টিলার দিলেই একদম সব কুচে ধুলো একদম সব ইয়ে হয়ে যাবে,
0: ওটাই আপনার মাঠে সার হয়ে গেল,
1: সার হয়ে গেল।
0: তারপরে
1: আমার আর তো অর্ডার করাই গাছ আছে মাঠ ভর্তি, ওই লাগাই একসাথে ওই অর করার পাতা, এইবারে তো সব গাছ কাটা হচ্ছে, সব শুয়ে রাখা হয়েছে পাটের মতন, ওর পাতাগুলো সব পচবে, পাতাগুলো ঝরে যাবে, এবার ডালগুলো বাড়ি নিয়ে আসবে,
0: সার হয়ে যাবে।
1: হ্যাঁ, আর ওগুলো সব তো সার, তেতো সার, যেমন নিম খোল
0: ঠিক
1: নিম সার দেয় তেতো, তো আমার ওই তেতো আমার আশেপাশে

0: আর আমার ভেড়ির চারদিকে আগাছা থাকবে না। আমার ভেড়িতে আমি এই বর্ষায় গেলে ঠিক ভাদ্র মাসে আশ্বিন মাসে আমি উঠে গাছ লাগাবোই লাগাবো, যে কোনো ধরো দুটো ঢ্যাঁড়স গাছ, দুটো বরবটি গাছ, এটা
1: এই
0: সেটা
1: যে
0: গাছ
1: এত
0: দেবো।
1: কিছু করছেন এবং আপনার এই বয়সে দাঁড়িয়ে, এগুলোর জন্য কি কখনো কোনো লেবার বা শ্রমিক ধরতে হয় নাকি আপনি নিজে করেন?
0: না আমার ওইটুকু জায়গা, আমি তো লেবার শ্রমিক ধরে আমার তো পোষাবে না। ওই যা দুটো যা হলো নিজে খেলো, বাজারে ছেড়ে দিল, আমার তো পয়সার দরকার, আমার তো আর সব জিনিসপত্র আমি কিনবো কি দিয়ে? আমি তো বাইরে লোকের কাছে গিয়ে খাটতে পারবার মতন তো শক্তি নেই, আমি কারো কাছে খাটতে গেলে সে তো আমাকে তো হরদম খাটিয়ে নেবে। এ যতটা বাড়ির কাজে খাটতে পারলো খাটলাম, তাতে দুটো সবজি হলো বিক্রি করে দিল, সেই পয়সা নিয়ে আবার জিনিসপত্র এটা সেটা কিনে নিলাম, এইভাবে চলছে আমার। আর আমারও তো ছেলেরা বউরা বৌমারা আছে, তারা সাহায্য করে। কি সাহায্য করে? ওই এসে হয়তো ধান তোলা হলো, ধান কেটে রাখলো, তারা এসে মাথায় করে সব তুলে তেলে নিয়ে রাখলো ঝেড়ে ঝেড়ে দিয়ে।
1: তাহলে মোটামুটি আপনার ছেলে বৌমা তারাও আপনার কাছে সাহায্য
0: হ্যাঁ
1: করে।
0: হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা, আমাদের এই যে সমস্ত অনুষ্ঠানগুলি আপনি শোনেন,
0: হ্যাঁ
1: নিয়মিত শোনেন,
0: হ্যাঁ
1: এবং কত বছর ধরে এই রেডিও শুনে আসছেন আপনার এই বয়সে
0: আমি
1: দাঁড়িয়ে?
0: তো ধরো আজকে ধরুন কত বছর বলবো
1: মানে
0: বলো তো,
1: সেটা ঠিক,
0: যখন রেডিওতে 7.5 টাকা লাইসেন্স ছিল, তখন পোস্ট অফিসে দিতাম, সে 7.5 টাকার লাইসেন্স থেকে আমি রেডিও শুনতাম,
1: মানে 7.5 টাকার কিসের লাইসেন্স?
0: রেডিওর লাইসেন্স।
1: ও আচ্ছা, রেডিও শোনার জন্য নাকি?
0: হ্যাঁ তখন তো লাইসেন্স দিতে হতো আমাদের, তারপর 7.5টা থেকে অল ইন্ডিয়া রেডিও, মানে অনেক গান বাজবে, শিলং ফিলং এইসব গান বাজবে, সে 15 টাকার লাইসেন্স হলো, তারপর থেকে লাইসেন্সটা উঠেই। তা তেমন
1: তখন থেকে
0: এখন আমি
1: শুনে আসছেন,
0: তখন
1: আর
0: থেকে আমি আবার শুনে আসছি,
1: এখন
0: গান
1: তো
0: শুনে আসছি।
1: আকাশবাণী 90 বছর পার করলো। দেখতে
0: হ্যাঁ
1: দেখতে 90টা বছর
0: হ্যাঁ,
1: পার
0: আমরা
1: হয়ে গেল।
0: আকাশবাণীতে আমরা বাইরে বসে থাকতাম, একটা তখনকার শিল্পী, বড় শিল্পী, হ্যাঁ সেসব নাম ভুলে গেছি, সেসব শিল্পী আসতো, আমরা শোনার জন্য তাদের গান তো শুনতে পারবো না বাইরে, তখন ওই তাদের একটু দেখে মুখ টুক দেখে তারপর রেডিও শুনবার জন্যে আমরা এসে রাস্তায় বসে থাকতাম।
1: আরে বাবা, এত বছর ধরে রেডিও শুনে আসছেন, এবং আপনি তো হাতে কিছু খাতা কলম নিয়ে এনেছেন দেখছি, এগুলোতে কি দেখাচ্ছেন, এগুলো কি রয়েছে?
0: এগুলোতে এখনকার ওই যেসব এতে মানে
1: আপনি এই
0: যারা
1: যে এত
0: প্রোগ্রাম
1: কিছু
0: করে রেডিও সেন্টার
1: লিখে রেখেছেন,
0: প্রোগ্রাম
1: এগুলো
0: করে
1: কি?
0: কৃষি বিভাগে, যারা প্রোগ্রাম করে
1: আচ্ছা আচ্ছা, আমাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়,
0: হ্যাঁ কৃষি বিভাগে প্রোগ্রাম করে, অনুজমি দুনো ফসলে হ্যাঁ কীভাবে চাষ করতে হবে কীভাবে, এই দেখুন না এইখানে ওই সুব্রতবাবু, হ্যাঁ ওই সুব্রতবাবু, ওই ওনারা ওই
1: কি কি
0: চাষ
1: প্রোগ্রাম
0: করছে,
1: লিখেছেন, প্রচুর তো লিখেছেন কয়েক
0: হ্যাঁ
1: পাতা
0: ওই
1: জুড়ে।
0: মাছ চাষ করেছেন,
1: আচ্ছা,
0: পেঁয়াজ চাষ করেছেন, ওই চুচুড়ার রেতে থেকে ধান চাষে কীরকম ইয়ে করতে হয় সেই সব আছে, ওই কৌশিক বাবুর সাথে
1: প্রাণী পালন নিয়ে করে,
0: পানি পালন এটা সেটা নানান সতর না তো
1: মানে
0: এই
1: এই
0: যে
1: যে অনুষ্ঠানগুলি আপনি শোনেন এবং শুধু শোনা নয় লিখেও রাখেন, এগুলো লিখে রাখেন কিসের জন্য?
0: কিসের জন্যে? আমার যদি বা কোনো কাজের দরকার লাগে, ধরো আমি একটু মাছ চাষ মাছ ফেলবো, তখন আমি আবার আকাশবাণীতে এসে বা কোনো এখন তো
1: যে
0: আর
1: কৃষি
0: সেসব
1: বিজ্ঞান
0: ইয়ে নেই,
1: কেন্দ্র
0: হ্যাঁ
1: রয়েছে বা যে সমস্ত
0: ওদের কাছ দিয়ে
1: আমাদের
0: এসে ওই
1: গেস্টরা
0: ঠিকানা
1: আসেন তাদের
0: পিকানা,
1: থেকে একটু সে জানতে চাইবেন আরো
0: হ্যাঁ হ্যাঁ
1: বিস্তারিতভাবে।
0: ঠিকানা পিকানা নিয়ে আবার যেতে চাই সেখান
1: এ
0: থেকে আসতে।
1: প্রসঙ্গে আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন তাদেরকেও জানিয়ে দিই, ইতিপূর্বে কয়েক মাস আগে বোধহয় অভিমন্যুবাবু এসেছিলেন একবার আমাদেরই একটা প্রোগ্রাম শুনে, আমার সঙ্গে এবং কৌশিকবাবুর একটা প্রোগ্রাম শুনে এসেছিলেন, লেবুর নিয়ে কিছু
0: লেবু
1: একটা
0: লেবু
1: সমস্যা
0: লেবু
1: হয়েছিল
0: লেবু হ্যাঁ
1: আপনার,
0: আমার লেবু ওই মানে
1: বড়
0: একটা
1: হয়ে যাচ্ছিল সাইজে।
0: সাইজে বড় হয়ে যাচ্ছিল, মানে ওই ইয়ে লেবু ওই মৌসুমি লেবু,
1: আচ্ছা,
0: কিন্তু সে টক,
1: টক হচ্ছিল প্রচুর।
0: হ্যাঁ প্রচণ্ড টক হচ্ছিল, সেইটা আমি নদিয়ার মোহনপুরে গিয়ে ওই অ্যাড্রেসটা আমাকে এইখান থেকে দিয়েছিল, আমি গিয়ে ওইটা যে যে টক হয়েছে এটাকে কি
1: কি
0: করব,
1: কিভাবে একটু মিষ্টি হতে পারে বা
0: হ্যাঁ
1: স্বাদ পরিবর্তন হতে
0: হ্যাঁ
1: পারে?
0: এইভাবে করব
1: আসলে
0: আরও অনেক কিছু।
1: আমরা তো শুনি বিভিন্ন কৃষক বন্ধুর কথা, বিভিন্ন বিশেষজ্ঞের কথা, কিন্তু আজকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, যে একজন কত একনিষ্ঠ শ্রোতাবন্ধু হলে বা রেডিওর প্রতি বা আকাশবাণীর প্রতি কতটুকু কতটুকু ভালোবাসা থাকলে এমন মানুষ হওয়া যেতে পারে যে রেডিওতে কোনো

শিল্পী আসবেন, তাদের জন্য এসে তারা রাস্তায় বসে থাকবেন, বা যে এখনও পর্যন্ত বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যারা বিভিন্ন অনুষ্ঠানগুলো করি তাদের কবে কি অনুষ্ঠান হয়েছে, কার সঙ্গে অনুষ্ঠান হয়েছে, কোন বিষয়ে অনুষ্ঠান করেছি আমরা, সেগুলো তিনি লিপিবদ্ধ করে রাখেন। যদি ভবিষ্যতে তার চাষের ক্ষেত্রে কোনো কাজে লাগে, তার জন্য তিনি সেখানে আমাদের এখানে এসে সেই সমস্ত মানুষদের যোগাযোগ নাম্বারটা চান, এবং একজন

0: হাল ফেরাতে পারে তার একটা দিশা দেখাচ্ছেন মগরাহাট প্রাণবল্লভপুর গ্রামে। আপনি অভিমন্যুবাবু, আপনি তো শুধু আমাদের অনুষ্ঠান শোনেন বা নিজে চাষ করেন তা তো নন, আপনার এলাকার যে সমস্ত কৃষক বন্ধু রয়েছে তাদেরকে নিয়েও তো বিভিন্ন প্রোগ্রাম করেন বললেন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাদেরকে নিয়ে ওই বিকশিত ভারত করেছি,
0: আচ্ছা,
1: মানে দু তিনটে করেছি।
0: হুম হুম
1: হ্যাঁ, আবার তাদেরকে বোঝা যায় শোন, এইভাবে ছিটিয়ে ফিটিয়ে এসা সেটা মানে বললে হবে না, তোমরা আমার মতন লাইন ধরে, এখন তারা আমার ওই লাইন ধরে বোনা দেখে আর আমার এই ভালো চাষের ফলন দেখে তারাও এগিয়ে আসছে।
0: আচ্ছা,
1: এখন আমাকেও সবসময় বলছে যে আমাকে আমাদেরকে নিয়ে চলো ওই
0: বিভিন্ন
1: কোথায়
0: কৃষি
1: দিদি,
0: বিজ্ঞান কেন্দ্রে।
1: আমাদেরকে এখানে একটা অনুষ্ঠান করাও, আমরা তো আগে বুঝতে পারিনি
0: হুম হুম
1: যে বিকশিত ভারতটা কি,
0: হুম
1: কিভাবে চাষবাস এগিয়ে করা যায়, কিভাবে আরো সাহায্য পাওয়া যায়, সেগুলো আমাদেরকে নিয়ে চলো আমরা করব
0: বাহ,
1: সেইভাবে।
0: তারা এই যে তাদেরকে আগ্রহী করতে পেরেছে এটা বোধহয় আপনার জীবনে একটা বড় পাওয়া। হয়তো প্রথমের দিকে তারা ভাবছিল যে
1: হ্যাঁ
0: কি
1: হ্যাঁ হ্যাঁ
0: করে
1: হ্যাঁ, কি
0: পাগল
1: করে
0: লোক,
1: কি করে সারা দিন মাঠে।
0: হুম,
1: হ্যাঁ হ্যাঁ
0: কিন্তু তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে এখন আর কি।
1: হ্যাঁ, যে আমরা এত এত খরচা করলাম, এত এখনো এত ফসল আমরা পাচ্ছি না,
0: হুম হুম
1: ওই এইটুকু
0: জমিতে,
1: দিয়ে জমিতে এই লাইন ধরে এই এত ভার এখনো অব্দি মাল তুলে যাচ্ছে, আর আমরা তো একবারেই তুলে হা। হ্যাঁ, তাই এই পোকা লাগায় এত বিষ কিনছি, ও তো একটাও বিষ দেয় না, ও তো বিষের ড্রাম নিয়ে ঘোরে না, আমরা তো ড্রাম নিয়ে ঘুরছি, আমরা বস্তা বস্তা সার নিয়ে ঘুরছি, এ তো কিছুই নিয়ে যায় না কেন, এ তো কিছুই নিয়ে যায় না, তাহলে ইয়ে এ এত মাল তুলছে কী করে, কী হচ্ছে? তো ওদেরকে এত করে বোঝাই যে
0: এবং
1: শোন,
0: আপনার ওখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র তারাও যাচ্ছে প্রোগ্রাম করতে।
1: এখন কৃষি বিজ্ঞানে আমাদের কৃষি বিজ্ঞান ছিল, তারা এ সম্বন্ধে কিচ্ছু আমাদেরকে ঢুকতে দিত না, কিছু দিতেও না আর যেতেও না, কিছু বলতেও না। এখন এগিয়ে এসছে, এখন এগিয়ে এসছে, এখন আমার এই জিনিসগুলো যখন আমি দেখিয়ে ওদের কাছ থেকে সব বলছি তোমাদের সই দিতে হবে, দিতে হবে, আমি যাব এখন দেখে তারা দিতে আগ্রহ। আমাদের বিডিও অফিসে একটা কৃষি বিজ্ঞানের প্রোগ্রাম হবে, আমাকে ডেকেছে, তোমাকে আসতেই হবে।
0: আচ্ছা, বাহ,
1: এই
0: তার মানে আপনার,
1: মগরাহাট 1 নম্বর উস্তি থানায় অন্তর্গত কৃষি বিভাগ আছে আমাদের, সেই বিভাগ আমাকে
0: মানে যে
1: ডেকেছে।
0: সহ কৃষি অধিকর্তার করণ রয়েছে
1: হ্যাঁ
0: সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনাকে যেতে বলেছে।
1: হ্যাঁ, আমাকে,
0: আচ্ছা
1: আমি
0: আচ্ছা,
1: বললাম তো শনি রবিবার দিনে বন্ধ, কিভাবে বলছে শনি রবিবার দিনে বন্ধ, কিন্তু তুমি আসবে, আমাদেরকে ওপর থেকে খবর এসেছে
0: হুম হুম হ্যাঁ,
1: যে
0: এখন
1: এই
0: একটা
1: দিনে
0: নতুন
1: প্রোগ্রাম
0: অভিযান
1: করতে
0: চলছে,
1: হবে,
0: ক্ষেত
1: এই
0: বাঁচাও
1: প্রোগ্রাম
0: অভিযান
1: করতে।
0: বলে,
1: হ্যাঁ
0: সেটা হয়তো হতে পারে।
1: হ্যাঁ, প্রোগ্রাম করবে
0: সেখানে
1: তোমাকেই।
0: বিশেষ করে কৃষক বন্ধুরা যাতে মাটির স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় বা মাটি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেই সব বিষয় নিয়ে বিভিন্ন সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে, জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে, সেখানেও হয়তো হতে পারে। এবং আপনি একজন প্রগতিশীল কৃষক বন্ধু বা আপনার এরকম চাষের দীর্ঘদিনের অভিজ্ঞতা, যেভাবে আপনি মানুষদেরকে একটা দিশা দেখাচ্ছেন, সে কারণে সবাইকে, সবাই চাইছে যে আপনি সেখানে থাকুন, আপনার অভিজ্ঞতা কিছু ভাগ করে নিন। আচ্ছা, আপনার এই যে এত বছরের অভিজ্ঞতা এবং একটু ব্যতিক্রমী অভিজ্ঞতা, মানে যেভাবে আমাদের গ্রাম বাংলার কৃষক বন্ধুরা চাষ করেন, প্রথাগত চাষ, ওই আমরা
1: হ্যাঁ
0: দেখি
1: হ্যাঁ
0: যে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: কড়াই ছিটিয়ে দিল
1: কড়াই ছিটিয়ে
0: মাঠের
1: দিল,
0: মধ্যে।
1: মানে ধান, ঠিক ধান এই এখন ও ছিটিয়ে যে তোলা করছে
0: হুম হুম
1: ওভাবে করলে হবে না, ছিটিয়ে দাও কিন্তু কিছুটা মানে
0: গ্যাপ
1: দশ
0: দিতে হবে।
1: ফুট অন্তরে যাওয়া আসার রাস্তা রাখতে হবে,
0: হুম হুম
1: তোলাটা তোলার রাস্তা হবে, মানে ঠিক 6 ফুট তার ইয়ে
0: যে
1: থাকবে,
0: বেডটা থাকবে,
1: বেডটা
0: একটা
1: থাকবে
0: বেড
1: ছ
0: থেকে
1: ফুট
0: আরেকটা বেডের একটা
1: আটা যা তোলা তোলা
0: যাতায়াতের,
1: যাবে,
0: হ্যাঁ,
1: তার লাইন করে রাখতে হবে,
0: এবং সেই সঙ্গে
1: সেইখান
0: শুধুমাত্র তো
1: থেকে জল নিকেশ করার জায়গাটা
0: একদম
1: ঠিক
0: একদম
1: রাখতে হবে,
0: হুম
1: যদি বা ছোট তোলা হয় তার যদি বা জল ভর্তি হয়ে যদি ডুবে থাকে কদিন থাকতে পারে, সে দুদিন থাকতে পারে, তারপর তো সে পচতে থাকবে, কিন্তু সেই যদি বা লাইন করা থাকে
0: ঠিক,
1: তাহলে আমি জলটাকে বার বার করে দিতে পারি,
0: হুম হুম
1: আবার যদি বা আমার জলের দরকার করে আবার
0: সেখানে আমি
1: বাইরে
0: জল
1: থেকে জল নিয়ে আমি
0: দিতে পারি,
1: ঢুকিয়ে দিতে পারি।
0: ঠিক,
1: এই বর্ষা, বর্ষা তো কোনো মা বাপ নেই,
0: হুম হুম
1: বেশি হতে পারে কম হতে পারে, কি হবে না হবে, তারপর এই পিকে ধান ফেলা, এরও তো একটা পদ্ধতি আছে, আগে দিয়ে আল না বাঁধলে
0: হুম
1: বলেছে, ওই জন্য বলছে যে চাষা পোয়া আগে বাঁধলে জমির আল, তবে তুই চাষ কর, আগে চারদিকে আলটা বেঁধে রাখতে হবে।

0: ঠিক, তার মাঝখান থেকে তার সারি সারি জায়গা করতে হবে, যাতে এই 1 খুঁটি ফেললো, ওই 1 খুঁটি ফেললাম, ওই 1 খুঁটি, ওই 1 খুঁটি 1 খুঁটি তুললো। আজ 1টা খুঁটি মানে 4টা জমিতে 4টে ভাগে তলা ফেলেছি, একটা জমির তলাটা তুলে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ওই জমির তলা যখনই তলা ভিঁড়ে নিয়ে অন্য জমি যাবে, আগে তাকে রুয়ে দিয়ে তবে সেই জমি যাবে। যেটুকু ভিঁয়েছ সেইটুকু রোগ, তার আর হাল দিতে লাগবে না, তার আর হাল দিতে, সে যখনই তলাটা তোলা হচ্ছে মাটিটা নরম হয়ে যাচ্ছে, মাটি তো বজবজে হয়ে যাচ্ছে, তখনই সেখানে মারো, আগে একে মেরে তবে ওকে ধরো, ধরলে তাহলে মানে ওর আগে ইয়ে হয়ে যাবে, আবার তারপর দিন আর একটাকে ভাঙো।
1: এগুলো তো মাঠে চাষের কথা কিছু বলেন, এর সঙ্গে আপনার তো পুকুর আছে বলছিলেন, পুকুরে কি করেন?
0: পুকুর আমার তো ধরো যেটা ঘরওয়ালা পুকুর আছে সে তো মানে 10 ভাগই, তা সেখানে তো আমার তো কোনো মানে সে পুকুরে আমি সে কিছু করব কি, আমরা লিজ দিয়ে দিয়েছি।
1: আচ্ছা,
0: আমি পাই 50 গ্রাম,
1: সেটা আপনার হয়ে
0: না, এবার আমার একটা মাঠের পুকুর আছে।
1: আচ্ছা, মাঠে পুকুর,
0: মাঠে পুকুর আছে, সে একটা 2 কাঠা 2.5 কাঠা 3 কাঠা জায়গায় একটা পুকুর কাটা আছে, সেই পুকুরেতে এখন এই এখন এই ধরুন এই কার্তিক অঘ্রাণ মাসে ওই পুকুরের জল মানে ছিঁচে দিয়েছি, ছিঁচে দিয়ে মাছগুলো সব তুলে নিয়েছি, সেই পুকুরেতে মানে ওই নোটে শাক পুঁই শাকের দানা ছড়িয়ে দিয়েছি, পাঁকে
1: আচ্ছা
0: মাছটা তুলে খেয়ে নিয়েছি, ও তো জল শুকিয়ে যাবে, ছড়িয়ে দিয়েছি, ওটাও হতে শুরু হতে খাওয়া দাওয়া হচ্ছে, এবার মাঠেও হচ্ছে।
1: বাহ,
0: এইবারে সেই
1: পাড়গুলোতেও কিছু
0: পুকুরের চারদিকে কলা গাছ,
1: আচ্ছা পুকুরের চারদিকে
0: কলা গাছ আছে, ওই 2-4টে ইয়ে গাছ আছে মানে নারকল গাছ পড়ে আছে, যা হয় এই কলা গাছে বেশ ভালো ফলন হচ্ছে, খাওয়া হচ্ছে।
1: আপনার এই যে একটা এত উন্নত চিন্তা ভাবনা, যে অল্প জমি হোক কিন্তু সেটাকে যদি একটা পরিকল্পনা মাফিক চাষ করা যেতে পারে এবং বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে চাষ করা যায়, তাহলে এই যে আমাদের কৃষক বন্ধুরা বারবার বলেন যে চাষে খুব একটা লাভ নেই, এই ব্যাপারে আপনি একজন প্রবীণ কৃষক বন্ধু হয়ে তাদেরকে কি বলবেন?
0: চাষে লাভ নেই কেন, নিজে খাটতে হবে, দেখতে হবে, এই জন্য জমি আর মা এক, যেমন নিজের মা, মাকে যদি ভালো খেতে দিই পড়তে দিই তাহলে বাচ্চাদের কোনো ইয়ে হয় না, অসুবিধা, ওই জন্য জমিও ওই মা বলছে আরে যতই রাসায়নিক সার বিষ চালিয়ে যা কিছু পাবি, তুই আমার দিনে 10 বার করে 10 বারের জায়গায় 5 বার একবার আয়, এসে ঘুরে যা।
1: আচ্ছা, মাঠ পর্যবেক্ষণের কথা বলছেন, তার মানে নিয়মিত মাঠে দেখা,
0: ঘুরে যা,
1: কিছু হচ্ছে কিনা, প্রবলেম হয়েছে কিনা,
0: প্রতিদিন না আসতে পারিস, 2 দিন বাদে 1 দিন বাদে আয়, না তো একবারেই সব চাষবাস, তুই একবারই ফসলটা দিয়ে আর তুই চলে গেলি তো কি হবে, ও তো পোকায় দেখবে, তুই তো দেখবি না, ও তো পোকা দেখবে, পোকা লাগলো কি না।
1: এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে আমরা যাই চাষ করি না কেন কিন্তু আমাদের অবশ্যই মাঠ পর্যবেক্ষণ দরকার, মাঠে গিয়ে দেখা দরকার কোথাও কিছু সমস্যা হয়েছে কিনা, সেগুলো কিভাবে নির্ণয় করতে হবে এবং সেগুলো কিভাবে নিরূপণ,
0: ওটা তো অবশ্যই রাখতে হবে, নাহলে তুমি এগোতে পারবে।
1: আর যে পরিমাণে কৃষকদের মধ্যে একটা ধারণা রয়েছে যে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করব প্রচুর ফলন উঠবে,
0: ওটা একদম ভুল,
1: ওটা একদম ভুল,
0: একদম ভুল, শেষ। এবছর ভালো নেবে, তার পরের বছর তার হাফ নেবে, তার পরের বছর উড়ি হাফ নেবে,
1: মানে আস্তে আস্তে কমতে থাকবে যত বেশি,
0: তার পরের বছর আরো উড়ির হাফ, তারপরে আর তোমার যাবার দরকার নেই,
1: তখন তাহলে কোথায় যাবে,
0: তখন আর মাঠে আর তোমার মাঠ আর ডাকবে না, মাঠ তোমাকে ছেড়ে দিতে হবে।
1: মানে যারা অসচেতনভাবে একটা চাষ করছেন এবং এই যে ভ্রান্ত ধারণা, তাহলে একজন প্রবীণ মানুষ তার অভিজ্ঞতার কথা তিনি ভাগ করছেন এবং এটা ঠিক তার শেখানো জিনিস নয়, তিনি নিজেই নিজের অভিজ্ঞতা থেকে চাষ করে দেখেছেন এবং রীতিমতো আমাদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলি হয় বিভিন্ন বিশেষজ্ঞ যারা আসেন তারা বলতে থাকেন যে আপনারা পরিমিত সারের ব্যবহার করুন এবং মাঠ পর্যবেক্ষণ করুন, সেই কথাগুলোই তিনি কিন্তু তার কথার মধ্যে দিয়ে বলছেন বা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছেন, এবং তার এই বয়সে দাঁড়িয়ে তিনি যে কতটা উন্নত চিন্তাভাবনা ধারণ করেন এবং কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা তিনি দিয়ে গেলেন আজকের আমাদের এই অনুষ্ঠানে এসে।
0: আমি বারবার বলছি শোন, সার দেওয়ার দরকার নেই, বিষ দেওয়ার দরকার নেই, খাক, পোকায় খাক, ও তো একটা

0: খাক কত খাবে, তোরা সারটা দিবি না, রাসায়নিকটা অতটা দিবি না, কম লাগে একটু দিতে হয়, সেগুলো ভালো দে।
1: আচ্ছা,
0: সেগুলো ভালো বলতে এই তোমার ওই ইউরিয়া ফিউরিয়া অত লাগে না, ওই ইয়েটা সেটা অত লাগে না, ওই সুপার ফসফেট একটু দে, একটু পটাশ দে, এগুলো একটু।
1: এই যে আপনি মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, আপনার গ্রামের কথাই যদি ধরি, তাহলে কি তারা আপনার কথা শুনে এখন একটু পরিবর্তন হচ্ছে?
0: একটু এসেছে,
1: একটু এসেছে,
0: একটু এসেছে, দু একজন এসেছে,
1: হ্যাঁ হ্যাঁ আসবে,
0: দু চারজন এসেছে।
1: এইভাবেই তো পথ দেখানোর জন্য কেউ তো থাকতে হবে, আপনি তাদের না হয় পথ প্রদর্শক হিসেবে কাজ করছেন, এবং আপনার এই যে নিরলস প্রচেষ্টা এইভাবে এগিয়ে চলুক, আপনি আরও সুস্থভাবে কাজ করুন, কাজ করে আপনি গ্রামের যে একটা কৃষির উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছেন, তাদেরকে উন্নতির জন্য আপনি নিরলস প্রচেষ্টা করেছেন, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র হোক বা আমাদের অনুষ্ঠান শুনে তাদেরকে পরামর্শ দিচ্ছেন, এইভাবে আপনি দিতে থাকুন, তাহলে বোধহয় আমরা অদূর ভবিষ্যতে একটা সুন্দর পৃথিবী দেখতে পাবো আপনাদের মতো কিছু মানুষদের হাত ধরে। আজকের আমাদের ঘড়ির কাঁটা বলছে এখানেই থামতে হবে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল, আপনি এইভাবে এগিয়ে চলুন এবং সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুন। আজকের মতো আপনাকে নমস্কার জানাই, ভালো থাকুন।
0: আকাশবাণীতে নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বেতার কৃষিমিত্র সুব্রত চক্রবর্তী।

0: আকাশবাণী কলকাতা।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
2: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নির্বাচিত নজরুলগীতি। প্রথম গানের শিল্পী নবনীতা বসু,

0: নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
2: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম, নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 ডুরান্ড কাপ ট্রফির আবরণ উন্মোচন করেছেন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর শেষ পর্বে আর্জেন্টিনা মিশরের এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।
1: আজ হমনে ডিফেন্স এক্সচেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট আর ইন্ডাস্ট্রিয়াল সহযোগ বড়ানে পর সহমতি বনাই। আব হম দোনো দেশোকে কোস্টগার্ড হিন্দ মহাসাগর মে ম্যারিটাইম সেফটি আর সিকিউরিটি কে লিয়ে মিলকর কাম করেঙ্গে। দো করিবি ম্যারিটাইম দেশ হোনে কে নাতে

0: हमने ब्लू इकोनॉमी, पोर्ट डेवलपमेंट और मैरिटाइम ट्रेड में आपसी सहयोग बढ़ाने का भी निर्णय लिया है।
1: ভারত ও ইন্দোনেশিয়ার অংশীদারিত্বে আজ নতুন স্বর্ণিল অধ্যায়ের সূচনা হবে বলে শ্রী মোদী জানান। প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতে সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্র সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে।
0: ভারত ও ইন্দোনেশিয়া কে লিয়ে গরিবী কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হয়। হমনে ইন্দোনেশিয়া কে সাথ আপনি মিড ডে মিল স্কিম আর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কে সলিউশন সাজা কিয়ে হ্যাঁ। আব হাম ইস সহযোগ কো নেক্সট লেভেল পর লেকার জা রহে হ্যায়।
1: শ্রীমোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এর ফলে ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে। সেদেশের প্রেসিডেন্ট সুবিয়ান্তো আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রীমোদী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছেন বলে শ্রীমোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা সমাধানে ভারত সর্বদাই কূটনীতি এবং আলোচনাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া তাঁকে প্রদানের জন্য ধন্যবাদ জানান শ্রীমোদী। ভারতের জনগণকে এই সম্মান উৎসর্গ করেছেন তিনি।
0: সবচেয়ে পহলে মই গর্বজোশী ভরে স্বাগত কে লিয়ে আপনে মিত্র প্রেসিডেন্ট প্রভবো কো উনকা হৃদয় সে আভার ব্যক্ত করতা হুঁ। আর আজ উনকে আত্মীয়তা ভরে নিমন্ত্রণ পর ইন্দোনেশিয়া কি যাত্রা করতে হুয়ে মুঝে বহুত খুশি হো রহি হ্যায়। আজ সুবহ মুঝে আদর কে সাথ ইন্দোনেশিয়া কা সর্বোচ্চ সম্মান দিয়া গয়া হ্যায়। ইয়ে সম্মান কোটি কোটি ভারতবাসিও কা হ্যায়, ইন্দোনেশিয়া কে লোগো কি ভাবনাও কা হ্যায়।
1: প্রধানমন্ত্রী মোদীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করেছেন সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে শ্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিন্তাং আদিপূর্ণা অফ দি রিপাবলিক অফ ইন্দোনেশিয়া সম্মান প্রদান সমস্ত ভারতবাসীর কাছে গর্বের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সম্মান তারই স্বীকৃতি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং এই সম্মানকে প্রধানমন্ত্রীর দূরদর্শী এবং রূপান্তরমূলক নেতৃত্ব এবং ভারতের জাতীয় স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অটল প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির অনাবরণ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতা করবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু।
2: हम वर्ष 2047 तक भारत को विकसित राष्ट्र बनाने के लक्ष्यों के साथ आगे बढ़ रहे हैं। मुझे विश्वास है कि जिस प्रकार फुटबॉल में खिलाड़ी एक दूसरे का सहयोग करते हुए टीम को विजेता बनाते हैं, उसी प्रकार हम सभी देशवासी एक दूसरे के साथ देते हुए विकसित भारत के लक्ष्यों को प्राप्त करने में सफल होंगे।
1: পশ্চিমবঙ্গের রাজ্যসভা 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ

বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই তিনটি আসনে উপনির্বাচন হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে 150 কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বৌবাজার ও লালবাজার সংলগ্ন এলাকায় দুটি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থাতে ইডি তল্লাশি চালিয়েছে। দুটি সংস্থাই অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরসের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সফরের আগে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে আজ বৈঠক করেন। বারুইপুর কাণ্ডের তদন্তে গঠিত সিটের সব আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। তদন্তের বর্তমান অগ্রগতি, ফরেন্সিক রিপোর্ট, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, পলাতকদের খোঁজ এবং পরবর্তী তদন্তের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমৃদ্ধির প্রকৃত সৌন্দর্য মানবতা ও নিঃস্বার্থ সেবার মধ্যেই নিহিত রয়েছে। সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন, সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা জনগণের কল্যাণ এবং সমাজের মঙ্গলে কাজে লাগে। কেরালার কোচিতে আগামীকাল 2 দিনের ব্রিক্স মহিলা মন্ত্রীগোষ্ঠীর বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রীরা নারী নেতৃত্বে উন্নয়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নির্ধারণ নিয়ে মত বিনিময় করবেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর খেলা আজ শেষ হবে। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিতে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। খবর শেষ হলো, এরপরই স্থানীয় সংবাদ।

মূল অপরাধের পাশাপাশি ঘটনার পরবর্তী অশান্তি, গণপিটুনি, রেল অবরোধ এবং ভাঙচুর সংক্রান্ত মামলাগুলির তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলে বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এই বৈঠকের পরই বারুইপুরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। বারুইপুরে ঘটনার প্রতিবাদে কালীঘাট তৃণমূল কংগ্রেস বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। পুলিশ গতকাল মিছিলের অনুমতি না দেওয়ায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানান।

0: জানান। বেলা দুটোর সময় এই আবেদনের শুনানি হবে বলে জানা গেছে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে 17 বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে 150 কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট মৌখিকভাবে বলেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ বলেছেন, আদালত শ্রী বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে, তবে তদন্তে সবরকম সহযোগিতা তাকে করতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প নিয়ে জোড়া এফআইআর এর পর নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। গত সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ছাড়াও সুমিত রায়, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলা শাসক ও স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। কোচবিহারের শীতকুচিতে মৃত এক সিপিআইএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে মীনাক্ষী মুখার্জি সহ দলের অন্যান্য নেতৃত্বকে লক্ষ্য করে আজ গো ব্যাক স্লোগান এবং গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বিজেপির বক্তব্য এলাকায় সাম্প্রদায়িকতা ছড়ানোর বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। আবহাওয়ার খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে, ফলে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টির রেকর্ড হয়েছে পুরুলিয়ার শিমুলিয়া, প্রায় 49 মিটার। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: কম সুদে লোন চাও, তাও অ্যাপ থেকে? বা
3: পড়লো ফাঁদে,
4: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455 पर कॉल करें।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিম।

0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার সমস্ত প্রবীণ বন্ধুদের এবং যারা এই মুহূর্তে রেডিও সেটে কান রেখেছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মাননীয় ইস্যু। মেঘলা দিন, বৃষ্টিমুখর, ইতস্তত বৃষ্টি হচ্ছে আবার। কিন্তু এই যে একটু আগে আমরা সংবাদে শুনলাম যে ফোরকাস্ট আছে, বৃষ্টি হবে, তাই একেবারে শুরুতেই বলি আমার প্রবীণ বন্ধুরা যারা আছেন তারা কিন্তু এই সময়টায় একটু বেশি সচেতন থাকবেন নিজেদের স্বাস্থ্য নিয়ে। একেবারে সরাসরি ফ্যানের হাওয়ায় বসে বা কোনো কারণে হয়তো একটু মাথা ভিজে গেছে বৃষ্টিতে, বৃষ্টির জলে, তাহলে সরাসরি এসে ফ্যানের তলায় বসবেন না, ঠান্ডা লেগে যেতে পারে। আবার একটু আধটু জ্বরও আসছে, যদি সেরকম কিছু হয় নিজেরা কিন্তু একদম নিজেদের ইচ্ছে মতন ওষুধ খাবেন না, একটু ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, কেমন? আজ 7ই জুলাই, এই দিনে 1896 সালে ভারতবর্ষে প্রথমবার চলচ্চিত্র প্রদর্শন হয় মুম্বাইয়ের ওয়াটসন হোটেলে। দ্য লুমিয়ার ব্রাদার্স তারা 6টি শর্ট ফিল্ম প্রদর্শন করেন। হ্যাঁ, 6টি কিন্তু নীরব ছিল, আর টিকিটের দাম ছিল কিন্তু 1 পয়সা। আর এই দিনটি ভারতবর্ষের চলচ্চিত্র ইতিহাসের জন্মদিন। আর ঠিক এই দিনটিকে স্মরণে রেখে আমার প্রবীণ বন্ধুদের আজকে তাদের কাছে একটু জানতে চাইব, শুনতে চাইব, তারা কিন্তু 2213-1342-তে আসতে পারেন, তাঁদের জীবনে ছবির গুরুত্ব কতখানি বা খুব গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত তারা কিন্তু ভাগ করে নিতে পারেন, যে চলচ্চিত্রের সঙ্গে তাদের প্রিয় চলচ্চিত্র হতে পারে যা বহুদিন আগে দেখেছেন বা জীবনে গভীরভাবে রেখাপাত করে আছে, বিশেষ মুহূর্ত, সেগুলো কিন্তু ভাগ করে নিতে পারেন আজকের এই বিশেষ দিনে, কেমন? হ্যাঁ, আর তার মাঝে কিন্তু আমাদের চিঠিপত্র থাকবেই। চিঠিপত্র আপনারা জানেন যে আমরা এই মাসে অর্থাৎ এই জুলাই মাসে কোন বিষয় নিয়ে চিঠি লিখছি, আপনারা তো লিখছেন ইতিমধ্যে, তবু যারা শুরু করেননি এখনো তাদের জন্য আরও একবার বলে দিই, জুলাই মাসে মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয় স্নেহ অতি বিষম বস্তু। আমাদের ইমেল আইডি মাননীয় ইস্যু MANANIYESHU mananiyeshu.air@gmail.com। হ্যাঁ, হাতে লিখেও চিঠি পাঠাতে পারেন। মাননীয় ইস্যু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। স্নেহ অতি বিষম বস্তু।

আজকের প্রথম চিঠিটি পড়ি, যশোদানন্দ গোস্বামী। চিঠি লিখেছেন বলাগড় মন্দিরতলা হুগলি থেকে। মাননীয়েশুর সকল মান্যবর, বাংলায় আদরে বাঁদর বলে একটি প্রবাদ প্রচলিত আছে। জন্মের পর থেকে শিশুরা তাদের মাতৃক্রোড়ে সবচেয়ে বেশি সুন্দর ও নিরাপদ থাকে। মাতৃস্নেহ বা দাদু ঠাকুমার অপত্য স্নেহের আধারে বড় হয়ে উঠতে থাকে সকল সন্তান। সন্তানের সঠিক বিকাশের জন্য স্নেহের বা আদরের পাশাপাশি উপযুক্ত কারণে কিছুটা শাসন ও নিয়মানুবর্তিতাও যে জরুরি, আমরা অভিভাবক কুল সে কথা প্রায়শই স্মরণে রাখি না। সন্তানের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের বিভিন্ন পার্থিব

এর সঙ্গে আমরাই পরিচয় করিয়ে দিই, তাদের আনন্দদানের জন্য আমরা অনেক সময় নিজেদের ক্ষমতার বাইরে গিয়েও দামি খেলনা, দামি পোশাক ইত্যাদি বিষয়ে তাদের অভ্যস্ত করে তুলি। অতিরিক্ত স্নেহময় প্রশ্রয়ে সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে আসলে আমরা ওদের পরিশীলিত জীবনযাপনের সীমারেখা নির্ধারণ করতে ভুলে যাই। ওদের উচ্ছৃঙ্খল ও অবাধ্য হওয়ার জন্য পরিবারের প্রত্যেক সদস্যের অপত্য স্নেহকেই দোষারোপ করা হয়। প্রসঙ্গত, প্যারিচাঁদ মিত্রের বিখ্যাত উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকৃষ্ট উপমা হতে পারে। পিতা বাবুরাম বাবুর অতিরিক্ত প্রশ্রয়ে তাঁর আদুরের সন্তান মতিলাল এক উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছিল। এই গল্প আমরা কম বেশি সকলেই জানি। পরিশেষে একান্নবর্তী পরিবারের প্রায় বিলুপ্তিতে উদ্ভূত অনু পরিবারগুলি, যেখানে দাদু ঠাম্মির অপত্য স্নেহ অলভ্য, তারা যেন তাদের সন্তানকে অতিরিক্ত স্নেহদানে বাস্তবে কোনো মতিলাল চরিত্রে রূপান্তরিত না করেন, এই সতর্কতা অবলম্বনের পরামর্শ রেখে শেষ করলাম। ধন্যবাদ জানিয়ে শেষ করেছেন যশোদানন্দ গোস্বামী, বলাগড় মন্দিরতলা, হুগলি থেকে।

0: আমাদের সঙ্গে এক বন্ধু আছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার,
0: হ্যাঁ,
1: আমি আউসগ্রাম দেলুপি থেকে রতন সরকার বলছি।
0: হ্যাঁ বলুন।
1: বলছি ওটা সম্ভবত 1975 এর ছবি শোলে।
0: আচ্ছা,
1: ওই শোলেটা আমি 28 বার, মানে 28 বার
0: দেখেছেন? আচ্ছা।
1: এবং জন্য দেখেছি, মানে আজকের যে ওই সুরের পরিকল্পনা, এটা আমার অদ্ভুত লেগেছে দিদি, অদ্ভুত। মানে ওই যে এত সুন্দর কালেকশন, গ্রামের মধ্যে যাচ্ছে তার মিউজিক আলাদা হবে, ট্রেন থেকে নেমে ঠাকুর সাহেব গ্রামের দিকে যাচ্ছে তার সিস্টেম আলাদা, একজনকে গুলি করে মারার পরে তোর ওই আমরা কি বলবো, এখন সব মেমোরিতে মনে থাকে না, ওই দোলনাটার যে কুচকাঁচ আওয়াজ সেটাও স্মৃতির মধ্যে জড়িয়ে, এবং প্রত্যেকটা ওই মিউজিক ডিরেক্টরটার জন্য আমি আরো ভেবেছি যে এনাদের মাথা কোথায় এবং কোন লেভেলের এরা সঙ্গীত পরিচালক।
0: একদমই, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, চলচ্চিত্রের সঙ্গে একেবারে, চলচ্চিত্র তো একটা ইন্ডাস্ট্রি, তার সঙ্গে যেমন পরিচালক প্রযোজক, অনেক কলাকুশলী, সঙ্গীত, সুর, এই যে এত এত সুর ছড়িয়ে পড়েছে, এত এত সুর আমাদের মনের সে বিষাদ হোক, আনন্দ হোক, ভালোবাসা, স্নেহ, সব কিছুকে মানুষের আমাদের যেন কীভাবে আমাদের অনুভবকে আরও আরও বেশি সমৃদ্ধ করে, ছড়িয়ে দেয়, মন ভরায়, এ সব কিছু, কিন্তু সব কিছুতেই একটা সঙ্গীতের বড় ভূমিকা আছে, ছবির, চলচ্চিত্রের বড় ভূমিকা আছে। পরের চিঠি পড়ব। বিশ্বনাথ বন্ধু, 69 বছর বয়স, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। সুজন সাথী মাননীয় এসু, স্নেহ মায়া মমতা বিপদ আপদ মানে না, এগিয়ে যায় স্নেহের বস্তুটিকে বুক দিয়ে আগলিয়ে রাখতে, স্নেহের মাধুর্য অতল, অসীম। মনে পড়ছে বছর 40 আগের এক মধুর স্মৃতি, আসানসোলের কাছে একটি স্কুলে ইন্টারভিউ দিতে গেছি, সেদিন প্রচণ্ড দুর্যোগ, ফিরছি লাস্ট ট্রেনে, কৈচর পৌঁছব 12টায়। সেই দুর্যোগ উপেক্ষা করে 1.5 কিলোমিটার হেঁটে এসে বাবা গামছা, ছাতা আর টর্চ নিয়ে অপেক্ষা করছেন। পিতৃস্নেহ এমনই, জন্মদাতা পিতা না হয়েও অকৃপণ স্নেহে শকুন্তলার উদ্দেশ্যে ঋষি কর্ণ বলেছিলেন, স্নেহ অতি বিষম বস্তু, মা নিজে অভুক্ত থেকে সন্তানদের খাইয়ে সুখী থাকেন, অন্তহীন স্নেহের বাঁধনেই দূর থেকে ফিরতে যত রাতই হোক মা বলে ডাকলে তৎক্ষণাৎ সাড়া পাই। চিরন্তন এই মাতৃস্নেহ, সর্বত্র মাতৃস্নেহের ব্যাপ্তি, স্নেহের অটুট বন্ধন চিরস্থায়ী রাখতে ভাইয়ের অমরত্ব কামনা করে। ভাই ফোঁটায় বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাঁটা। স্নেহের নাতি নাতনিরা যখন দূর থেকে ফোন করে, ফুরোয় না কথা, ওদের কাছে পাওয়ার অপেক্ষায় দিনগুনি। সাথী মাননীয় এসো, মা বাবা ভাই বোন পুত্রকন্যা স্বামী স্ত্রী নাতি নাতনি আত্মীয় পরিজন সকলের সঙ্গেই তো স্নেহের অটুট বন্ধন, স্নেহের পরশে পবিত্র এই ধরাধাম, তাই হিংসা নয়, স্নেহ নামক এই বিষম বস্তুটি বিশ্বের প্রতিটি মানুষের ঘরে বিরাজ করুক এই কামনা। গানে গানে বলি, এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, নাহি চায়। বিশ্বনাথ বন্ধু, কৈচর, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। সত্যি তো স্নেহের শুধুমাত্র কি একটা দিকই হয়, যে দিক ধৃতরাষ্ট্র দেখিয়েছেন তার থেকেও কিন্তু আরও এই যে দিক, যে বিষম বস্তু, সে বিষম বস্তু যে সংসারকে আগলেও রাখছে,

0: আমরা চিঠি পড়ছি, আমরা আপনাদের কথাও শুনছি বিশেষ বিষয় নিয়ে। তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু আমার প্রবীণ বন্ধুদের জন্য আরও একটি বিষয়কে ভেবেছি, যে ডাক্তারবাবু আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন সময় আমরা ডাক্তারবাবুদের কাছে যাই, তাদের কথা শুনি, আজও কিন্তু একজন অর্থোপেডিকের সঙ্গে কথা বলবো। আর সেখানে আপনাদের কিছু জরুরি বিষয়, যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, চলুন কথা না বাড়িয়ে বরং ডাক্তারবাবুকে ডেকে নিই, তার সঙ্গেই কথা বলি, এবং তার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের কিছু প্রয়োজনীয় বিষয়, সেই বিষয়টাকে আমরা একটু আপনাদের কাছে পৌঁছে দিই। চলুন, আমাদের সঙ্গে আছেন ডাক্তার, বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার লায়লা দাস। কেমন আছেন? আপনাকে স্বাগত জানাই আমাদের আকাশবাণী স্টুডিওতে।
1: নমস্কার, ভালোই আছি।
0: হ্যাঁ,
1: তবে একটু কারেকশন করে দিই।
0: হ্যাঁ,
1: আমাকে ঠিক অস্থিরোগ বিশেষজ্ঞ না বলে স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ বলে।
0: আচ্ছা, বেশ,
1: ঠিক হবে,
0: বেশ, তাহলে তাই হোক, ঠিক আছে। আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আচ্ছা, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাইবো, যে অনেকটা মিথ আছে এখন যে মর্নিং ওয়াক বেশি ভালো না ইভিনিং ওয়াক বেশি ভালো, এই বিষয়গুলো নিয়ে, এই প্রসঙ্গে যদি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা বা পরামর্শ আমরা যদি জেনে নিতে পারি।
1: আমি এইখানে একটা খুব ভালো কথা আপনি বলেছেন, শুধু এই না, এরকম নানা মিথ আমাদের মর্নিং ওয়াকের বিরুদ্ধে আছে।
0: আচ্ছা,
1: আবার এর ফেভারেও আছে, ফেভারেও আছে। কিন্তু একটা মর্নিং মানে সঠিক সময়ে নিয়মিত এক মর্নিং ওয়াক আমাদের সারা দিনের জন্য একটা ব্লেসিং বলতে পারেন।
0: আচ্ছা,
1: সারা দিনে কাজকর্ম, শারীরিক ও মানসিক অবস্থা অনেক কিছুকেই এটা প্রভাবিত করতে পারে।
0: বেশ,
1: আর স্পেশালি সিনিয়র সিটিজেন্স যারা বৃদ্ধ মানুষ বা প্রথমবার এইসবে মানে এক্সারসাইজ এর কথা ভাবছেন শারীরিক বা মানসিক কারণে, তাদের জন্য ওয়াকিং এর মতন কোনো মানে ইয়ে নেই, আর কোনো বেটার উপায় নেই।
0: বেশ, বেশ,
1: এছাড়া এটাই আমি বেস্ট বলবো। তবে মর্নিং আর ইভিনিং যে কোনো সময়ই হোক, একটু ওয়াকিং খুবই জরুরি। তবে যদি সম্ভব হয় মর্নিংটা হলো বেস্ট টাইম।
0: আচ্ছা, এখানে যদি টাইমটা একটু বলেন দিদি, যে সময় কোন সময়, যে পাঁচটা, সাড়ে চারটে, ছটা, কোন সময়টা বেশি ভালো?
1: দেখুন, আমাদের এক একজনের জীবনে সকালটা আরম্ভ হয় এক এক সময়, কেউ একটু দেরি করে ওঠেন, কেউ খুব প্রাত
0: সকাল আরো ভোরে ওঠেন,
1: অনেক ভোরে ওঠেন। এবার বৃদ্ধ বা অসুস্থ মানুষরা স্বাভাবিকের সময় খেয়ে অনেকটা দেরি করে উঠতে পারেন, কিন্তু বেস্ট হলো যদি ব্রেকফাস্টের আগে এবং যতটা প্রাতঃকালীন সময় হয় সেই সময়, তাহলে একবারে চারটের সময় বলছি না, নর্মাল প্রাতঃকালীন সময়টা হলো বেস্ট সময়।
0: আচ্ছা দিদি, কতক্ষণ হাঁটা উচিত?
1: দেখুন, আমরা যদি সিনিয়র সিটিজেনদের কথা ভাবি বা এমনি সাধারণ সেডেন্টারি লোকজনের কথা ভাবি, তাহলে আধ ঘন্টা, দ্যাট ইজ 20-30 মিনিটস পার ডে এনাফ। কিন্তু আরম্ভটা এত তাড়াতাড়ি করলে চলবে না। দ্বিতীয়ত, নিজের শারীরিক অবস্থা বুঝে সময়টা ঠিক করতে হবে, গতিটা ঠিক করতে হবে। যেমন আরম্ভের জন্য 5-10 মিনিট দিয়ে শুরু করা যায় সপ্তাহে 3 দিন, তারপর 3-4 দিন বাদে আরেকটু বাড়িয়ে ওটা 3-15 মিনিট করা যেতে পারে।
0: আচ্ছা,
1: এরপরে ওটাকে আমরা কিছু আবার কয়েকটা দিনে গ্যাপ দিয়ে 20 মিনিটে আনতে পারি।
0: বেশ, বেশ।
1: এবং আলটিমেটলি যদি গোলটা থাকে 30, এবং সেটা আমাদের শরীরের পক্ষে সহ্য করা এবং কমফোর্টেবলি করা সম্ভব হয়, তাহলে 30 মিনিট, ঠিক আছে।
0: বেশ, আচ্ছা, আর একটা দিদি বিষয়, সেটা হচ্ছে হাঁটার গতি কতটা হতে পারে?
1: গতিটা সবসময়, হ্যাঁ বলুন।
0: হ্যাঁ, অনেকের এই বিষয়ে অনেকের কনফিউশন আছে, সেই জন্য একটু জানতে চাইলাম।
1: হ্যাঁ, কনফিউশন তো আছে, কারণ গতিটা কোনো রুল মাপা নয়। আপনার শরীর ফিটনেস কি অবস্থায় আছে, শারীরিক ফিটনেস, আপনি কতটা কাজকর্ম করেন প্রাত্যহিক জীবনে। কারণ একজন যদি আপনি সিনিয়র সিটিজেনের কথা ভাবেন, রিটায়ারমেন্টের পর তার হয়তো বাড়িতে বিশেষ কিছুই কাজ নেই, শুয়ে বসে টিভি দেখে বই পড়ে চলছে, কেউ কেউ পূজা অর্চা করেন, যেটা একবারই সেডেন্টারি ইয়ে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি হঠাৎ যখন আরম্ভ করতে যাচ্ছেন বা কোনো একটা অসুস্থতা থেকে উঠে শারীরিক সুস্থতার জন্য আরম্ভ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনার কমফোর্টেবল পেসে করতে হবে, এমন ভাবে যাতে আপনার হার্টবিটটা সামান্য বাড়ে কিন্তু কথা বলতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা,
0: বাহ কি চমৎকার বললেন, খুব সুন্দর। আমার শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন যে আপনার হার্টবিট একটু ফাস্ট হবে কিন্তু যেন আপনার কষ্ট না হয় হাঁটতে। বাহ, ভারী সুন্দর করে বললেন দিদি,
1: হাঁটতে এবং কথা বলতে। এরপর যখন আস্তে আস্তে একটু বাড়াবেন গতিটা, তখনও এমন ভাব রাখবেন যে আপনার অন্য কারোর সঙ্গে কমিউনিকেট করতে অসুবিধে না হয়, কথার বিয়েটা ঠিক থাকে, আপনি হঠাৎ হাঁপিয়ে হাঁপিয়ে কথা বন্ধ করে দেন না দেন, মানে শরীরে যেমন সইয়ে যাবে যেমন ভাবে আপনার হার্টের ইয়েটা বাড়বে, ক্ষমতাটা, লাঙের ইয়েটা ক্ষমতাটা বাড়বে, এক্সারসাইজের সঙ্গে আস্তে আস্তে বাড়বে, সেইভাবে আপনি আপনার গতিটা
0: সেক্ষেত্রে হয়তো হাঁটাটা গতিটা মানে ঘুরিয়ে আনতে হয় অনেক ক্ষেত্রে, এই যে ঘুরে আসা মানে একটা দিক সোজা স্ট্রেট আমি হাঁটছি না, আবার আমাকে ঘুরতে হচ্ছে, তো এই বিষয়গুলো কি ক্ষতিকর বা হয়তো হাঁটার ঠিকঠাক পদ্ধতি নয়?
1: একদমই ক্ষতিকর না। যেমন আমাদের দেশে এখন বর্ষাকাল আরম্ভ হলে রোজই প্রায় বৃষ্টি থাকে, আপনার যে সময়টা আপনি শিডিউল করে রেখেছেন সেই টাইমটা আপনি বেরোতে পারছেন, সেক্ষেত্রে কি আপনি এটা বন্ধ রাখতে যাবেন? না, বন্ধ রাখবেন না। আবার অনেকের পক্ষে বাইরে যাওয়াও একা মুশকিল আছে, সেই ক্ষেত্রে ছাদে ইভেন একটু বড় ঘর বা বারান্দা থাকলে লম্বা, সেখানেও আপনি ঘুরে ঘুরে করতে পারেন, তবে স্পিডটা একরকম রাখতে হবে। আপনি যে স্পিডে যাচ্ছেন সেই স্পিডে ঘুরবেন, সেই স্পিডে চলবেন, আর টাইমটাও আপনি মনিটর করবেন।
0: বাহ, বেশ, তাহলে একটা এই বর্ষার একেবারে সিজন চলছে, এই প্রসঙ্গে আমরা একটি বিশেষ সতর্কতা পেয়েও গেলাম। আপনি যদি আরও একটু আমাদের এই প্রবীণ বন্ধুদের জন্য আরও কোনো সতর্কবার্তা দিতে পারেন দিদি, বা পরামর্শ দিতে পারেন এই হাঁটার ব্যাপারে, যে তারা এই সময়ে কেউ কোন কোন বিষয়ে সচেতন থাকবেন, যে হয়তো ছাতা নিয়ে বেরোবেন অবশ্যই, আর কিছু কোনো পরামর্শ যদি আপনার থাকে।
1: হ্যাঁ নিশ্চয়ই, প্রথম কথা না দেখে পা ফেলবেন না, আমাদের দেশে পথ

0: আর জানিনি তো, হঠাৎ হঠাৎ মানে বিপদ সীমা মানে অতিক্রম করে দেয়, তারপর জল জমা জায়গায় গর্ত আছে কিনা বোঝা যায় না। হ্যাঁ,
1: ঠিক
0: সেই ক্ষেত্রে একটু সাবধানে পা ফেলার ব্যাপারটা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে স্পিডটা একবার বাড়িয়ে দিলেন একবার কমিয়ে দিলেন সে পাবে না, একটা ইউনিফর্ম স্পিডে করবেন। যদি না আপনি আপনারা আরেকটু সড়গড় হয়ে যাওয়ার পরে ইন্টারভাল ট্রেনিং এর কথা ভাবেন, সেটা সেটা পরের কথা। কিন্তু এমনি নর্মালি যখন আরম্ভ করছেন এবং অল্পটা করছেন তখন স্পিডটা একটানা রাখতে হবে।
1: বেশ বেশ,
0: আরেকটা জিনিস ভাববেন যে পরিবেশটা কিরকম, পরিবেশটা খুব নোংরা বা ক্রাউডেড রাস্তা, এইসব জায়গায় বোধ হয় করতেও ভালো লাগবে না, কারণ মানসিক যে স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য সেটা তো আসবে না সেই পরিবেশে।
1: বেশ বেশ, খুব খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি আলোকপাত করলেন, অনেক ধন্যবাদ দিদি। আমাদের পক্ষ থেকে, আমাদের আকাশবাণীর সকলের পক্ষ থেকে এবং আমাদের শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর লায়লা দাস, এক্স সিনিয়র সাইন্টিফিক অফিসার, এবং উনি হেড অব দ্য ডিপার্টমেন্ট স্পোর্টস মেডিসিন এবং স্পোর্টস সায়েন্স স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এক্স ভিজিটিং কনসালটেন্ট স্পোর্টস মেডিসিন মেডিকেল হসপিটাল, মেডিকা হসপিটাল। আমাদের সঙ্গে ছিলেন দিদি, আপনার সঙ্গে অনেক কথা হলো, পরে নিশ্চয়ই আবার কথা হবে, ভালো থাকবেন।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমাদের এই কথা বলতে বলতেই কিন্তু আমরা অনেক ফোনের আলো জ্বলছে, আমরা ফোন নেব, তার আগে চলুন আমরা আরও একবার একটু চিঠিতে চোখ রাখি। নিশ্চয়ই এই বিষয়টি আপনাদের কাজে লাগবে, অনেকের এই প্রশ্ন হয়তো অনেক মাথায় আসে যে হাঁটা বিষয়ে যে ধরনের অনেক রকম ভাবনা চিন্তা, সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হলো। চলুন আমরা চিঠিতে যাই। চিঠিতে আমাদের সঙ্গে বিশ্বনাথ পাকরাশি, বয়স 72 বছর। একটু আগে আমরা বিশ্বনাথ বাবুর চিঠি পড়েছি, আরও একজন বিশ্বনাথ বাবু, তিনি বিশ্বনাথ বন্ধু, আর ইনি বিশ্বনাথ পাকরাশি। কেমন ওনার চিঠি এখন পড়ব। অমূল্য কানুন শ্রীরামপুর হুগলি থেকে উনি লিখেছেন, বৈকালিক ভ্রমণ সেরে তিনি ফিরলেন, গা এলিয়েছেন আরাম কেদারায়, ঠকাশ আওয়াজ তুলে এক কাপ চা রেখে গেল পুত্রবধূ, দরজা বন্ধ হল পাঠগৃহের, মাতা ও পুত্র ভিতরে, মাতাটি মাস্টার্স, পুত্র স্ট্যান্ডার্ড 2, দুরূহ পাঠদান শুরু। প্রমাদ গুনছিলেন তিনি একটু পরেই তীক্ষ্ণ নাদ দরজার ফাঁক দিয়ে, স্কেলের আঘাত পড়ছে স্নেহপুত্তলির পিঠে, একবার দাদু বলে ডেকেছিল, কয়েক গুণ জোরে বেদ পড়ছে রিটায়ার্ড অধ্যাপক ঠাকুরদার ভেতরে, দুহাতে কান চাপা দিয়েছেন, অর্ধ শতাব্দী আগে 10ম শ্রেণীতে পড়েছিলেন, পালিতা কন্যা শকুন্তলাকে বিদায় দিতে অন্তর বিদীর্ণ হচ্ছিল কর্ণমুনির, মুনি ঋষির স্নেহ মমতায় সাড়া দিতে নেই, পিতৃসম তাই বোধ হয় স্নেহ কাতরতা, বনতর্ষিণী শাখাবাহুতে পরম মমতায় জড়িয়ে ধরছিল কন্যাকে, পালিতা মৃগ শাবকটি টানছিল অঞ্চল প্রান্ত, ময়ূর ময়ূরীরা নৃত্য পরিত্যাগ করে ঊর্ধ্বমুখ, কোকিল ভুলেছে কুহুদান, মধুকর মধুকরী মধুপানে বিরত, বিষাদে নিশ্চুপ ধরাতল, কর্ণমুনির আশ্রমের আবহ মাঝে যেন তাঁর অবস্থিতি, কথা বললেই প্রলয় কাণ্ড বাঁধবে, অসহায় তিনি, কোনোভাবে সেই শিশুকে আশ্রয় দিতে পারবেন না। মাসখানেক আগে একবার তিনি বেরিয়ে গিয়েছিলেন, উঠেছিলেন বৃদ্ধাশ্রমে, সেই রাতে শিশু অচৈতন্য, জ্বর উঠেছিল 104 ডিগ্রি, পরের দিন এক গাদা টাকা গুণাগার দিয়ে বাড়ি ফিরেছিলেন। কি করবেন, শিশু আর তাঁর প্রাণ এক রজ্জুতে বাঁধাছে, এখন কিছু করার নেই, হৃদয় পঞ্জর যেন কেউ খুঁচিয়ে খুঁচিয়ে কাটছিল, আবার শিশুর আর্তকণ্ঠ তাঁকেই ডাকছে, যন্ত্রণায় আছাড়ি বিছাড়ি করেন তিনি, কম্পিত ঠোঁটে কে যেন বলে অস্ফুটে, স্নেহ অতি বিষম বস্তু। বিশ্বনাথ পাকরাশি, বয়স 72 বছর, অমূল্য কানন, শ্রীরামপুর 3, হুগলি থেকে লিখেছেন।

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার,
0: হ্যাঁ
1: আমি কৃষ্ণগঞ্জ নদিয়া থেকে সঞ্জীব রাহা কথা বলি।
0: হ্যাঁ বলুন।
1: আমি তখন খুব ছোট, আমি কলকাতায় বেড়াতে গেছি জেঠুর বাড়িতে, আর সেখানে হচ্ছে জ্যেষ্ঠ দাদা এসে বললেন যে গ্লোবে দ্য সাউন্ড অফ মিউজিক চলছে, এই ছায়াছবিটা এটা হচ্ছে খুব সুন্দর, দুর্দান্ত, প্রচুর প্রশংসা করলো। তা আমাদের ঠিক হলো যে আমাকে জেঠু এবং অন্যান্য দিদি দাদা সবাই হচ্ছে দ্য সাউন্ড অফ মিউজিক নামে সিনেমাটা দেখাতে নিয়ে যাবে। এখনো মনে পড়ে যে একটা খুব সুন্দর হলে আমরা ঢুকলাম, হ্যালো,
0: হ্যাঁ বলুন,
1: অন্ধকারে ঢুকলাম এবং কি সুন্দর, মানে নিচে আছে কার্পেট পাতা আর একদম জিম্বাকৃতি একটা পর্দা, এর দেওয়ালে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমরা হচ্ছে নির্দিষ্ট সিটে বসে দেখি যে আস্তে আস্তে পর্দাটা উঠে গেল, তার উপর আর হচ্ছে সিনেমা শুরু হলো মন মাতানো দ্য সাউন্ড অফ মিউজিক। এই ছবিটা দেখা যাচ্ছে যে একটা মঠের এক সন্ন্যাসিনী মারিয়া, ওইটা অভিনয় করেছিলেন জুলি অ্যান্ড্রু, তা উনি এসে মা হারা সাত ছাত্রী বাচ্চাকে দেখভাল করার দায়িত্ব নিয়েছিলেন এবং গানে গানে গল্পে তাদের হচ্ছে ভুবন ভরিয়ে দিয়েছিলেন। অথচ বাবা ক্যাপ্টেন, তিনি হচ্ছেন কৃষ্ণপাল গ্রামার, তিনি মিলিটারি কায়দায় বাচ্চাদের পরিচালনা করতেন, তিনি সবসময় একটা বাঁশি নিয়ে হচ্ছে লেফট রাইট করে মিলিটারি কায়দায় তাদের হচ্ছে পরিচালনা করতেন। এখন জুলি এসেই হচ্ছে প্রথমে মারিয়া ওই বাঁশিটা ওকে ফেরত দিয়ে দেয়, বলে এটা কুকুরের ট্রেনিং কাজে লাগে।
0: হ্যাঁ একটু সংক্ষেপে, একটু সংক্ষেপে বলুন আপনি।
1: তখন হচ্ছে ওই উনি গানে গল্পে মানে পুরোটা মাতিয়ে দেন এবং যেটা সবচেয়ে বড় সাত সাতটা অস্কার পেয়েছিলেন সেই একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া গেছিল।
0: আর আপনি সেটা সাক্ষী থেকেছেন, এটা সত্যি, এবং এত বছর আগে অনেক, আর আপনার সেই সাক্ষী থাকার অভিজ্ঞতা আপনি ভাগ করে নিলেন, অনেক ধন্যবাদ সঞ্জীব রাহা মহাশয়। মহাশয় আপনি খুব ভালো থাকুন, আবার আপনার অন্য অভিজ্ঞতার কথা নিশ্চয়ই পরে শুনব। হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন। আমি জানি যে প্রবীণ মানুষেরা তাদের যখন তারা খুব আবেগপ্রবণ হয়ে ওঠেন এই ধরনের কোনো স্মৃতিকে রোমন্থন করতে গিয়ে, আমাদেরও ভালো লাগে। সৌমেন্দ্রনাথ জানা টরন্টো কানাডা থেকে লিখেছেন। মাননীয় ইশু, বন্ধু স্নেহ বলো বা ভালোবাসা, দুটোতে জড়ালেই পরিণামে কী জুটবে তা বলার অপেক্ষা রাখে না, ভুক্তভোগী মাত্রই জানেন। ফল পেতে হয়তো একটু দেরি হয়, তবে তা যে অভ্যর্থ এমন ভাবাটাও বোধ হয় বাতুলতা, নইলে দেশ কাল সব মিথ্যে প্রমাণিত হবে যে, ওইটুকুই তো বাঁধন মানুষে মানুষে, তা দিয়েই তো সম্পর্কের গভীরতা রচনা করি পারস্পরিক ফাল্গুনি। অবশ্য চায়ের কাপের উদাহরণটা ভুললে আবার চলবে না, চায়ের কাপে ডোবানো বিস্কুটও বলে দেয় বেশি ডোবালে নিজেকেও ভেঙে পড়তে হয়। ওসব থেকে শিক্ষা নিই বা না নিই, আমরা আষ্টে পৃষ্ঠে যে জড়িয়ে পড়েছি পৃথিবীর মাটি, ফল ফুল, বর্ণ গন্ধ, আকাশ বাতাস, প্রকৃতি, পাড়াপড়শি, সংসার সমাজ নিয়ে, তা বলার অপেক্ষা রাখে না, একটি সূক্ষ্ম টান তৈরি হয়ে যায় অজান্তেই, ওটাই তো বেঁধে বেঁধে রাখে পরস্পরকে, সব সৃষ্টি স্থিতি লয়ের পেছনে স্নেহ মমতা ভালোবাসা। অপত্য স্নেহের কথাই যদি বলি, সবটা সুখের হয় সবসময় তা কিন্তু সময় বলে না, ব্যতিক্রমী কত কিছু ঘটে যায় জীবনে যার জন্য আমরা প্রস্তুত থাকি না মনে প্রাণে, সুখকর কোনো পরিণাম আসুক না আসুক, এই ছোট্ট শব্দ স্নেহের বাঁধন না থাকলে পৃথিবীটা গদ্যময় হয়ে যেত। মাননীয় ইশু, বন্ধু ছন্ন ছাড়া রূপ পেত চারপাশটা, স্নেহ মায়া মমতা প্রকৃতির জীবজন্তু সবাইকে কাছে পিঠে সহাবস্থানে জায়গা দিয়েছে, সন্তান সন্ততি সম স্নেহের বাঁধনে যাকেই বাঁধো না কেন, বিদায় সে সাময়িক হোক বা চিরবিদায় বা চিরবিচ্ছেদ, তা কাঁদায় উভয়কে, অস্বীকার করবে কি করে, বুকে পাথর চাপা দিয়ে কৃত্রিমতায় ভরা একটু স্বাভাবিক হাসি দিয়ে বাস্তবকে ফাঁকি দিতে চাইলে তা যে কাঁদায় নিজেকেও আড়ালে আবডালে, তা থেকে পালানোর পথ আজও অনাবিষ্কৃত। বন্ধু স্নেহেই বাঁচে মানুষ জীবজন্তু প্রকৃতির সব সৃষ্টি, সে এক অদৃশ্য অচ্ছেদ্য বন্ধন, তা কোনো যুগেই অস্বীকার করা যায়নি বা যাবে না। যত বিষমিতা হোক না কেন, তবুও বন্ধুবর এসো, সবাই ভালো থাকি, বেঁধে বেঁধেই থাকি। সৌমেন্দ্রনাথ জানা টরন্টো কানাডা থেকে পাঠিয়েছেন। আজ কিন্তু আর একটুও সময় নেই, স্নেহের বাঁধনে বাঁধা পড়ে সময়কে কিন্তু আর একটুও টানতে পারবো না, তাই স্নেহ তো বিষম বস্তু। এ নিয়ে আপনাদের আরও লেখা আরও কথা পরের সপ্তাহে পড়ব, কথা হবে আপনাদের সঙ্গে। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি নিবেদিতা নাগ তহবিলদার। খুব ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, কেমন

0: শুনলেন মাননীয় শো, উপস্থাপনায় নিবেদিতা নাগতহবিলদার।
1: Good afternoon. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Southwest monsoon has been active over Jharkhand. Very light to moderate rainfall occurred at most places, with heavy rain at one or two places over Jharkhand, Sikkim and Kalimpong districts of Sub-Himalayan West Bengal. Very light to moderate rainfall occurred at many places, with heavy rainfall at one or two places over Odisha. At most places over Bihar and Gangetic West Bengal, and dry weather prevailed over the rest of the region. Gusty winds were recorded at one or two places over Jharkhand, Bihar, Odisha and South Dinajpur districts of Sub-Himalayan West Bengal. Chief amount of rainfall received in centimeters: Puri Hansa 3, Bankura 3, Fulbaria 3, Durgapur, Asansol, Burnpur, Damdam 1, Mangal 6, Gyalsing and Baksaduar 5, Chepan, Alipurduar, Jalpaiguri, Barobhisa, Bagdogra 2, Dhanbad 6 and Ranchi 5. Weather forecast for the next 48 hours says, light to moderate rain or thundershower is very likely at most places over all the districts of Sub-Himalayan West Bengal and Sikkim. Light to moderate rain or thundershower is very likely to occur at many places over Jharkhand. Light to moderate rain or thundershower is likely at a few places over all the districts of Gangetic West Bengal, Andaman and Nicobar Islands, Bihar and Odisha. Weather warning for the next 48 hours says, very heavy rainfall of 7 to 20 centimeters is likely to occur at a few places, with extremely heavy rainfall of more than 20 centimeters at one or two places over Darjeeling, Jalpaiguri, Alipurduar districts of Sub-Himalayan West Bengal is likely. Very heavy rainfall of 7 to 20 centimeters is likely at one or two places over Kalimpong and Cooch Behar districts of Sub-Himalayan West Bengal. And heavy rainfall of 7 to 11 centimeters is likely at one or two places over Sikkim, Bihar and the rest districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind of 40 to 50 km per hour and lightning is likely at one or two places over Bihar and Jharkhand. And thunderstorm with gusty wind of around 30 to 40 km per hour and lightning is very likely at one or two places over Odisha and the Andaman and Nicobar Islands and all the districts of Sub-Himalayan West Bengal and Murshidabad, North and South 24 Parganas, Nodia and Birbhum districts of Gangetic West Bengal. And thunderstorm and lightning is very likely at one or two places over Sikkim. Forecast for Kolkata neighborhood says generally cloudy sky with light rain is possible. Maximum temperature will be around 32 degrees Celsius and minimum temperature will be around 27 degrees Celsius. Weather warning for the fishermen of West Bengal coast says squally wind with speed reaching 35 to 45 km per hour, occasionally gusting to 55 km per hour is likely to prevail along and off West Bengal and North Odisha coast today. Fishermen advise not to venture into the sea along and off West Bengal and North Odisha coast today. And there's no weather warning for the fishermen of Andaman and Nicobar coast. And here we conclude today's midday weather bulletin.
0: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে ঝাড়খণ্ডের উপরে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে। সিকিমের বেশ কিছু অঞ্চলে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে, উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে, বিহারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে। দমকা হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার উপর দিয়ে। বৃষ্টি হয়েছে শিমুলা 5 সেন্টিমিটার, সালার 4 সেন্টিমিটার, বসিরহাট 3 সেন্টিমিটার, লাভপুর 3 সেন্টিমিটার, বাঁকুড়া CWC 3 সেন্টিমিটার, খারিদ্বার 3 সেন্টিমিটার, ফুলবেড়িয়া 3 সেন্টিমিটার, টুসুমা 2 সেন্টিমিটার, নারায়ণপুর 2 সেন্টিমিটার, বর্ধমান পিডিও 2 সেন্টিমিটার, মন্ধেশ্বর 2 সেন্টিমিটার, কংসাবতী ড্যাম 2 সেন্টিমিটার, পানাগড় 1 সেন্টিমিটার। পরবর্তী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, ঝাড়খণ্ডে, সিকিমে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, পরবর্তী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার, কখনও 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কালিম্পং এবং কুচবিহার জেলাতে। ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে, বিহারে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং বীরভূম জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে বেশ কিছু অঞ্চলে। কলকাতা ও আশেপাশের অঞ্চলগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মেঘলা আকাশ সাথে কয়েক পশলা বৃষ্টি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যারা পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মাছ ধরতে যান তাদের জন্য এবং উড়িষ্যার উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের ওপর দিয়ে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা বেড়ে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার জন্য সমুদ্র উত্তাল থাকবে। তাদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যারা মাছ ধরতে যান সমুদ্রে তাদের জানানো হয়েছে প্রতি 12 থেকে 15 সেকেন্ডে 0.9 থেকে 1 মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে আজ রাত 11:30 পর্যন্ত।

সমুদ্র উত্তাল থাকতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরবর্তী 8ই জুলাই 2026 পর্যন্ত, তাই তাদেরও সমুদ্রে যেতে সতর্কতা নিতে বলা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।

জানিয়ে দিই আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন মদন মান্ডি ও সহশিল্পীরা, তারপর বাবুলাল সরেন ও সহশিল্পীরা, এরপর সময়ের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সাঁওতাল, এই বিষয়ে একটি আলোচনায় অংশগ্রহণ করবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রীপতি টুডু এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাজীব মুর্মু। দ্বিতীয় অধিবেশনে বিকাল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা, এম এস সোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উদযাপন বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ভূগোল বিষয়ে পাঠদানে আরিয়াদহ কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অনুরাধা বৈশ্য এবং সঙ্গে দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর, 7:10 কবি গান, 7:30 সমীক্ষা, রাত 8:00 আজকের প্রসঙ্গ, 8:15 শহর কলকাতা। রাত 8:30 কথায় কাহিনী, 8:45 অর্থনীতির দুনিয়া, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর পরিবেশন করবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য, 9:30 শ্রবণী, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি, 10:45 আধুনিক গান, 11:00 দোতারা, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় পণ্ডিত তুষার দত্ত, 11:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী প্রবীর ধারা। এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশ বাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন পৌন সাই মড়েগাল তরুই গেটুডো তরুই মিটারে হবেনা তেহেঞা মাজান বেড়া রিয়া সান্তাড়ি আখড়া।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 29 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ক্রীড়া অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। খেলা শুধু জয় পরাজয়ের হিসাব নয়, খেলা মানে আবেগ, স্বপ্ন, সংগ্রাম আর অসংখ্য মানুষের হৃৎস্পন্দনের গল্প। মাঠের প্রতিটি পাস, প্রতিটি দৌড়, প্রতিটি শট কিংবা প্রতিটি উইকেটের সঙ্গে জড়িয়ে থাকে কোটি কোটি সমর্থকদের আশা আকাঙ্ক্ষা। সেই আবেগ, সেই উত্তেজনার, সেই অনুপ্রেরণার রঙে রাঙিয়েই আমরা নিয়ে এসেছি আজকের ক্রীড়া আসর। বিশ্ব ফুটবলের রোমাঞ্চকর লড়াই থেকে আন্তর্জাতিক ক্রিকেটের উত্তেজনা, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ক্রীড়া সংবাদ, বিশ্লেষণ, সাফল্য ব্যর্থতার গল্প এবং খেলার অজানা নানা অধ্যায়, সব কিছু নিয়েই আগামী কিছুক্ষণ আমরা থাকব আপনাদের সঙ্গেই। তাহলে আর দেরি কেন, চলুন খেলার অনন্য রোমাঞ্চ আর আবেগকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের ক্রীড়া অনুষ্ঠান, যেখানে প্রতিটি খবর, প্রতিটি মুহূর্ত আর প্রতিটি গল্প শুধু খেলার নয়, মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও স্বপ্ন পূরণের এক অনন্য কাহিনী। অনুষ্ঠানের শুরুতেই থাকবে এক নজরে। ফিফা বিশ্বকাপ 2026-এর নকআউট পর্বের উত্তেজনা তুঙ্গে স্পেন ও বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, জায়গা নিশ্চিত করেছে তারা। আজ আরও দুটি গুরুত্বপূর্ণ রাউন্ড অফ 16 ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে আর্জেন্টিনা মুখোমুখি হবে মিশরের এবং সুইজারল্যান্ড খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। ভারত ইংল্যান্ড টি-20 সিরিজে আজ নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে তৃতীয় ম্যাচ। সিরিজে ঘুরে দাঁড়াতে ভারতের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল নির্বাচন ও ব্যাটিং বোলিং কৌশল নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা। উইম্বলডন 2026-এ শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। বিশ্বের সেরা টেনিস তারকারা সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আজ কোর্টে। ট্যুর ডি ফ্রান্সে চতুর্থ ধাপ আজ অনুষ্ঠিত হবে। সামগ্রিক লিড ধরে রাখার লড়াইয়ে শীর্ষ সাইক্লিস্টদের দিকে নজর।

ডাব্লিউডাব্লিউই এর দীর্ঘ 15 বছর পর সিএম পাঙ্ক বিশ্ব শিরোপা জিতে ক্রীড়া দুনিয়ায় আজ চমক সৃষ্টি করেছেন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর বিস্তারিত খেলার খবর শুনবেন আতশ কাচের তলায়।

0: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করা হল ময়দানের আশুতোষ কলেজ তাঁবুতে। এমন এক
1: এছাড়াও শুনবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিবস উপলক্ষে কলকাতা ময়দানের আশুতোষ কলেজের টেন্টে শেষ হয়েছে রক্তদান শিবির সফলভাবে। রয়েছে এর উপর একটি বিশেষ প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় ছিলেন অঞ্জন চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, ক্রীড়া বিভাগ।

বিশ্বকাপের রঙ্গমঞ্চ, বাঙালির ফুটবল বিশ্বকাপ। শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ ফুটবল মানেই বাঙালির কাছে শুধু একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা নয়, এই যেন এক আবেগের নাম, এক সাংস্কৃতিক উৎসব। চার বছর অন্তর যখন বিশ্বকাপের দামামা বেজে ওঠে, তখন বাংলার শহর থেকে গ্রাম, চায়ের দোকান থেকে কলেজ ক্যাম্পাস, অফিসের মধ্যাহ্নভোজ থেকে রাতভর আড্ডা, সবখানি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ফুটবল। পৃথিবীর নানা দেশের খেলা হলেও এই উৎসব যেন বাঙালির নিজের ঘরের অনুষ্ঠান। ভারতের জাতীয় দল বিশ্বকাপে না খেললেও ফুটবলের প্রতি বাঙালির ভালোবাসায় কখনো ভাটা পড়েনি, বরং বিশ্বকাপ এলেই রাজ্যের অলিগলি ভরে ওঠে নানা দেশের পতাকায়। কোথাও ব্রাজিল, কোথাও আর্জেন্টিনা, কোথাও আবার জার্মানি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড কিংবা পর্তুগালের সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে। পাড়ায় পাড়ায় পতাকা টাঙানো, রঙের সাজ, ব্যানার, ফ্লেক্স সব মিলিয়ে যেন বাংলার মাটিতেই বসে যায় এক টুকরো বিশ্বকাপ। এই ফুটবল প্রেমের শিকড় অনেক গভীরে। ব্রিটিশ আমলে কলকাতায় ফুটবলের আগমন, তারপর মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিংয়ের ঐতিহ্য বাঙালির ফুটবল সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। 1911 সালে মোহনবাগানের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয় শুধু একটি ট্রফি অর্জন ছিল না, তা ছিল আত্মমর্যাদা ও স্বাধীনতার চেতনার প্রতীক। সেই ঐতিহ্যের উত্তরাধিকার আজও বহন করে বাঙালি। বিশ্বকাপের সঙ্গে বাঙালির সম্পর্ক আরও গভীর হয় টেলিভিশনের যুগে। 1986 সালে দিয়েগো মারাদোনার জাদুকরি পারফরমেন্স, 1994 সালের রোমারিওর ব্রাজিল, 1998 সালে জিনেদিন জিদানের ফ্রান্স, 2002 সালের রোনাল্ডোর প্রত্যাবর্তন, 2010 সালে স্পেনের টিকিটাকা, 2014 সালে জার্মানির ঐতিহাসিক সাফল্য, 2018 সালে ফ্রান্সের উত্থান এবং 2022 সালে লিওনেল মেসির বিশ্বকাপ জয়, প্রতিটি মুহূর্ত বাঙালির স্মৃতিতে আজও অম্লান। বিশ্বকাপের সময় বাঙালির রাত যেন দিন হয়ে যায়। ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে খেলা হলেও হাজারো ফুটবল প্রেমী টেলিভিশনের সামনে কিংবা বড় পর্দার সামনে জেগে থাকেন। ম্যাচ শেষে শুরু হয় বিশ্লেষণ, কোচের কৌশল, খেলোয়াড়দের পারফরমেন্স, গোলের সৌন্দর্য, রেফারির সিদ্ধান্ত সবই আলোচনার বিষয় হয়ে ওঠে। পরদিন সকালেও অফিস, স্কুল, কলেজ কিংবা বাজারে সেই আলোচনার রেস থেকে যায়।

ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের খেলাই নয়, এটি প্রযুক্তি, কৌশল এবং পরিকল্পনার এক অনন্য মঞ্চ। আধুনিক ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR, উন্নত ফিটনেস, ডেটা বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পারফরমেন্স মূল্যায়ন সবই এখন খেলাকে আরও

0: নিখুঁত করে তুলেছে। এই পরিবর্তনের সঙ্গেও তাল মিলিয়ে চলেছে বিশ্ব ফুটবল। দেশে 2026 আরও একটি ঐতিহাসিক অধ্যায়। প্রথমবারের মতো 48টি দেশের অংশগ্রহণে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই আসরের আয়োজন করেছে, ফলে প্রতিযোগিতা হয়েছে আরও বড়, আরও বৈচিত্র্যময় এবং আরও প্রতিদ্বন্দ্বিতামূলক। নতুন নতুন দেশের উত্থান প্রমাণ করে দিয়েছে বিশ্ব ফুটবলের মানচিত্রে প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এবারে বিশ্বকাপ নকআউট পর্বে প্রতিটি ম্যাচ ছিল শ্বাসরুদ্ধকর। ঐতিহ্যবাহী দলগুলোর পাশাপাশি অপেক্ষাকৃত কম আলোচিত দেশগুলিও অসাধারণ লড়াই উপহার দিয়েছে। প্রতিটি গোল, প্রতিটি সেভ, প্রতিটি টাইব্রেকার ফুটবল প্রেমীদের আবেগকে নতুন করে স্পর্শ করেছে। এখানেই বিশ্বকাপের প্রকৃত সৌন্দর্য। শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত কোনো ফলই নিশ্চিত নয়, তবে বিশ্বকাপের সবচেয়ে বড় শক্তি সম্ভবত এর ঐক্যের বার্তা। ভাষা, ধর্ম, সংস্কৃতি কিংবা ভৌগোলিক সীমারেখা ভুলে কোটি কোটি মানুষ একই সঙ্গে একই খেলা উপভোগ করেন। ফুটবল হয়ে ওঠে মানুষের মিলনের ভাষা, আনন্দের ভাষা এবং ভালোবাসার ভাষা। বাংলার ফুটবল প্রেমও সেই বৈশ্বিক আবেগেরই অংশ। আজকের কিশোর থেকে প্রবীণ সবার হৃদয়ে ফুটবলের জন্য রয়েছে এক বিশেষ স্থান। হয়তো একদিন ভারতও বিশ্বকাপের মঞ্চে নিয়মিত অংশ নেবে, আর সেই স্বপ্নকে বুকে নিয়েই প্রতিটি বিশ্বকাপ উপভোগ করে বাঙালি। তাই বিশ্বকাপ শেষ হয়ে গেলেও স্মৃতিতে থেকে যায় অসাধারণ গোল, রুদ্ধশ্বাস ম্যাচ, চোখের জল, উল্লাস আর অগণিত গল্প। ফুটবল আমাদের শেখায় লড়াই করতে, দল হিসেবে এগিয়ে যেতে, পরাজয় থেকে শিক্ষা নিতে এবং বিজয়ের আনন্দ ভাগ করে নিতে। এই কারণেই বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি বাঙালির কাছে এক মহোৎসব, এক আবেগ, এক অনন্ত ভালোবাসার নাম। আর সেই ভালোবাসার গল্প নিয়েই আমাদের এই আয়োজন, বিশ্বকাপের রঙ্গমঞ্চ।
1: পাথোশ কাঁচের তলায়।
0: ফিফা বিশ্বকাপ 2026। শ্রোতা বন্ধুরা, বিশ্ব ফুটবলের মঞ্চে প্রতিদিনই যেন আর নতুন এক নাটকের জন্ম দিচ্ছে। গ্রুপ পর্বের উত্তেজনা পেরিয়ে এখন নকআউটের আসর। এখানে একটি ভুল মানেই বিদায়, আর একটি মুহূর্তের সাফল্যই পৌঁছে দিতে পারে ইতিহাসে নতুন অধ্যায়। আজ গতকাল রাত থেকে আজ পর্যন্ত বিশ্বকাপে অনুষ্ঠিত হলো রাউন্ড অফ 16-এর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দুটি ম্যাচই ফুটবল প্রেমীরা দেখলেন কৌশল, গতি, আবেগ এবং শেষ পর্যন্ত জয়ের জন্য মরিয়া লড়াই। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই ফুটবল পরাশক্তি পর্তুগাল, স্পেন। দুই প্রতিবেশী দেশের এই দ্বৈরথ ঘিরে আগেই ছিল প্রবল উত্তেজনা। ম্যাচ শুরুর থেকেই দুটি দলই নিজেদের স্বাভাবিক পাসিং ফুটবল এবং বলের দখল রাখার কৌশল নিয়ে গায়। মাঝ মাঠ ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, পর্তুগালের আক্রমণ ভাগে অভিজ্ঞতা ছাপ থাকলেও স্পেনের রক্ষণ ছিল অত্যন্ত সংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের মুখ দেখতে পায়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বেড়ে যায়, দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। মনে হচ্ছিল ম্যাচটি হয়তো অতিরিক্ত সময় গড়াবে, কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগেই পর্যন্ত অনিশ্চয়তা খেলায় সেটা আবারও প্রমাণিত হলো। যোগ করার সময় দুর্দান্ত এক আক্রমণে স্পেন গোল করে 1-0 ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সেই একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্প্যানিশ শিবিরে হয় শুরু উল্লাস, আর পর্তুগাল বিশ্বকাপ অভিযান শেষ করে গভীর হতাশায়। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সামনে ছিল ইউরোপের আরেক শক্তিশালী দল বেলজিয়াম। নিজেদের দর্শকদের সমর্থন নিয়ে শুরুটা ভালো করলেও ম্যাচ যত এগিয়েছে বেলজিয়াম ততই নিজেদের প্রতিষ্ঠা করতে থাকে। দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাস এবং সুযোগের সদ্ব্যবহারে সব মিলিয়ে তারা ছিল অনেক বেশি কার্যকর। যুক্তরাষ্ট্র একবার ম্যাচ ফেরার চেষ্টা করলেও বেলজিয়ামের ধারালো আক্রমণের সামনে তাদের রক্ষণ ভেঙে পড়ে। চার্লস ডি কেটেলার অসাধারণ পারফরমেন্সে দুটি গোল করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন। শেষ পর্যন্ত 4-1 ব্যবধানে জয় তুলে নিয়ে বেলজিয়াম নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট। স্বাগতিকদের বিদায় স্টেডিয়ামে নেমে আসে হতাশার ছায়া, আর বেলজিয়াম শিবিরে শুরু হয় উৎসব। এই দুই ম্যাচের ফলাফলের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। আরেকটি মহারণ স্পেন বনাম বেলজিয়াম। ইউরোপের দুই শক্তিধর দলের এই লড়াই এখন বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণ। তবে রাউন্ড অফ 16 লড়াই এখনও শেষ হয়নি। আজ রাতে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। অন্য ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। এই দুটি ম্যাচের বিজয়ীরাই পূর্ণ করবে কোয়ার্টার ফাইনালের শেষ দুটি স্থান। বিশ্বকাপ এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি ম্যাচ একটি বিশ্ব ফাইনালের সমান গুরুত্ব বহন করেছে। প্রতিটি পাস, প্রতিটি ট্যাকল, প্রতিটি গোল সবকিছু বদলে দিতে পারে একটি দেশের স্বপ্ন, কোটি কোটি সমর্থকদের আবেগ। সেই স্বপ্ন

0: লড়াই নিয়ে এগিয়ে চলেছে ফিফা বিশ্বকাপ 2026। শ্রোতা বন্ধুরা, আগামী দিনগুলিতে কোয়ার্টার ফাইনালের মহারণ, কোন দল এগিয়ে যাবে, কার স্বপ্ন ভাঙবে আর কে পৌঁছা যাবে বিশ্বকাপের আরও এক ধাপ কাছে, সেই উত্তরের অপেক্ষায় এখন গোটা ফুটবল বিশ্ব।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করা হল ময়দানের আশুতোষ কলেজ তাঁবুতে। এমন এক মহৎ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত, এসেছিলেন ময়দানের অন্যান্য ক্লাব কর্তারা। এই অনুষ্ঠান আয়োজন করে আশুতোষ কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ, যোগমায়া দেবী কলেজ এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, সহায়তায় সেনাবাহিনী। সেখানে হাজির ছিলেন আমাদের আকাশবাণীর প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। এখন শুনে নেব ফুটবল সংগঠক সৌরভ পাল কি বলছেন।
1: ময়দানের বলা যেতে পারে যে একটা প্রাণ কেন্দ্র, সেটা হচ্ছে আশুতোষ কলেজ টেন্ট। এখানে আশুতোষ কলেজ মানে স্যার আশুতোষ কলেজ টেন্ট, যোগমায়া কলেজ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা তিনটে কলেজের থেকে একসাথে যৌথভাবে আজকে এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। তার সাথে ময়দানের সমস্ত বলা যেতে পারে বিভিন্ন ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সহ অন্যান্য প্রায় 100 উপর ক্লাব আজকে এখানে সবাই যৌথভাবে এই কর্মসূচিতে যোগদান করেছে। মানুষের প্রচুর সাড়া পড়েছে এবং এই পুরো রক্তদানের মাধ্যমে রক্তটাই তুলে দেওয়া হবে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কাছে। আমাদের তো 150 জন মতন আজকে আমাদের টার্গেট আছে, এখন চলছে, মোটামুটি এগোচ্ছে ধীরে ধীরে। আর্মির হাতে রক্তটা যাওয়া মানে আমরা জানি যে সবার কাছে গেলে ব্যবহার হয়, কোনো জায়গায় হয়তো ব্যবহার হয়, কিন্তু রেডক্রস এবং আর্মির হাতে যে রক্তটা তুলে দেওয়া হচ্ছে আমরা মনে করি সঠিকভাবে ব্যবহার হবে।
2: আপনার বার্তা কী থাকবে?
1: বার্তা থাকবে মানুষ এগিয়ে আসুন, কারণ রক্ত তো কোনো কলকারখানায় তৈরি করা যাবে না, রক্ত তৈরি হয় হচ্ছে মানুষের শরীরে, তাই যত রক্তদান হবে তত মানুষের রক্তের অভাব পূরণ হবে।
0: এদিন এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করেন সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক। শ্যামাপ্রসাদকে স্মরণ করে তিনি জানালেন,
3: আজকে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তীতে আজকে আমাদের এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং যৌথভাবে করা হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আশুতোষ কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ এবং যোগমা দেবী কলেজ যৌথ উদ্যোগে এটা করেছেন। এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি যিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি মাননীয় কল্যাণ চৌবে যেমন আছেন, সেমনি আশুতোষ কলেজের প্রিন্সিপাল ডাক্তার মানস কবি আছেন, আছেন টিচার ইনচার্জ আপনাদের যোগমা দেবী কলেজের অপূর্ব বেড়া, আছেন আমাদের আমাদের চক্রবর্তীবাবু আছেন অপূর্ব চক্রবর্তী, তিনি শ্যামাপ্রসাদ কলেজের প্রিন্সিপাল, এবং তার সঙ্গে প্রচুর মানুষ আজকে উদ্যোগ নিয়েছেন এই স্মরণীয় ব্যক্তিকে স্মরণীয় করার জন্য। আর্মিদের উদ্দেশ্যে আজকে এই রক্ত যে রক্তদান করছে সেটা আমরা তাদের হাতে তুলে দেবো। যারা প্রতিনিয়ত দেশকে রক্ষা করছেন তাদের সেবায় আমরা কিছু করতে পেরেছি, করতে পারছি, এই বলে আমাদের নিজেকে গর্বিত মনে করবো। কারণ যে মানুষটিকে আজকে আমরা অনেকেই অনেক কিছু জানি না, আজকে যেভাবে তিনি দেশের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরও যেভাবে দেশকে তিনি সেবা করে গেছেন তার কোনো প্রশংসাই যথেষ্ট না। আজকে বলতে দ্বিধা নেই, তার মৃত্যুটা আজকেও আমাদের কাছে খুব রহস্যজনক। যখন অখণ্ড ভারত, যখন জম্মু কাশ্মীর অন্তর্ভুক্তির প্রশ্নে যখন সারা দেশ উত্তাল, সেই সময় কিন্তু উনি শাসকের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছিলেন এবং চাঁদনী চকে উনি গ্রেপ্তার বরণ করেন 1953 সালে। তারপর উনি যখন কাশ্মীরে যান সেই সময় গ্রেপ্তার হন এবং 1953 সালে 22 জুন গভীর রাত্রে তিনি পরলোকে যাত্রা করেন। তার মৃত্যু আজও আমাদের কাছে খুব রহস্য, কীভাবে বন্দী দশায় তখন পরিবারও কেউ ছিল না, কোনো লোকজন পাশে ছিল না। সরকারি মতে 3:40 হলো প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন 2:25 তিনি এই লোক ত্যাগ করেছেন। তাই এরকম একজন মানুষ যে দেশের জন্য নিজেকে শেষ করে দিয়েছেন, দেশকে ভালোবাসতেন, মানুষের পাশে দাঁড়াতেন, কখনো তিনি 1943 সালে যখন চারিদিকে দুর্ভিক্ষ হয় তখন তিনি মানুষ পাশে দাঁড়িয়েছেন, 1947 সালে যখন কলকাতা হত্যাকাণ্ড এবং সাম্প্রদায়িক দাঙ্গা সেই সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তার এই অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের দিনে তাকে শ্রদ্ধা জানাতে পেরে ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের সবাই আজকে অত্যন্ত আনন্দ।
0: আশুতোষ কলেজের অধ্যাপক মানস কবির জানালেন,
4: মূলত আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি জয়েন্ট সেক্রেটারি শ্রী কল্যাণ চৌবেজি, উনি আমাদেরকে উৎসাহিত করেছেন। উনি আমাদের এই কলেজের টেন্টে যবে থেকে উনি বসেছেন তবে থেকে কিছু না কিছু আমরা এখানে অ্যাক্টিভিটিস করছি এবং এই প্রথম আশুতোষ কলেজের ইতিহাসে যে টেন্টে ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে এত বড় একটা অনুষ্ঠান হলো, এবং এতজন রক্ত দিয়েছেন তিনটি কলেজের পক্ষ থেকে। 2023 সালের প্রিন্সিপাল হওয়ার পর প্রথম এই টেন্টের দিকে আমি বিশেষভাবে দৃষ্টিপাত করি, যে যাতে করে এর ইনফ্রাস্ট্রাকচার ভালোভাবে হয় এবং স্পোর্টসে ভালো আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা যেন বেশি করে অংশগ্রহণ করে, সেই উদ্যোগ আমি নিয়েছিলাম এবং সেটা আমি সাফল্য পেয়েছি। আরও ভবিষ্যতে আরও উদ্যোগ নিতে হবে, মাঠমুখী করতে হবে ছাত্রছাত্রীদের পড়াশুনোর পাশাপাশি, যাতে তারা খেলাধুলায় ইন্টারেস্ট পায় সেটাও আমরা দেখব, চেষ্টাও করছি। আমাদের টিম আছে সবাই মিলে এবং কল্যাণ চৌবেজি আছেন আমাদের সঙ্গে, ওনার উৎসাহ এবং উদ্দীপনায় আমরা নিশ্চয়ই এগিয়ে যাব।
0: মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তর কথায়,
2: এই প্রচেষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করার জন্য রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করার জন্যে আমি আয়োজকদেরকে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। একটাই কথা হচ্ছে, শ্যামাপ্রসাদ বাবুকে পরজন্মের মানুষজনকে চেনানোর জন্যেই এই ধরনের কর্মকাণ্ড আরও দরকার, নাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলে যেতে বসেছিল। তো সেই জন্যে আমি সকলকে অনুরোধ করব, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্যে আমাদের এই রকম ঋষি মহর্ষিদের জন্যে আরও কিন্তু আমাদের কাজ করতে হবে, তাদেরকে আমাদেরকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। আর আমি যেটা সব জায়গায় বলি, রক্ত দানের থেকে বড় দান আর কিছু হতে পারে না, কেন রক্ত পয়সা দিয়ে পাওয়া যায় না, এটা মানুষের মধ্যে তৈরি হয় নিজের ক্ষেত্রে। এবং সেই জন্য এই যে উত্তরীয় আমাদের পড়ানো হয়, সম্মান দেওয়া হয়, অ্যাকচুয়াল কিন্তু এটা প্রাপ্য হচ্ছে যারা রক্তটা দিচ্ছে, কারণ রক্তদাতারা ছাড়া এই রক্তদান যারা আয়োজন করেছে বা আমাদের মতো গেস্টদের কোনো যোগ্যতাই নেই, কারণ তাদেরকেই সম্মান জানানো। তাই জন্য আমি তাদেরকে করজোড়ে সবুজ মেরুন প্রণাম জানাচ্ছি, যতজন রক্তদাতা আছেন, এবং সবাইকে আমার আন্তঃস্থল থেকে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই।
0: রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খা শ্যামাপ্রসাদকে স্মরণ করে জানালেন,
5: মানুষের অবদানের জন্য আমরা রয়েছি এবং আমরা বিভিন্নভাবে আজকে দিনটা পালন করছি এবং প্রত্যেকটা দিন আমরা নিশ্চিন্তে কি পড়ছি কি খাচ্ছি সেখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকে না, যেখানে ইচ্ছা খুশি যাচ্ছি, নিশ্চিন্তে হাঁটাচলা করছি, নিশ্চিন্তে যা ইচ্ছা খুশি খাচ্ছি, যা ইচ্ছা খুশি বলতে পারছি। আজকে যে বাক স্বাধীনতা আমরা পেয়েছি, কি পরবো সেটা আমাদের পরিধান, কি করব আমরা, খাবো কি, এগুলো কেউ নির্ধারণ করে না, নিজেদের ইচ্ছা মতন করতে পারি, কারণ আমরা ভারতবর্ষে আছি, আমরা পশ্চিমবঙ্গে আছি। এবং যারা পূর্ববঙ্গের যে ইতিহাস আপনারা জানেন, ইতিহাসের কীভাবে বারবার করে সেখানে চলন বলন থাকা খাওয়া সব কিছু কীভাবে রেস্ট্রিকশন হতে হতে কী পরিস্থিতি হয়ে গেছে আপনারাও জানেন। তো সেই জন্য আমরা বিশেষ করে আজকে ধন্যবাদ জানাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, এবং আমাদের আজকে বিভিন্নভাবে রক্তদান শিবির যেমন হচ্ছে তেমনি আমি এখানে আসছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার নিজের ইনস্টিটিউশন মিত্র ইনস্টিটিউশন থেকে, তারাও খুব ভালোভাবে পালন করছে।
0: ময়দান প্রেমী কুন্তল চক্রবর্তী বেশ খুশি এই উদ্যোগে।
6: শ্যামাপ্রসাদ মুখার্জি স্মরণে আশুতোষ কলেজ ট্রেন্ডে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, দুর্দান্ত উদ্যোগ, আর এরকম মানবিক উদ্যোগে আমরা চাই যে আরও মানুষ এগিয়ে আসুক। আজকে প্রচুর মানুষের জমায়েত রয়েছে এবং এখানে ময়দানের খুব প্রিয় মানুষ সৌরভ পালও উপস্থিত রয়েছেন, তো এবং ময়দানের বহু স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছে। দুর্দান্ত উদ্যোগ, আমরা চাই যে এই উদ্যোগ যেন আগামী দিনও চলতে থাকে, তাহলে হয়তো আমরা আরও মানবিকতার একটা রূপ ময়দান থেকে আমরা দেখতে পাবো। গ্রাসরুট লেভেলের ডেভেলপমেন্ট আমরা সবসময়ের জন্য চাই এবং সেই ডেভেলপমেন্ট করতে এসে আমরা দেখতে পাই যে ময়দানের মাঠগুলোর অবস্থা কী। তো আশুতোষ কলেজ রয়েছে এবং অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গরা এবং সেনারাও আজকের দিনে এগিয়ে আসছে, তো এই সমস্ত কিছু নিয়ে সবাই একত্রিত হলে আশা করি ময়দান এগিয়ে যাবে।
0: এতক্ষণ শুনলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে বাইরে থেকে রেকর্ড করে আনা একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ ক্রীড়াঙ্গন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিনিয়ত শুনবেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। আকাশবাণী কলকাতা। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। আলতাব আলম 51/6/1, বাসিরউদ্দিন মুন্সিলেন, থানা হাওড়া, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন, রেহানা খাতুন স্বাভাবিককরণ, বয়স 56, উচ্চতা 5'5", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 22 অক্টোবর 2025 বেলিলিয়াস রোড, থানা হাওড়া, জেলা হাওড়া থেকে নিখোঁজ হয়েছেন। জগৎজ্যোতি মণ্ডল বিবেকানন্দনগর সেক্টর 1, ডাকঘর সোনারপুর, থানা নরেন্দ্রপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা 700150 থেকে জানাচ্ছেন। সঞ্চিতা মণ্ডল মাঝারিকরণ, বয়স 17, উচ্চতা 5'6", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 2 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। রাজু পাসওয়ান 14 নম্বর, উমাচরণ বসলেন, থানা শিবপুর, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন। সুজিত পাসওয়ান স্বাভাবিককরণ, বয়স 17, উচ্চতা 5', গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 26 ফেব্রুয়ারি 2023 থেকে নিখোঁজ হয়েছেন। কনক দত্ত, তিন গোডাউন, কাকিনাড়া জুট মিল লাইন, ডাকঘর কাকিনাড়া, থানা ভাটপাড়া, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। পূর্ণিমা দত্ত রোগাটে করুন, বয়স 14, উচ্চতা 4'6", গায়ের রং ফর্সা, গত 25 এপ্রিল 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শঙ্কর মাইতি গ্রাম পানিথর, ডাকঘর খগড়াগেরিয়া, থানা চাবং, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে জানাচ্ছেন। বর্ণালী মাইতি স্বাভাবিককরণ, বয়স 17, উচ্চতা 5'2", গত 4 জানুয়ারি 2026 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি ভবানী ভবন আলিপুর কলকাতা 27 থেকে জানাচ্ছেন। মৌসুমী চক্রবর্তী মাঝারিকরণ, বয়স 26, উচ্চতা 4'10", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 17 নভেম্বর 2025 গ্রাম রঘুদেবপুর, ডাকঘর নেপালগঞ্জ, থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 অথবা মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001।

0: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন নবম শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন আড়িয়াদহ কালাচাঁদ হাই স্কুলের শিক্ষিকা অনুরাধা বৈশ্য ও দুইজন শিক্ষার্থী।
1: নমস্কার, আমি অনুরাধা বৈশ্য, আড়িয়াদহ কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষিকা। আজ আমার সাথে আমার দুই ছাত্র।
2: নমস্কার, আমার নাম সুদীপ্ত রায়।
3: নমস্কার, আমার নাম রাজন্য কয়াল।
1: উপস্থিত আছে। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু পুঞ্জিত ক্ষয়, নগ্নীভবন এবং মূলত যান্ত্রিক আবহবিকার সম্পর্কে আলোচনা করব।
3: আচ্ছা ম্যাম, আবহবিকার বিষয়টি কি কোনোভাবে আমাদের আবহাওয়ার সাথে সম্পর্কিত?
1: একদম ঠিক বলেছ। আবহবিকার বা ওয়েদারিং বিষয়টি আবহাওয়ার কিছু উপাদান, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বিভিন্ন বায়ুমণ্ডলীয় গ্যাসের উপস্থিতির দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তরের যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হওয়াকে বোঝায়।
2: ম্যাডাম, আবহবিকারকে কি তাহলে বিচূর্ণীভবন বলা যায়?
1: হ্যাঁ, আবহবিকারের দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, অর্থাৎ আরও ছোট ছোট অংশে পরিণত হয় এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হয়, তাই একে তোমরা বিচূর্ণীভবনও বলতে পারো।
3: ম্যাম, আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ সমূহ কিভাবে অপসারিত হয়?
1: খুব ভালো প্রশ্ন করেছো রাজন্য। আসলে আবহবিকারের দ্বারা সৃষ্ট শিলাচূর্ণ কিন্তু আবহবিকারের দ্বারা অপসারিত হয় না। আবহবিকার কে আমরা একটা স্থৈতিক প্রক্রিয়া বলতে পারি, এর সাথে কিন্তু স্থান পরিবর্তন যুক্ত নয়। অর্থাৎ আবহবিকার হলে আবহবিকারের দ্বারা সৃষ্ট শিলাচূর্ণ যেখানে আবহবিকার হয় সেখানেই পড়ে থাকে, কিন্তু যে পদ্ধতির দ্বারা আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ সমূহ অপসারিত হয় তাকে আমরা ক্ষয়ী ভবন বলি। নামটা মনে রাখো, আমরা তাকে কি বলি? ক্ষয়ী ভবন। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ারভাটা ইত্যাদি প্রাকৃতিক শক্তির দ্বারা আবহবিকারপ্রাপ্ত শিলাচূর্ণ বা বিয়োজিত শিলা যখন অন্যত্র পরিবাহিত ও স্থানচ্যুত হয় তখন সেই প্রক্রিয়াটিকে আমরা ক্ষয়ীভবন বলি।
2: ম্যাডাম, তাহলে তো বোঝা যাচ্ছে যে আবহবিকার ক্ষয়ীভবন প্রক্রিয়া দুটি গভীরভাবে সম্পর্কযুক্ত।
1: ঠিক তাই, আবহবিকার ও ক্ষয়ীভবনকে আমরা একে অন্যের পরিপূরক বলতে পারি। মনে রাখবে, ক্ষয়ীভবনের ক্ষেত্রে ক্ষয় ও বহনের কাজ কিন্তু একসাথে চলে, আবহবিকারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ক্ষয় হয়, বহন হয় না। আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে তোমাদের পরীক্ষাতে কিন্তু পার্থক্য আসে। আচ্ছা সুদীপ্ত, তুমি একটা পার্থক্য বলতে পারবে?
2: ম্যাডাম, আবহবিকার একটি স্থৈতিক প্রক্রিয়া, অপরদিকে ক্ষয়ীভবন একটি গতিশীল প্রক্রিয়া।
1: ভেরি গুড। এই যে কথাটা বললে, অর্থাৎ আবহবিকার এক হলে পরে শিলাচূর্ণ সমূহ একই জায়গায় পড়ে থাকে, আর ক্ষয়ীভবন হলে ক্ষয়ের সাথে সাথে যে পদার্থগুলো সৃষ্টি হচ্ছে সেইগুলো কিন্তু অন্যত্র অপসারিত হয়। আচ্ছা রাজন্য, তুমি তাহলে আরেকটি পার্থক্য বলো।
3: হ্যাঁ ম্যাম, আবহবিকারের ক্ষেত্রে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, যেমন বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি অংশগ্রহণ করে। অন্যদিকে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা ইত্যাদি প্রাকৃতিক শক্তি ক্ষয়ীভবনে অংশগ্রহণ করে।
1: ভেরি গুড। তাহলে বুঝতে পারলে? এটা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে কিন্তু আবহবিকার এবং ক্ষয়ীভবনের পার্থক্য দাও বা পার্থক্য লেখো এই জাতীয় প্রশ্ন আসতে পারে। এই প্রসঙ্গে তোমাদের আমি বলি, আমরা যে পদ্ধতিগুলোকে আলোচনা করব, তোমরা চাইলে কিন্তু খাতাতে ছোট ছোট করে সেগুলো নোট করে নিতে পারো। তোমাদের আরও একটি বিষয়ের কথা আজ উল্লেখ করব, যার দ্বারা আবহবিকারজাত পদার্থসমূহেরও অপসারণ ঘটে। এর নাম পুঞ্জিত ক্ষয়, ইংরাজিতে যাকে আমরা মাস ওয়াস্টিং বলি। আমি নামটা আবার বলি, এর নাম হয়েছে পুঞ্জিত ক্ষয়, ইংরাজিতে আমরা বলি মাস ওয়াস্টিং। বিষয়টা কি? কোনরূপ জলপ্রবাহজনিত মাধ্যম ছাড়া উচ্চভূমির ঢালে সঞ্চিত আবহবিকারজাত পদার্থ বা মৃত্তিকা শুধুমাত্র অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে নেমে আসলে বা নিম্ন দিকে অধগমন হলে তখন তাকে আমরা পুঞ্জিত ক্ষয় বলি।

0: হয়তো পুঞ্জিতক হয় নামটার সাথে পরিচিত নয়, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই হয়তো প্রায় প্রতি বছরই দার্জিলিং সিকিম হিমালয়ে ধস নামে বা ধসের দ্বারা রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এই জাতীয় খবর পত্রপত্রিকা বা টিভিতে দেখে থাকো। এই যে ধস নামা, এ কিন্তু পুঞ্জিত ক্ষয়ের দ্বারাই হয়ে থাকে।
1: ম্যাডাম, এই যে শিলাস্তরে আবহবিকার হওয়ার পর ক্ষয়ীভবন বা পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে শিলাসমূহ স্থানচ্যুত হয়, এতে নিচের শিলাস্তরগুলি উন্মুক্ত হয়ে যায় না?
0: একদম ঠিক। আবহবিকার বা পুঞ্জিত ক্ষয় বা ক্ষয়ীভবনের মাধ্যমে যখন ওপরের শিলাস্তরগুলো ক্ষয়িত এবং অপসারিত হয়, তখন কিন্তু নিচের শিলাস্তর ক্রমশ উন্মুক্ত হয়ে যায়। এই যে নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে যাওয়ার প্রক্রিয়া, একে আমরা বলি নগ্নীভবন, ইংরাজিতে বলি ডেনুডেশন। আবার বলি, কি নাম দিলাম? নগ্নীভবন। নগ্ন কথার অর্থ হয়েছে উন্মুক্ত, অর্থাৎ শিলাস্তর, ভেতরের শিলাস্তর উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং একে আমরা বলছি নগ্নীভবন, ইংরাজিতে বলছি ডেনুডেশন। সুতরাং নগ্নীভবন প্রক্রিয়াটি আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল বোঝা যায়। এই প্রসঙ্গে একটু বলি, এখান থেকে অনেক সময় তোমাদের একটা শর্ট কোশ্চেন আসে যে আবহবিকা নগ্নীভবন সমান সমান বলে হয়তো ড্যাশে আবহবিকার প্লাস ড্যাশ প্লাস ড্যাশ এরকম করে দেয়। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে নগ্নীভবন সমান সমান আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয়। সাধারণভাবে আবহবিকার কিন্তু দুটি ভিন্ন প্রক্রিয়ায় সংঘটিত হয়। একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার বা ভৌত আবহবিকার, যাকে আমরা ইংরাজিতে মেকানিক্যাল ওয়েদারিং বলি, আর একটা হচ্ছে রাসায়নিক আবহবিকার, যাকে আমরা ইংরাজিতে কেমিক্যাল ওয়েদারিং বলি। এছাড়াও বিভিন্ন প্রকারের জীব অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীরাও কিন্তু যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে আবহবিকারে সাহায্য করে। একে আমরা জৈবিক আবহবিকার বা বায়োটিক ওয়েদারিংও বলে থাকি। তোমাদের বইতে অনেক সময় দেখবে আবহবিকারের তিনটি পদ্ধতির কথা লেখা আছে, যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক। এই জৈবিক আবহবিকারটি কিন্তু দুভাবেই হয়, জৈব যান্ত্রিক আবহবিকার এবং জৈব রাসায়নিক আবহবিকার। সেই জন্য অনেক ক্ষেত্রে অনেক বইতে একে আমরা আলাদা ভাগের মধ্যে আনি না।
2: আচ্ছা ম্যাম, যান্ত্রিক আবহবিকার কাকে বলে?
0: উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, শিলাস্তরের চাপের হ্রাস বা বৃদ্ধি এবং উদ্ভিদ ও প্রাণীদের দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যখন মূল শিলাস্তরের ওপরই অবস্থান করে, তখন সেই পদ্ধতিকে আমরা যান্ত্রিক অবহবিকার বলে থাকি।
1: ম্যাডাম, এক্ষেত্রে কি শিলা শুধুমাত্র ভৌত পরিবর্তন হয়?
0: হ্যাঁ, শুধুমাত্র বড় শিলাগুলো ভেঙে ছোট ছোট খণ্ডে পরিণত হয়। শিলার রাসায়নিক ধর্মের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই আবহবিকারে শিলার নিজস্ব ধর্মগুলো, উপাদানগুলোর যে নিজস্ব ধর্ম, সেগুলো কিন্তু অক্ষুণ্ণ থাকে। এবার তোমাদের আমি আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টির কথা উল্লেখ করব তা হল তাপের প্রসারণ ও সংকোচনের দ্বারা যেভাবে আবহবিকার সংগঠিত হয়। তোমরা জানো দিন ও রাত্রি এবং ঋতুভেদে তাপের তারতম্য হয়। এবং আরও একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, শিলা কিন্তু তাপের কুপরিবাহী। পর্যায়ক্রমে দিন রাত্রি এবং ঋতু পরিবর্তনের সময় বা শীত গ্রীষ্মে তাপমাত্রার পার্থক্যের সময় শিলার মধ্যে প্রসারণ এবং সংকোচন ঘটে থাকে। এবার এই যে সংকোচন প্রসারণ হয়, এর মাত্রা কিন্তু সর্বত্র সমান হয় না। দিনের বেলায় তাপের প্রভাবে শিলা অধিক প্রসারিত হয়, রাতের বেলায় তাপ বিকিরণ করে সংকুচিত হয়। একে অনেক সময় আমরা ইনসোলেশন আবহবিকারও বলে থাকি। এই আবহবিকার কয়েকটি পদ্ধতির দ্বারা সংঘটিত হয়। প্রথম যে পদ্ধতিটির কথা তোমাদের আলোচনা করব তার নাম হচ্ছে স্বল্পমোচন, ইংরাজিতে আমরা বলি এক্সফোলিয়েশন। এই স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন, এইটা একটা অদ্ভুত সুন্দর প্রক্রিয়া যেটা আমাদের শিলাগুলোকে, তাহলে আমরা স্বল্পমোচন নিয়ে আলোচনা করছিলাম। আমরা সকলেই জানি যে শিলা তাপের কুপরিবাহী, এই জন্য শিলার বাইরের দিকের অংশ দিনের বেলায় প্রসারিত এবং রাতের শীতলতায় সংকুচিত হয়, কিন্তু ভিতরের অংশের কিন্তু সংকোচন প্রসারণ ঘটে না। ফলে ভেতর থেকে বাইরের দিকে একটা অসম তাপীয় ঢালের সৃষ্টি হয়। এই যে কথাটা আমি বললাম, এই কথাটা কিন্তু তোমাদের কাছে একটু নতুন। অসম তাপীয় ঢাল অর্থাৎ ভেতরের দিক এবং বাইরের দিকের মধ্যে তাপের একটা পার্থক্য ঘটে এবং শিলাস্তরের বাইরের অংশটা ক্রমশ পেঁয়াজের খোসার মতো খুলে যায়।
2: ম্যাম আবহবিক।

0: আবহবিকারে সব রকম শিলায় কি এই জাতীয় আবহবিকার ঘটে?
1: না, সব শিলাতে কিন্তু এই আবহবিকার ঘটে না। সমসত্ব বিশিষ্ট গ্রানাইট ও নিস জাতীয় শিলাতে কিন্তু মূলত আমরা এই জাতীয় আবহবিকার বেশি দেখতে পাই। তোমাদের আজকে একটা জিনিসের উদাহরণ বলবো, যেটা তোমরা চাইলে কিন্তু তোমরা নেটে সার্চ করে ছবি দেখে নিতে পারো। সেটা হচ্ছে তামিলনাড়ুর মহাবলীপুরম এ কৃষ্ণের মাখনতাল বা কৃষ্ণ ভেন্নাই পান্ধু, নামটা আরেকবার বলছি, প্রয়োজনে লিখে নিতে পারো, কৃষ্ণ ভেন্নাই পান্ধু, এই বলে যদি সার্চ করো দেখতে পাবে, নামে একটা বিশাল গোলাকৃতি পাথর দেখতে পাই। এই বিশাল গোলাকৃতি পাথরটা কিন্তু মূলত শল্কমোচনের দ্বারাই তৈরি হয়েছে।
2: ম্যাডাম, শল্কমোচনটাকেই গোলকাকৃতি আবহবিকার বলে?
1: হ্যাঁ, যেহেতু শল্কমোচন হতে হতে মূল শিলাস্তরের অংশ পেঁয়াজের খোসার মতো খুলতে থাকে, তাই জন্য আমরা আস্তে আস্তে দেখি শিলাস্তরটি গোলকাকৃতি বা গোলাকার ধারণ করে। এই জন্য কখনো কখনো একে আমরা গোলাকৃতি আবহবিকারও বলে থাকি। এর পরে আমি যে পদ্ধতিটির কথা তোমাদের কাছে উল্লেখ করব, যার দ্বারা মরুভূমি অঞ্চলে বিকেল বেলায় বন্দুকের গুলি ছোড়ার মতো আওয়াজ হয়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এই পদ্ধতিটির নাম কিন্তু ক্ষুদ্রকণা বিস্ফোরণ, যাকে ইংরাজিতে আমরা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন বলি, ক্ষুদ্রকণা বিস্ফোরণ বা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন। মূলত বিভিন্ন খনিজের দ্বারা গঠিত বিষমসত্ত্ব শিলায় তাপের ফলে এই জাতীয় আবহবিকার দেখা যায়, কারণ তাপের ফলে এই জাতীয় শিলার সমস্ত খনিজগুলো একই হারে সংকুচিত প্রসারিত হতে পারে না, ফলে শিলার মধ্যে অসম পীড়নের সৃষ্টি হয়। এবং দীর্ঘদিন ধরে যখন এই রকম টান আর পীড়ন কার্যকরী হতে থাকে, তখন আস্তে আস্তে শিলার ভেতরের যে সিমেন্টিং মেটেরিয়ালস বা সংযুক্তকারী পদার্থ থাকে সেটা ফেটে যায় এবং আওয়াজ করে সেটা ফেটে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। পেরু আর মধ্য অস্ট্রেলিয়ার মরুভূমিতে আমরা এই জাতীয় আবহবিকার দেখে থাকি। তাহলে এটা খুব অদ্ভুত ব্যাপার একটা, এই আবহবিকারের পদ্ধতিটা কিন্তু আমাদের কাছে খুব মজার। এরপরে যে পদ্ধতিটির কথা তোমাদের সাথে আলোচনা করব, তার নাম প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ, ইংরাজিতে বলি ব্লক ডিসইন্টিগ্রেশন। ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি যে শিলা তাপের কুপরিবাহী, এবং সেই কারণে দিনের বেলায় বেশি উষ্ণতায় শিলার উপরিস্তর প্রসারিত এবং রাতের বেলায় কম উষ্ণতায় সংকুচিত হয়। কিন্তু শিলার ভেতরের অংশে তাপ প্রবেশ করে না বলে সংকোচন প্রসারণ কিন্তু একই মাত্রায় ঘটে না, ফলে এই অসম সংকোচন প্রসারণের ফলে শিলাস্তরে পীড়নের সৃষ্টি হয় এবং এই পীড়নের দ্বারা শিলাস্তরের মধ্যে অসংখ্য উলম্ব ও সমান্তরাল এবং সমকোণী ফাটলের সৃষ্টি হয় এবং এই ফাটল বরাবর ক্রমশ শিলাস্তর চাইয়ের আকারে কিন্তু ভেঙে যায়। এই যে চাইয়ের আকারে ভেঙে যায় বলে একে আমরা প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ, ইংরাজিতে ব্লক ডিসইন্টিগ্রেশন বলে থাকি।
0: কোন ধরনের শিলা এই ধরনের আবহবিকার দেখা যায়?
1: মরুভূমি অঞ্চলের কেলাসিত গ্রানাইট ও কোয়ার্জাইট শিলাতেই কিন্তু মূলত আমরা এই ধরনের আবহবিকার দেখতে পাই। এছাড়াও উষ্ণতার প্রভাবে আরো কিছু কিছু ছোট ছোট আবহবিকারের পদ্ধতি, যেগুলোকে আমরা গৌণ আবহবিকারের পদ্ধতি বলতে পারি, দেখতে পাই। এই প্রসঙ্গে বলি, তোমাদের বইগুলোর মধ্যে কিন্তু এই প্রস্তরচাই বিচ্ছিন্নকরণ পর্যন্ত সব বইতে রয়েছে, কিন্তু এখন যে গৌণ পদ্ধতিগুলোর কথা আলোচনা করছি সব বইতে কিন্তু এগুলো নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা একটু নোট ডাউন করে নেবে। প্রথমে যেই আবহবিকারের পদ্ধতিটির কথা বলবো তার নাম হচ্ছে গণ্ডশিলা বিদারণ, ইংরাজিতে বলি বোল্ডার ক্লিভিং। এই গণ্ডশিলা বিদারণটা মূলত কংগ্লোমারেট জাতীয় শিলায় দেখা যায়। এই কংগ্লোমারেট শিলাটা কি? কংগ্লোমারেট শিলা হচ্ছে সেই জাতীয় পাললিক শিলা যেখানে নুড়ি, কাঁকড়, বালি, কাদা সমস্ত একসাথে সংযুক্ত হয়ে থাকে এবং বোল্ডার থাকে, ছোট বড় বিভিন্ন আকৃতির পাথরের টুকরো বা বোল্ডার থাকে। এবার এই যে বোল্ডারগুলো যখন উন্মুক্ত অবস্থায় থাকে তখন উষ্ণতার প্রভাবে অধিক মাত্রায় প্রসারিত এবং সংকুচিত হয় এবং শীতলতায় মানে উষ্ণতার প্রভাবে প্রসারিত হয় এবং শীতলতায় সংকুচিত হয়, এবং আস্তে আস্তে এটা হতে হতে আমরা একটা সময় লক্ষ্য করি যে মূল শিলাস্তর থেকে কিন্তু এই বোল্ডারটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা গণ্ডশিলা বিদারণ বলে থাকি। আমাদের ভারতবর্ষের ছত্তিশগড়ের ভরতপুরে এই জাতীয় আবহবিকার আমরা দেখতে পাই।
2: ম্যাডাম, আবহবিকার

0: কি শুধুমাত্র আমাদের পৃথিবী গ্রহেই দেখা যায়?
1: একদম না, পৃথিবীর মতো শুক্র ও মঙ্গল গ্রহেও কিন্তু আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিতক্ষয়, নগ্নীভবন, এই সমস্ত পদ্ধতিগুলোই কিন্তু যুগ যুগান্তর ধরে চলে আসছে। তোমাদের এটা শুনলে একটু অদ্ভুত লাগবে, কিন্তু এইটাই কিন্তু ঘটে থাকে। তবে এই সমস্ত গ্রহগুলোতে যেহেতু জল নেই, অর্থাৎ জলের অনুপস্থিতি, সেই কারণে শুধুমাত্র বায়ুপ্রবাহের দ্বারাই এই প্রক্রিয়াগুলো কার্যকরী হয়। মঙ্গলে আমাদের পৃথিবী থেকে যে ভাইকিং 1 মহাকাশযান পাঠানো হয়েছিল, সে কিন্তু মঙ্গলে আবহবিকারের খুব সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছিল, যা আমরা ফেস অন মার্স বলে মানে পরিচিত হয়েছি যেই ছবিগুলোর সাথে। চাইলে তোমরাও কিন্তু ইন্টারনেট সার্চ করে এই ছবিগুলো দেখে নিতে পারো।
2: আচ্ছা ম্যাম, আমাদের বইতে বরফের দ্বারা আবহবিকারের কথা লেখা আছে, এটা কিভাবে হয়?
1: হ্যাঁ, এতক্ষণ তো আমি তোমাদের উষ্ণতার দ্বারা বলেছিলাম, উষ্ণতা তাপের প্রভাবে সংকোচন প্রসারণের ফলে, কিন্তু বরফও কিন্তু একইভাবে আবহবিকারের সাহায্য করতে পারে। আসলে এই ধরনের আবহবিকার কে আমরা কেলাসন প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট আবহবিকার বলতে পারি। জল বরফে পরিণত হওয়া এবং লবণের দানাবদ্ধ হওয়াকে কেলাস দ্বারা আবহবিকার বলি। এইভাবে এর ক্ষেত্রে একটু আলোচনা করে নিই যে তোমরা নিশ্চয়ই জানো যে যখন জল বরফে পরিণত হয় তখন তার আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং প্রথমে তোমাদের যে পদ্ধতিটির কথা আলোচনা করব তাকে আমরা ফ্রস্ট ওয়েজিং বা তুষার কিলক গঠনের দ্বারা সংগঠিত আবহবিকার বলি।
0: এটা কিভাবে হয় ম্যাডাম?
1: উঁচু পার্বত্য অঞ্চলে রাতের বেলায় বা শীতকালে কিলকাকৃতি ফাটলের মধ্যে যে জল জমে থাকে সেটা ক্রমশ শীতলতার প্রভাবে বরফ হয়ে পরিণত হয়। এই প্রসঙ্গে বলি, কিলকাকৃতি মানে গোজের আকৃতি, অর্থাৎ নিচের দিকটা সূচালো থাকবে, ওপরের দিকটা চওড়া থাকবে। এবার বরফে পরিণত হলে এর আয়তন 9-10 ভাগ বৃদ্ধি পায়, ফলে শিলাস্তরে ফাটলের পাশের দিকে এবং নিচের দিকে সেই বরফ প্রচণ্ড চাপ দেয় এবং একসময় শিলাটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়। আমাদের পৃথিবীতে আইসল্যান্ডে এই ধরনের আবহবিকারের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আমরা লক্ষ্য করতে পারি। এছাড়াও আমরা উচ্চ পার্বত্য অঞ্চলের উচ্চ অক্ষাংশ অঞ্চলে আরও এক ধরনের বরফের দ্বারা সৃষ্ট আবহবিকার দেখতে পাই, যাকে আমরা খণ্ডীকরণ বা কিন্ডার শ্যাটারিং বলে থাকি।
2: এটা কিভাবে হয়?
1: উচ্চ অক্ষাংশ বা উঁচু পার্বত্য অঞ্চলে বৃষ্টির জল যদি কোনো ফাটলের মধ্যে প্রবেশ করে সেটা শীতলতার সংস্পর্শে বরফে পরিণত হয়। যেহেতু জল বরফে পরিণত হলে তার আয়তন বেড়ে যায় এবং প্রসারিত হয়, তখন এই প্রক্রিয়ায় প্রসারণ বল প্রতি সেন্টিমিটারে 2115 কিলোগ্রাম এর মতো হয়, যা গ্রানাইট শিলাকেও কিন্তু ফাটিয়ে দিতে পারে। আমি আবারও বলছি, এই যে প্রসারণ বল, এটার চাপ এত অধিক থাকে যে গ্রানাইটের মতো শক্ত আগ্নেয় শিলাও কিন্তু এর দ্বারা ফেটে যায় এবং অসংখ্য কোণ বিশিষ্ট ছোট বড় নানান রকম প্রস্তরখণ্ডের সৃষ্টি হয়। এই যে ধরনের আবহবিকারটা, একে আমরা তুহিন খণ্ডীকরণ বলি।
0: এই শিলাখণ্ডগুলিকে কি বলে ম্যাডাম?
1: এই প্রক্রিয়ায় যে সমস্ত শিলাখণ্ড সৃষ্টি হয়, ত্রিকোণাকার হয়ে পর্বতগাত্রে যদি উলম্বভাবে অবস্থান করে, অর্থাৎ ভার্টিকালি থাকে, তখন তাকে আমরা স্ক্রি বা ট্যালাস বলি। মনে রাখবে, যদি ত্রিকোণাকার শিলাখণ্ডগুলো উলম্বভাবে পর্বতগাত্রে অবস্থান করে তখন তাকে আমরা স্ক্রি বা ট্যালাস বলি। এবং এই স্ক্রি বা ট্যালাস দ্বারা পর্বতের পাদদেশ আবৃত হয়ে যে ভূমিভাগ গঠন করছে তাকে আমরা ফেলসেনমার বা ব্লকস্পেড বলি। এই দুটোই কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে খুব গুরুত্বপূর্ণ। তাহলে স্ক্রি বা ট্যালাস দ্বারা আবৃত যে পর্বতের পাদদেশ তাকে আমরা ফেলসেনমার বা ব্লকস্পেড বলি। কোথায় দেখা যায়? পৃথিবীতে কানাডার অ্যালবার্টাউন অঞ্চলের পার্বত্য ঢালে আমরা এই ধরনের ভূমিরূপ দেখতে পাই। এছাড়াও আরও এক ধরনের বরফের দ্বারা সৃষ্ট আবহবিকার আমরা দেখতে পাই, যদিও সেটা কিন্তু গৌণ আবহবিকার। হিমায়িত স্ফীতি নামে সেই আবহবিকারের পদ্ধতিটি পরিচিত। মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলে এটি লক্ষ্য করা যায়। এই পদ্ধতিতে বৃষ্টির জল ছিদ্রের মাধ্যমে মাটির ভেতরে প্রবেশ করে। এই জল কৈশিক প্রক্রিয়ায় শিলার সছিদ্র অংশে এসে জমা হয় এবং যা শীতকালে বরফের অণুতে পরিণত হয়। এবার এই বরফের অণু যখন স্ফীত হয়ে যায় তখন সে মাটিতে চাপ দেয় এবং মাটিকে ফাটিয়ে দেয়, যা চাষাবাদের ক্ষেত্রে কিন্তু সহায়তা করে। তাহলে আমরা বরফের কেলাস কিভাবে আবহবিকারের সহায়তা করে

0: লবণের কেলাস কি করে আবহবিকারে সাহায্য করে? মূলত মরু বা উপমেরু অঞ্চলে যে সমস্ত অঞ্চলে দীর্ঘকাল ধরে খরা চলছে সেই সমস্ত স্থানে ভৌমজল কৈশিক প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের কাছাকাছি উঠে আসে এবং প্রচণ্ড তাপে বাষ্পীভূত হয়ে যায়। জল বাষ্পীভূত হয়ে গেলে শুধুমাত্র লবণের স্ফটিকগুলো ভূপৃষ্ঠের ওপর পড়ে থাকে। এবার এই যে লবণের স্ফটিক, সেগুলো শিলাস্তরের ফাটলের মধ্যে যখন সঞ্চিত হয় তখন এই ফাটল এর মধ্যে তাপ প্রচণ্ড চাপ দেয় এবং তার ফলে কিন্তু শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়। আমাদের ভারতবর্ষেও কিন্তু এই ধরনের আবহবিকার দেখতে পাই। ভারতের যোধপুর ও আজমির অঞ্চলে আমরা এই ধরনের আবহবিকার দেখতে পাই। তোমরা এতক্ষণে বুঝতে পারলে শিলার আবহবিকার ও ক্ষয়ীভবন হলে শিলাস্তরের ওপরের অংশ ক্ষয়িত ও অপসারিত হয় এবং নিচের শিলাস্তর উন্মুক্ত হয়, অর্থাৎ চাপের মোচন ঘটে। আবার বলি কি বললাম, যে শিলার আবহবিকার আর ক্ষয়ীভবন হলে শিলাস্তরের ওপরের অংশ ক্ষয়িত ও অপসারিত হচ্ছে এবং নিচের শিলাস্তর উন্মুক্ত হচ্ছে, অর্থাৎ এই পদ্ধতিতে ওপরের শিলাস্তর ক্ষয়িত হয়ে যাওয়ার ফলে নিচের শিলাস্তরের ওপর চাপের মোচন ঘটছে। শিলাস্তরের চাপ হ্রাস হলে শিলাস্তরটি প্রসারিত হচ্ছে এবং পীড়ন ও টানের ফলে শিলাটি ফেটে যাচ্ছে। যদিও এক্ষেত্রে পাতলা পাতলা স্তরে ভাঁজ মানে ফেটে যাওয়াটা হয়, তখন তাকে আমরা শিটিং বলি। অর্থাৎ শিলাস্তর যদি পাতলা পাতলা স্তরে ফেটে যায় তখন তাকে আমরা শিটিং বলছি, আর যদি বড় বড় টুকরো হয়ে ফেটে যায় তখন তাকে আমরা স্প্যালিং বলছি। আমেরিকা যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া প্রদেশের মাউন্ট বাফেলোতে আমরা কিন্তু স্প্যালিং দেখতে পাচ্ছি। আচ্ছা সুদীপ্ত, তুমি কখনো দেওয়ালে ঘুঁটে দিতে দেখেছো?
1: হ্যাঁ ম্যাডাম।
0: আচ্ছা ঘুঁটেটা যদি শুকিয়ে যায় তখন প্লাস্টার করা দেওয়ালগুলোর কি অবস্থা হয়?
1: ম্যাডাম, গোবর শুকিয়ে গেলে ওঠার সময় দেওয়ালের রং, চুনকাম ইত্যাদি তার সাথে উঠে নিয়ে আসে।
0: ঠিক তাই। আচ্ছা এটা কেন হয় জানো?
1: না ম্যাডাম।
0: আসলে গোবরের মধ্যে এক ধরনের আঠালো চটচটে পদার্থ থাকে যা শুকিয়ে গেলে দেওয়ালের কিছু অংশ খামচে তুলে নেয়। মাটির মধ্যেও কিন্তু এই ধরনের একটা আঠালো ধর্ম আছে যা শুকিয়ে গেলে শিলার কিছু কণিকা খামচে তুলে নিতে পারে। এই ধরনের আবহবিকারকে কলয়েডীয় প্লাকিং বলে। কি নাম বললাম? কলয়েডীয় প্লাকিং।
2: তাহলে ম্যাম বৃষ্টিপাত কি তো আবহবিকারে সাহায্য করতে পারে?
0: একদম ঠিক তাই, বৃষ্টিপাত আবহবিকারে সাহায্য করতে পারে। এই প্রসঙ্গে বলার আগে আমি তোমাদের আরেকটা ছোট ভূমিরূপ বলে তারপরে বৃষ্টিপাতের কথাটাতে আসি। সমুদ্রের উপকূল অঞ্চলে যদি জোয়ার ভাটা হয় তাহলে শিলার ওপরের অংশে পর্যায়ক্রমে আর্দ্র আর শুষ্ক হয়, ফলে শিলার মধ্যে অসম টান ও পীড়নের সৃষ্টি হয় এবং একসময় শিলাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই পদ্ধতিটিকে কিন্তু আমরা কলিকরণ বা স্ল্যাকিং বলি। এই যে নামগুলো, এই নামগুলো একটু লিখে নিলে ভালো হয়। কি নাম বললাম? কলিকরণ বা স্ল্যাকিং। আচ্ছা রাজন্য যে আমাকে প্রশ্ন করেছিল যে বৃষ্টিপাত কি আবহবিকারে সাহায্য করতে পারে, হ্যাঁ করে। যেমন ঋতুভিত্তিক বৃষ্টিপাতের বৈষম্যের কারণে শিলাস্তর পর্যায়ক্রমে আর্দ্র ও শুষ্ক হয়, ফলে শিলা ছোট ছোট পাতের আকারে ভেঙে যেতে পারে। আবার কখনো কখনো বৃষ্টিপাতের জল শুষ্ক অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় বুদবুদের সৃষ্টি করে। তোমরা জেনে রাখো এই বুদবুদের ভেতরের যে বাতাস থাকে সে যদি ফেটে যায় তাহলে প্রচণ্ড চাপের সৃষ্টি করে যা যান্ত্রিক আবহবিকার ঘটায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে একটা 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত বুদবুদ প্রায় 18 কেজি লোহার হাতুড়ির মতো আঘাত সৃষ্টি করে। এই যে প্রচণ্ড আঘাতের ফলে আমরা দেখি শিলা ভেঙে যায়, একে আমরা কিন্তু ফ্ল্যাকিং বলি। কি বলি? ফ্ল্যাকিং। আবার কখনো কখনো মরুভূমি অঞ্চলে উত্তপ্ত শিলাস্তরের ওপরে যদি হঠাৎ বৃষ্টিপাত হয় তাহলে শিলাস্তর দ্রুত ঠান্ডা হয়, দ্রুত শীতল ও সংকুচিত হলে তার মধ্যে পীড়নের সৃষ্টি হয় এবং একসময় শিলাস্তরটি আমরা দেখি ফেটে যায়। আবার শিলা মধ্যস্থিত খনিজের মধ্যে যদি জল প্রবেশ করে তাহলে তার আয়তনে বৃদ্ধি পায়, ফলে প্রবল চাপ সৃষ্টি হয় এবং আবহবিকারের সৃষ্টি হয়।
1: ম্যাডাম, আপনি তো ক্লাসের প্রথমে আবহবিকারে জীবের প্রভাবের কথা বলেছিলেন, এটা কিভাবে হয়?
0: হ্যাঁ, জীব অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীরাও কিন্তু যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে আবহবিকারে সাহায্য করছে। তোমাদের বইতে জীবেরা যে পদ্ধতিতে আবহবিকার করে থাকে তাদের দুটো ভাগ আছে, দেখবে জীবেরা যান্ত্রিক পদ্ধতিতে এবং রাসায়নিক পদ্ধতিতে আবহবিকার করে। প্রথমে বলি জীবেরা যান্ত্রিক পদ্ধতিতে যে আবহবিকার সাহায্য

0: হতে সাহায্য করে। তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে উদ্ভিদের প্রভাব। আচ্ছা, তোমরা কখনো পুরনো ভাঙা মন্দির বা বাড়িঘরের ওপর গাছপালা জন্মাতে দেখেছো?
1: হ্যাঁ ম্যাডাম, আমাদের বাড়ির কাছে পুরনো ভাঙা মন্দিরের মধ্যে বট গাছ জমেছে আর বাড়ি মন্দিরটারও ভেঙে গেছে।
0: ঠিক বলেছো। শিলাস্তরের ফাটলের মধ্যে উদ্ভিদ শিকড় প্রবেশ করলে প্রচণ্ড চাপ দেয়, যেরকম তোমরা বরফের কেলাসনের ক্ষেত্রে পড়েছিলে, এবং ক্রমশ শিলাস্তরটিকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। এটিকে উদ্ভিদের দ্বারা সৃষ্ট জৈব যান্ত্রিক আবহবিকার বলি। অন্যদিকে প্রাণীরা যেমন কেঁচো, উইপোকা, ইঁদুর, প্রেইরি কুকুর ইত্যাদি মৃদভেদী প্রাণী, মানে যারা মাটি খোঁড়ে, তারা কিন্তু মাটিতে গর্ত করে জৈব যান্ত্রিক আবহবিকারে সাহায্য করে।
2: তাহলে ম্যাডাম, রাসায়নিকভাবে জৈব আবহ বিকার কিভাবে হয়?
0: উদ্ভিদ ও প্রাণীর পচনশীল দেহ থেকে হিউমিক অ্যাসিডের সৃষ্টি হয়। এই হিউমিক অ্যাসিড বা হিউমাস তোমরা জীবনবিজ্ঞানে তোমাদের পাঠ্যে পড়ে থাকবে। এই হিউমিক অ্যাসিড শিলাস্তরের মধ্যে বিক্রিয়া করে এবং রাসায়নিক আবহ বিকারে সাহায্য করে। প্রাণীদের পচনশীল দেহনিঃসৃত পদার্থ শিলাস্তর বিয়োজিত হতে সাহায্য করে, এবং উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা দেখতে পারি। তবে একথা বলতে আমাদের কোনো বাধা নেই যে আজকের দিনে বর্তমানকালে কিন্তু মানুষও প্রতিনিয়ত আবহ বিকারে সাহায্য করছে। নিজেদের বসতি নির্মাণ, জীবিকার প্রয়োজনে ভূপৃষ্ঠের শিলাস্তরকে ক্রমশ ফাটিয়ে দেওয়া বা চাষবাসের ক্ষেত্রে মাটিকে ক্রমাগত ক্ষয় করা, এটাও কিন্তু ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি আবহ বিকারকে সাহায্য করছে। সেটা এটা কিন্তু আমরা মানুষের দ্বারা সৃষ্ট আবহ বিকার হিসাবে গণ্য করতে পারি। তাহলে আমাদের এই যে সমস্ত আলোচ্য বিষয়বস্তু আবহ বিকার সম্পর্কে, এটাতে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে যান্ত্রিক পদ্ধতিতে কিভাবে শিলাস্তর ক্রমশ চূর্ণ বিচূর্ণ হয় এবং চূর্ণ বিচূর্ণ হয়ে মৃত্তিকা সহ বিভিন্ন নতুন ধরনের ভূমিরূপ গঠিত হতে সাহায্য করছে। তাহলে তোমাদের এই যে আলোচ্য বিষয়বস্তু, এর মধ্যে কোনো প্রশ্ন আছে? তোমরা সমস্তটা বুঝতে পেরেছ?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, তাহলে আমাদের ক্লাসে আমরা আজ এই আলোচনা করলাম, এবং সর্বোপরি বিষয় এই বিষয়টি কিন্তু বই থেকে খুব ভালো করে পড়ে নেবে। নমস্কার।
3: নমস্কার। এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন নবম শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন আরিয়াদহ কালাচাঁদ হাইস্কুলের শিক্ষিকা অনুরাধা বৈশ্য ও দুই শিক্ষার্থী। রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে? যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয়

খেলা শুধু খেলা নয়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা ও আশেপাশের অঞ্চলগুলির পরবর্তী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93%, সর্বনিম্ন 81%। যারা পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মাছ ধরতে যান তাদের জন্য একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের উপর দিয়ে ঘণ্টায় 35-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার জন্য সমুদ্র উত্তাল থাকবে। তাই আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশনায় অর্জুন সরেন ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে বর্ষাকালে আপনার স্বাস্থ্যের যত্ন নিন, এ বিষয়ে ডাক্তার গৌরাঙ্গ মান্ডের সাক্ষাৎকার শুনবেন দ্বিতীয় পর্ব। তারপর লোকগীতি পরিবেশনায় পার্বতী হেমব্রম ও সহশিল্পীরা। 6:38 কৃষি কথার আসরে কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একযোগ, এ বিষয়ে ডক্টর স্বাগত ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 কবিগান পরিবেশনায় নির্মল মণ্ডল ও সহশিল্পীরা। 7:30 সমীক্ষা, বলবেন শিবরাম দে। রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। রাত 8:30 কথায় কাহিনী, নাটক স্বর্গের বিচার, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনৈতিক বিকাশে বনো মহোৎসবের গুরুত্ব, এ বিষয়ে একটি আলোচনায় অংশ নিয়েছেন অধ্যাপিকা ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা সুতপাদে। প্রযোজনা শাহনাজ আব্দুর রফ, শুনবেন প্রথম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। 9:30 শ্রবণী পত্রিকা শীর্ষক অনুষ্ঠান কবির মুখোমুখি কবি, কবি সুধীর দত্তের সঙ্গে কথা বলেছেন আরেক কবি পার্থজিৎ চন্দ। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 নজরুল গীতি শিল্পী অস্মিতা মণ্ডল। 10:45 আধুনিক গান শিল্পী জয়া সিংহ ভট্টাচার্য। 11:00 দোতারায় শিল্পী নবনীল সরকার। 11:20 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় পণ্ডিত তুষার দত্ত। 11:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী প্রবীর ধারা। এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন পৌন সাই মড়েগেল তুরুই গেটুডা তুরুই মিটারে হবে না তেহিঞা সান্তাড়ি আখড়া।

0: দিয়ে।
1: আচ্ছা,
0: মনে হচ্ছে রোগ নির্ণয়ের সঙ্গে সঙ্গে থেকে যথা চিকিৎসা হব দরকার হসপিটাল ভর্তি হয়ে। আর বিশেষ করে ডেঙ্গু ডেঙ্গু কিন্তু যাহা যদি মায়াম কোলগ তিজাঙ্গা হরম করে কিন্তু খুব খারাপ লক্ষণ। প্লেটলেট আডি লগন কম গদ যাহা মায়াম জমাট বাধা মুশকিল হয়ে তো যার ফলে বাড়ি লক্ষণ এবং উন হসপিটাল ভর্তি কাতে চিকিৎসা যথাথ হয়ে।
1: আচ্ছা, নয় যা আজার কম লাই কেদা নিয়ে আজার লাগিতে যাই সিকড়ি গেট হতেতে হয়ুক খান নুকু সিকড়ি কদ সিং বেড়া কগে গেরা সে ইনি দে বেড়া
0: ডেঙ্গু রন সিকড়ি দা সিং বেড়া কগে গেরা কিন্তু মেলে দ আই বেড়া হক গেরা সিং বেড়া হক গে গেরা। আচ্ছা, কিন্তু আই বেড়া গে বেশির ভাগ কগে
1: আর নুকু যাই নংকান সিকড়ি ক আমনে কামে মিট হড় নোয়া আজার নাম কা দিয়া উনি সিকড়ি যদি উনি আজারে পড়াওকান হড়ে গের কি দিয়া আর এটা হড়ে আর মি হড়ে গের কি দিয়া এনখান উনি ছেন হতো নো আচ্ছা
0: রানি না অঙ্কা কাতে গতে ছুড়িয়া।
1: আচ্ছা,
0: অঙ্কা কাতে গিয়ে ছুড়িয়া মিটাং এফেক্টেড রোগী উনি যদি সিকড়ি গেরেয়া উনি সিকড়ি যদি আর মি হড় সুস্থ হড়ে গেরেয়া এনখান উনি হ উন্দ মেটেরিয়া নামে
1: আদ নোনমা রোগ কো টেকাও লাগিতে জানা ভ্যাকসিন এনা ব্যবস্থা তো বনু আনে
0: নুকুয়া দ ভ্যাকসিন দ বাচুয়া কিন্তু হ্যাঁ আমদ লাহা খোনা কিছু কিছু সাবধানতা সে নিয়ম কো মানা দিয়ে তোমা যেমন ম্যালেরিয়া ক্ষেত্রে লিয়া ডেঙ্গু ক্ষেত্রে লিয়া যেহেতু সিকড়ি গের খোনা গে হয়ে কানা কাজে সিকড়ি যাতে আলোয় গের মেমা ওনা আমদ সাবধানতা হাতা হয়ে তোমা।
1: আচ্ছা,
0: যেমন গীতি সময় মশারি খাটা হয়ে তোমা হ্যাঁ সে সিকড়ি যাহা তাকে পারচা অনকান পারচা জায়গা যাতে আলো কো নামা ওনা আব দিশে দহ হয়ে তোমা।
1: আচ্ছা, পৈলো হাটিং রেলাং গালমারাগ কান তাহেনা যে আরো এটা আজার কো বাবদে দাগ জাপুদ দিন রে যাহা কো আজার নিয়াম দো মেনমা জন্ডিস রেনা আজার লাইট করেনা আজার ইনফ্লুয়েঞ্জা ফ্লু নোনোয়া কো মুদরে দো ওকা ওকা আজার রেনা দো ভ্যাকসিন মেনা আকাদা
0: ভ্যাকসিন কদ যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ওনা ইনফ্লুয়েঞ্জা রোগ যাহা রুয়ে হয় ওনা এগেনস্ট হ ভ্যাকসিন হেনা হ্যাঁ ওনা হ হাতা লেখান দো লাহা খন অবশ্য হাতা হয় হই কাতে হাতা লেখান দো বাং গানা লাহার গে যাহা হয় তো ইনফ্লুয়েঞ্জা তো মিন হড় দো বাং হয় আডি হড় গে হয় মিটাং এরিয়া রে যদি মাস স্কেল তে যদি ইনফ্লুয়েঞ্জা হয় সেক্ষেত্র তো যাহাই কো বাং হয় কেনা উনকু ঠান খন তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হাতা গান টাইফয়েড রে হ ওনা দো মোচা তক জম আর কি ওরাল ভ্যাকসিন হেনা তারপরে হেপাটাইটিস যাহা জন্ডিস নেলাগা
1: হয়
0: ওন্ডে ওনার না হয় মিটাং ভ্যাকসিন হেনা তারপরে নোয়া এনতে লাংস করে যাহা ইনফেকশন হয় কেনা সে নিউমোনিয়া হয় কেনা নোয়া কো বিশেষ কাতে বয়স্ক হর দো হারাম হর কো দো আরো বেশি কাতে বাড়াবাড়ি হয়ে গদ তাকো উনকু ক্ষেত্র দো লাহা খনা যদি ওনা নিয়ম কো কাল ভ্যাকসিন বন এম দাঁড়া কো এখান তো নোয়া রোগ দো উন বতরান দো বাং হয়ে।
1: এনখান যাহাই হারাম হর কো মেনা কো উনকু নাপাই দহ কো লাগি তে নোনা যাহা ফ্লু নোয়া ফ্লু ভ্যাকসিন এম দো উমেরাকান হর কো এম গানো আ
0: হ্যাঁ গান যত হর গে উমেরাকান হর হ এম গান আ গিদ্র কো এম গান আ
1: জন্ডিস আর বাং হেপাটাইটিস রেনা নোয়া ভ্যাকসিন তো গিদ্র উমেরে গেম হইও আছে তাইম তেহ গানো আ
0: নোয়া দে যেকোনো সময় গেম গান।
1: আচ্ছা, এনকান ও নোয়া কো ভ্যাকসিন হাতাও লেখান তো নিয়ে নিয়ে আজার কো খন তো সাংকিং সাহারে তাহে গানো আ। আচ্ছা, নিত নিয়ে যখন দা জাপু দিন রে হরমো হারতা রেনা আজার কো নিয়ে লগো আ ইনা কো বাবদ যদি আনাসন আম লিয়া
0: হরমো হারতার দো ইউজুয়ালি সাধারণত যা নেলগো আর কি ওনা কো দো যেমন অনমা দত কো দো হরমো হারতার না গে রোগ কানা দত কো হাজা কো তাছাড়া কিছু রেস কো নেলগো আ হরমো রে এনতে হরমো রে কিছু রেস কো হয় নেলগো আ কিংবা হরমো হারতা আডি রহর রহর নেলগো আ চিয়া লেকা নেলগো আ অনকান আডি রকম গে নোয়া দূষিত দাগ খনা নংকা হয় দাঁড়ে আর
1: আদন অনকা যদি নেলগো আ উন দো সুনুম ওজো দো গানো আসে ভাঙা সে চিলকাতে যতন যোগা হইয়া
0: না সুনুম অজ গান আছে বাং ওনা দো ডাক্তার ঠেন গে চালাও লেনখান বুগিয়া তবে সুনুম দো বাং অজ গে ভাগে সুনুম বাং অজ লেখান গে নোয়া কো দো যথাত রান যদি ব্যবহারা তাহলে খান দো বেশ কাতে কে তারপর আদ সুনুম অজ ক্রিম অজ গজ মাসে।
1: আচ্ছা, নোয়া কো লাগিতে দো ডাক্তার ঠেন চালা হইবা
0: ডাক্তার ঠেন গে পরামর্শ
1: হাতা পরামর্শ গে হাতা হইবা যাহা আজার কো দা জাপু দিন রে নেলগো আ যেলাকা কলেরা ডায়রিয়া নো নোয়া দো মিটেন ᱟᱹᱰᱤ ᱦᱚᱲ ᱜᱮᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱫᱷᱟᱣ ᱡᱩᱫᱤ ᱴᱟᱺᱰᱤ ᱡᱚᱝᱛᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ

0: Johari.
1: Johari.
2: দা জাপুদ্দিন রোগ আজার আর হরমো সাওয়ার যতন যোগা বাবদ ডাক্তার গৌরাঙ্গ মান্ডিসা কুকলির ওপর রেয়া দশার হাটিং পে আজম কেতাবনা কুকলির দয় তাহলে না সুতলাল সরেন নিত গাপনা আখড়া কামি হরা গাপা শান্তির আখড়া রাজিম আ ধরমদা সরেন আর সাঁতিন কো আসাপড়াতেনা সেরেঞ ডেভিড বাস্কার সাঁতিন কো আসাপড়াতেনা সেরেঞ আরে সেরেঞা লক্ষ্মীরাম মুরমু ইনে বেগর আজম আ ডিজিটাল ইন্ডিয়া মিশন বাবদ থুতি থুতিয়াই গুরুপদ সরেন গাপানা আখড়া কামি হরা পে আজম কে তাবনা তেহেঞা সাঁতির আখড়া রিয়া মুচাদ রেদা আজম তাবন পে পার্বতী হেমব্রম আর সাঁতিন কোয়া দং সেরেঞ সেরেঞ রেদ পার্বতী হেমব্রম বাদল সরেন আর হুপনি হেমব্রম

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় ২০০ জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। পুলিশের গাড়ি ভাঙচুর, সরকারি

0: সম্পত্তি নষ্ট এবং উস্কানিদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং রাজনৈতিক বা সমাজবিরোধী যেই জড়িত থাকুক কাউকে ছাড়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের দাবি শোনার পাশাপাশি ক্ষতিপূরণ ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্ট গড়ে তোলার ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। বাড়িপুরে নাবালিকার মৃত্যু ও নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী নিজে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। ঘটনার নেপথ্যে মাদকাশক্তি প্রসঙ্গ তুলে তিনি জানান, রাজ্য জুড়ে বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে কড়া অভিযান চালানো হবে। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির পালিতপুরের ক্যানেলপাড় সংলগ্ন একটি মাঠ থেকে আজ সকালে এক আদিবাসী গৃহবধূর দেহ মাঠে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দেওয়ানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। মৃতার স্বামীর দাবি, তার স্ত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা আমিন সোহেলকে গ্রেপ্তার করেছে জুনপুট কোস্টাল থানার পুলিশ। প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে আজ হুগলির জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুড়া এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিস থেকে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বলে খবর। বিভিন্ন ব্লকে উন্নয়নমূলক কাজের অগ্রগতিকে আরও মসৃণ করতে রাজ্য সরকার যুগ্ম বিডিও স্তরে বেশ কিছু রদবদল করেছে। আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় মুর্শিদাবাদ, নদিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির মতো জেলায় বিভিন্ন ব্লকে 27 জন যুগ্ম বিডিওকে বদলি করা হয়েছে। আধিকারিকদের দ্রুত নতুন জায়গায় দায়িত্ব নেওয়ার কথাও বলা হয়েছে। কোচবিহারের ধলপল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। আজ সর্বসম্মতিক্রমে বিজেপি পঞ্চায়েত সদস্য নমিতা বর্মন মণ্ডলকে প্রধান নির্বাচিত করা হয়। গত 5ই জুলাই প্রধান পদ থেকে ইস্তফা দেন তৃণমূল কংগ্রেসের সবিতা সরকার। রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ায় বাঁকুড়ার খাতরা শহরের পেট্রোল পাম্প 3 মাথা মোড়ে খাতরা বাঁকুড়া রানীবাঁধ শিমলাপাল সড়ক পথে অবরোধ করেন খাতরা ব্লক এলাকার মহিলারা। সকাল 11:30 থেকে গুরুত্বপূর্ণ এই সড়কপথে যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন বাসযাত্রী সহ বহু মানুষ। মুর্শিদাবাদের নবগ্রামে বেআইনিভাবে আধার কার্ড তৈরি ও সংশোধনের অভিযোগে গত রবিবার গভীর রাতে বুলনপুর গ্রাম থেকে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের সাইবার অপরাধ শাখা ও বনগ্রাম থানার পুলিশ এই ঘটনা তদন্ত করছে। ঘটনাস্থল থেকে ল্যাপটপ, প্রিন্টার, বায়োমেট্রিক যন্ত্র, আইরিস স্ক্যানার সহ আধার কার্ড তৈরির একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 7:35।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্তমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পরবর্তী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, পরবর্তী 48 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি, কোথাও কোথাও 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কুচবিহার জেলাতে। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং বীরভূম জেলাতে। এইসব অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ এক বিশেষ আলোচনার দিন, এই কারণে দেখতে দেখতে আমরা এক যুগ পার করলাম। আমরা বলতে অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকারের এক যুগ পার হলো। কেন্দ্রীয় সরকারের এক যুগ পার করার একটা মাইল ফলক আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেটা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা হচ্ছে। শুধুমাত্র যে তার দেশব্যাপী উন্নয়ন চলছে তা নয়, দেশের উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা আর তারপরে কৃষি নির্ভর ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে, যার উপরে ভিত্তি করে এবং বলা ভালো অর্থনৈতিক যে পরিকাঠামো অনেকাংশ নির্ভর করে কৃষির উপরে। সেই কৃষি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই ১২ বছরে কি কি উন্নয়নমূলক প্রকল্প বা কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে বা হচ্ছে বা আগামীতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আলোচনার জন্য আমরা স্টুডিওতে পেয়েছি সোনারপুর আড়াপাঁচে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর স্বাগত ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
3: নমস্কার।
2: নমস্কারের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত। আমি শুরুতেই যে কথা বলছিলাম যে কেন্দ্র সরকারের ১২ বছর পার করে ফেললো তারা এবং সেখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিভিন্ন খাতে হয়েছে, কিন্তু আমরা জানতে চাইছি যে কৃষি ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের বুকে যে কৃষি নির্ভর ভারতবর্ষ, সেখানে দাঁড়িয়ে বিগত ১২ বছর এবং এখন এবং আগামীতে এই কৃষিক্ষেত্রে ১২ বছর চাষিদের পাশে কিভাবে কেন্দ্র সরকার থেকেছে।
3: সকল অন্নদাতাগণকে আমার প্রণাম। আপনার কথাতে আমি কয়েকটা তথ্য দিয়ে বলতে চাইছি। আমাদের ভারতীয় অর্থনীতিতে কৃষি ও তার সংশ্লিষ্ট, মানে কৃষি মানে তো শুধু কৃষি নয়, কৃষি, পশুপালন, মৎস্যচাষ, সবকিছু
2: জড়িয়ে,
3: সবকিছুর গুরুত্ব একটা অপরিসীম। এই আমাদের দেশের মোট জিডিপি এর প্রায় এর দান আছে 18%, মানে 18%। ২০১৪-১৫ সালে কৃষি খাতে এর মাত্রা ছিল ২০.৯ লক্ষ কোটি টাকা, যা আমি ২০২৪ অবধি ডেটা বলছি, যা প্রায় দ্বিগুণের বেশি হয়েছে, ৪৮.৭ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা এক দশকে এই খাতের আকার বাড়িয়েছে ১৩৩%। এবং এই যে বেড়েছে, এর বৃদ্ধির পিছনে যেটা আমাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের বাজেটে
2: কৃষি খাতে যে বাজেট,
3: হ্যাঁ, সেই বাজেট তাকে আরো বেশি কনসেন্ট্রেট করার। কারণ আমি আরেকটা তথ্য দিচ্ছি, ২০১৩-১৪ সালে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মোট বাজেট যা ছিল তা হচ্ছে প্রায় ২৭,৬৬৩ কোটি টাকা, যা ২০২৬-২৭ সালে এসে দাঁড়িয়েছে বৃদ্ধি পেয়ে ১.৪ লক্ষ কোটি টাকার বেশি, অর্থাৎ প্রায় ৫ গুণ বেশি বাজেট বৃদ্ধি হয়, যা কৃষি খাতের উন্নয়ন ও সরকারের অঙ্গীকারের একটা প্রমাণের দাবিদার।
2: খেয়াল করতে পারছেন যে কতটা উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আগামীতে হবে। বর্তমানে যে সমস্ত কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প যেগুলো চলছে বা আমাদের কৃষক বন্ধুরা যার সুফল লাভ ওঠান, তাদের মধ্যে একটা অন্যতম হচ্ছে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। এই ব্যাপারটা চাষী ভাইরা ঠিক কিভাবে উপকৃত হচ্ছেন?
3: পিএম কিষাণ আমাদের প্রায় অনেকদিন আগেই চালু হয়েছে, এর মধ্যে প্রায় ৩,৭০,০০০ কোটি টাকার বেশি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে এবং প্রায় প্রতি বছর ৬,০০০ টাকা করে প্রায় তিনটে কিস্তিতে এই অর্থ ক্ষুদ্র থেকে প্রান্তিক চাষিদের দেওয়া হচ্ছে, এবং যাতে কিনা, এবং পুরোটাই কিন্তু ডিবিটির মাধ্যমে পৌঁছাচ্ছে, স্বচ্ছতার জন্য এটা একটা খুবই নিদর্শন। এছাড়াও প্রায় আরো আমাদের এই কৃষিতে, মানে ন্যূনতম যে মূল্য, মানে এমএসপি যেটাকে বলে, সেটার ক্ষেত্রেও, মানে ধান থেকে শুরু করে সব কিছুতে প্রচুর আগের থেকে অনেক বেশি হেল্প করা হচ্ছে। তাতে ধান সংগ্রহের ক্ষেত্রে ৬৫% ধান সংগ্রহ বেড়েছে এবং লক্ষ কোটি কৃষক আরো বেশি উপকৃত হচ্ছে।
2: যে সমস্ত কৃষকরা একটু ব্যবসায়িক ভিত্তিতে কোনো কিছু চাষ করতে চান, কৃষির মধ্যে যেহেতু আপনি শুরুতেই বললেন সবকিছুই রয়েছে, প্রাণী পালন থেকে মৎস্য পালন থেকে সবকিছুই পড়ছে, এ জায়গা থেকে দাঁড়িয়ে যদি ঋণ নেন, কৃষক বন্ধুরা ঋণ নিয়ে কিছু করতে চান, সে ব্যাপারে সরকারি কি কি সুবিধা রয়েছে?
3: কৃষি ঋণ তো বরাবরই কৃষকদের পাশে আমাদের সরকার ছিল এবং আছে, থাকবে, এবং তাতে দেখা যাচ্ছে 2013-14 সালে যে ঋণের পরিমাণ ছিল সেটা 13.7 লক্ষ কোটি টাকা ছিল, যেটা বর্তমানে বেড়ে প্রায় 47.3 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, এবং তার মধ্যে অনেক ধরনের সাবসিডিও ওখানে তৈরি হচ্ছে, যাতে কিনা কৃষকরা খুব সহজেই কৃষি থেকে মন না হারিয়ে ফেলে এবং আরো কৃষিতে মনোনিবেশ করতে পারে।
2: এবং এটাই লক্ষ্য যে আমাদের কৃষক বন্ধুরা, যাতে বারবার আমরা শুনি যে কৃষিক্ষেত্রে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যাতে না মুখ

0: হতে পারেন, কৃষকরা যদি কৃষি খাতে না ফিরে আসেন তাহলে আমাদের অন্ন সংস্থান বোধহয় একটা সংকটের মুখে পড়বে।
1: শুধু তাই নয়, এবং তখন আমাদের পরিযায়ী শ্রমিকের দিকে ঝোঁক বেড়ে যায়, ঠিকঠাক কাজ হয় না, এবং আমাদের যে জায়গা তো দিন দিন কমছে, জায়গা তো আর সেভাবে বাড়ছে না। সুতরাং আমাদের ক্রপিং এর দিকে ঝোঁক বাড়াতে হবে, কৃষকদের কৃষিতে মন লাগাতে হবে। কখন এটা পারবে? যখন সাপোর্ট পাবে।
0: এছাড়াও আমাদের চাষের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো আমাদের কৃষক বন্ধুদেরকে মাথায় রাখতে আমরা বারবার বলি এবং তাদেরকে সচেতন করার চেষ্টা করি, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা রয়েছে? ধরুন আপনার মাটি হোক বা সার হোক বা ফসলের স্বাস্থ্য সংক্রান্ত, যে আমরা বীমার কথাটা যদি ধরি,
1: অবশ্যই আছে। আমরা গত 1 জুন থেকে 30 জুন অবধি আমরা ক্ষেত বাঁচাও অভিযান করছি, যার মূলই উদ্দেশ্য হচ্ছে, বা তার আগেও আমরা ক্যাম্পেইন করেছি, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সুষম সারের ব্যবহার,
0: যেটা
1: মানে ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজার। মানে মানে কি, আমরা অত্যধিক বেশি রাসায়নিক দিকে ঝুঁকে পড়ছিলাম, সেটাকে ঠিক করে আমাদের জৈব বা অর্গানিক এবং তার সাথে সাথে প্রাকৃতিক কৃষির দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এবং পেস্টিসাইড হার্বিসাইড এগুলোর অবাঞ্ছিত ব্যবহার বন্ধ করে আমাদের প্রাকৃতিকভাবে যে নিমাস্ত্র আগ্নেয়াস্ত্র এইগুলোকে ইউজ করে কিভাবে আমাদের রোগ দমন করতে হবে সেগুলোর দিকে এগিয়ে আসতে হবে। এতে দেখা যাচ্ছে, কয়েকদিন আগেই একটা পড়ছিলাম যে মিলিবাগ ইনফেস্টেশন হয় না, সেক্ষেত্রে আমরা যে সমস্ত, যদি ওটা আমরা প্রাকৃতিকভাবে করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রায় লক্ষ লক্ষ টাকা আমাদের বেঁচে যাচ্ছে, বা পেস্টিসাইড ইউজ করা বন্ধ করলে প্রায় 300 কোটি টাকা সেভ করছি শুধু আমরা লাস্ট 1 বছরে। তো এছাড়া মাটি, মাটি হচ্ছে মেন, এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই প্রায় 25 কোটি সয়েল হেলথ কার্ড বিতরণ করা স্টার্ট হয়ে গেছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সার এবং ফসলের স্বাস্থ্য এগুলোর দিকেও করা হচ্ছে। কিষাণ ক্রেডিট কার্ড তার মধ্যে একটা অন্যতম ভূমিকা রাখছে। এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিষাণ মানে চাষি ভাইদের যে আইডেন্টিটি এবং তার সাথে সাথে তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সুবিধা এবং কৃষিতে যে ভর্তুকি এইগুলো নিশ্চিত করছে।
0: ফসলের বীমা সংক্রান্ত কিছু বিশেষ সুবিধা রয়েছে?
1: অবশ্যই, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বলে একটি প্রকল্প আছে, যেটা 2016 কাছ থেকে শুরু হয়, যেখানে আমাদের কৃষি, অবশ্যই ভারতবর্ষে এখনো অতটা উন্নত হয়নি, তাই আমাদের কৃষি অনেকটা প্রকৃতির উপর বা জলবায়ুর উপরে নির্ভরশীল। খরা বন্যা ঘূর্ণিঝড় পার্টিকুলারলি আমাদের পশ্চিমবঙ্গে তো এগুলো লেগেই থাকে, এবং এই প্রাকৃতিক বিপর্যয় থেকে কৃষকদের সুরক্ষা দেওয়ার জন্যই এখানে এই প্রকল্পটি এবং প্রায় 78 কোটির বেশি কৃষক এই আবেদনের কভারের মধ্যে করা হয়েছে, এবং 1,83,000 কোটি টাকার বেশি দাবি পরিশোধ করা হয়েছে। এই কেন্দ্রীয় সরকারের একটা সাকসেস বলা যেতে পারে। এই বীমার মাধ্যমে কিন্তু আরো চাষি ভাইরা এগিয়ে আসছে, এই বীমার প্রতি ঝোঁক বাড়ছে।
0: আচ্ছা, আমাদের শুধুমাত্র যে কৃষিক্ষেত্রে এই সমস্ত প্রকল্পের কথা বা সুযোগ সুবিধার কথা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন তা নয়, সেই সঙ্গে তিনি জোর দিয়েছেন যে ডিজিটাল ভারত, ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন এবং সর্বক্ষেত্রে ডিজিটালই করার চেষ্টা করছেন। সে জায়গা থেকে দাঁড়িয়ে এখন শোনা যাচ্ছে যে ডিজিটাল কৃষিও, এবং সেই সঙ্গে আরো একটা টার্ম উঠে আসে যে ই নাম, এই ব্যাপারটা ঠিক কি?
1: আমি আগে ডিজিটাল কৃষিটাই বলি।
0: একদম,
1: এখন আমাদের ডিজিটাল যুগ, এই ক্ষেত্রে আমাদের আধুনিকতার সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, এবং সেই ক্ষেত্রেও আমাদের সরকার পিছিয়ে নেই। ডিজিটাল কৃষি মিশন অনুমোদিত হয়েছে, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তৈরি হচ্ছে প্রচুর ধরনের এগ্রি স্টাক, এবং আপনারা হয়তো জানবেন ড্রোনকেও কিন্তু আমরা ইউজ করছি। বিভিন্ন জায়গায় জায়গায় ড্রোন দিদি আমাদের স্টার্ট হয়ে গেছে, ড্রোন ইউজ করে কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার, এবং এই ড্রোন ব্যবহার করে কিন্তু প্রচুর কৃষক সাফল্য পাচ্ছে। এবং শুধু তাই নয়, জিনিসগুলো ইউজ করা হচ্ছে সেগুলোরও ইউজের মাত্রা সঠিক হচ্ছে, না কম নয় বেশি। এই এইভাবে যদি করা যায়, মানে যদি এগোনো যায়, প্রায় প্রচুর ফার্মার আমাদের এই খারিফ ও রবি মরশুমে এই ডিজিটালের সাহায্যে এবং ইনফরমেশন শেয়ারিং সেগুলো কিন্তু ডিজিটালভাবে আমরা করতে পারছি খুব সহজেই। কিষাণ সারথি পোর্টাল চালু করা হয়েছে, ডাইরেক্ট কৃষকরা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা অন্যান্য সায়েন্টিস্টদের সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ পাচ্ছে। আরেকটা আপনি যেটা বললেন ই ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটিং, এর সাথেও প্রায় 1400 বেশি মান্ডি কে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা গেছে। তাহলে কি করা হয়েছে, তাদের ঘরে কিষাণদের উৎপাদিত পণ্য, সেই উৎপাদিত পণ্যগুলোকে খুব সহজেই তারা জাতীয় স্তরে বসে নিলামে তুলতে পারছে এবং সেরা দাম পাচ্ছে,
0: মানে সেটা ওই
1: অনলাইনে মানে ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে। এবং প্রচুর চাষি ভাই কিন্তু এতে উপকৃত হচ্ছে।
0: একটা সময় ধারণা ছিল কৃষি মানে ওই মাঠে ময়দানেই থাকবে, ওখান থেকে কোনো ফোড়ে বা দালাল চক্র তারা মিডিল টার্ম হয়ে কাজ করবে, কিন্তু এই যে কেন্দ্রীয় সরকারের বা মাননীয় প্রধানমন্ত্রী মস্তিষ্ক প্রসূত যে চিন্তা ভাবনা ডিজিটাল ভারত, ডিজিটাল কৃষি বা এই

0: রপ্তানির ক্ষেত্রে লোকাল টু গ্লোবাল এর ভূমিকাটা ঠিক কিরকম?
1: ভারতীয় কৃষি এখন সারা বিশ্বে সমাদৃত। জিআই ট্যাগ করেছি আমাদের বারুইপুরের পেয়ারা, যেমন জিআই ট্যাগ হয়েছে, এরকম বিভিন্ন জিনিসগুলোকে আমরা জিআই ট্যাগ করতে পেরেছি, তাতে আমাদের মূল্যটির আমাদের অস্তিত্বকে প্রমাণ করেছে। এছাড়া আমাদের কৃষি রপ্তানি প্রায় 2024-25 আর্থিক বছরে রপ্তানি হয়েছে প্রায় $52 বিলিয়ন উপরে, যা আমাদের দেশের মূল্য অনুযায়ী প্রায় 4 লক্ষ কোটি টাকা, এবং যা পণ্য আমাদের রপ্তানির মোট 11.86% শেয়ার করে। বিশ্বের প্রায় 200টিরও বেশি দেশে ভারতীয় কৃষি পণ্য রপ্তানি হচ্ছে, এবং এই শীর্ষ পণ্য রপ্তানিগুলোর মধ্যেই আছে সামুদ্রিক পণ্য,
0: তার সাথে সামুদ্রিক পণ্য
1: মানে মাছ, চিংড়ি ইত্যাদি, এবং বাসমতি, নন বাসমতি চাল, এবং বাসমতি চাল, মশলা, এবং মাংস, চিনি, কফি ইত্যাদি, এইগুলো কিন্তু আমাদের করা হয়। আমাদের ভারতীয় কৃষির রপ্তানির শীর্ষ গন্তব্যগুলি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব, চীন, বাংলাদেশ, সৌদি আরব, ভিয়েতনাম, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি।
0: মানে শুধুমাত্র আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষিকাজ করছেন, মাছ চাষ করছেন বা পশুপালন করছেন, তাদের আর এই চিন্তাটা থাকছে না যে আমি মার্কেটিংটা কোথায় করব।
1: একদমই তাই, এবং মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমেও অনেক দেশের সাথে ভারতীয় কৃষি পণ্যের নতুন দরজা খুলেছে। আমাদের ভারতীয় কৃষকরা আত্মনির্ভর ভারত গঠনে এবং লোকাল টু গ্লোবাল এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের কৃষকরাও বদ্ধপরিকর।
0: এছাড়া কৃষক বন্ধু যারা রয়েছেন তাদেরকে পরামর্শ দেওয়া হয় যে এফপিও গঠন করুন আপনারা, এই ব্যাপারে কেন্দ্রের কিরকম অবদান রয়েছে?
1: এফপিও মানে হচ্ছে ফার্মার প্রডিউসিং অর্গানাইজেশন, বা এফপিসিও অনেক সময় বলা হয়, সেটা হচ্ছে ফার্মার প্রডিউসিং কোম্পানি। এই কনসেপ্টটাই আমাদের দেশে স্টার্ট করা হয়, এবং তাতে আগে আমাদের পণ্য বিক্রি নিয়ে যেটা আগে বললাম ওইদিকে একটু চিন্তা করতে হতো, এখন বলা হচ্ছে চাষিরাই তাদের নিজেদের কোম্পানি নিজেরাই তৈরি করতে করতে পারে। হ্যাঁ, এইটার কারণে প্রায় 10,000-এর বেশি এফপিও বা কৃষক উৎপাদন সংস্থাকে গঠন করা হয় সরকারি সাহায্যের মধ্যে রেখে। এখন তার কিন্তু কোম্পানি এখন আরো অনেক বেড়ে গেছে, যেগুলো 10,000-এর থেকেও বাইরে অনেকে খুলেছেন, এবং এই কোম্পানিগুলোকে গঠন করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে ছোট ছোট যে ক্ষুদ্র কৃষক তাদেরকে FIG মানে ফার্মার ইন্টারেস্টিং গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে একত্রিত করা, কিনা তারা দাম পায়। ভবিষ্যতে এই ডিজিটাল কৃষি মিশনের মাধ্যমে এই চাষি ভাইদের কিন্তু আরো এক জায়গায় নিয়ে এসে এদেরকে দিয়ে তাদের নিজস্ব উৎপাদিত প্রোডাক্টকে যাতে আপ টু লোকাল মার্কেট থেকে শুরু করে গ্লোবাল মার্কেটে তারা যেন বিক্রি করতে পারে সেদিকে নজর দেওয়ার জন্য বলা হচ্ছে। এইগুলোর ক্ষেত্রে আমার দেখা মেনলি আমাদের যে বিভিন্ন মধু এবং ছোট ছোট প্রোডাক্ট, এইগুলো কিন্তু এফপিসিরা তাদের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে বিক্রি করতে পারছে।
0: আমরা তো আলোচনা করছি কেন্দ্র সরকারের 12 বছর, সেই 12 বছর করতে গিয়ে বিভিন্ন রকম প্রকল্পের কথা বললেন, বিভিন্ন রকম উন্নয়নমূলক দিকের কথা তুলে ধরলেন। এই যে কৃষিক্ষেত্রে বা পরিকাঠামো যদি আমরা কথা বলি, আপনি দীর্ঘদিন ধরে কৃষি নিয়ে কাজ করছেন, বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষকদের ক্ষেত্রে, আমরা যদি একটা পরিমাণ জানতে চাই, খাদ্যশস্য উৎপাদনের একটা পরিমাণ যদি আপনাদের থেকে পেতে চাই, কি পরিমাণে হচ্ছে এত কিছু উন্নয়নের পরেও?
1: আমি তাহলে আগের একটু কথা বলি। 2013-14 সালে ভারতের মোট খাদ্যশস্য উৎপাদন ছিল 265 মিলিয়ন টন, কিন্তু সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে 357.7 মিলিয়ন টনে, অর্থাৎ প্রায় 35% বৃদ্ধি পায়। এইটা একটা বড় বিষয়, এবং এবছর আমরা ইন্টারন্যাশনাল ইয়ার অফ উমেন ফার্মার্স হিসেবে পালন করছি সারা বিশ্বে, তো আমাদের মহিলাদেরও কিন্তু এখানে অনেক বেশি রোল আস্তে আস্তে বেড়েছে, এবং তার সাথে সাথে এই এই সাফল্যের পিছনে আর একটা জিনিস হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মিশন, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা উন্নত বীজ, বৈজ্ঞানিক চাষাবাদ এবং প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে পেরেছি।
0: বা এবারে আমাদের রাজ্য বা আমাদের দেশের ক্ষেত্রে তৈলবীজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তৈলবীজ উৎপাদনের ক্ষেত্রে কিরকম বিভিন্ন সাহায্য নিয়ে কতটা কি পরিমাণ বেড়েছে?
1: হ্যাঁ, তৈলবীজ আমাদের দেশে একটু ভূমিকা বলতে, আমাদের একটু প্রোডাকশন আগে কমই হতো, কারণ আমাদের তৈলবীজকে বাইরে থেকে নিতে হতো। 2014-15 সালে তৈলবীজ প্রায় 27.5 মিলিয়ন টন, সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 43 মিলিয়ন টনে, অর্থাৎ আমরা প্রায় 56% এর উৎপাদন বৃদ্ধি করতে সম্ভব করতে পেরেছি আমাদের কৃষক বন্ধুরা, এবং এই বৃদ্ধির ফলে ভারতে আমদানি যে তেলের উপর যে নির্ভরতা সেটা অনেকটা কম করতে সাহায্য করেছে। যদিও এখনো আমাদের তেল আমদানি করতে হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়, এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র বা ইউনিভার্সিটি

0: এতে সিড হাব তৈরি করা হয়েছে তৈলবীজের ক্ষেত্রে, তো সেইগুলোকে আরো হেল্প করছে। শুধু তৈলবীজ নয়, আমাদের উদ্যান পালনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সাফল্য অনেকটাই বেড়েছে। আমাদের 2013-14 সালে প্রায় 280.7 মিলিয়ন টন তৈলবীজ আমরা করতাম, সেটা কিন্তু বেড়ে 369 মিলিয়ন টনে পৌঁছেছে, অর্থাৎ প্রায় 31% উদ্যান পালনের ফল, শাকসবজি, ফুল ইত্যাদি। এটা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে প্রাকৃতিক কৃষি। প্রাকৃতিক কৃষির দিকে আমরা যখন ঝুঁকেছি, তখন কিন্তু আমরা এইগুলোকে আরো বেশি বৈচিত্র্য আনতে পেরেছি।
1: আর 2047-এ মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে বিকশিত ভারতের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি, এবং সেখানে বিভিন্ন রকম কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন, কখনো কখনো বিকশিত ভারত অভিযান, তারপর ক্ষেত বাঁচাও অভিযান, এবং এখন জোর দেওয়া হচ্ছে যে প্রাকৃতিক কৃষির উপরে। এই ব্যাপারটা কিভাবে কাজ করছে?
0: প্রাকৃতিক কৃষি হচ্ছে আমাদের আদি এবং একমাত্র সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনার ভবিষ্যৎ। এই জন্য সারা দেশ জুড়ে প্রাকৃতিক কৃষি নিয়ে অনেক আলোচনার কেন্দ্র হলে স্টার্ট করা হয়েছে আমাদের। বিশেষ করে দেখা যাচ্ছে যে ন্যাশনাল মিশন, সেটাও কিন্তু এর মধ্যে ধরা হয়েছে, এবং এই প্রাকৃতিক কৃষি নিয়ে প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে, এবং বিভিন্ন শুধু আমাদের কৃষক বন্ধুদেরও নয়, আমাদের বিভিন্ন যারা সরকারি বা অন্যান্য অফিসার আছে তাদেরকেও প্রাকৃতিক কৃষি নিয়ে আপডেট করানোর চেষ্টা করা হচ্ছে। এর একটাই কারণ হচ্ছে প্রাকৃতিক কৃষিকে ভিত্তি করে আমাদের আগামী দিনগুলো সেখানে এগিয়ে যেতে হচ্ছে। এক্ষেত্রে আমাদের বলার আরেকটা বিষয় হচ্ছে, প্রাকৃতিক কৃষি কিন্তু শুধু একটা কৃষি বা একক কৃষিকে নিয়ে এগোলে হচ্ছে না। প্রাকৃতিক কৃষি কিন্তু ডিপেন্ড করছে আমাদের পশুজ বর্জ্য পদার্থের উপরে, তাই আমাদের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম বা সমন্বিত চাষবাস সেদিকে সবসময় রাখতে হবে। চাষি ভাইদের বাড়িতে কিন্তু গরু বা এই সমস্ত গবাদি পশুকে রাখতে হবে, তাদের বর্জ্য পদার্থ দিয়েই কিন্তু আমরা বিভিন্ন রকম, যেমন ভার্মি কম্পোস্ট কি করে তৈরি হবে, আমরা গোবর না পেলে ভার্মি কম্পোস্ট তৈরি করতে হবে, সেই সারটি আমাদের জমিতে দিতে হবে, এবং ভার্মি ওয়াশ যে বার হবে সেই ভার্মি ওয়াশটিকে কিন্তু আমাদের ফুল গাছ তাদের ইত্যাদি জায়গায় দিতে হবে। এইভাবে যদি আমরা করতে পারি, আমাদের রাসায়নিক থেকে ধীরে ধীরে সরে আসতে হবে, বেরিয়ে আসতে হবে, তবে কিন্তু আমাদের যে প্রোডাক্টটি তৈরি হবে সেটাও খুব ভালো প্রোডাক্ট তৈরি হবে এবং গ্লোবালি সেটা অ্যাকসেপ্টেড হবে।
1: আর এছাড়া আরেকটা যেটা এখন রানিং, এই যে আমাদের জুন মাস চলছে এবং এখানে 1 জুন থেকে 30 জুন পর্যন্ত যে ক্ষেত বাঁচাও অভিযান চলছে, আপনারা করছেন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে, এখানে কিভাবে সাড়া পাচ্ছেন বা কেমন ভাবে কাজ চলছে?
0: না, এবছর আমরা যে এই লাস্ট গত মাস ধরে চলছে তাতে তো আমরা দেখেছি প্রায় প্রচুর, আমি এইটুকু বলতে পারি যে আমাদের যে ক্ষেত বাঁচাও অভিযান চলছে তাতে কিন্তু সারা ব্যাপকভাবে সারা দেশ জুড়েই হচ্ছে। তার যে মেইন ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই কৃষকদের এর প্রতি ইন্টারেস্ট, কৃষকদেরও কিন্তু আমাদের এই প্রাকৃতিক কৃষি বা ইত্যাদির প্রতি যথেষ্ট ইন্টারেস্ট আছে এবং তারা কিন্তু করতেও উদ্যোগী। তো আমাদেরকে সবসময় কৃষকদের পাশে থেকে তাদের প্রাকৃতিক কৃষিতে আরো বেশি এনকারেজমেন্ট দিতে হবে, তাদের পাশে থাকা হচ্ছে।
1: এবং সেই সঙ্গে কৃষকরা তো থাকছেন, তার পাশাপাশি যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্প, বিশেষ করে অন্যান্য খাতে যা হচ্ছে হচ্ছে সেগুলো আলাদা প্রসঙ্গ, কিন্তু আমরা যেহেতু কৃষি ব্যাপারটা দেখছি এবং আপনারা দীর্ঘদিন ধরে কৃষি খাত নিয়েই কাজ করছেন, তাই কৃষি খাতে বিভিন্ন রকম যে উন্নয়নমূলক প্রকল্পগুলো চলছে কেন্দ্রীয় সরকারের, সে জায়গা
0: আমি যেমন বলি, আমাদের এই ক্ষেত বাঁচাও যে অভিযান চলছিল তাতে আমাদের, আমি 15 জুন অবধি যা হয়েছে তাতে প্রায় 8,746টা প্রোগ্রাম হয়েছে, এবং তাতে প্রায় 11,82,327 জন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে,
1: মানে এতজন কৃষক
0: এবং তার মধ্যে প্রায় 143 লক্ষেরও বেশি আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে রিচ করেছি। এটা আবার 30 তারিখে চলবে, মানে প্রায় আমরা ধরে নিতে পারি আমরা আরো মানুষের কাছে পৌঁছাবো। এবং আমরা এই ক্ষেত বাঁচাও, আমরা এটাই একটা স্লোগানই আমরা বলছি যে ক্ষেত বাঁচাও এবং ভবিষ্যৎ সাজাও। আর একটা জিনিস হচ্ছে সুব্রতদা, আপনার কথার সাথেই বলি, সেটা হচ্ছে এই প্রাকৃতিক কৃষির সাথে কিন্তু যেরকম আমি বললাম পশুপালনও যুক্ত, আরও আমাদের প্রকৃতিও যুক্ত। তার মধ্যে যেমন আমি বলি আমাদের এই ফুল বা এইগুলো পরাগ মিলন যেগুলো করতে হয় কারা করে, ন্যাচারালি করে কি আমাদের মৌমাছির দ্বারা, কিন্তু এই মৌমাছিরাই এখন অনেক সমস্যায় আছে। কেন? পার্টিকুলারলি আমাদের এই বিভিন্ন পেস্টিসাইড ইউজ করা হচ্ছে
1: অতিরিক্ত
0: পরিমাণে, এবং আমরা এগুলোকে অতটা গুরুত্ব দিচ্ছি না, এর কারণে কি হচ্ছে মৌমাছি ধীরে ধীরে কমছে। একটা তথ্য বলে যে পৃথিবীতে যেদিন মৌমাছি শেষ হয়ে যাবে তার পাঁচ বছরেরও বেশি আমরা বাঁচতে পারবো না। তো তাই এই মৌমাছি যাতে আবার ফিরে আসে এই জন্য আমাদের বক্স বসাতে হচ্ছে, বক্সে করে মৌমাছিকে মানে চিনি জল দিয়ে রাখতে হচ্ছে, এইভাবে কষ্ট করে আমাদেরকে মৌমাছিকে ধরে রাখতে হচ্ছে। তো আগামী

0: দিনে আমাদের এদের প্রতিও খুব ভাবে কনসেন্ট্রেট করতে হবে। এবং শুধু তাই নয়, অনেক বন্ধু পোকা হয়, যেমন তারা অন্য পোকাদেরকে রেগুলেট করে, কন্ট্রোল করে, সেই বন্ধু পোকাগুলোকেও যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি সেই দিকে খেয়াল রাখ। পেস্টিসাইড ইউজ করলে সব পোকা মরে যাচ্ছে, কিন্তু আমাদের দেখতে হবে বন্ধু পোকাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের প্রকৃতি নির্ভর কৃষিকে রেখে, প্রকৃতিকে না নষ্ট করে আমরা যদি আগামী ভবিষ্যতে এগিয়ে যাই, সেটাই হবে আমাদের আসল প্রাকৃতিক কৃষি।
1: প্রকৃতিকে বাঁচাতে গেলে, এবং আমরা যদি যে সাস্টেনেবল এগ্রিকালচারের কথা বলছি বারবার, অদূর ভবিষ্যতে যদি আমরা এই বিষয়কে নবজাতকের কাছে বাসযোগ্য করে যেতে চাই, তাহলে বোধ হয় এইভাবেই আমাদের এগোতে হবে। প্রকৃতিকে বাঁচিয়ে তবে প্রাকৃতিক কৃষি করা সম্ভব।
0: এইটুকু বলতে পারি যে এই অগ্রগতির পাশাপাশিও আমরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হই, যেমন সেগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং ছোট ছোট জমি বা ঠিকঠাক চাষের জায়গা নেই, এবং বাজারের যে ওঠানামা করে না, আমাদের বাজার তো সুস্থায়ী বাজার এখন অবধি আমরা করতে উঠতে পারিনি। তবে এই লাস্ট এক দশকে যা আমরা চেঞ্জ দেখেছি, তাতে আমরা বুঝতে পারছি যে এই বৈচিত্র্যময় ও যে সুস্থায়ী কৃষি ব্যবস্থা আমাদের আগামী দিনে জরুরি, এবং আমরা সেই পথেই এগোচ্ছি। আমরা 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত অর্থনীতিতে করার যে টার্গেট রেখেছি, তার মধ্যে কিন্তু আমাদের কৃষি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের কৃষক বন্ধু, আমরা এবং আপনারা সকলে মিলে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে।
1: অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা করছিলাম যে কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ, সে বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে বললেন সোনারপুর আড়াপাঁচে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর স্বাগত ঘোষ। সেই সঙ্গে এইটুকু বলার যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো যদি বাস্তবায়ন করতে হয় বা হচ্ছে বা আগামীতে হবে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের আকাশবাণী কৃষি বিভাগ। সেই সঙ্গে আপনারা তো রয়েছেন সর্বোপরি কৃষকরা। দেশ এগিয়ে চলবে, অর্থনৈতিক এগিয়ে চলবে, আমরা উন্নত ভারতে এগিয়ে যাব, বিকশিত ভারত 2047-এর দিকে। আজ এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। ডক্টর ঘোষ, আপনাকে অশেষ ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুগবাণী। যুগবাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।

0: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে কবিগান, পরিবেশন করছেন নির্মল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ।

ছিল। একদিন কালিদাস যখন সভাতে বসে আছে, রাজা জিজ্ঞাসা করছে, হারে এই সামনে একটা শুকনো কাঠ পড়েছিল, সে কাঠটিকে দেখে জিজ্ঞাসা করছে, বলতো ওইটা কী পড়ে আছে? এক এক করে আটজন কবি বলল, শুষ্কন কাষ্টং তিস্তটি অগ্রে। সবাই যাওয়ার পরে কালিদাসকে জিজ্ঞাসা করলো, কালিদাস বলো তো কী পড়ে আছে? কালিদাস বলে, নীরস তরুবর পুরত ভাগে, বলে আজ থেকে তুমি শ্রেষ্ঠ কবি। বলে সেদিনই থেকে

করলেই ভালো, ছেলে কোলে আসে নাই। এই যে নাম যারে নন্দ যার যশোমতি ছিল, বাবা সন্তানের কর্ম তারা কিছু না করিল। আর দৈব কি আর বসুদেব তারা কত কর্ম করিয়ে, বাবা কারাগারে বাঁধা ছিল জানাই কথা ধরিয়ে। ওরে এত কষ্ট করিয়ে আমার ছেলে প্রসব করলো।

আমার এক ভদ্রলোক চাকরি করত, সে মনে মনে হাই একদিন একজন লটারির টিকিট বিক্রি করছে তার পাশ দিয়ে যাই, সে বলছে যোগ বাবু এক ঘর টিকিট নিয়ে যান না,

0: এতক্ষণ শুনলেন কবিগান, পরিবেশন করলেন নির্মল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। সমীক্ষা, শিরোনাম জেনারেশন গ্যাপ, আজকাল পরশুর গল্প, বলছেন শিবরাম দে।
1: গল্প হলেও সত্যি, ছবির সেই দৃশ্যটার কথা মনে আছে নিশ্চয়ই, যেখানে বাবা কাকা জ্যাঠার সঙ্গে নব্য প্রজন্মের ভাইপো খেতে বসেছে, তাদেরকে ব্যঞ্জন সাজিয়ে খেতে দিচ্ছে মা কাকিমারা। বাড়িতে আর এক প্রজন্মের নবদীপর এক বৃদ্ধ রয়েছেন। তিন প্রজন্মকে একই ফ্রেমে ধরে রেখে তাদের চিন্তাধারা, ইচ্ছে, মানসিকতাকে তুলে ধরা হয়েছে। একান্নবর্তী পরিবারে থাকলেও নিজেদের মধ্যে ছোটখাটো ঝগড়া তর্ক রোজই চলে। স্পষ্টভাবে প্রতীয়মান হয় তিনটি ভিন্ন প্রজন্মের পৃথক ভাবনাচিন্তা, বোধ, মানসিকতা। আগে কি সুন্দর দিন।

0: কাটাইতাম, এই আক্ষেপ বোধহয় চিরকালীন। যখন 75-এর এক প্রৌঢ়কে এই আক্ষেপ করতে শুনি, তখন প্রশ্ন করতে ইচ্ছে হয় আগের বলতে কোন সময়টা বিবেচ্য, কারণ তার পূর্ববর্তী প্রজন্মের কাছেও আগের দিনটা আরও সুন্দর ছিল। আসলে প্রজন্মের ধারা একটা সতত প্রবাহমানা নদীর মতো, নদীর জোয়ার ভাটা হয়, মাঝে মাঝে কুল ভাঙে গড়ে, কিন্তু সে বহমানই থাকে। নদীর দুই পারের লোকজনই ভাবে অপর পারটা কত ভালো, তৈরি হয় নতুন শব্দবন্ধ, জেনারেশন গ্যাপ বা প্রজন্মগত ব্যবধান। তবে এটা ঠিক, সময়ের সঙ্গে সঙ্গে জেনারেশন গ্যাপের স্বরূপ বেশি তীব্র আর প্রকট হয়েছে গত 2-3 দশকে। তার কারণ হিসাবে বলা যায় প্রযুক্তিগত শিল্পের রমরমা, মুক্ত অর্থনীতি, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বায়ন ইত্যাদি। সব যুগের সব ভালো বা মন্দ একসঙ্গে ঘটে না এবং তা সম্ভবও নয়। অতীতচারিতা, প্রচলিত মূল্যবোধের আকাঙ্ক্ষা থাকার মধ্যে অন্যায়ের কিছু নেই, কিন্তু দেখতে হবে যুগের প্রয়োজনে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা যাচ্ছে কি না। সন্তানদের প্রতি বাবা মায়ের ভালোবাসা অকৃত্রিম, কিন্তু কখনো কখনো সন্তানদের জীবনে অতিরিক্ত হস্তক্ষেপে উপকারের চেয়ে অপকারই বেশি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তানদের প্রতি আকাশ ছোঁয়া প্রত্যাশা। নিজেদের জীবনে বহু আত্মত্যাগ করে সন্তানকে বড় করেন অনেক বাবা মায়েরা, হয়তো মনের গহন কোণে সেই প্রত্যাশার বাষ্প জমে হয়, সন্তান প্রতিষ্ঠিত হলে বার্ধক্যের সময় সে অবলম্বন হবে, কিন্তু বর্তমান সময়ের বাস্তব পরিস্থিতিতে বহু ক্ষেত্রেই তা ঘটে না। বিভিন্ন কারণে সন্তান ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েন, ফলে বাবা মায়েরা ভুগতে থাকেন অব্যক্ত যন্ত্রণায়। এখানেই জানতে ইচ্ছে করে আজ 21শ শতকের 1/4 পেরিয়ে এসে নতুন প্রজন্মের যারা বাবা মা হচ্ছেন বা আগামী দিনে হবেন, তাদের মনে কী প্রত্যাশা থাকবে তাদের সন্তানদের ঘিরে? তারাও কি পূর্বজদের পথে হেঁটে ভুগবে প্রত্যাশা পূরণ না হওয়ার যন্ত্রণায়, নাকি আসবে বড়সড় পরিবর্তন, যাকে বলা যায় প্যারাডাইম শিফট? সময়ের দাবিতেই যেমন যৌথ পরিবার থেকে এসেছে অনু পরিবারের প্রাধান্য, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও ভাবনা চিন্তায় ব্যাপক পরিবর্তন অনেক দিন ধরেই চর্চিত। সবকিছু মেনে নিয়ে শুধু সংসার ও সম্পর্কের নাম টিকিয়ে রাখা, নাকি ফুরিয়ে যাওয়া সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের মতো নতুন জীবন খুঁজে নেওয়া, এ প্রশ্নের এক কথায় কোনো সমাধান দেওয়া অসম্ভব। অনাগত সময়েই দিতে পারে সেই উত্তর। বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, পরিবার ভাবনা, বিবাহ, বিভিন্ন সামাজিক বিষয়ে সময়ের খুব গুরুত্বপূর্ণ বাঁকে আমরা অবস্থান করছি। আগামী কয়েক প্রজন্মের মধ্যে আমাদের আজন্ম পরিচিত কিছু সামাজিক রীতিনীতিতে বড় সড় বদল আসতে পারে। তবে একটা কথা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, অতি আধুনিকতা বা অন্ধ অনুকরণজনিত স্বেচ্ছাচারিতার কুফল সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। তাই সময়ের নিরিখে শুধু নয়, পুরনো বা বর্তমান সব যুগেরই ভালো দিকগুলো নিয়ে অতীত ও বর্তমানের সার্থক মেলবন্ধন ঘটাতে পারলে তবেই সম্ভব সুন্দর ভবিষ্যতের স্বপ্নকে বাস্তব রূপ দেয়া।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম জেনারেশন গ্যাপ, আজকাল পরশুর গল্প, বললেন শিবরাম দে।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এরও বেশি শিল্পোদ্যোগী এবং 2,000,000 কৃষক এর ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়েনারে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন, 6 জন নিখোঁজ। রাষ্ট্রপতি নতুন দিল্লিতে এবছরের ডুরান্ট কাপ প্রতিযোগিতার ট্রফি ও পতাকার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। ফিফা বিশ্বকাপে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। আর্জেন্টিনা খেলবে।

0: মিশরের বিরুদ্ধে, সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দিয়েছেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্দো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যা, ইয়া इंडो पैसिफिक की स्टेबिलिटी, ग्लोबल साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है।
0: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। দুই দেশের জনগণের সুবিধার জন্য ইউপিআই সহ ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, স্টার্ট আপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বোরবুদুর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সফরের মধ্যে যোগাযোগের প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের ওপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থাকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করে শ্রী মোদী আশা করেন, এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। দিল্লি সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় 5,000 হেক্টর জমিকে বনভূমি হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। 20,000-এরও বেশি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষকের ক্ষমতায়নের লক্ষ্যই হচ্ছে এই প্রকল্প। নতুন দিল্লিতে শ্রী চৌহান জানান, এর ফলে কৃষিক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
2: प्रधानमंत्री जी के विजन के कारण भारत की कृषि तेजी से बदल रही है। विकसित भारत के लिए विकसित कृषि, समृद्ध गांव, समृद्ध किसान, उसमें सरकार अपने सारे प्रयत्न कर रही है, लेकिन सरकार के साथ अगर बाकी संगठन भी जुड़ते हैं तो काम और तेजी से आगे बढ़ता है। और प्रगति कार्यक्रम के अंतर्गत ये तय किया है कि अभी तक 26,000 कृषि उद्यमी ट्रेंड करके, छोटे छोटे कृषि उद्यमी इन्होंने तैयार किए हैं जो एक गाँव में काम करते हैं और गाँव की कृषि को बदलने के लिए 100-200 किसान को साथ जोड़ते हैं।
0: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়েনারের মেপ্পাড়ির কাছে কল্লাড়িতে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জনকে উদ্ধার করে মেপ্পাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দলগুলি সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ চালানোর সময় মেপ্পাড়ি থানার এক সাব ইন্সপেক্টর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম বর্ষণের ফলে ওয়েনার কান্নারি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওয়েনার ও কোজিকোড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। আগামীকাল ওয়েনারে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে অগ্রসর হবে।

0: কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল গুজরাট, কঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থানের পূর্বাংশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাখাচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আরাখাচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক অনুযায়ী ওয়াশিংটন ডিসি তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তি করবে, না হয় অসমাপ্ত লড়াই শেষ করবে। ইরান এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহরাইনের মধ্যে সহযোগিতার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। বাহরাইনে তার দুদিনের সফর আজ শেষ করেন ডক্টর জয়শঙ্কর। সফরকালে বিদেশমন্ত্রী বাহরাইনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির বিষয়গুলিও স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক সংক্রান্ত ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়ন এর ফলে ত্বরান্বিত হচ্ছে। শ্রী গড়করি নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে ভাষণ দিতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির আবরণ উন্মোচন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করে শ্রীমতী মুর্মু বলেন, নতুন দলের অন্তর্ভুক্তি ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে।
1: ফুটবল বিশ্বকে সবচেয়ে লোকপ্রিয় খেল মেসে এক। এ খেল উৎকৃষ্টতা, একতা ওর খেল ভাবনা কা এক অনুপম উদাহরণ। ফুটবল লোগোঁ কো এক দূসরে সে জোড়তা। খেল ভাবনা কা মহত্ব কেবল খেলো তো সীমিত নেই, এ এক মহত্বপূর্ণ জীবন মূল্য জো হামে সমানতা, সহযোগ ওর বিপরীত পরিস্থিতিও মে ভি দৃঢ় বনে রহনে কি শিখ দেতা।
0: রাষ্ট্রপতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। অ্যাটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম সালার মিশর। মেসি সালার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একমাত্র গোলটি করেন মিকেল ম্যারিনো। শেষ 8-এ স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এর বেশি শিল্পোদ্যোগী এবং 20,000,000 কৃষকের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রকল্প। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব। শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট? কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে, কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা

0: ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
1: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
2: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত 8টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। রাত 8:30 কথায় কাহিনী, নাটক স্বর্গের বিচার, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব, এই বিষয়ে একটি আলোচনায় অংশ নিয়েছেন অধ্যাপিকা ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা সুতপাতে, প্রযোজনা সাহনাজ আব্দুর রফ। শুনবেন প্রথম পর্ব। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। 9:30 শ্রবণী পত্রিকা শীর্ষক অনুষ্ঠান, কবির মুখোমুখি কবি। কবি সুধীর দত্তের সঙ্গে কথা বলেছেন আর এক কবি পার্থজিৎ চন্দ। 10টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 নজরুল গীতি, শিল্পী অস্মিতা মণ্ডল। 10:45 আধুনিক গান, শিল্পী জয়া সিংহ ভট্টাচার্য। 11টায় দোতারা, শিল্পী নবনীল সরকার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত। 11:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী প্রবীর ধারা।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। তারাতলায় নির্মীয়মান গুদামঘরের শেড ধসে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান। রাজ্যের তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ২৪শে জুলাই ওই তিনটি আসনে ভোট গ্রহণ। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বেআইনি আর্থিক

লেনদেনের অভিযোগের তদন্তে আজ ইডি কলকাতার মোট 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। আসি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন।

0: রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা, একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদের ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আমাদের কোন লোকের যদি কোন টাইমের মধ্যে কোন শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে।
1: নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের দাবি শোনার পাশাপাশি আর্থিক ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাড়িপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বাড়িপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের পাশাপাশি গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। এছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন শ্রী অধিকারী। বাড়িপুর থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনি পাত্র আজ সকালে বাড়িপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। বাড়িপুরে নাবালিকার মৃত্যু ও নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন।
2: যারা যারা অ্যাকিউজড, মোটামুটি সবাইকে ধরা হয়েছে, একজন বোধহয় পলাতক, বাট মেইন অ্যাকিউজ তাকে ধরা হয়েছে। যেভাবে অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে, আমি এবার ভিডিও দেখেছি, সেই সমানভাবে অত্যাচারটা যেন এদের উপরেও হয়, আইন মেনে অবশ্যই, এবং নেশাতে ধূর্ত হয়ে এরা এই কাজটা করেছে। সুতরাং যেখানে যেখানে ইল্লিগাল লিকার শপস হচ্ছে, প্রত্যেকটা ইল্লিগাল শপস ডেমলিশ করে দাও।
1: পরে বিধানসভা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারও ঘটনাস্থলে যান। এদিকে বাড়িপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ দলের হুগলি সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে শ্রীরামপুরে এসে বলেন, রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতি অসামাজিক কাজকে রুখে দেওয়ার ব্যবস্থা করছে, এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
3: আকবর, হুমায়ুন, বাবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, এদের সরকার দেখো, এটা বিজেপি সরকার, আইনের শাসন এখানে। রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতিকে অ্যাড্রেস করছে এবং যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করছে।
1: বাড়িপুরে নাবালিকা ধর্ষণ করে খুনের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে বর্ধমানে আজ কংগ্রেসের মোমবাতি মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতির জন্য পুলিশের কাজের পদ্ধতি ও প্রণালীতে আমূল সংস্কারের প্রয়োজন বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বাড়িপুরে 17 বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ধসে প্রাণহানির মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ এক অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে তিনি বলেন, অর্থ দিয়ে প্রাণহানির ক্ষতিপূরণ করা সম্ভব নয়, তবে সরকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে।
4: যে সরকার মানবিক সরকার, কোন মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না। প্রথমত আমাদের চেষ্টা থাকবে বিগত সরকার বা কর্পোরেশনের যে সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য এই ধরনের ঘটনা বারংবার কলকাতা শহরে ঘটছে, গার্ডেন ব্রিজ থেকে তারাতলা, সেগুলো থেকে আমরা যাতে কলকাতা তথা রাজ্যবাসীকে মুক্তি দিতে পারি।
1: পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে, ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য এক নির্দেশে জানিয়েছেন, বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলের সময়সীমা বেলা 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। 1000-এর বেশি লোকের জমায়েত করা যাবে না। রাস্তার একটিমাত্র লেন দিয়ে মিছিল করতে হবে। উল্লেখ্য, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এর আগে কলকাতা পুলিশের কাছে এই মিছিলের জন্য আবেদন করা হলেও তা খারিজ করে দেওয়া হয়। এরপরই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। আজকের প্রসঙ্গে এবারের বিষয় প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। স্থানীয় সংবাদের পরই অনুষ্ঠানটি

0: শোনা যাবে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন তাদের 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 50% এই মুহূর্তে দেওয়া হবে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। আজ অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের বাকি অঞ্চলে সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হলেও কলকাতা পুরসভার ক্ষেত্রে ব্যাংকের তথ্য সংক্রান্ত কিছু সমস্যা থাকায় তা দেওয়া সম্ভব হয়নি। এখনও পুরোপুরি সমস্যা না মিটলেও প্রায় 30,000 অবসরপ্রাপ্ত কর্মীদের কিছুটা স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অর্থ দপ্তর জানিয়েছে। সাংসদ অভিষেক ব্যানার্জির বেআইনি আর্থিক লেনদেনে তদন্ত করতে আজ ইডি কলকাতার মোট 5টি জায়গায় তল্লাশি চালায়। তারা চার্টার্ড বিমানের ভাড়া কোথা থেকে এসেছে, কাদের সঙ্গে কত টাকার লেনদেন হয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই অভিযান বলে জানা গেছে। এদিন লালবাজার সংলগ্ন এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ, বৌবাজার, রাজারহাট, নিউটাউন ও আশপাশের এলাকায় তল্লাশি চলে। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প নিয়ে জোড়া এফআইআর এর পর নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। গত সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ছাড়াও সুমিত্রায় জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলা শাসক ও স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ ও তাকে রক্ষা কবচ দেওয়া সংক্রান্ত মামলা দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিকে আজ প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদনের শুনানিতে তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভির প্রশ্ন তুলেছেন ইডির আদৌ এই মামলায় গ্রেপ্তার করার ক্ষমতা আছে কিনা। আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। দুর্গাপুরে আজ জেআইএস এডুকেশন এক্সপো 2026 উদ্বোধন করেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য, কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার, জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কৃষি উন্নয়নের স্বার্থে তাদের গবেষণায় কর্পোরেট সংস্থাগুলিকে বিনিয়োগের আবেদন জানিয়েছে। কলকাতায় আজ আইসিএআর এর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কনক্লেভ অনুষ্ঠানে সচিব জ্ঞানেন্দ্র ত্রিপাঠী এক ভিডিও বার্তায় দেশের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ায় দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। আগামীকাল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক জরুরি সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েক ঘণ্টায় ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো ও দমকা হাওয়া বয়ে যাবে। বাতাসের গতিবেগ সর্বোচ্চ 45 কিলোমিটার প্রতি ঘণ্টা ছাড়াতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আগামী 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে হিমালয় সন্নিহিত 5 জেলাতেই। দার্জিলিং ও কালিম্পং জেলায় অতি বৃষ্টির কারণে ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন আজকের প্রসঙ্গ।

0: আজকের প্রসঙ্গের এবারের বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর ও সে দেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং
1: জাভা ও বালিদ্বীপ সফরে গিয়ে রবীন্দ্রনাথ নির্মল কুমার মহালনবিশকে লিখছেন, যে সাধনায় লোভকে ভিতরের দিক থেকে দমন করে সেই সাধনা ধর্মের, কিন্তু যে সাধনায় লোভের কারণকে বাইরের দিক থেকে দূর করে সে সাধনা বিজ্ঞানের। দুইয়ের সম্মিলনে সাধনা সিদ্ধ হয়, বিজ্ঞান বুদ্ধির সঙ্গে ধর্মবুদ্ধি।

0: আজ মিলনের অপেক্ষায় আছে। জাভা যাত্রাকালে এই সমস্ত তর্ক আমার মাথায় কেন এলো এ জিজ্ঞাসা করতে পারো। এর কারণ হচ্ছে এই যে, ভারতবর্ষের বিদ্যা একদিন ভারতবর্ষের বাইরে গিয়েছিল, কিন্তু সেই বাইরের লোক তাকে স্বীকার করেছে। তিব্বত, মঙ্গোলিয়া, মালয় দ্বীপ সকলে ভারতবর্ষ জ্ঞান ধর্ম বিস্তার করেছিল, মানুষের সঙ্গে মানুষের আন্তরিক সত্য সম্বন্ধের পথ দিয়ে। ভারতবর্ষের সেই সর্বত্র প্রবেশের ইতিহাসের চিহ্ন দেখবার জন্যে আজ আমরা তীর্থযাত্রা করেছি। সেই সঙ্গে এই কথাও দেখবার আছে, সেদিনকার ভারতবর্ষের বাণী শুষ্কতা প্রচার করেনি, মানুষের ভিতরকার ঐশ্বর্যকে সকল দিকে উদ্বোধিত করেছিল। ইন্দোনেশিয়ার হিন্দু সংস্কৃতি নিয়ে এই সময়ে অনেক কথা লিখে গেছেন রবীন্দ্রনাথ। কবিগুরু ছাড়াও ওড়িশার সঙ্গেও ইন্দোনেশিয়ার বহু প্রাচীন যোগাযোগের কথা জানা যায়। সেই ঐতিহ্যের উত্তরসূরিদের প্রতিনিধিত্ব করতে তিন দিনের সফরে এখন ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ জাকার্তায় তিনি সেদেশের সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন। দুদেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সামনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করতে বিপুল সম্ভাবনা রয়েছে। দুই দেশ যখন একযোগে কাজ করে, তখন বিশ্ববাসীর সামনে এক নতুন দৃষ্টান্ত তৈরি হয়। ভারতের 140 কোটি জনগণ এবং ইন্দোনেশিয়ার 29 কোটি মানুষ অভিন্ন উন্নয়নের ভাবনা নিয়ে এগিয়ে চললে এক অনন্য ইতিহাস তৈরি হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও ইন্দোনেশিয়ার যৌথ কর্মগোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করছে বলে প্রধানমন্ত্রী জানান। এর আগে প্রধানমন্ত্রী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গেও প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারকপত্র মৌ। প্রধানমন্ত্রী বলেছেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ফলে ভারতের উচ্চ মানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
1: ভারত আর ইন্দোনেশিয়া কে লিয়ে গরিবী কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হয়। হমনে ইন্দোনেশিয়া কে সাথ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं।
0: শ্রী মোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো ইস্তানা মেরডেকায় এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন। এই সম্মান তাকে প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী ভারতীয় জনগণকে তা উৎসর্গ করেন।
1: সবসে পহলে মাই গর্বজোশী ভরে স্বাগত কে লিয়ে আপনে মিত্র প্রেসিডেন্ট প্রভবো কো উনকা হৃদয় সে আভার ব্যক্ত করতা হুঁ অর আজ উনকে আত্মীয়তা ভরে নিমন্ত্রণ পর ইন্ডোনেশিয়া কি যাত্রা করতে হুয়ে মুঝে বহুত খুশি হো রহি হ্যায়। আজ সুবহ মুঝে আদর কে সাথ ইন্ডোনেশিয়া কা সর্বোচ্চ সম্মান দিয়া গয়া হ্যায়। ইয়ে সম্মান কোটি কোটি ভারতবাসিও কা হ্যায়, ইন্ডোনেশিয়া কে লোগো কি ভাবনাও কা হ্যায়।
0: সেদেশের প্রেসিডেন্ট সুবিয়ান্তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে 1000 বছরের বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
1: গুরুদেব রবীন্দ্রনাথ ট্যাগোর কি ঐতিহাসিক ইন্দোনেশিয়া যাত্রা কা শতাব্দী বর্ষ ধুমধাম সে মনায়েঙ্গে। ইন্দোনেশিয়া কি বিকাশ যাত্রা মে মহান শিক্ষাবিদ আর ইহাকে পহলে শিক্ষামন্ত্রী দেবান্তরাজি কা অহম যোগদান রহা হ্যায়। ইসলিয়ে ভারত ইন্দোনেশিয়া ইস শতাব্দী বর্ষ কো ট্যাগোর আর দেবান্তরা ইয়ার অফ কালচারাল এন্ড

0: এডুকেশন ডিপ্লোমেসি কে রূপ মে মানায়েগা।
1: সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন, 15 মাস ধরে চলবে এই উদযাপন।
2: 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন, জুলাই থেকে সেপ্টেম্বর উনি ছিলেন, বিভিন্ন শহরে গিয়েছিলেন, মেদান, জাকার্তা, জোগাকার্তা, সোলো, বালি, আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। অ্যান্ড যাওয়ার পরে উনি ওনার যে সহকর্মীরা ছিলেন ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতন, ওটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। তারপর উনি বাটিক নিয়ে যান এখান থেকে, আর আজ পর্যন্ত বাটিক জীবিত শান্তিনিকেতনে। তো আমরা এবার এই উপলক্ষে রবীন্দ্রনাথ দেবান্তারা 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে। আমরা একটা এক্সিবিশন বানিয়েছি ইন্দোনেশিয়ার সফরের সম্বন্ধে, মিস্টার অরিন্দম মুখার্জি কলকাতা থেকে এসে উনি ওটা বানিয়েছেন। একটা বই আমরা ট্যাগোরস ইন্দোনেশিয়া ওডিসি, এ কালচারাল পিলগ্রিমেজ। তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এডুকেশন কনফারেন্সেস হবে, ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে অন ট্যাগোরস থর। তো 15 মাস এই জুলাই থেকে নিয়ে সেপ্টেম্বর 2027 অবধি আমরা বিভিন্ন ভাবে ইন্ডিয়া ইন্দোনেশিয়া রিলেশন ট্যাগোরের মাধ্যমে আমরা সেলিব্রেট করব। আমরা একটা বই উপরে কাজ করেছি যেটা নাম হচ্ছে সারং টু সারি, কিভাবে ইন্দোনেশিয়ান এন্ড সাউথ ইস্ট এশিয়ান টেক্সটাইল সারিকে ইনফ্লুয়েন্স করেছে, সেই বইটা রিলিজ হবে কলকাতায় 21 আর 24 জানুয়ারি। আশা করি যে তাদের মাধ্যমে এই কথাটা অন্য লোকেদের কাছে আমরা পৌঁছাতে পারি, আর অনেক উৎসাহ পুরো সব কমিউনিটিজদের নিয়ে আমরা ইন্দোনেশিয়াতে এটা সেলিব্রেট করব।
1: জাকার্তা থেকে প্রধানমন্ত্রীর এই সফর ও বাঙালি জীবনযাত্রার বিষয়ে সন্দীপন দাশগুপ্তর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার।
3: সন্দীপন দা, আপনি তো প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে ইন্দোনেশিয়ায় গেছেন, ওখানে গিয়ে ভারত সম্পর্কে এবং ভারতীয়দের সম্পর্কে ওখানকার বাসিন্দারা কি ভাবছে, আপনি কি দেখলেন?
4: এখানে প্রচুর ভারতীয় আছে এবং প্রত্যেকেই কোনো না কোনো প্রতিষ্ঠানের খুব উচ্চ পদে আসেন, এবং বহু ভারতীয় আছে যারা এখানে ব্যবসা করছেন এবং ব্যবসা করে এমন একটা জায়গায় পৌঁছেছেন যে সেখানে তারা প্রচুর লোকের জীবন ও জীবিকার ব্যবস্থা করতে পেরেছে, এটা সব থেকে বড় কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আমার কাছে খুব ভালো লেগেছে যে ইন্দোনেশিয়ায় বসবাসকারী যারা ভারতীয় আছে, এরকম তাদের মধ্যে কোনো ফিলিংস হয় না যে আমি দেশের বাইরে আছি, কারণ ইন্দোনেশিয়া এবং ভারত তাদের মধ্যে যে সম্পর্ক সেটা আজকের সম্পর্ক নয়। সেই 1927 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন এবং বিভিন্ন দ্বীপে ঘুরেছিলেন, তখন থেকেই ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে একটা মৈত্রী সম্পর্ক তৈরি হয়েছে। দিনে দিনে সেই সম্পর্ক আরো গভীর হয়েছে এবং সেই গভীরতা এখানে এলে টের পাওয়া যায় যে এখানে সকলেই খুশি এবং ইজ অফ ডুইং বিজনেস যেটা বলতে বোঝায় সেটা কিন্তু এখানে যথেষ্ট আছে এবং তারা সেইভাবেই এখানে কাজ করছে।
3: প্রধানমন্ত্রী যে ওখানে গেছেন সেটা নিয়ে ওখানকার উচ্ছ্বাস কিরকম মানুষদের মধ্যে?
4: প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যাবেলায় এসে পৌঁছেছেন, এইখানে আসার পরে ভারতীয়দের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এবং আবেগ মিলেমিশে একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি আমি লক্ষ্য করেছি কালকে, এবং তারা সেই জন্য ঘন্টা চারেক অপেক্ষা করেছে যে কখন প্রধানমন্ত্রী আসবেন এবং কখন প্রধানমন্ত্রীকে তারা দেখবেন। সারা বছর এখানে বাঙালি কমিউনিটি ও ভারতীয় কমিউনিটিদের থেকে তো অবভিয়াসলি আলাদা নয়, কারণ তারাও ভারতীয়। এখানে তারা বিভিন্ন ধরনের কাজে লিপ্ত আছে, কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, এবং সেই চাকরি এবং ব্যবসায় তারা যথেষ্ট উন্নতি করেছে। এখানে আমি দেখেছি যে যেমন দক্ষিণ কলকাতার প্রচুর মানুষ আছেন, হাওড়ার মানুষ আছেন, এমনকি খড়দা, তেলঘরিয়া সেখানকার মানুষও এখানে এসে তারা এখানে বসবাস করতে শুরু করেছেন। আমি এমন একজনকে দেখেছি যিনি এখানে এসে ওয়েলনেস সেন্টার খুলেছেন এবং তার শুধু এখানে না, বেশ কিছু জায়গায় অর্থাৎ ইন্দোনেশিয়ার বাইরেও তার ওয়েলনেস সেন্টার, অথচ সে থাকতো বেলঘরিয়াতে, সে এখানে এসে সে এই ধরনের কাজ করছে। অর্থাৎ এরকম নয় যে কেউ চাকরি করবে বা বড় বড় ব্যবসা করবে, এরকম অনেক আছে আমি যাদের সঙ্গে আলাপ হলো তারা মাইনিং বিজনেসের সঙ্গে যুক্ত, অর্থাৎ খনি। ফলে এখানে প্রচুর বাঙালি আছেন, এবং যেটা আমাকে সেদিন বলেছেন একজন যেটা সব থেকে ইন্টারেস্টিং, যে আমরা এখনো একটাই দুর্গাপুজো করি, অর্থাৎ 5টা বাঙালি হলে 5টা দুর্গাপুজো হওয়ার যে প্রবণতা থাকে সেটা নয়, অর্থাৎ উনি যেটা বোঝাতে চেয়েছেন যে বাঙালিদের মধ্যে 5জন বাঙালি হলে 5টা দুর্গাপুজো হবে, উনি বলছেন না সেটা নয়, আমরা একই আছি এবং একই থাকতে চাই। ফলে আমার এমন একজনের সঙ্গে আলাপ হলো, উনি পুরুলিয়াতে শিক্ষকতা করতেন, তারপরে 85 সালে এসে এখানেই উনি তার

0: সবকিছু, তার স্ত্রীও ইন্দোনেশিয়ান, কিন্তু সব মিলিয়ে ওনার কাছে উনি এখনো খাঁটি বাঙালি। উনি হচ্ছে সুব্রত মুখার্জি, মুখোপাধ্যায় ওনার নাম। এরকম ভাবে চলছে, অর্থাৎ বাঙালিদের মধ্যে একটা যথেষ্ট,
1: একসঙ্গে,
0: হ্যাঁ একসঙ্গে, এবং তাদের মধ্যে একটা জোটবদ্ধতা আছে,
1: জোটবদ্ধতা আছে, একদমই। ঠিক আছে সন্দীপনদা, বাকি সফর আপনার খুব ভালো কাটুক।
2: ইন্দোনেশিয়ার বাঙালি সংগঠন জবার সম্পাদক অরিজিৎ সেন মজুমদার জানিয়েছেন,
3: আমাদের বিগত বর্ষবরণ অনুষ্ঠান, যেটা আমরা রবীন্দ্র জয়ন্তী এবং বর্ষবরণ একসাথেই উদযাপন করেছিলাম, তাতে আমরা অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়টা সম্পূর্ণভাবে কবিগুরুর স্মৃতিচারণে এবং তাকে স্মরণের মাধ্যমে করেছিলাম। এবং এই যে এক বছর ধরে আমাদের ক্রমাগত রবীন্দ্র চর্চা এবং 100 বছর পূর্তি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জাভা এবং বালি যাত্রার, যেটা সেটাকে স্মরণ করে আমরা শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান আলেখ্য এগুলোই নয়, আমরা চেষ্টা করব কলকাতা বা বাংলা থেকে একজন শিল্পীকে এনে আমাদের এখানে বাঙালি অবাঙালি নির্বিশেষে সমগ্র ইন্ডিয়ান ডায়াসপোরার বাচ্চাদের একটা ভোকাল ওয়ার্কশপ করানো, যার মাধ্যমে তারা একটু রবীন্দ্রসঙ্গীতের সম্বন্ধে অবগত হতে পারবে, রবীন্দ্রনাথের পৃষ্ঠপোষকতায় কিভাবে বসন্ত উৎসব আয়োজিত হতো। তো এবছর আমাদের পরিকল্পনায় আছে সেই হোলি অনুষ্ঠানের প্রারম্ভটা যদি আমরা এই বসন্ত উৎসবের মাধ্যমে করতে পারি।
2: সংগঠনের অন্যতম সদস্য অঞ্জনা চক্রবর্তী দেশীয় সংস্কৃতিকে ধরে রাখতে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
4: শুধু আমাদের বেঙ্গলি কমিটি নয়, বিভিন্ন কমিটি থেকেই হবে, কিন্তু যেহেতু রবীন্দ্রনাথ, যেহেতু আমাদের বাঙালিদের অনেক প্রোগ্রামে এখানে হবে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, একটু এক বছর আমাদের প্রোগ্রাম হতে থাকবে।
2: অপর একটি সংগঠন বাঙালি অধ্যায়ের প্রতিনিধি শোভন গাঙ্গুলি বললেন, চিরাচরিত ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের মূল কাজ।
5: আজকের দিনটা প্রকৃতই আমাদের কাছে খুবই এক্সাইটিং বলতে হবে।
6: আপনারা এখানে কি ধরনের কাজ করেন?
5: আমাদের মেইন অ্যাঙ্কার প্রোগ্রাম হচ্ছে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো আমরা এখানে করি।
6: কটা দুর্গাপুজো হয়?
5: এটা খুব সুন্দর প্রশ্ন, এবং জাকার্তায় এখনও অবধি 43 বছর ধরে আমরা এখনও একটি দুর্গাপুজো রাখতে পেরেছি, এটা আমাদের কাছে একটা ভীষণ গর্বের বিষয়। এবং অফকোর্স এটা ছাড়া আমাদের বিজয়া সম্মিলনী, আমাদের বৈশাখ মাসে এসে আমরা বর্ষবরণ বলি, যেটাতে অবভিয়াসলি আমাদের রবীন্দ্রনাথের উপরে অনেক অনুষ্ঠান আমরা করি। এখানে ধরুন ইন্দোনেশিয়ার বিভিন্ন, উই পার্টিকুলারলি ওয়ার্ক উইথ সেন্টার হু আর সাপোর্টিং কিডস সাফারিং ফ্রম ক্যান্সার।
2: রবীন্দ্রনাথ ও ভারতীয় সংস্কৃতির শিকড়কে আঁকড়ে প্রবাসেও স্বমহিমায় আত্মপরিচয়ের মর্যাদাকে এগিয়ে নিয়ে চলেছেন ইন্দোনেশিয়ায় বসবাসকারী ভারতীয়রা।
7: ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায় কমনে আসে যা খাঁচার ভিতর অচি পাখি কমনে।
8: আজকের প্রসঙ্গের এবারের বিষয় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। শব্দ সম্পাদনায় অভিজিৎ চক্রবর্তী।
9: আকাশবাণী কলকাতা, শুনছেন অনুষ্ঠান গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে শহর কলকাতা।
10: আকাশের মতিগতি বোঝা ভার, কখনো ঝলমলে রোদ্দুর তো কখনো ঝমঝম বৃষ্টি, এইভাবেই কেটে গেল একটি দিন। এর মধ্যেই বেরিয়ে পড়েছিলেন শহরবাসীরা নিজের নিজের গন্তব্যে, সেরেছেন কাজ, বেরিয়ে পড়েছি আমরাও। গত কয়েকদিনে গেছি শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতা। এই অনুষ্ঠানে থাকছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উদযাপন, সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং স্মৃতি উৎসব। গতকাল 6 জুলাই ডক্টর

0: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন। এই উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত হয়েছে বেশ কিছু অনুষ্ঠান। বাগবাজার ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উদযাপন উপলক্ষে মনোজ্ঞ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতা যাত্রা সম্মেলন। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। তাঁরা পুষ্পার্ঘ্য নিবেদন করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে। দিনটিকে স্মরণীয় করে রাখতে গ্রহণ করা হয় বেশ কিছু সামাজিক কর্মসূচি। আয়োজিত হয় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, মঞ্চস্থ হয় যাত্রাপালা। সব মিলিয়ে চোখে পড়েছে উৎসবের মেজাজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক পাপিয়া অধিকারী। তিনি বলেন,
1: আপনাদের সকলের মঙ্গল হোক, ভালো হোক, আপনারা একত্রিত থাকবেন, সবাই মিলে একসাথে কাজ করুন। যাত্রা বহু মানুষের পেট ভরায়, এটা একটি ইন্ডাস্ট্রির অঙ্গ। আমরা ফিল্মকে এখনো ইন্ডাস্ট্রি করতে পারিনি, কিন্তু যাত্রা সবাই চলে যাবে। সেই কীর্তনাঙ্গিকে শুরু হয়েছিল, এরিনা থিয়েটারের মতো মাঝখানে হতো, সবাই গোল করে দেখত, এখনো সেরকমই হয়। আমাদের প্রসিডিয়াম থিয়েটার নয়, আমাদের ওপেন মঞ্চ, এটা কিন্তু মোটামুটি ওপেন, এতটা ওপেন। আমি 23 বছর করেছি যাত্রা, এবং যাত্রাকে মা বলে আমরা সম্মান করি। আমরা যারা যাত্রা শিল্পী এবং কলাকুশলী, আমরা যাত্রাকে মা বলে সম্মান করি, কারণ এই যাত্রা থেকে যা আমাদের ফান্ডিং আসে সেইটা আমাদের পরিবার চলে, শুধু পরিবার নয়, আরও অ্যান্সিলিয়ারি। আমরা যেখানে যাত্রা করতে যাই দেখবেন বহু বাণিজ্য হয় আমাদের ঘিরে, খুব গর্ব হতো। পুরো বাণিজ্য চতুর্দিকে এত মানুষ, তাদের বাণিজ্য অ্যান্সিলিয়ারি, সেইটাও আপনারা ধরে রাখবেন। খাজা, জিলিপি থেকে শুরু করে চাউমিন, বড় বড় সমস্ত ব্যবসা চতুর্দিকে হয় এই যাত্রাকে উদ্দেশ্য করে। এইটাই একমাত্র, এই একটা জায়গায় সবাই বন্ধু হয়ে থাকা যায়, কারণ এটা হচ্ছে সংগ্রাম, জীবনের সংগ্রাম। কারণ আমাদের পুরো উল্টো রাস্তা, সবাই যখন ঘুমায় তখন আমরা কাজ করি, তখন আমরা রাস্তায় থাকি। সেই একটা কথা ছিল না, কে যায় খুব আওয়াজ হচ্ছে খচর মচর খচর মচর করে, তা গ্রামের একটা লোক বেরিয়ে এসে বলছে কে যায়, তখন একজন বলে যে আমরা যাত্রা পার্টি। বলে ও, আমরা ভাবলাম মানুষ, তাই অতি মানুষের কাজ করি আমরা, অতি মানুষ। এইরকম একটা 27-28 দিনের রিহার্সাল করে তারপরে চললো ষষ্ঠী থেকে ষষ্ঠী। আমাদের একটাই জিনিস, আমার জ্ঞানেশ জেঠু, উৎপল দত্ত, অজিতেশ জেঠু, আমাকে যারা অভিনয় শিখিয়েছিলেন, তারা একটা কথা বলতেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, আমরা শিল্পী, আমাদের গরম লাগে না, আমাদের বৃষ্টি লাগে না, আমাদের শীত লাগে না, কোনো কিছুই, আমাদের যখন হাততালি দেয় সেটাও আমাদের লাগে না, কারণ আমরা শিল্পী। তাই আমরা শিল্পী, আমাদের নিজস্ব একটা অহংকার আছে।
0: অভিনেতা শঙ্কর চক্রবর্তী বলেন,
2: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিলেন, ওনার বাবা যাকে বাংলার বাঘ বলা হতো, শ্রী আশুতোষ মুখোপাধ্যায়, তারই সুযোগ্য পুত্র শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে তার জন্মদিন, 125তম জন্মদিন। এই উপলক্ষে যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তাকে আমি সাধুবাদ জানাই। এবং যাত্রা আমি আগেও করেছি, 2006 সালে করেছি, 2010-এ করেছি, সকলের কাছে বলবো, যাত্রামণি দর্শকের কাছে আশীর্বাদ চাইবো, যাতে আমাদের যাত্রাটা ভালো হয়, ভালোভাবে নেন দর্শক সেই জন্য। এবং অবশ্যই ধন্যবাদ জানাবো উপস্থিত যারা মঞ্চে রয়েছেন প্রত্যেককে।
0: নন্দন 3 প্রেক্ষাগৃহে চলছে সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। শুরু হয়েছে 3রা জুলাই, চলবে 9ই জুলাই পর্যন্ত। প্রদর্শিত হচ্ছে বিভিন্ন দেশের শর্ট ফিল্ম, দর্শক সমাগম হচ্ছে ভালোই। আয়োজনে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইস্টার্ন রিজিয়ন। আয়োজন সম্পর্কে সংস্থার সম্পাদক শঙ্কর পাল বলেন,
3: এটা 9 বছরে পড়লো আমাদের খুব সাকসেসফুলি এই ফেস্টিভ্যালটা হয়। বিভিন্ন জায়গা থেকে এখানে ছবি আসে, আমরা এই ছবিগুলোর সরকারের কাছ থেকে এক্সামশন নিয়ে আমরা এগুলো প্রজেকশন করি আমরা এখানে, এবং খুবই উৎসাহ সহকারে এই ছবিগুলো হয়। প্রত্যেক দিন মানে মোটামুটি বেশ ভালোই ভিড় হয় আমাদের। এবং এই বছরে আমাদের 107খানা ছবি আছে, 107খানা ছবি আমরা এইখানে প্রজেকশন করব। আমরা শেষের দিনকে মানে 9 তারিখে এখানে জুরিরা প্রাইজ ডিক্লেয়ার করেন, বেস্ট ফিল্ম ডকুমেন্টারি শর্ট

0: দুটো ডিক্লেয়ার করেন, আমাদের তিনটে প্রাইজ দেওয়া হয়, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক। এই প্রাইজগুলো আমাদের জুরিরা ডিক্লেয়ার করেন যেই ছবিটা ভালো হবে, ওনাদের স্মরণে প্রাইজটা দেওয়া হয়। যেই ছবিগুলো ডিক্লেয়ার ওনার করেন, যেই ছবি ভালো হবে, ডকুমেন্টারির জন্য সত্যজিৎ রায়, শর্ট ফিকশনের জন্য ঋত্বিক ঘটক, আর মৃণাল সেনটা জেনারেল দেওয়া হয়। এইটা আমরা প্রাইজটা প্রতি বছর দিয়ে আসছি। আমরা
1: কোন কোন দেশের ছবি এবারে প্রদর্শিত হচ্ছে?
0: আমাদের মেনলি এবার আমাদের একটু বেশি ছবি আমরা ভারতবর্ষ থেকেই পাই, এছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, চায়না, নানান দেশ থেকে। কিন্তু এবার আমরা অন্যান্য দেশের ছবি দেখাতে পারছি না, আমরা তো এই যে এক্সিবিশনের ঝামেলা হয়ে গেছে, কিন্তু আমরা এবার নেপাল, শ্রীলঙ্কা এবং ভারতীয় ছবি, ভারতীয় সমস্ত ভাষারই ছবি এখানে আছে, সমস্ত ছবি ইংলিশ সাবটাইটেল করা আছে।
1: কীভাবে সিলেকশন হয়েছে?
0: এটা আমাদের ওরা ফিল্ম প্রিভিউতে সাবমিট করেন ছবি, এবং আমাদের জুরিরা আসেন, তারা ছবি দেখেন, সেই ছবি দেখে তারা সিলেকশন করেন যে আপনাদের কী ছবি নেওয়া যেতে পারে। এই বছরে 107খানা ছবি আমাদের মানে বেছে দিয়েছেন, কম্পিটিশন হচ্ছে, এই কম্পিটিশন দেখে প্রাইজ ডিক্লেয়ার হবে আর কি। আস্তে আস্তে দর্শকটা বাড়বে, বাড়েও প্রত্যেক বছর, এবং ভালোই ভিড় হয় আমাদের, আমরা খুব হ্যাপি এই ফেস্টিভ্যালটা করে। আমরা হ্যাপি এই কারণে এই রকম ছবি দেখার জন্য যে দর্শক তৈরি হয়েছে, খুবই আনন্দের কথা আমাদের। এটা আমাদের অ্যাক্টিভিটি, আমরা ধরুন আমরা তিনটে বড় ফেস্টিভ্যাল করি, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল, একটা হচ্ছে সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, আর একটা ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। এই তিনটে ফেস্টিভ্যাল আমরা করি। এছাড়া আমাদের আরও অ্যাক্টিভিটি, ধরুন আমরা রিসেন্টলি একটা ম্যাক্স মুলারের সঙ্গে আমরা মোবাইল ফিল্ম কম্পিটিশন করছি, আমরা মোবাইল ফিল্ম শুট ইন মোবাইল একটা এইটা করছি আমরা, এটা হবে ম্যাক্স মুলারে। এবং এছাড়া আমরা একটা অ্যাপ্রিসিয়েশন কোর্স করি, তাছাড়াও আমরা বিভিন্ন সেমিনার, বিভিন্ন স্ক্রিনিং করি আমরা। আমাদের যারা আছেন মেম্বার সোসাইটিগুলো, তারা এই ছবিগুলো দেখার সুযোগ পান, এবং এছাড়াও আমরা আরও আলোচনা সভা করি আমরা, সেমিনার তো আমাদের লেগেই থাকে।
2: কথা হলো পরিচালক সৌরিক সামন্তর সঙ্গে।
3: প্রদর্শিত হচ্ছে আমার ছবির নাম দ্য রেস্কিউয়ার। আমাদের এই ছবিটির বিষয় মূলত হচ্ছে একজন স্নেক রেস্কিউয়ারের লাইফ নিয়ে, তার নাম বিভাস, ও এটা প্যাশনেটলি করে। মানে কলকাতা শহরের আশেপাশে বহু জায়গায় আমরা এরকম স্নেক রেস্কিউয়ারদের খবর পাই, কিন্তু তাদেরকে কিন্তু সেইভাবে কিন্তু মূলত আর কি ছবির মাধ্যমে, ফিল্মের মাধ্যমে দেখানোর অভিজ্ঞতা এখন অবধি আমাদের কারোর হয়নি, মানে দেখার অভিজ্ঞতা বা দেখানোর অভিজ্ঞতা যেদিক থেকেই বলুন না কেন। ছবিটা মূলত ইনফরমেটিভ, এবং তার সাথে একজন রেস্কিউয়ার যিনি স্নেক রেস্কিউ করছেন, তার যে সামাজিকভাবে নানা রকম গঞ্জনা, নানা রকম কথার মধ্য দিয়ে তাকে যেতে হয়, তার ফ্যামিলি অত্যন্ত আতঙ্কিত থাকে, তার সন্তান কিভাবে তার বাবাকে দেখছে, কোথাও কোথাও তাকে টিকাটিপ্পনি শুনতে হচ্ছে চারপাশ থেকে, এইটা নিয়ে আমাদের একটি এক ঘন্টার ডকু ফিকশন। শুধু ডকুমেন্টেশন নয়, তার সঙ্গে তাদের ফ্যামিলি, লড়াই, সামাজিক গঞ্জনা সমস্তটাকে আমরা একসাথে তুলে ধরেছি, এবং তার সাথে আমরা কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যে সাপ আদতে কোনো রকমই বিষধর, কিন্তু এটা ভয়ঙ্কর প্রাণী কিছু নয়। আগামীকাল যদি সাপ পৃথিবী থেকে চলে যায়, ধরা যাক কালকে ঘুম থেকে উঠে দেখলাম যে সাপ বস্তুটা নেই, তাহলে আমাদের যে ইকোসিস্টেম সেই ব্যালেন্সটা কি থাকবে? আমরা যে প্রতিদিন যে ওষুধরা খাচ্ছি, হার্টের ওষুধ, এই ওষুধ, সেই ওষুধগুলোও তৈরি হচ্ছে এই সাপের বিষ থেকে। আমরা যদি একটু সচেতন থাকি, তাহলে কিন্তু এই স্নেকদের অহেতুক মেরে দেওয়ার কোনো প্রবণতা তৈরি হতেই পারে না। এবং কী কী আমরা কীভাবে আর কি এই জীববৈচিত্র্যে সাপকে আমরা ধরে রাখতে পারি, সেইটা নিয়েই মূলত আমাদের এই ডকুমেন্টারিটা দ্য রেস্কিউ।
2: গত 4 জুলাই জীবনানন্দ সভাঘরে আয়োজিত হয় শ্রুতি উৎসব, পরিবেশিত হয় বিভিন্ন দলের বেশ কিছু শ্রুতি নাটক, আয়োজনে শ্রুতি দিগন্ত, অনুষ্ঠানের অংশবিশেষ।
4: ওরা এমন অনেক কিছু বুঝতে পারে যা সাধারণ মানুষ বুঝতে পারে না, তবে এই গুণটা যে সব রোবটের যে সমান পরিমাণে থাকে তাও নয়, এটা খানিকটা লাকের ব্যাপার। দেখুন আপনার লাক আবার কি বলে,
5: তত বটি। আচ্ছা অনুকূল,
6: আমার বাড়িতে কাজ করতে তোমার কোনো আপত্তি নেই তো?
7: কেন থাকবে,
6: কিন্তু পুরো ষোলো না মানুষের মতো বলা,
7: মানুষের মতো নয়, মানুষ রোবট, মানুষ রোবট, মানুষ।
6: তাই তো। কি সুন্দর একটা ডোরা কাটা শার্ট, একটা কালো হাফ প্যান্ট পরেছো, বা গায়ের রংটা কি ফর্সা, আর দাঁতগুলো কি ঝকঝকে, মানে চেয়ারের মধ্যেই তোমার কেমন একটা ভরসা ভরসা ব্যাপার আছে।
8: আপনাকে বললাম তো নিয়ে যান, ঠকবেন না।
6: যা বলেছি
9: বিশ্বাস করুন, আমার মনে পড়ে গেল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলমে অসাধারণ সেই গানের কথাগুলো।

হায় জীবনের বেচা কেনার বেশায় শুনব বলে বসে আছি শেষ বিচারের আশায়।

0: ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি।
1: শহর কলকাতা আজ এই পর্যন্তই, আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা নিবেদিতা নাগ তহবিলদার। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প স্বর্গের বিচার।
1: আমি স্বর্গে গিয়াছিলাম। বন্ধুগণ শুনিয়া হয়তো অবিশ্বাসের অট্টহাস্য করিতেছেন, ভাবিতেছেন তাহাদের ছাড়িয়া অন্যত্র যাওয়া আমার পক্ষে অসম্ভব। কিন্তু যাহারা আমার অন্তরঙ্গ বন্ধু নন, তাহাদের একথা বিশ্বাস করিতে বিশেষ বেগ পাইতে হইবে না। আমি যে ধার্মিক এবং সত্যনিষ্ঠ লোক, এ কথা সাধারণে প্রকাশ হইয়া পড়িয়াছে। প্রথমটা ভাবিয়াছিলাম আমার নানাবিধ পুণ্যকার্যের সংবাদ পাইয়া বুঝি দেবরাজ স্থায়ীভাবে আমার স্বর্গে বসবাসের ব্যবস্থা করিয়াছেন, কিন্তু দেখিলাম তাহা নয়। সাক্ষী দিবার জন্য ডাক পড়িয়াছে, বিচার সভায় হাজিরা দিতে হইবে। মেঘলোক ভেদ করিয়া বৈদ্যুতিক পুষ্পক রথে স্বর্গের এলাকায় পৌঁছিলে অমরাবতীর বিস্তৃত

দৃশ্যটা এক নজরে দেখিয়া লইলাম। এদিকে মন্দাকিনীর ঘাটে বস্ত্রাদি খুলিয়া রাখিয়া কয়েকটি অপ্সরা জলকেলি করিতেছে, কয়েকজন রসিক দেবতা তাহাদের সঙ্গে যোগ দিয়েছেন। ওদিকে চন্দ্রদেব নন্দনকাননে পারিজাত বৃক্ষের গুঁড়িতে ঠেস দিয়া গতরাত্রির খোঁয়ারি ভাঙিতেছেন। পাশে সুধা ভৃঙ্গার পড়িয়া রহিয়াছে। দুইজন তকমা পরা দেবদূত তাহাকে স্থানান্তরিত করিবার জন্য ধস্তাধস্তি করিতেছেন, কিন্তু তিনি নড়িতেছেন না। কেশহীন সুচিক্ষণ মাথাটি নাড়িতে নাড়িতে কেবলই ঠিক ঠিক হাসিতেছেন। এইসব মনোরম দৃশ্য অতিক্রম করিয়া পুষ্পক্রথ বিচারগৃহের সিংহ দ্বারে উপনীত হইল। একটি স্বর্গীয় বটবৃক্ষের তলে বহু আসামি ফরিয়াদি সাক্ষী পেয়াদা জমা হইয়াছে। একটি ষণ্ডাগোছের যমদূত আমাকে খপ করিয়া ধরিয়া বিচার মণ্ডপে হাজির করিল এবং মুহূর্তের মধ্যে হলপ পড়াইয়া কাঠকড়ায় তুলিয়া দিয়া আবার অন্তর্হিত হইল। দেখিলাম সম্মুখে উচ্চ আসনে দণ্ডধারী যমরাজ বসিয়াছেন, তাহার নিম্নে পেশকার চিত্রগুপ্ত এক রাশ নথিপত্র লইয়া নাড়াচাড়া করিতেছে। তারপর অদূরে অপর একটি কাঠকড়ায় আসামির উপর নজর পড়িল। আরে, এই যে হতভাগা ক্যাবলা! তিন দিন আগে তাহার ফাঁসি হইয়া গিয়াছে। ক্যাবলাকে আমি বাল্যাবধি চিনি, তাহার জীবন বৃত্তান্ত কিছুই আমার অজানা নাই। সে যে কত বড় নরাধম তাহা বোধ হয় যমরাজ স্থির করিতে পারিতেছেন না, তাই আমাকে তলব হইয়াছে। ক্যাবলা রৌরব নরকে যাইবার যোগ্য অথবা কেবলমাত্র কুম্ভীপাক পর্যন্ত গিয়াই নিষ্কৃতি পাইতে পারে, ইহাই সম্ভবত বিচার্য বিষয়। যমরাজ প্রচণ্ড স্বরে জিজ্ঞাসা করিলেন, তুমি ক্যাবলাকে চেনো? করজোরে কহিলাম, চিনি ধর্মাবতার। হংসপুচ্ছ লইয়া ধর্মরাজ বলিলেন, ভালো, তাহার জীবন কাহিনী বর্ণনা করো। বলিলাম, কি আর বর্ণনা করব হুজুর, ছোড়া ছোটবেলা থেকেই অধপাতে গিয়েছিল, 13 বছর বয়সে তারি খেতে শেখে। তারপর? ধর্মরাজ জবানবন্দি লিখিয়া লইতে লাগিলেন। স্কুলে ক্যাবলার সঙ্গে এক ক্লাসে পড়তুম হুজুর, ক্যাবলার মতো পাজি বজ্জাত ছেলে স্কুলে আর একটিও ছিল না, লেখাপড়া একদম করত না, স্রেফ শয়তানি করে বেড়াত। গায়ের জমিদার বাবুর ওপর তার ভীষণ আক্রোশ ছিল। তার পোষা হাঁসের ডিম চুরি করে এনে পুকুর পাড়ে সিদ্ধ করে খেত, তার পুকুরের থেকে মাছ চুরি করে ভিন গায়ে বিক্রি করে আসত। আমরা মানা করলে বলতো, জমিদার তো চোর, তারপর বাটপাড়ি করলে দোষ নেই। একদিন জমিদারের তাল গাছ থেকে ভাঁড় নামিয়ে একাই ভাঁড় সাবাড় করে দিলে। তারপর টলতে টলতে স্কুলে এসে হাজির হলো। ক্লাসে পণ্ডিত মশাই তখন একটু জিমিয়ে পড়েছিলেন, ক্যাবলা ঘরে ঢুকেই তার মাথায় বমি করে দিলে। দেখিলাম যমরাজের ভয়ঙ্কর গোঁফুচোরা হঠাৎ রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে, ভ্রুযুগল কপালের উপর নাগ নৃত্য শুরু করিয়া দিয়াছে। যমরাজ ক্যাবলার উপর কুপিত হইয়াছেন অথবা হাসি চাপিবার চেষ্টা করিতেছেন ঠিক বুঝিতে পারিলাম না। তিনি মুখখানাকে বিকট রকম কুঞ্চিত করিয়া বলিলেন, তারপর সংক্ষেপে বলো। সংক্ষেপেই বলছি ধর্মাবতার, ক্যাবলাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো। আমরা গাঁয়ের ভালো ছেলেরা তার সঙ্গে কথা কওয়া পর্যন্ত বন্ধ করে দিলুম। সে দুলে ক্যাওড়াদের ছেলের সঙ্গে দিন রাত বদমাইশি করে বেড়াতে লাগলো। যতই তার বয়স বাড়তে লাগলো ততই সে বিগড়ে যেতে লাগলো। তার চরিত্র একদম খারাপ হয়ে গেল হুজুর। দুলে পাড়ার একটি বিধবা স্ত্রীলোককে জমিদারবাবু অনুগ্রহ করতেন, ক্যাবলার নজর পড়ল তার ওপর। জমিদারবাবুর ওপর ক্যাবলার বরাবরই রাগ। সে একদিন ওই দুলে মেয়েটাকে নিয়ে লোপাট হয়ে গেল। 6 মাস পরে ক্যাবলা ফিরে এলো, শোনা গেল মেয়েটা নাকি খ্রিস্টান হয়ে গেছে। ক্যাবলা যেন ভারী সৎ কাজ করেছে, এমনই ভাবে বুক ফুলিয়ে বেড়াতে লাগলো। এবার ক্যাবলা হঠাৎ কথা কহিল, বলিল, হুজুর হুজুর, আমি খেন্তিকে নিজের বোনের মতো ভালোবাসতুম, জমিদার শালা তাকে জপরাও। ধর্মরাজ কটমট করে তাকাইয়া কহিলেন, তারপর আমাকে বলিলেন, বলে যাও। আমি বলিতে লাগিলাম, ক্যাবলার এক খুড়া ছিলেন, তিনি তাকে ঘরবাসি করবার জন্য তার বিয়ে দিলেন। বউটির বয়স 11 বছর, কিন্তু পেটে প্রকাণ্ড পিলে হুজুর। এই পিলে শুদ্ধ মেয়েটাকে নিয়ে ক্যাবলা একেবারে মেতে উঠল। সত্যি মিথ্যা জানি না, কিন্তু এই সময়টাতে ক্যাবলা নাকি তারি গাঁজাও ছেড়ে দিয়েছিল। বছরখানেক এইভাবে কাটবার পর ক্যাবলা একদিন বউকে খুড়োর কাছে রেখে বিদেশে গেল। শুনলুম টাকা রোজগার করতে কলকাতায় গেছে। তারপর হুজুর 3 বছর আর তার দেখা নেই।

0: কলকাতায় সে কি করেছিল তা আপনারাই ভালো জানেন ধর্মাবতার। শুনতুম সে খেন্তির বাড়িতে থেকে থিয়েটার করত, বাড়িতে এক পয়সা পাঠাতো না, ন মাসে ছ মাসে একটি চিঠি দিত, ব্যাস এই পর্যন্ত। ক্যাবলার পৈতৃক দুই এক বিঘা জমি ছিল, তাও খাজনার দায় নিলেম হয়ে গেল। ঘরের সম্পত্তি পরের হাতে যাবে, তাই খুড়োমশাই সেটা কিনে নিলেন। কিন্তু ক্যাবলার বউকে খাওয়ায় কে? খুড়ো হাজার হোক জ্ঞাতি, ভাইপো বউকে তো চিরকাল পুষতে পারেন না। যতদিন ক্যাবলার জমি ছিল ততদিন তাকে খোরপোষ দিয়েছিলেন, কিন্তু এখন আমরা গায়ের পাঁচজন হয়তো ক্যাবলার বউকে দুমুঠো খেতে দিতে পারতুম, কিন্তু পরের সমস্ত বউকে খেতে দিয়ে কে নিন্দে কুড়োবে হুজুর? সকলেরই তো স্ত্রী পরিবার নিয়ে ঘর করতে হয় নাকি? ক্যাবলার বউয়ের যখন ভীষণ দুরবস্থা, তখন জমিদার বাবু কৃপা করলেন। আহাহা, শিবতুল্য লোক যদি কেউ থাকে তো সে আমাদের জমিদার বাবু। এক কথায় ক্যাবলার বউয়ের সমস্ত ভার তিনি নিজের ঘাড়ে তুলে নিলেন। বেশি কি বলবো হুজুর, তিনি তাকে গয়না পর্যন্ত গড়িয়ে দিলেন। দিনের বেলা পাছে কেউ কিছু মনে করে তাই রাত্রিরে লুকিয়ে তার সঙ্গে দেখা করতেন। খুড়োমশাই অবশ্য সবই জানতেন, কিন্তু তিনি ধর্মভীরু লোক, কাউকে একটি কথা বলেননি। এইভাবে চলতে লাগলো। পাড়া গাঁয়ে কোনো কথাই চাপা থাকে না, কিন্তু তাই বলে পরের হাঁড়িতে কাঠি দিতেও কেউ ভালোবাসে না, বিশেষত জমিদার বাবু মানি লোক, তাই সব দিক বিবেচনা করে আমরা চুপচাপ রইলুম। তারপর হঠাৎ একদিন গভীর রাত্রে ক্যাবলা ফিরে এলো। কোথা থেকে খবর পেয়েছিল জানি না, গাঁয়েরই কোনো লোক বোধ হয় বেনামি চিঠি দিয়ে তাকে জানিয়েছিল। ধর্মরাজ জিজ্ঞাসা করিলেন, কে জানিয়েছিল? তা তো মনে পড়ছে না হুজুর। চিত্রগুপ্ত, খাতা দেখো। খাতা দেখিয়া চিত্রগুপ্ত বলিল,
1: ইনি বেনামি চিঠি দিয়েছিলেন, এই যে হস্তাক্ষর বিশেষজ্ঞের রিপোর্ট রয়েছে।
0: আমি বলিলাম, তা বোধহয় হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছিলুম হুজুর ভালোর জন্যই।
2: তারপর বলো।
0: তারপর বলতে আমারই গায়ে কাঁটা দিচ্ছে ধর্মাবতার। ক্যাবলা ঘরে ঢুকে একবার আপাদ মস্তক তার বউয়ের পানে তাকালে, তারপর জমিদারের দেওয়া সোনার চন্দ্রহার তার কোমর থেকে ছিঁড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, বউকে একটি কথাও বললে না। ঘুটঘুটে রাত্রির হুজুর, ক্যাবলা শটান জমিদার বাবুর পাঁচিল ডিঙিয়ে তার সবার ঘরে ঢুকলো। তারপর যা হলো তা সবাই জানে। সকালবেলা দেখা গেল জমিদার বাবু গলায় চন্দ্রহার জড়িয়ে পড়ে আছেন। পয়সা চিক্কাণ্ড ধর্মাবতার, ক্যাবলা তাঁরই চন্দ্রহার তাঁর গলায় জড়িয়ে তাকে খুন করেছে। কিছুক্ষণ বিচার সভা নিস্তব্ধ হইয়া রহিল। অবশেষে ধর্মরাজ একবার সজোরে গলা খাঁকারি দিয়া বলিলেন,
2: তোমার আর কিছু বলবার আছে?
0: আর কি বলবো হুজুর, আদালতে ক্যাবলার বিচার হল, আমরা সবাই সাক্ষী দিলুম। ক্যাবলা কিন্তু এক নাগারে মিথ্যে কথা বলে চলল, বললে তার স্ত্রী একেবারেই সতীসাধ্বী, জমিদার তার জমি নিলেম করিয়ে নিয়েছিল বলেই সে তাকে খুন করেছে। আমরা যত বলি, ওরে বউয়ের পেটে ছেলে এলো কোত্থেকে, সে ততই বলে ছেলে নয় ও পিলে। এত বড় পাষণ্ড ক্যাবলাটা ফাঁসি কাঠে ঝুলে পড়ল, তবু সত্যি কথা মানল না। হুজুর হুজুর, ক্যাবলার যদি ধর্মজ্ঞান থাকতো তাহলে সে স্ত্রীকে ত্যাগ দিয়ে আবার বিয়ে করত, এমন তো কতই হচ্ছে, নরহত্যা করবার কি দরকার ছিল? কিন্তু আগেই বলেছি হুজুর, জমিদার বাবুর ওপর তার ছেলেবেলা থেকেই রাগ ছিল। ধর্মরাজ হঠাৎ গর্জন ছাড়লেন,
2: আসামি খালাস।
0: আমি হতভম্ব হইয়া গেলাম। প্রভু ধর্মাবতার, এ কি বলছেন, ক্যাবলা যদি মুক্তি পায় সমাজ টিকবে কি করে? ধর্মরাজ তাহার জ্বলন্ত দুটি চক্ষু আমার দিকে ফিরাইলেন, বাঘের মতো চাপা গর্জনে বলিলেন,
2: আর তুমি তুমি?
0: ধর্মরাজের চক্ষু হইতে অসহ্য আলোর রক্তরশ্মি বাহির হইয়া আমার চক্ষুকে বিদ্ধ করিতে লাগিল। মনে হইল আগুনের দুইটি শূল আমার মস্তকে প্রবেশ করিতেছে।

0: কথায় কাহিনীতে শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প স্বর্গের বিচার। পাঠে স্বাতী বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা আশিস গিরি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
0: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা,
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব। আলোচনায় অংশগ্রহণ করছেন মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সহকারী অধ্যাপিকা ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায় এবং মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সহকারী অধ্যাপিকা সুতপা দে। আজ শুনবেন আলোচনার প্রথম পর্ব।
2: নমস্কার, আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি বিষয় নিয়ে, অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব। ডক্টর চ্যাটার্জি, বন মহোৎসবকে একসময় শুধুমাত্র পরিবেশ রক্ষার কর্মসূচি বলেই মনে করা হতো, কিন্তু বর্তমানে এটি অর্থনৈতিক উন্নয়নের সঙ্গেও গভীরভাবে যুক্ত।
3: হ্যাঁ, বিষয়টি শুনলে অনেকের কাছে কিছুটা অদ্ভুত মনে হতে পারে, কারণ অর্থনৈতিক বিকাশ বলতে আমরা সাধারণত শিল্পায়ন, নগরায়ন, বড় বড় কারখানা নির্মাণ, পরিকাঠামোগত উন্নয়নকেই বুঝে থাকি। তথ্য প্রযুক্তি, রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ বা জিডিপির কথাই আমাদের মনে আসে। সেখানে বন মহোৎসব বা বৃক্ষরোপণ উৎসবের সঙ্গে অর্থনৈতিক বিকাশের সম্পর্ক কোথায়?
2: আমার মনে হয় আমরা যদি একটু গভীরভাবে ভাবি তাহলে দেখা যাবে একবিংশ শতাব্দীর পৃথিবীতে এই প্রশ্নটি আসলে উল্টে গেছে। বন মহোৎসবের সঙ্গে অর্থনীতির

0: সম্পর্ক কি, আজ আর এটা বোধহয় প্রশ্ন নয়, বরং আজ প্রশ্ন হলো বন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদকে রক্ষা না করে অর্থনৈতিক বিকাশ আদৌ সম্ভব কি?
1: বর্তমান বিশ্বে অর্থনীতির ধারণাই বদলে গেছে। একটা সময় ছিল যখন উন্নয়ন বলতে শুধু উৎপাদন বৃদ্ধি বোঝানো হতো, বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ, আমেরিকা, জাপান এবং পরে এশিয়ার বহু দেশ দ্রুত শিল্পায়নের পথে এগিয়ে যায়। সেই সময় একটি দেশের সাফল্যের প্রধান মাপকাঠি ছিল তার মোট আভ্যন্তরীণ উৎপাদন, বা যেটাকে আমরা ইংরেজিতে জিডিপি বলি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কিন্তু ধীরে ধীরে দেখা গেল এই উন্নয়নের হিসাবের মধ্যে একটি বড় ফাঁক রয়েছে। যেমন ধরা যাক, একটি দেশ ব্যাপক হারে বন কেটে কারখানা তৈরি করল, উৎপাদন বাড়ল, জিডিপি বাড়ল, কিন্তু একই সঙ্গে যদি নদী দূষিত হয়, ভূগর্ভস্থ জল কমে যায়, মাটির উর্বরতা নষ্ট হয়, জীববৈচিত্র্য ধ্বংস হয়, তাহলে কি সত্যি সেই দেশ দীর্ঘমেয়াদে সমৃদ্ধ হচ্ছে? তখন অর্থনীতির প্রচলিত হিসাব এই প্রশ্নের উত্তর আর দিতে পারছিল না।
0: আর এই সীমাবদ্ধতা থেকেই পরিবেশ অর্থনীতি বা এনভায়রনমেন্টাল ইকোনমিক্স এর বিকাশ শুরু হয়। 1992 সালে রিও আর্থ সামিট বিশ্বকে নতুন একটি ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন। এই ধারণার মূল বক্তব্যই ছিল অত্যন্ত সহজ, বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে হবে এমন ভাবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতা নষ্ট না হয়। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, কিন্তু তা যেন পরিবেশ ধ্বংসের বিনিময়ে না হয়।
1: আর এই চিন্তার ফলেই অর্থনীতির জগতে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণারও জন্ম হয়, ন্যাচারাল ক্যাপিটাল বা প্রাকৃতিক পুঁজি। আমরা যেমন কারখানা, রাস্তা, যন্ত্রপাতি বা প্রযুক্তিকে অর্থনৈতিক সম্পদ হিসেবে দেখি, তেমনি বন, নদী, জলাভূমি, ম্যানগ্রোভ, উর্বর মাটি এবং জীববৈচিত্র্য এক ধরনের সম্পদ।
0: আবার এখান থেকেই আসে গ্রিন অ্যাকাউন্টিং বা সবুজ হিসাব রক্ষণের ধারণা। বিশ্বব্যাংক, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উপলব্ধি করতে শুরু করে যে কেবল উৎপাদনের হিসাব রাখলে হবে না, প্রকৃতির ক্ষয়ক্ষতির হিসাবও রাখতে হবে।
1: আর এই উদ্দেশ্যেই জাতিসংঘ সিস্টেম অফ এনভায়রনমেন্টাল ইকোনমিক অ্যাকাউন্টিং নামে একটি আন্তর্জাতিক কাঠামো তৈরি করে। আজ বিশ্বের 90টিরও বেশি দেশ কোনো না কোনোভাবে এই পরিবেশ অর্থনীতি হিসাব পদ্ধতি অনুসরণ করছে, এবং এর মূল উদ্দেশ্য হল দেশের আয় কত বাড়ল, তার সঙ্গে সঙ্গে দেশের বন সম্পদ, জলসম্পদ, জীববৈচিত্র্য, প্রাকৃতিক পুঁজি কতটা বাড়ল বা কমল তারও হিসাব রাখা।
0: ডক্টর চ্যাটার্জি, বোধহয় এই ধারণা থেকেই এসেছে গ্রিন জিডিপি। যেমন প্রচলিত জিডিপি শুধু উৎপাদনের মূল্য দেখায়, কিন্তু গ্রিন জিডিপি হিসাব করে প্রকৃতির ক্ষয়ক্ষতি বাদ দেওয়ার পর প্রকৃত অর্থনৈতিক অগ্রগতি কতটা হয়েছে। আর এই নতুন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের বুঝতে সাহায্য করেছে যে বন শুধু পরিবেশের বিষয় নয়, বন একটি অর্থনৈতিক সম্পদ।
1: আর ভারতবর্ষের ক্ষেত্রেও এই উপলব্ধি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই এই প্রেক্ষাপটে বন মহোৎসবের গুরুত্ব নতুন অর্থে সামনে এসেছে।
0: কিন্তু ডক্টর চ্যাটার্জি, আমাদের মনে রাখতে হবে বন মহোৎসব কোনো আধুনিক পরিবেশ আন্দোলন নয়। মানুষের সভ্যতার ইতিহাসে বৃক্ষরোপণ এবং বন সংরক্ষণের ঐতিহ্য কিন্তু বহু পুরনো। প্রাচীন ভারতীয় সভ্যতায় বৃক্ষকে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পদ হিসেবেও দেখা হতো। বিভিন্ন বৃক্ষকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সামাজিক ও ধর্মীয় সংস্কৃতি।
1: শুধু তাই নয় প্রফেসর দে, বিশ্বের অন্যান্য দেশেও একই ধরনের ঐতিহ্য দেখা যায়। যেমন জাপানে বনকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণের দীর্ঘ ইতিহাস রয়েছে। দক্ষিণ কোরিয়া যুদ্ধোত্তর সময় ব্যাপক বনায়নের মাধ্যমে পরিবেশ ও অর্থনীতিকে পুনর্গঠন করেছিল।
0: এমনকি বর্তমানে কোস্টারিকাও তো বন সংরক্ষণকে কেন্দ্র করে বিশ্বের সবুজ অর্থনীতির অন্যতম সফল মডেল হিসেবে পরিচিত। আর ভারতবর্ষেও তো আধুনিক বন মহোৎসবের সূচনা হয় স্বাধীনতার পর।
1: 1950 সালে তৎকালীন খাদ্য ও কৃষিমন্ত্রী কানাইয়ালাল মানিকলাল মুন্সি বন মহোৎসব কর্মসূচির সূচনা করেন। তখন সদ্য স্বাধীন ভারতবর্ষ নানা সমস্যার মুখোমুখি, বনভূমি কমে যাচ্ছে, মাটির ক্ষয় বৃদ্ধি পাচ্ছিল, জ্বালানি কাঠের চাহিদা বাড়ছিল এবং কৃষির উপর জনসংখ্যার চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। এই পরিস্থিতিতে আমাদের মন্ত্রী মশাই উপলব্ধি করেছিলেন যে দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের জন্য বনসম্পদ পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি। তাঁর উদ্যোগে জুলাই মাসের প্রথম সপ্তাহকে বন মহোৎসব সপ্তাহ হিসেবে পালনের সূচনা হয়।

কিন্তু ডক্টর চ্যাটার্জি এখানে একটি বিষয় লক্ষণীয়। 1950 সালে বন মহোৎসবের প্রধান উদ্দেশ্য ছিল বন বৃদ্ধি, মাটির সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা। কিন্তু আজ একবিংশ শতাব্দীতে এসে বন মহোৎসবের অর্থ অনেক বিস্তৃত হয়েছে। আজ এটি শুধু গাছ লাগানোর কর্মসূচি নয়, এটি গ্রিন ইকোনমি, গ্রিন জিডিপি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি।

0: বুঝতে হলে আমাদের বোনকে শুধুমাত্র পরিবেশগত সম্পদ হিসেবে নয়, অর্থনৈতিক সম্পদ হিসেবেও দেখতে হবে। কারণ বোন জল সংরক্ষণ করে, মাটির উর্বরতা বজায় রাখে, কৃষি উৎপাদন বৃদ্ধি করে।
1: এছাড়াও তো প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমায়, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করে, কার্বন শোষণ করে, পর্যটন শিল্পকে সমৃদ্ধ করে এবং সর্বোপরি দেশের প্রাকৃতিক পুঁজিকে শক্তিশালী করে। তাহলে ডক্টর চ্যাটার্জি, এবারে আমরা প্রশ্ন করতেই পারি, বন মহোৎসব কিভাবে সরাসরি অর্থনৈতিক বিকাশের সঙ্গে যুক্ত? কিভাবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি কৃষি, কর্মসংস্থান, শিল্প, গ্রামীণ অর্থনীতি, কার্বন বাজার এবং জাতীয় আয়ের সঙ্গে সম্পর্কিত? আর কেন আজ বিশ্বের বহু অর্থনীতিবিদ বনকে একটি অর্থনৈতিক অবকাঠামো হিসেবে দেখতে শুরু করেছেন?
0: বন মহোৎসবকে অনেকেই শুধুমাত্র একটি পরিবেশ সংরক্ষণ কর্মসূচি হিসেবে দেখেন, কিন্তু আধুনিক অর্থনীতির দৃষ্টিতে বন মহোৎসব একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বিনিয়োগ। একটি গাছ কেবল অক্সিজেনই দেয় না, এটি খাদ্য, কাঁচামাল, কর্মসংস্থান, জল সম্পদ, কার্বন সঞ্চয় এবং জলবায়ু স্থিতিশীলতার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে সরাসরি ও পরোক্ষভাবে অবদান রাখে। কৃষিতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হয়, নার্সারি, চারা উৎপাদন, বৃক্ষরোপণ, বন সংরক্ষণ, কাঠ ও বাঁশ শিল্প, ফল ও ঔষধি উদ্ভিদ সংগ্রহ, ইকো ট্যুরিজম, এগুলোকে বর্তমানে গ্রিন জবস বলা হচ্ছে। বনভিত্তিক শিল্পের উন্নয়ন হচ্ছে, কাগজ শিল্প, রাবার, লাক্ষা, মধু, ঔষধি, সুগন্ধি তেল, এবং গ্রামীণ অর্থনীতির শক্তিশালীকরণ যেখানে দরকার সেখানেও কিন্তু বন মহোৎসবের গুরুত্ব এবং বন সম্পদের গুরুত্ব আছে।
1: অর্থাৎ ডক্টর চ্যাটার্জি, আপনি বলতে চাইছেন যে অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের প্রত্যক্ষ বহুমাত্রিক ভূমিকা রয়েছে, মানে বন মহোৎসব কেবল একটি পরিবেশ রক্ষার অনুষ্ঠান নয়, এটি আসলে অর্থনৈতিক নিরাপত্তা, গ্রামীণ জীবিকা, কৃষি উৎপাদন এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের সঙ্গে গভীরভাবে যুক্ত।
0: অবশ্যই,
1: যদি আমরা একটু অন্যভাবে বলি, মানে একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থনীতিতে বন মহোৎসবের মতো কর্মসূচির প্রকৃত অর্থনৈতিক গুরুত্ব যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখব যে পৃথিবীর প্রায় প্রতিটি দেশই বুঝতে শুরু করেছে যে উন্নয়ন মানেই কেবল বড় রাস্তা, উঁচু সেতু বা শিল্প কারখানা নয়, এই যে উপলব্ধি, এই উপলব্ধি থেকেই তো আধুনিক অর্থনীতিতে এসেছে গ্রিন ইকোনমি, গ্রিন অ্যাকাউন্টিং বা গ্রিন জিডিপির ধারণা। আপনার কি মত?
0: অবশ্যই, আমরা যদি একটু পর্যালোচনা করে দেখি যে বর্তমানে বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য শুধু জিডিপি বৃদ্ধি নয়, এবং পরিবেশ সংরক্ষণের উপর বেশি গুরুত্ব, সামাজিক ন্যায় এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এবং এই ধারণা থেকেই আপনি যেগুলি বলছেন, গ্রিন ইকোনমি, গ্রিন অ্যাকাউন্টিং এবং গ্রিন জিডিপির ধারণার অভ্যুত্থান হয়েছে। এবার গ্রিন ইকোনমি বলতে কি বোঝাচ্ছে? গ্রিন ইকোনমি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক অন্তর্ভুক্তি একসঙ্গে নিশ্চিত করা হয়। এতে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার, দূষণ হ্রাস, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কম কার্বন উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। সহজ ভাষায়, যে অর্থনীতিতে মানুষের জীবন মান উন্নত করে কিন্তু প্রকৃতির ক্ষতি কমায়, সেটি গ্রিন ইকোনমি। এর মূল বৈশিষ্ট্য কি? কম কার্বন নির্গমন, সম্পদের দক্ষ ব্যবহার, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, পরিবেশ বান্ধব শিল্প, দূষণ নিয়ন্ত্রণ, গ্রিন জব সৃষ্টি, জীব বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই কৃষি। এর প্রধান খাতগুলি হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, বনায়ন, জৈব কৃষি, বৈদ্যুতিক যানবাহন, বর্জ্য পুনর্ব্যবহার, পরিবেশ বান্ধব নির্মাণ। এবার গ্রিন ইকোনমির অর্থনৈতিক সুবিধা কি? কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্য ব্যয় হ্রাস, জলবায়ু ঝুঁকি কমানো, দীর্ঘমেয়াদী জিডিপি বৃদ্ধি এবং বিনিয়োগ বৃদ্ধি। এবার গ্রিন অ্যাকাউন্টিং, যেটি আপনি বললেন, গ্রিন অ্যাকাউন্টিং বা এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং হলো এমন একটি জাতীয় হিসাব ব্যবস্থা যেখানে অর্থনৈতিক উৎপাদনের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের ক্ষয় এবং পরিবেশগত ক্ষতিকেও হিসাবের মধ্যে অন্তর্গত করা হয়। এবার এর মধ্যে অন্তর্ভুক্ত কে কে? বন সম্পদের ক্ষয়, খনিজ সম্পদের ক্ষয়, জল সম্পদের ব্যবহার, বায়ু দূষণ, কার্বন নিঃসরণ, জৈব বৈচিত্র্যের ক্ষতি এবং মাটির অবক্ষয়।
1: অর্থাৎ আপনি যেটা বললেন, সেটা যদি একসঙ্গে আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে গ্রিন ইকোনমি আমাদের বলে কিভাবে উন্নয়ন করতে হবে, গ্রিন অ্যাকাউন্টিং বলে উন্নয়নের সঙ্গে পরিবেশগত লাভ ক্ষতির হিসাব করতে হবে, আর গ্রিন জিডিপি দেখায় পরিবেশগত ক্ষতি বিবেচনা করার পর প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি কতটুকু।

0: তাই টেকসই উন্নয়নের যুগে এই তিনটি ধারণাই পরস্পর সম্পূরক। কারণ আগে জাতীয় আয় হিসেব করার সময় শুধুমাত্র উৎপাদনের পরিমাণ দেখা হতো, কিন্তু 1980-90 দশকে রাষ্ট্রসংঘ, বিশ্বব্যাংক এবং পরিবেশ অর্থনীতিবিদরা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, একটি দেশ যদি দ্রুত জিডিপি বাড়ায় কিন্তু সেই বৃদ্ধির জন্য তার বন, জল, খনিজ ও জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যায়, তাহলে কি সেই উন্নয়নকে সত্যিকারের উন্নয়ন বলা যায়? আর এখানেই বন মহোৎসবের গুরুত্ব অসাধারণভাবে বেড়ে যায়। কারণ বন মহোৎসব শুধুমাত্র গাছ লাগানোর অনুষ্ঠান নয়, এটি আসলে দেশের ন্যাচারাল ক্যাপিটাল বা প্রাকৃতিক পুঁজি বৃদ্ধি করার এক জাতীয় কর্মসূচি।
1: হ্যাঁ, প্রথাগত অর্থনীতিতে পুঁজি বলতে আমরা শুধুমাত্র কারখানা, যন্ত্রপাতি, রাস্তা, সেতু বা ভবনের মতো মানবসৃষ্ট সম্পদকেই বুঝতাম, কিন্তু আধুনিক পরিবেশ অর্থনীতিতে এই ধারণা আরো বিস্তৃত হয়েছে। এখন বন, নদী, জলাভূমি, উর্বর মাটি, বায়ু, জীব বৈচিত্র্য ও খনিজ সম্পদকে ন্যাচারাল ক্যাপিটাল বা প্রাকৃতিক পুঁজি,
0: যেটা আমি এখনই বলছিলাম।
1: এই যে প্রাকৃতিক পুঁজি, এই প্রাকৃতিক পুঁজি কিন্তু আমাদের বিভিন্নভাবে সাহায্য করছে, উৎপাদনমূলক সম্পদ সৃষ্টি করছে, কাঠ, বাঁশ, ফল, ঔষধি, এইসব আমরা পাচ্ছি এই প্রাকৃতিক পুঁজি থেকে। নিয়ন্ত্রকমূলক সেবা, কার্বন ডাইঅক্সাইড শোষণ করা, জলবায়ু নিয়ন্ত্রণ, বন্যা ভূমিক্ষয় কমানো, বায়ু বিশুদ্ধিকরণ, আবার সহায়ক সেবাগুলি আমরা পাচ্ছি, মাটির উর্বরতা, পরাগায়নে সহায়তা, জীব বৈচিত্র্য রক্ষা করা। আমরা সাংস্কৃতিক সেবা পাচ্ছি, ইকোট্যুরিজম, শিক্ষা, গবেষণা, ধর্মীয় ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন। তাহলে বন মহোৎসব কিভাবে ন্যাচারাল ক্যাপিটাল বৃদ্ধি করছে? বন মহোৎসবের মূল উদ্দেশ্য হল ব্যাপক বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণ ও গুণগত বৃদ্ধি করা।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব। আলোচনায় অংশগ্রহণ করলেন মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সহকারী অধ্যাপিকা ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায় এবং মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সহকারী অধ্যাপিকা সুতপা দে। আজ শুনলেন আলোচনার প্রথম পর্ব। এই আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন আগামী মঙ্গলবার রাত 8:45 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্তই। প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ইমন রাগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, তাকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন ইমন রাগে সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন ইমন রাগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, তাকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীতে রয়েছে আমাদের বিশেষ বিভাগ কবির মুখোমুখি কবি, যেখানে একজন কবির কবিতা জীবন, কাব্যকৃতি ও ভাবনা জগতের সুলুক সন্ধান মিলবে অনুজ কবির সঙ্গে আলাপচারিতায়।

0: আজ এই পর্যায়ে কবি সুধীর দত্তর সঙ্গে কথা বলেছেন কবি পার্থজিৎ চন্দ।
1: কবি সুধীর দত্ত, জন্ম 1951 সালে। ব্যাবেল টাওয়ারের চূড়া থেকে শুরু করে আরশি টাওয়ার, 70-এর দশকের ব্যতিক্রমী শহর হিসাবে তরুণ কবি সুধীর দত্ত ততদিনে সমালোচক থেকে শুরু করে পাঠকের সম্ভ্রম আদায় করে নিয়েছেন। তারপর দীর্ঘ 10 বছরে না লেখা অথবা খুব কম লেখার পর্ব, একটিমাত্র লিটল ম্যাগাজিনে লিখছেন আপনি। তারপর আবার 2016 সালে তাঁবু, মই ও শ্রেষ্ঠ কবিতাগুচ্ছ প্রকাশ পেল। বাংলা কবিতার জগতে আলোড়ন, এই দীর্ঘ 10 বছরের না লেখার পর্বে আপনি কি নিজের পথের সন্ধান করছিলেন, নাকি কোনো সংকট আপনার ভেতর প্রতিরোধ তৈরি করেছিল?
2: আসলে আমার কবিতা জীবন থেকে আমি হিসেব করে দেখেছি মোটামুটি 25টি বছর বাদ, একটানা নয়, কখনো 10, কখনো 2, কখনো 1, এরকম গেছে। এই যে মাঝে মাঝে নৈঃশব্দ না লিখে থাকা, এটা আমার কাছে খুব স্বাভাবিক। তুমি যে বিশেষ প্রশ্নটি করেছো যে

0: তাঁবুময়ী শ্রেষ্ঠ কবিতার উৎস, তোমার ভাষায় যেটা আলোড়ন সৃষ্টি করল, এর আগের 10 বছর আমি একটিও শব্দ লিখিনি। প্রশ্ন হয় যে তাহলে না লিখে থাকলাম কি করে, বা এই সময়টা কি করছিলাম? দেবদাস তো একবার লিখেছিলেন যে সুধীর যখন কবিতা লিখছিল না, তখন কিন্তু সে তপস্যা করছিল। আমি শুনে খুব অবাক হয়েছিলাম। সে তার সমূহ তেজকে, সমূহ সঞ্চয়কে সে একাগ্র করছিল নিজের মধ্যে, যার পরিণাম হচ্ছে তার হৃষা ও ক্ষুরধ্বনি। তোমার যে প্রশ্নটা ছিল যে যখন আপনি কবিতা লিখছিলেন তখন আপনি কি করছিলেন, তাই তো নাকি?
1: একেবারে।
0: আসলে আমি সারা জীবনই কবিতা লিখছি, সেটা কখনো অক্ষরে লিখছি, যখন কেউ দেখছে যে আমি কবিতা লিখছি তখন সাদা কাগজে আমি লিখছি। আমি যখন সরকারি কাজ করছি, বিভিন্ন কাজ করছি, সে কাজগুলো আমার কাছে কবিতা ছিল। কোনো শুষ্কতা যান্ত্রিক জায়গা থেকে আমি আমার চাকরিকে দেখিনি।
1: এখানে একটা জিনিস আমি যেটা জানতে চাইছি যে আপনার মতো একজন সৃষ্টিশীল কবি দীর্ঘ 10 বছর আপনি কবিতা প্রায় লিখছেন না, বা লিখে থাকলেও খুব কম প্রকাশ করছেন, এটা আপনার ভিতর কোনো রকম যন্ত্রণার জন্ম দেয়নি?
0: আমি লিখিনি, আমি সে সময় প্রচণ্ড পড়াশোনা করছি এবং আমার পড়াশোনার বিষয় যদিও মূলত আধ্যাত্মিক বই আমি বেশি করে পড়তাম, কিন্তু ভূতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, মানে বিভিন্ন বিষয়ে আমি পড়াশোনা করতাম। মানে যত বিজ্ঞানসম্মত বিষয়, বৈজ্ঞানিক গবেষণার বিষয় আমি সবই পড়তাম, এবং সেই পড়াটা আমার পরবর্তীকালে পড়া কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে। আমার এই যে পাঠ পরিধি, এটা নিজেকে এবং জগৎকে জানতে অনেক সাহায্য করেছে।
1: আপনার লেখায় বরাবরই আপনার পাঠ পরিধির একটি শিল্পিত রূপ আমরা পাই। এই দীর্ঘ 10 বছর আপনি না লেখা পর্ব, তারপর যখন ফিরে এলেন, সেই পর্বের যদি কবিতা আমাদের এখন শোনান।
0: আমি তার আগে দুটো কথা বলিনি।
1: আচ্ছা।
0: আমি যখন লিখতে এলাম তখন যেন আমার ভেতর থেকে কেউ কথা বলতে শুরু করলো যে তোমাকে এখন লিখতে হবে, তোমার এতদিনের যে সঞ্চয় সেটা তোমাকে প্রকাশ করতে হবে। এবং আমার কবিতায় অধিকাংশ সময় একটি পুরাণের চরিত্রের মুখোশ থাকে, একটা ঘটনার মুখোশ থাকে, সে মুখোশের আড়ালে আমার মুখটা থাকে। আমার হঠাৎ মনে পড়ল যে সিদ্ধার্থ যখন বোধি লাভ করলেন, বুদ্ধ হলেন, তা তখন তিনি নির্বাণে চলে যাবেন, তাতে দেবতারা প্রমাদ গুনলেন, ব্রহ্মা বিশেষ করে, যে তার যে বোধি, সেই বোধি যদি জগতের কাজে না লাগে এবং তিনি যদি নির্বাণ লাভ করেন তাহলে কি হলো? তখন তারা বুদ্ধকে বিভিন্নভাবে প্ররোচিত করলেন সৃষ্টিশীল হওয়ার জন্য, ব্রহ্ম নির্বাণে না যাওয়ার জন্য, শূন্যে না যাওয়ার জন্য। তো আমার মধ্যেও ঠিক একই রকম ভাব এসেছিল, সেই ভাবটাকে আমি কবিতায় ধরেছি এবং সেটা আমার তাঁবুময়ী ও শ্রেষ্ঠ কবিতা গুচ্ছের যে প্রবেশক কবিতা ওতে আছে। আমি ওই কবিতাটা পড়লে একটা আইডিয়া করতে পারবে। আমি বেশি পড়বো না, রিলিভেন্ট অংশটা পড়ব, প্রাসঙ্গিকটি। দেবতারাও ভয় পেয়েছিলেন কবিকে নিঃশব্দ দেখে, কিন্তু যেইমাত্র তিনি একে একে 49 গ্রাসে গ্রহণ করলেন অন্ন, ছলাচ্ছল চলকে উঠল নদী, এবং কবিতা লিখতে লিখতে তিনি চললেন মৃগক্ষেত্রের দিকে, আর একটার পর একটা সাদা পৃষ্ঠা তার দিকে বাড়িয়ে দিতে লাগলেন কৌণ্ডিন্য, অশ্বজিৎ এবং ভদ্রীয়রা। সেই থেকে কুকুদ ও তাঁপা গাছের ভিতর দিয়ে চিবর ও ভিক্ষা পাত্র হাতে শব্দগুলি ক্রমাগত হেঁটে যাচ্ছে এক অনশ্বর নীরবতার দিকে।
1: অসাধারণ। আমরা আপনার যারা ঘনিষ্ঠ পাঠক, আমরা জানি যে আপনার জন্ম হয়েছিল এক প্রান্তিক গ্রামে, তারপর উচ্চশিক্ষা জীবিকার জন্য শহরে চলে এলেন। সেই গ্রাম জীবনের স্থানিক বিষয় কিন্তু আপনার লেখায় খুব বেশি ছায়াপাত করল না, পরিবর্তে সামগ্রিকভাবে এক প্রান্তিক জীবন, এক প্রান্তিক মানুষের কথা ভিন্ন ধারায় আপনার কাব্যে ছায়াপাত করল, এটা ঠিক কেন ঘটল?
0: অবচেতনের সেই রহস্য বা আমার এই যে ট্রান্সফরমেশন

0: আসছেন তার রহস্য এটাকে আমি বিশ্লেষণ করতে পারবো না। তবে ঘটনা এই, গ্রামকে ছোটবেলা থেকে যে স্থানিকতার কথা বলছো অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমি দেখেছি, কিন্তু আমার কবিতায় আমি এটা লক্ষ্য করে দেখেছি যে স্থানিকতা এবং মহাজগৎ এই দুটো কীভাবে মার্জ করে যায়, যে কারণে বাইরের যে প্রকৃতি সে প্রকৃতির চেয়েও আমার অন্তর প্রকৃতি সেটা আরও বেশি প্রবল। আমার চোখটা বাইরের দিকে না থেকে সবসময় একটা অন্তরাবৃত থাকে, অন্তর্মুখ থাকে। ওই যে অভিজ্ঞতা, ওই যে প্রান্তিক মানুষের যে অভিজ্ঞতা, তাদের যে অত্যাচার নির্যাতন যেটা আমি দেখেছি, সেটা একটা বড় ক্যানভাসে, যেটাকে তুমি বললে যে বড় ক্যানভাসে কিন্তু ফুটে উঠলো আমার প্রায় সমস্ত কবিতায় পরবর্তীকালে। হেসা ক্রুরধ্বনিতে আছে, সেই সঙ্গে সঙ্গে তাঁবু ময়ী ও শ্রেষ্ঠ কবিতাগুচ্ছে আছে,
1: ভীষণভাবে আছে,
0: বা আরও আরও আরও কবিতাতে ওই গ্রামের মুখটা একটা বড় আয়তন নিয়ে, বড় আকার নিয়ে, তার স্থান পরিবর্তন করে অন্য একটা পরিসরে সেটা কিন্তু প্রকট হয়ে গেল।
1: আপনার এই বিশেষ প্রবণতার কারণেই কি গ্রাম থেকে যখন আপনি শহরে চলে এলেন, আপনার সৃষ্টিশীল সত্তা কোনোরকমভাবে ব্যাহত হলো না, তার পিছনে কি এই প্রবণতাই কাজ করছে?
0: একেবারে একেবারে এই প্রবণতা কাজ করেছে। মানে জীবনে যে প্রথম কবিতাটা কলকাতায় এসে লিখলাম, সেটা প্রায় সেই বাল্মীকি যেমন করে শোক স্তব্ধ হয়ে শ্লোক লিখলেন, আমার এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটেছিল। এই এক কন্টিনিউশন আমার মধ্যে দিয়ে চলছে। মানে গ্রামের সেই যে জায়গাটা, আমার যে অভিজ্ঞতার জায়গা, অনুভবের জায়গা, অত্যন্ত দুস্থ গরিব মানুষের যে জায়গা, সেই জায়গাটা অন্য একটা স্থানে বৃহত্তর পরিসরে ব্রাত্যজনের জন্য সেও একই ব্যাপার সে দাঁড়ালো।
1: সুধীরদা, আপনার কবিতার আমরা যারা ঘনিষ্ঠ পাঠক, আমরা জানি যে আপনি অক্ষরবৃত্তের কাছে থিতু থেকেছেন এবং আপনার কবিতায় একটা অদ্ভুত গদ্য স্পন্দন আমরা লক্ষ্য করি। গাদ্যিক পারুষ্য তথাকথিত পেলবতা শুষে নিয়েছে আপনার কবিতার, কিন্তু আবার উল্টো দিক থেকে এক কর্কশ মাধুর্য আরেক ধরনের পেলবতা সেটাও আমরা পাচ্ছি। এই যে তৎসম তদ্ভব শব্দের পাশাপাশি প্রচুর আঁকাড়া শব্দ, কৌম সমাজের মধ্যে প্রচলিত শব্দ আপনার কবিতায় এসেছে, আপনি কি সচেতনভাবে এটাকে ব্যবহার করেছেন কোনো বিশেষ ধরন তৈরি করতে আপনার লেখার, নাকি এটা খুব স্বাভাবিকভাবে আপনার কবিতায় ধরা দিয়েছে?
0: আমার প্রথম দিকে যে কবিতা রয়েছে সেই কবিতায় রোমান্টিসিজমের প্রাবল্য ছিল, সেটা কেউ ভাবতেও পারবে না যে সেসব কোথায় গেল। প্রেম, প্রকৃতি, মানে আবেগের একটা বৈফুল্য ছিল বলতে পারো। এটি আমার বন্ধু রামচন্দ্র প্রামাণিক, যাকে আমার ফ্রেন্ড ফিলোজফার এন্ড গাইড বলি, ওর কবিতা আমি লক্ষ্য করলাম। আমি সে কবিতা লিখি না, কিন্তু ওর ওই কবিতাগুলো আমাকে আকৃষ্ট করলো, আঁকার শব্দের যে ব্যাপারগুলো, এখন এটা আমার ব্রেনের মধ্যে রেজিস্টার হয়ে গেল। আমি কিন্তু পরবর্তীকালে কোনো চেষ্টা করিনি, অটোমেটিক এগুলো আমার মধ্যে এসে গেল। এই যে সংস্কৃত শব্দ তদ্ভব শব্দ আমার কবিতায় যে এসেছে, তার অন্যতম বোধহয় কারণ যে আমি ছোটবেলা থেকে গদ্য বলতে বঙ্কিমচন্দ্র পড়েছি,
1: একেবারে ওই সাধু গদ্য,
0: ওই সাধু গদ্য, সাধু এবং
1: সাধু,
0: তা ওই অবচেতনে ওর ছাপটা আমার থেকে গেছে। সেই সময় মেঘনাদ বধ কাব্য পড়ছি আমি, তাছাড়াও সংস্কৃত শব্দের যে ধ্বনি তার প্রতি চিরকাল আমার একটা ভালো লাগা ছিল। ধ্বনিটা আমাকে সবসময় কিন্তু ভাবায়। আমাদের স্কুলে আমি সংস্কৃত পড়তাম, ইউনিভার্সিটিতেও সংস্কৃত পড়েছি আমি, তাদের যে ধ্বনি মাধুর্য, মানে না বুঝতে পারলেও তাদের যে মন্ত্রময়তা, ধ্বনির যে মাধুর্য আমাকে টানত। স্বাভাবিক কারণেই এই যে তদ্ভব তৎসম শব্দ আছে, কিন্তু একই সময়ে আমার পাঠ পরিধি, নিজেকে প্রতি মুহূর্তে বাংলা কবিতার যে ঐতিহ্য, কবিতার যে ইতিহাস, সেই ঐতিহ্যের বোধ, আমি সেই কালচারাল কন্টিনিউমের একটা অংশ। তো আমি দেখলাম যে আমাকে এই প্রবাহটাকে রাখতে হবে। বাংলা কবিতা তখন দেখছি রোমান্টিসিজমের একবার ভর্তি, ব্যক্তিগত স্তরের কবিতা লেখে সকলে, তো আমার মধ্যে এইটা থেকে ডিভিয়েট করার জন্য ভেতরে একটা প্রেরণা হয়। স্বাভাবিক কারণেই এই প্রক্রিয়াটা সচেতন নয়, এটা অটোমেটিক হতে থাকলো
1: প্রসেস,
0: এইটি প্রসেস।
1: এ প্রসঙ্গে আপনাকে দুটি কথা জিজ্ঞেস করব। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার কবিতার প্রথম পর্বে

0: যে প্রেম, লিরিক্যাল প্রবণতা, বৈশিষ্ট্য যে কবিতা, তাকে কি আপনি এখন স্বীকার করেন?
1: আমি সেই কবিতাগুলো আমার কাব্যগ্রন্থে কোথাও রাখিনি।
0: আমি সেটাই খুব অবাক হয়ে দেখছিলাম যে আপনার ওই কবিতার হদিশ আমরা পাইনি।
1: না,
0: এবার আপনাকে আমি যেটা অনুরোধ করব যে আপনার কবিতার যে গাদ্যিক পারুষ্য, তদ্ভব তৎসম শব্দের ব্যবহার, সেটা কিভাবে আকীর্ণ হয়ে আসে আপনার লেখায়, আপনি যদি আমাদের একটু শোনান।
1: আমাকে কিছু নির্বাচন করে শোনাতে হয়। এই দেখো, আজ এই আমি এক সামান্য মানুষ, অপটু টলমলে পা, মাথায় ধারণ করিনি কোনো মুঞ্জত্রিণ, যা দেখে মারের কাঁক থেকে খসে পড়ে বিনা। অথচ এই আমি বসু রুদ্রগণের আত্মস্বরূপ, নেমে এসেছি অখণ্ডের ঘর থেকে, খনন করেছি পুষ্করিণী, খাল ও সেচ প্রণালী, আর কাম ও রবিশস্যে ভরে উঠেছে মানুষের খেত। বা ধরো, হে ছেঁড়া ফাটা উনো জীবন, মৃতরা মৃতদের কবর দিক, বনকলমির বেড়ানি গিয়ে তোমাকে যেতে হবে অনেকটা পথ, কিন্তু পা বাড়াতেই লুতাতন্তুতে আটকে যায় পা, যাও কোথায়। বা অগ্নি স্নান শেষে বাক ভেদ করবে অন্তরিক্ষ লোক, আর ফলশস্যে ভরিয়ে তুলবে ভুঁই কুমড়ার ক্ষেত।
0: তৃণমুঞ্জ, সেখান থেকে ভুঁই কুমড়ো, এই যে একটা বিস্তৃত আপনার সফর, শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলে দেন যে আপনি কোন অংশ থেকে এটা পড়লেন।
1: এটা আমি পড়লাম আমার তাঁবুময়ী ও শ্রেষ্ঠ কবিতা গুচ্ছের জীবনের বাড়ি কবিতা থেকে। আরো তোমাকে দুটো লাইন শুনি।
0: একেবারে,
1: আমি কবি হতে চাইনি কোনোদিন, এটা সত্যি কথা, সত্যি কথা, আমি যা লিখছি সত্যি কথাই লিখছি। আমি কবি হতে চাইনি কোনোদিন, মাড়াইয়ের ক্ষেত পেরিয়ে একা একা হেঁটে যেতে চেয়েছি খোসাহীন তণ্ডুলের দিকে। খোসাহীন তণ্ডুল মানে এই যে জায়গাগুলো তুমি দেখছো, এইভাবে অসংখ্য অজস্র আছে, স্বাভাবিকভাবে এসে যাচ্ছে। আমি, তুমি এটা আগে প্রশ্ন করেছিলে, আমি উত্তরটা দিইনি, দিয়ে দিই। অক্ষরবৃত্তের তুমি কথা বলেছিলে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিলে। আমি ছোটবেলায় ছন্দ নিয়ে প্রচুর পড়া শোনা, পরীক্ষা নিরীক্ষা, এমনকি মাত্রাবৃত্তের ছন্দ নিয়েও প্রবল পরীক্ষা নিরীক্ষা করেছিলাম। সাতমাত্রার মাত্রাবৃত্ত, দুলকিচারের যে ছন্দ, যাতে খুব আধুনিক ভাষ্যকে বা যন্ত্রকে ধরা যায় না, আমি চেষ্টা করেছিলাম এই সাতমাত্রার মাত্রাবৃত্তকেও কীভাবে গদ্যের কাছাকাছি নিয়ে আসা যায়।
0: এই প্রচেষ্টাটা খুব আকর্ষক।
1: হ্যাঁ, এটি কিন্তু আমার প্রথম কাব্যগ্রন্থে চেষ্টা করেছি, এটা অবলোকিতেশ্বর কবিতায় আছে। যেমন ধরো, আমি তোমার উদাহরণ দিচ্ছি, মানে অপূর্ণাঙ্গ পর্বের ভেরিয়েশন করে ওই যে সাতমাত্রার যে চালটা, তাকে অনেকটা সংযত করতে চেষ্টা করেছি। এবং এই সাতমাত্রার দু চার লাইনের পরে একেবারে গদ্য লিখেছি, যাতে করে পাঠক কোনো জার না পায়। মানে রীতিমতন কারিগরি ব্যাপার তুমি বলতে পারো। সেই জীবনের প্রথম কবিতা লিখতে সে কাজ করছি,
0: প্রকরণ কুশলতা।
1: হ্যাঁ, দেখো, না হেতু পরিণাম গহ্বর, না পাপ শুদ্ধি শূন্য, আহা কি নির্ভার ভাসে দেহবার, লাজ নে বস্ত্র নে পূর্বাপর, তবু এই স্তব্ধতার ভেতর শান্ত গহ্বরের দিকে তিনি ছুঁড়ে দিতে পারলেন না তার লাজ বস্ত্র। কি এক আশ্চর্য মমতায় তার ভেতর উঠলে ওঠে সমুদ্র প্রমাণ করুণা। এই অলৌকিক উষাকাল, হে আমার বারোগিটের হেমপ্রভ বিমান, অবলোকিতেশ্বর, চির পাইনের জঙ্গল ফুঁড়ে জেগে উঠছে চৌখাম্বা ত্রিশূলের চূড়া। আগের কয় লাইন কিন্তু পুরো মাত্রাবৃত্ত, কিন্তু মনে হবে পুরো গদ্যে কবিতা পড়ে গেলাম।
0: সবাই জানি যে আপনার একটি মহাকাব্য, একটি উদ্যত ভল্ল, সেটি প্রকাশিত হয়েছে, পাঠকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে যথারীতি। আপনার নিজের কথায় এর মধ্যে রয়েছে প্রাচ্যের বৃহৎ অধ্যাত্ম আনয়ন, ঠিক আখ্যান নির্ভর তো নয়, আবার কিছুটা আখ্যানের কাছাকাছিও ঘোরাফেরা করেছে এই মহাকাব্য, কিন্তু তার থেকে আবার সে পথ পরিবর্তনও করেছে। আমি পড়ে দেখেছি যে এই মহাকাব্যের কেন্দ্রে মুখ্যত রয়েছেন আমাদের দুজন প্রাতঃস্মরণীয় বাঙালি, এক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আরেকজন স্বামী বিবেকানন্দ। এই মহাকাব্য রচনা করার ইচ্ছা আপনার মধ্যে কিভাবে সঞ্চারিত হয়েছে?
1: এর ইতিহাস খুব রহস্যময় বলতে পারো। আমার বারবার মনে হয় আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনা,

0: সেটি অন্য একটি স্তর থেকে নিয়ন্ত্রিত হয়, এটা আমার একবারে দৃঢ় ধারণা, আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি আমি। আমার যখন 19-20 বছর বয়স কিংবা 18 বছর বয়স হবে এরকম, নদা বলে একজন ভদ্রলোক ছিলেন, তার নামটা আমার কবিতায় বারবার ঘুরে ফিরে আসে। তিনি ধ্যান করতেন, খুব ধ্যানস্থ হয়ে আছেন। একদিন আমি যেতে সকালবেলা বললেন, সুধীর আমি কল্পদূর হয়ে আছি, যা চাইবে তাই পাবে। সে সময় আমিও খুব ধ্যান করতাম
1: ওই বয়সে,
0: হ্যাঁ আমিও রীতিমতো ধ্যান করতাম, অন্তত 3 বেলা বসে ধ্যান করতাম। তো তিনি বলতে, দেখো আমার তো বলা উচিত ছিল যে আমি ঈশ্বর প্রাপ্ত হতে চাই, ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনের লক্ষ্য। তা না বলে বললাম আমি মহাকবি হতে চাই। তানি মহাকবি হতে চাই, তিনি বললেন তথাস্তু। তার মানে আমার মহাকবি হতে চাই বলার কোনো কারণ নেই, বলা উচিত ছিল আমি ঈশ্বর প্রাপ্ত হতে চাই। তার মানে ইনস্টিংটা কোথায় ভেতরে ওটি প্রথিত ছিল, এমবেডেড ছিল, যে শব্দের উচ্চারণ করলাম সেটা বা যেন একটা মহাজাগতিক নির্দেশ আমার ভিতর দিয়ে সেই ইচ্ছা হয়ে বেরিয়ে গেল প্রথম দেখলাম। তারপরে ওই ইউনিভার্সিটি পড়ার সময় একটা কবিতা লিখলাম, কবিতাটার নাম মহেঞ্জোদড়ো, মহেঞ্জোদড়ো ব্যাবেল টাওয়ারে চড়াতে, তাতে ছোট ছোট 5টি পর্ব আছে, সংবেদে বেরোলো, সেখানে আমি একটা ভূমিকা লিখলাম। সে আশ্চর্য হয়ে গেল, আমাকে সবাই একটু কৌতুক করেছিল, একটি একসর্গ মহাকাব্য নাম দিয়ে ওই ভূমিকাটা লিখেছিলাম, বছর 20-21 বছর বয়স। এবং আজও দেখছি সেই 20 বছর বয়সে যেটা লিখেছিলাম সেটিই চলছে। এবং তারপরে আমি রেশা ক্রুদ্ধ হয়ে লিখেছি, সেটা প্রায় 1000 লাইনের কবিতা। তারপরে লিখেছি ঈশ্বরের মহাফেজখানা, সেটাও 500 লাইনের, ওখানে সব বল্লিতে ভাগ করা আছে, এখানে অনুবাকে ভাগ করা আছে। এরপরে এসছে একটু উদ্ধত বল্ল, এই সময় একজন তরুণ কবি আমার অনুজ প্রতিম রাহুল দাশগুপ্ত আমাকে বলল, সুধীরদা বাংলা কবিতা আপনার কাছে একটা দাবি করে। কি দাবি? না আপনি এই ছোটো ছোটো কবিতা লিখবেন না, আপনি পারেন একটি মহাকাব্য লিখতে। তো আমি বললাম, না না না আমার পক্ষে সম্ভব না, আমি মহাকাব্য কী লিখব? কিন্তু কি জানি না, ভেতরে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার মহাকাব্যের নায়ক এসে হাজির হলেন।
1: এইখানেই আমি জানতে চাইছি, মানে আমরা জানতে চাইছি যে এই মহাকাব্যে আপনি নেতাজি সুভাষচন্দ্র এবং স্বামী বিবেকানন্দকে কেন্দ্রের ফোর্স বা শক্তি, এই মহাকাব্যের যদি চালিকা শক্তি হয় তাহলে এই দুই ব্যক্তিত্বকে আপনি সেই কাব্যের ভিতরে এনেছেন। আপনি এই দুই ব্যক্তিত্বের মধ্যে কি অভেদ কল্পনা করেছেন?
0: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো। আসলে নেতাজি সুভাষচন্দ্রের উপরে যদি এটা গেরুয়া পোশাক পরিয়ে দেওয়া যায়, তিনি বিবেকানন্দ, এবং বিবেকানন্দের উপরে তুমি যদি সামরিক পোশাক পরিয়ে দাও, তিনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস। এটার কেন্দ্রে আছেন সুভাষচন্দ্র বোস। কী করে এইটা ট্রিগার করলো আমাকে? আমি 17-18 বছর বয়সে সংসার ত্যাগ করি, পরবর্তীকালে জেনেছিলাম সুভাষচন্দ্র 18 বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন, সন্ন্যাসী হতে গেছিলাম, কিন্তু ফিরে এলাম। কী প্রেরণাতে আমি জানি না, হয়তো এই মহাকাব্য লিখব বোধে। মাত্র 18 বছর বয়সে সুভাষচন্দ্র তার ঘনিষ্ঠতম বন্ধু হেমন্ত সরকার একটা চিঠি লিখলেন যে আমার জীবনের একটা মিশন আছে, সেই মিশন হচ্ছে টু বিকাম অ্যান এম্বডিমেন্ট অব দ্য পাস্ট, প্রোডাক্ট অব দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রফিট অব দ্য ফিউচার।
1: কি অসাধারণ!
0: মানে 18 বছর বয়সে সুভাষচন্দ্র বোস তার বন্ধুকে লিখছেন, তখন আমি বুঝলাম যে এই মানুষটি হতে পারে আমার মহাকাব্যের নায়ক, যেখানে ত্রিকাল একসঙ্গে আছে। তার যে অনুপস্থিত উপস্থিতি সেটা আমি দেখাচ্ছি কি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীকে, এশিয়া মহাদেশকে বিশেষ করে প্রভাবিত করছে। অসংখ্য যুদ্ধ ঘটনা সেখানে রয়েছে, তার ছায়া আছে
1: ইতিহাসের একটা প্রবাহ।
0: এবং সুভাষচন্দ্রের চেতনায় যে ভারতবর্ষকে আমরা হারিয়েই ফেলেছি, প্রাচীনতম ভারতবর্ষ, তার স্থাপত্য, তার শিল্পকলা, তার জ্যোতির্বিজ্ঞান, তার ভেষজ, তার শল্য চিকিৎসা, তার সব কিছু আমি এই মহাকাব্যের ভিতরে ধারণ করার চেষ্টা করেছি।
1: এই মহাকাব্য আমি পাঠ করে যেটা দেখেছি যে 9টি পিটক আছে এখানে, 100টি প্রবাহ আছে, ঋষয় ক্ষুরধ্বনিতে আমরা এই বিভাজনেই পেয়েছিলাম বল্লি। এই যে আপনি মহাকাব্যকে তার আঙ্গিকে এই যে প্রবণতাগুলো আনছেন, এগুলোকে মহাকাব্যের আঙ্গিক মেনেই করছেন আপনি?
0: আসলে মহাকাব্য যে সময় লেখা সেটা হলো একেবারে সভ্য

0: সভ্যতার উষাকালের রচনা সমস্ত, বিষয়টা তো এক্স্যাক্টলি একই থাকবে না, সেই আঙ্গিকটাকে কিছু হেরফের করা হয়েছে। যেমন ধরো, একবিংশ শতাব্দীতে পৃথিবীতে, বিশেষ করে পশ্চিম দেশে, প্রায় ছটা মহাকাব্য লেখা রয়েছে, এবং সেই মহাকাব্য কিন্তু ইলিয়াড ওডিসি নয়,
1: আমরা
0: ভার্জিল নয়,
1: আমরা ক্যান্টোজের কথা
0: ক্যান্টো যে
1: জানি।

0: শঙ্কর প্রসাদ। সেখানে মনু হচ্ছে মূল চরিত্র, কিন্তু সেটা প্রতীক। আমাদের শ্রী অরবিন্দের সাবিত্রী আছে, এবং আরো পৃথিবীর বিভিন্ন দেশে মহাকাব্য লেখা হচ্ছে, সেখানে কোথাও একটা সভ্যতা হয়তো একটা মহাকাব্য, কোন শহর হয়তো একটা মহাকাব্য। মহাকাব্যের ধরন পাল্টে যাচ্ছে, সেখানে কোলাজ হচ্ছে, একটা বৃহৎ ন্যারেটিভ একবারে একরৈখিক ভাবে থাকছে না, ভাঙাচোরা। কেন, আমরা যে ভাঙা পৃথিবীতে বাস করছি, এই ভাঙা পৃথিবীতে বাস করার সময়ও আমাদের সমগ্রতার একটা অন্বেষণ আছে।
1: ইতিহাসের মহাসন্দর্ভ আপনার কবিতায় বারবার ছায়াপাত করে। আমরা আপনার কাছ থেকে আপনার একটি লেখা শুনতে চাই এখন।
0: তাহলে আমাকে রেশা ও ক্ষুরধ্বনি থেকে একটা বল্লী পাঠ করতে হয়, যেখানে ইতিহাস আছে, ইতিহাসের সন্দর্ভ আছে। এই বল্লীটির নাম জয় হোক ধুলো পা ও সম্ভাবনার। পাথরে পাথরে তৈরি শুনেছি দ্বাদশ গড় ছিল, বাতাস সরল ছিল, মাথার উপর বড় ছাতার মতন শশ বোঙা আকাশ ধরতেন, ফুটো দিয়ে মেঘ ঝরত, উপচে পড়ত ক্ষেতিবাড়ি, ঋতুরক্ত নদী, শালগাছের নিচে গ্রাম শিলা, চান্দ বোঙা বাবা ঈশ্বর তালারে দভিত্রীরে সকলকে দেখতেন, তাঁরে দেখেনি কখনো কেউ, পিলচু বুড়ি এবং হারাম গড় করত রক্তগধুলিতে। এখন কই গেল তারা, তলে বসুন্ধরা আর উপরে ধরম, মধ্যিখানে কাঁটা ঝোপ বালির পাহাড়, অথচ চোখ বুঝলে পর দশ দিশাহীন জল, শুধু জল, দেখি দুটি হাঁস সাঁতার কাটছে নীল জলে। আমরা পাখির ছেলে মেয়ে, খের ডানার তলায় সুমহান সভ্যতা গড়েছি, হাঁসেরা কিভাবে উঠয়, বালির সমুদ্র ঝড়ে গ্রীবা তুলে তৃষ্ণার গোপন জল কুঁজে চলে যায় দূরে, চায় চম্পা কান্দাহার ছেড়ে, পাহান সময় এলো কারা, লোকে বলতো বেদে বৈদ্য, তুক জানত ওরা, ওই দেখো বিন্ধ্য সাতপুরা, সিংবঙ্গা ক্ষয়রোগে কেসে কেসে রক্ত তুলছেন, পশ্চিম আকাশে কালচে রক্ত ঢালবে গড়িয়ে গড়িয়ে নামছে, অদেবা অব্রতা মূর দেবা, যাইনি দ্রাবিড় দেশে, লুনা নদী বরাবর আরাবল্লী ছোট নাগপুর, অদূরে বুন্দেলখণ্ড তাপ্তি মহানদী, নিষ্কাশন করি লোহা অস্ত্র ধাতু, পূর্বপুরুষেরা অসুর বনপাল দেশ ছাড়িয়ে নীল নদ, সূর্য অস্ত গেল, সূর্য অস্ত যায় অন্ধকারে, সমুদ্র তোলপাড় করে তরুণ দেবতা পুনরুত্থিত হন, অবিশ্বাসীরা মুন্ডার আগুন চোখে পড়ে উলগুলান, তাদের বারোটি গড় পাথরে পাথরে ঘষে জেগে ওঠে কারমাঠাঁড় চুয়ার কোল ওহি অসুরেরা, এবং উত্তর থেকে এই পথে জঙ্গল সাঁওতাল আবার আবার, আমরা শিকারে যাব মধুপুরে একটু স্কুল বাড়ি, হাঁকপাট ডেকেছিল উস্কো খুস্কো আমরা পলাতক।
1: সব শেষ প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক পুরস্কার আপনি পেয়েছেন, পেয়েছেন পাঠক তাদের অকণ্ঠ শ্রদ্ধা, একজন কবি তার খ্যাতির থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন, সৃষ্টির জন্য যে নির্জনতা, খ্যাতি কি সেই নির্জনতাকে ভঙ্গ করে?
0: সবচেয়ে বড় কথা হলো আমার একটা নিজস্ব সাধনার জগৎ আছে, যে সাধনার জগতে যেটা বলেছি, আমি কবি হতে চাইনি কোনোদিন, মারাইয়ের ক্ষেত পেরিয়ে একা একা হেঁটে যেতে চেয়েছি খোসাহীন তণ্ডুলের দিকে, তণ্ডুলন চাল তার উপরে যে তুষ যে খোসাটা থাকে, আমি সেই খোসাটাকে ছাড়াতে চেয়েছি। তো এই পুরস্কার স্বীকৃতি এগুলো হলো সেই চালের উপরে খোসার মতন, আমার কাজই তো এই খোসাকে ছাড়ানো, ঠিক আছে পেয়েছে খুব ভালো, কিন্তু ভাই আমার নিজের আলো না থাকলে ধার করা আলো আমাকে কিছু দিতে পারবে না, আমি প্রতিষ্ঠানে বিরোধী নই, কিন্তু প্রাতিষ্ঠানিকতা আর প্রতিষ্ঠান দুটো আলাদা ব্যাপার। আমি মনে করি না যে কোনো একটা পুরস্কার, কোনো একটা স্বীকৃতি কবির মহত্ত্বের তার লেখার কোনো মানদণ্ড হতে পারে। যারা পুরস্কার দেন, যদি যথাযথ লোককে তারা পুরস্কার দেন, আমার মনে হয় তাঁরাই পুরস্কৃত হন।

0: এটা আমার মনে হয়েছে। আমার একটা কবিতার লাইন ছিল, কোনো কিছুর জন্য অপেক্ষা নেই যার, তাকে উপেক্ষা করে কে। আমার এটা জীবনের তত্ত্ব, জীবনের জীবনের সত্য, এটা অনুভব আমার।
1: এটুকু সম্বল করেই আজকের কথোপকথন আমরা শেষ করছি। শ্রদ্ধা জানবেন, খুব ভালো থাকবেন,
0: তুমি ভালো থেকো।
2: কবির মুখোমুখি কবি, আজ এই পর্যায়ে শুনলেন কবি সুধীর দত্তর সাক্ষাৎকার। তাঁর সঙ্গে কথা বললেন কবি পার্থজিৎ চন্দ্র।

শ্রবণী। আজ এই পর্যন্ত। শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন বাংলা ছায়াছবির গান।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শুরুতে ফুলেশ্বরী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝড়।

বাংলা ছায়াছবির গানে শুনছেন ফুলেশ্বরী ছায়াছবি থেকে গান, এবারে দ্বৈতকণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ছায়াছবির গান। ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে এবারে পরপর দুটো গান পাশের বাড়ি ছায়াছবি থেকে।

বাংলা ছায়াছবি এপার ওপার, গান শুনছিলেন ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে। পরবর্তী ছায়াছবি, মাফ করবেন, ধনঞ্জয় ভট্টাচার্যের গানটি শুনছিলেন পাশের বাড়ির ছায়াছবি থেকে। আমাদের পরবর্তী ছায়াছবি এপার ওপার, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

আশা ভোসলের কণ্ঠে এপার ওপার ছায়াছবির গান দিয়ে শেষ হলো আমাদের আজকে রাতের ছায়াছবির গানের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী অস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতায় এতক্ষণ শুনছিলেন জয়া সিংহ ভট্টাচার্যর কণ্ঠে আধুনিক গান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলেকেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলেকেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন দোতারা, শিল্পী নভনীল সরকার।

দোতারা, শিল্পী নবনীল সরকার। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মালকোষ রাগে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত তুষার দত্ত। তাকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায় এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবার শুনুন মালকোষ রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মালকোঁস রাগে খেয়াল পরিবেশন। শিল্পী পণ্ডিত তুষার দত্ত, তাকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায় এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে শুনবেন ঝাঁপ তালে তবলা পরিবেশন। শিল্পী প্রবীর ধারা, তাকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন দেবাশিস অধিকারী।

পরিবেশন শিল্পী প্রবীর ধারা, তাকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন দেবাশিস অধিকারী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: 12 lakh saplings will be distributed free of cost and appeal the citizens to actively participate in the campaign. In Keralam, three people were killed in a landslide at the tunnel construction site near Kalladi in Mepadi, Wayanad, following heavy rainfall yesterday. Nine workers who were trapped underground were rescued and shifted to the Government Medical College Hospital, Mepadi. Six others remain missing and are feared trapped beneath the debris. Rescue operations are continuing with teams from the Fire and Rescue Services and Disaster Response Agencies. In men's cricket, England has set a target of 202 runs against India in the third T20 International at Trent Bridge in Nottingham tonight. Earlier, India won the toss and opted to bowl. Put to bat, England scored 201 for 7 in stipulated 20 overs. And that is the end of this news bulletin.
1: Akashbani Kolkata Gitanjali Ekhon Shunben 8 July 2026 Budbar আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ 6টা বেজে 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি 6টা বেজে 30 মিনিটে আজকের চাষবাস কথিকা নার্সারি করুন স্বাবলম্বী হন বলবেন ডক্টর তাপস কুমার চৌধুরী 6টা বেজে 40 মিনিটে শুনবেন আপনার স্বাস্থ্য কথিকা স্ক্রিন টাইমের বাড়াবাড়ি শিশুর কথা বলায় বাধা বলবেন ডক্টর সুশোভন দাস 6টা বেজে 45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় শান্তম চক্রবর্তী ও মৌলি দাশগুপ্ত 7টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী এশা মিত্র সকাল 8টায় শুনবেন জানা অজানা কথিকা পোকা খেকো গাছ সংকলন ডক্টর অসিত বরণ দে সকাল 8টা বেজে 5 মিনিটে নজরুল গীতি শিল্পী মদন মান্না 8টা বেজে 20 মিনিটে কথিকা আহা ইলিশ বলেছেন সুরবেক বিশ্বাস 8টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায় সকাল 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে 9টা বেজে 25 মিনিটে জেলার চিঠি নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক 9টা বেজে 30 মিনিটে গানে গানের পরবর্তী অংশ 10টায় শুনবেন গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার বেলা 11টায় যুববাণীর অনুষ্ঠান তরুণ তুর্কি অতিথি রোবোটিক্স ও এআই গবেষক অরিজিৎ দাস উপস্থাপনায় শ্রীপর্ণা পাল ও দেবজিৎ অধিকারী বেলা 12টায় শুনবেন আধুনিক গান শিল্পী মুনমুন রায় 12টা বেজে 15 মিনিটে লোকগীতি শিল্পী সুরঞ্জন চক্রবর্তী 12টা বেজে 33 মিনিটে কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরের পর শুনবেন গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন বিষয় স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার সুস্মিতা চৌধুরী ও অনিন্দিতা মজুমদারের সঙ্গে আলোচনায় স্বাগতা মণ্ডল মল্লিক দুপুর 1টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান 1টা বেজে 45 মিনিটে মহিলা মহল আমার কলম উপস্থাপনায় শ্রোতামা মুখোপাধ্যায় দুপুর 2টা বেজে 5 মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা 2টা বেজে 30 মিনিটে শুনবেন বাংলা আধুনিক গান গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গন গুগলি উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায় 5টা বেজে 30 মিনিটে বিদ্যার্থীদের জন্য বিষয় অষ্টম শ্রেণীর ইংরাজি বিষয় টাটকাপুর শ্যামা বিদ্যাভবনের শিক্ষক সোমনাথ ঘড়াই ও দুই শিক্ষার্থী 6টা বেজে 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী ধরম দাস সরেন ও সহশিল্পীরা 6টা বেজে 15 মিনিটে শুনবেন সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ কথিকা ডিজিটাল ইন্ডিয়া মিশন বলবেন গুরুপদ সরেন এরপরে শুনবেন সাঁওতালি লোকগীতি পরিবেশনায় লক্ষ্মীরাম মুর্মু ও ডেভিড বাসকে তার সঙ্গে সহশিল্পীরা 6টা বেজে 38 মিনিটে কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরের পর কৃষি কথার আসর শুনবেন বিষয় লাভজনকভাবে মাছ চাষ সেই বিষয়ে ডক্টর অনিন্দ সুন্দর ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায় এছাড়াও এই অনুষ্ঠানে শুনবেন কেঁচো সারের গুরুত্ব এই বিষয়ে ডক্টর সোমা বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায় 7টা বেজে 30 মিনিটে শুনবেন সমীক্ষা রাত 8টায় নানা রঙের গান রাত 8টা বেজে 30 মিনিটে আইনি কথা বিষয়ে নতুন ফৌজদারি আইন অধ্যাপিকা অরিজিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন তনয় বিশ্বাস শুনবেন দ্বিতীয় পর্ব প্রযোজনা দুর্বাদে রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের

অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায় 9:30 অনুরোধের আসর সমস্ত ধরনের গান শুনতে পাবেন। রাত 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 শ্যামা সঙ্গীত শিল্পী মুনমুন রায়, 10:50 নজরুল গীতি শিল্পী মিতা কুণ্ডু, 11:00 শুনবেন লোকগীতি সুরঞ্জন চক্রবর্তীর কণ্ঠে, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সানাই শিল্পী গহর আলী খান। এবারে জানিয়ে দিই, 8 জুলাই 2026 অর্থাৎ বুধবারের সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সম্পর্কে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতে শুনবেন খেয়াল শিল্পী রাকা মুখোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এশা মিত্র, 6:35 রামচরিত মানসের 165তম পর্ব, 6:45 ভজন শিল্পী মুনমুন রায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়, সকাল 8:30 নজরুল গীতি শিল্পী মদন মান্না, 8:50 শুনবেন রঞ্জিত চক্রবর্তীর কণ্ঠে লোকগীতি, সকাল 9:10 রাজধারা বিশ্ব অ্যালার্জি দিবস উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 9:15 অঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সাদফ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিস উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, বেলা 12:00 শুনবেন সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুপুর 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান এবং দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সানাই শিল্পী গহর আলী খান এবং সহশিল্পীরা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 নজরুল গীতি শিল্পী মিতা কুণ্ডু, 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্তা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুলগুলশন, 7:10 শুনতে পাবেন শ্যামা সঙ্গীত শিল্পী মুনমুন রায়, সন্ধ্যে 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 ইংরাজি সাপ্তাহিক ম্যাগাজিন পত্রিকা হরাইজন, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল উপস্থাপনায় শ্রীরূপা সেন এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনছিলেন 8 জুলাই 2026 বুধবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মূলত মেঘলা থাকতে পারে, হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 93% এবং আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ছিল 81%। পশ্চিমবঙ্গে নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 20 সেকেন্ড। জয় হিন্দ।